আকাশবাণী আগরতলা। আজ শুক্রবার, 20 ভাদ্র 1948 শকাব্দ, 24 ভাদ্র 1433 বঙ্গাব্দ, 11 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের প্রথম অধিবেশন।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটার অর্থাৎ 1269 কিলোহার্টজে। আমাদের অনুষ্ঠান আকাশবাণী আগরতলা ও ওয়েবসাইটটি প্ল্যাটফর্মে শোনা যাবে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:56 মিনিট 24 সেকেন্ড।

0: আকাশবাণী আগরতলা সুভাষিত, আজ শুনবেন সত্যেন্দ্রনাথ বসুর রচনা থেকে পাঠ।
1: আজকের দিনে পৃথিবীতে এই কথা চলছে যে মানবজাতি একত্র হয়ে একটা মহামানব সমাজ গড়ে তুলবে, কিন্তু এটা কেউ ভাবেন না যে তার জন্য নিজ নিজ দেশের শিক্ষা ব্যবস্থা একটা বিশেষ কোনো ভাষায় চালাতে হবে। কারণ মনে যদি থাকে ভালোবাসা, তাহলে ভাষার অসুবিধা থাকলেও মানসিক যে মিল সেটা রাখতে অসুবিধা হয় না।

0: সময় এই কথাটাই বলা হয় যে ইংরেজি ভাষা না হলে আমাদের দেশে একতা থাকবে না। বলা হয় আমরা যখন পরাধীনতার শৃঙ্খল দিয়ে একত্র বাঁধা ছিলাম তখনই আমাদের মনে ছিল যে আমরা একই জাতি। অতএব বর্তমানে ইংরেজি ভাষার মাধ্যমেই সেই যোগসূত্র বজায় রাখা হোক। কিন্তু এ কথা বললে ভুল হবে যে ওই শৃঙ্খল পরবার আগে আমাদের জাতীয়তাবোধ ছিল না। আমাদের দেশের মধ্যে যারা নেতৃস্থানে আছেন দেশের ঐক্য তারা নিজেদের মনের মধ্যে ততটা হয়তো অনুভব করেন না। আমাদের নেতারা সবসময় অবহিত নন যে সত্যি পরস্পরের মধ্যে ঐক্যসূত্র কত নিবিড়ভাবে জড়িয়ে রয়েছে। দেশ থেকে ভিন্ন ভিন্ন প্রদেশের লোকেরা যখন বিদেশে গিয়ে একত্র হন তখন তাদের চোখে ঠেকে তাদের মনের গঠন এবং আচার ব্যবহার কত এক, অথচ বিদেশির থেকে কত তফাত। সেই জন্য আমার দৃঢ় বিশ্বাস আছে যে প্রাদেশিক ভাষায় নিজ নিজ প্রদেশে যদি শিক্ষা শতকরা পুরোপুরি চালানো যায় তাহলে দেশের ঐক্য ভেঙে যাবে না। দেশের সাম্প্রতিক ইতিহাসের মধ্যে যেমন অনেক গৌরবময় কথা আছে তেমনি অনেক কলঙ্কের কথাও আছে। এই কলঙ্কের ইতিহাস যদি আলোচনা করা যায় তাহলে দেখা যাবে যাঁদের সূত্রে এই কলঙ্ক ছড়িয়েছে তারা সকলেই ইংরেজি শিক্ষিত। আমি এইটুকু বলতে চাইছি যে দেশের সাম্প্রতিক ইতিহাসে আমাদের যেমন গর্ব করবার অনেক কথা আছে তেমনি আমাদের দুঃখ করবার লজ্জিত হবার কথাও আছে। কিন্তু সেই সকলের মূল যদি অনুসন্ধান করা যায় তাহলে এই সমস্ত শোচনীয় ঘটনার মূলে অনেক সময় দেখা যাবে ইংরেজি শিক্ষিত গর্বিত ও স্বার্থপর লোকের কীর্তিকলাপ। অতএব আমার মনে হয় ইংরেজি যে দেশের ঐক্যের কারণ তা নয়, একতার কারণ আমাদের নিজেদের মনের মিল। আমরা যদি দরদি হই তাহলে বিদেশি ভাষাভাষীদেরও আমরা আপন করে নিতে পারি। যারা বলেন যে ইংরেজি যদি কম শেখানো হয় তাহলে আমাদের দেশের জানালা বন্ধ করে দেওয়া হবে, যার মধ্যে দিয়ে আসে জ্ঞানের আলোক ও স্বাধীনতার বাতাস, তারা ভুল ধারণা করেছেন যে চিরকাল ভারতবর্ষের চতুর্দিকে কারাগারের উঁচু পাঁচিল থাকবে এবং আলো আসবে উপর থেকে, যেটা কেবলমাত্র উপরতলার শিক্ষিত লোকের কাছে পৌঁছবে এবং সেটা তাঁরা যেমন বুঝবেন সেই রকম নিচের অজ্ঞ লোকেদের কাছে পৌঁছে দেবেন। এইভাবে দেশের উন্নতি করা কষ্টদায়ক। তাছাড়া সকলের দায়িত্ব অল্প সংখ্যক লোকের একটি শ্রেণীর উপর চিরকালের জন্য চাপানো উচিত নয়। দেশের লোকের উচিত নিজেদের বোঝা নিজেদের বওয়া। আমরা এ কাজে বিশেষ এগোতে পারিনি। আমাদের দাবি হল শিক্ষিতদের উপর, তারা চেষ্টা করুন দেশে নতুন যুগ যাতে আসে, শিক্ষার নতুন বাহন তারা স্থির করুন, প্রদেশে প্রদেশে এমন ধরনের ব্যবস্থা চালু করুন যাতে তাড়াতাড়ি আমাদের দেশ থেকে অশিক্ষা অজ্ঞানতা দূর হয়ে যায়। এই সূত্রে ভাবনমাদীদের একটু সাবধান করে দিচ্ছি, শুধু একটা নাম খারিজ করে একটা নাম কেটে দিয়ে আর একটা নাম চালালেই আমাদের নতুন যুগের আহ্বান সার্থক হয়ে উঠবে না। আমাদের প্রয়োজন দেশের লোকদের শিক্ষিত করা, যে সমস্ত বস্তু জ্ঞান তাদের কাজে লাগে, তাদের নিরোগ রাখে, তাদের বিত্তশালী করে, তাদের মুখের খাবার যোগায়, সেই জ্ঞান দেশের সর্বত্র স্বল্প আয়াসেই যেন পাওয়া যায়, এটাই আমি চাই।
1: সুভাষিততে আজ শুনলেন সত্যেন্দ্রনাথ বসুর রচনা থেকে পাঠ। আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা, এখন অঞ্জলি অনুষ্ঠানে ভক্তিগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। অনুষ্ঠানের প্রথম শিল্পী

অঞ্জলি অনুষ্ঠানে ভক্তিগীতি শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান হায়ুনি খরাং।

আকাশবাণী আগরতলা ফুংকাহাম যতনি ফাইসিং খাকাহাম ইয়াফারি তাবুক চেংজাগ তিনি ফুংনিক বরক পান্দা হাইউনি খরাং তিনি সেপ্টেম্বর তালনি শালচিসা নিশাই নিজিদক ইংরাজি পিসি তালবাং তালনি শালচিবা চিব্রুইরা থামচিবা তিব্রা পিসি ও পান্দা আওয়ায়ুং মিতঙ্গ সাসাই নৈরা দকচিচুকু কিলোহার্জ এবার নৈরা থামচি দক পয়েন্ট ব্রী মিটারও তাই থানচাকে ও পান্দা আওয়ায়ুং মিতঙ্গ সারাসা পয়েন্ট দক মেগা হার্জ পুলানো খানাবাইদি কক কাহাম তিনি কক কাহাম না হাজাকা ত্রিপিটকনি

0: ইথাক জরা সারানি নামাই তমু অমো হাইকে চাইমাংখাই দোদিন হামনানি নাই তাই তঙ্গ যেন বিথি রং নব কিসা সাউই হামকা হঙ্গে ইয়াকারানি ক গিয়া ইয়াকারে রেউই তাই সাথে সালচানি ইয়াগল ফানসাখা হঙ্গে যে বিনি ভাইরাস বা ব্যাকটেরিয়া রক তঙ্গ আবো তাই বো ফান গনাংসে অঙ্গই ও বিথিন মেচানি মানো হাইনি বাকি টিবি হা একেবারে যক্ষা বেমার গনাং রক গাহে বিথিন সালসা করয়াবই মাচা নাই তাই চামুনি ডাইট তঙানি নাংনাই চাকলম গনাং এবার খাবা পুষ্টি গনাং চামুজন সানানি নাংনাই আবো চিনি শাকনো স্রাই স্রাই গসরাং তাই কাহাম করংখাই তনি যেন টিবি বেমার রং মানখাই চিনি শাক রক রুবায়ো বা যেন শরীর এবার বসাগ্র হই হই এংজাগো হাইনে বাকি চিন সামঙ্গ যেন এড খাইনানি নামাই সালব্রুম ওয়াহান ডাল টকটৈ অবহাই রক সামুং কাহাম তাই আবন কারিব যেন ভিটামিন ডাই মিনারেল চামুং রক সারানি নামাই আরো দানো গয়াম আমলাই জামি অবহাই রক তাই আবন কারিব বুথাই কুমুন রক সারানি নামাই তাই তাই বাঙ চিনি ক্যালসিয়াম তে ক্যালোরি গনাং সামু আবার আরো তঙ চিনি দুধ যেন সালো গ্লাস থাইসা দুধ নমাখাই চিনি বাকি তেবো জানাই তাই অ টিবি হা একেবারে যকখানো যেন বাইকে কাটি ওই বা বৈন সলরিয়াখাই তনিমান অবন ফাইডি সালায়ানো যেন মাস্ক ইউজ মাখলাইনাই এবার মাথুবনাই নগ টংথুং ফাটার নংখরতং যেন মাস্ক মাথুবাই মাথুবনাই আবনু কারিব হাইচুক ফুরু কুচুক ফুরু যেন যেফ্রু মাস্ক থুপ যায় হে রুমাল যেন সবসময় মা তনি হাইকাবা টিসু যেন আবনু বুকুং বুকুক মা খলপনাই যেন ইউজ খাইপাই খেয়ে টিসু হাইকাবা রুমাল কাহামকে শুই বা টিসু রং হাঙ্কাই ডাস্টবিন কাহামকে খলপ যাক খিপনানি নামাই আবনু কারিব যিনি নগ রক সরাই সরাই সাবসুত্রা তংনানি নামাই তে নগ কাহামকে সাতুং তে ন বারক থাকলাই সুখলাই মানে অম হাই নগ রক তনাই তংনানি নামাই বা তনিথাই মাংনাই তাই তঙ হামিয়া সিত্রা রক বই কাটি ওই তংমানি বিশৃঙ্গ যেন ফেক মং মানই এবার খাবার দুমা বিড়ি সিগারেট অবহাই রক বই যেন সালই তংনানি নামাই অব রকব চিনি টিবি বেমার বাড়ি রিও এবার খাবে এড়িও হেনে সাজাগো তাই পাই থাকো তঙ চিনি সালগ্রমনি রুটিন বা চিনি চেক আপ শাক নাইকের রক বাই ওরাম ওরাম চেক খাইজাক দি বসে হামকা এবার বসে তং হয় এবার খেবা বিনি বস্তং এবার বরং রক তং হ যেন আবো মানানাই অবংহা তিনি শাক খামক্রাইনি কক
1: হাইকে তাবো খালেন হুক বাওয়ানি কক হোক মানে কগো দিনে খালায় ফানটক মুখই গাইমানোটি ককিসা মাইসিংমলো ফানটক মুখই গাইজাগো ও সেপ্টেম্বরনি পাইথাক সাল এবার অক্টোবর নভেম্বর ওখা ফানটক গাইনানি বাকি কাহাম জরা ফানটক মুখই গাইনা বাকি কাহাম জরা হাইফান মাইসিং থাকতেন থাকতে জরা এবার আতাল রগো ব ফানটক মুখই গাইলে মানো তা মুখে হা চুকসর সর তাই দুই গজায়া আবহাই জাগাকে ফান্তক মুখুইনি বাকি বেলাই কাহাম সম চুমু চুমু তাই হাইচিং গনাং হাও ফান্তক মুখুই কাহামুঙ্গো হা ওয়াইব্রি ওয়াইবা কাহামকে বাইই ময় সতনই হা রফ রফ খাইনা নামাই হা কুচুকে বতাং সামুই বতাং বাই বতাং ফুট কাইসা মা চালরনাই ফান্তক মুখুই বসা আপ্রু ন গাইরনা নাই পাইথাক আল জুয়াইফুরু আরো মুসকি কম্পোস টিএসপি এমওপি জিপসাম হাও সাপলি রেনানি নামাই তামুকে বুসুক সাপলনা নাং নিনি হা বুসুক কতর এবা থাই বুসুক কতর অবন নাই ন মারনাই তাইমানি সাল জিবানি উল উড়িয়া তাই পটাস ব রেনানি নামাই কাইমানি সালথাম সকাং সাল সাল হাও দুই খরগুই রেখা হাই যাও সাইরিগো সাইরিক ফাইসিংন চারা কাইমানি কাহাম তামনি হিনবা ফান্তক মুখই বেলাইকে কেবেল নিবাকি ফুংরগ কাইখানকে চারা থি ফান ইমানো ফান কাইসা বাই তে কাইসা নৈচি ইঞ্চি চালরানি নামাই যাবরা আজাইখে

0: ตังนี่เลยนั่นในนังนั้นใจห้าปอมเรียรู้วิจารณ์นั่นอย่างไรแต่บุพังตัวริภัยกับหังแก่ฮาวกิชิลยาทึกใครช่องเสวยเขาโรคระนั่นในนังไหนย่องกลายเคบิธิชาณในนังไหนบิธิชาณในเชกังหุบบาเบเด็กนี่บรรลักใบชาลายชาลังแก่จานไหนหากรันนุขังแก่ตีรีดนั่นในนังไหนก็ห้ามแค่ไหนก็แค่ตาลทำตาลบรีนีอุลโนบุตรไทยฮัติวติคลายมันไหนขณะไปค่ะหุบบันก็พันตุกมุขินาตีกอกกิชาให้แค่กอกทุ่มไปชิงกทางเลยสินะ
1: ก็ทุ่มโอ้ปุ๋ยแล้วนะตรงนั้นเนี่ยรู้ที่อาร์บีทีนี่บังคับที่กษัตริย์ก็ทุ่มเอเบฮีมันโอ้ teachers recruitment board education department government of Tripura นี่บังคับที่ชักไล่จากตรงนั้น schedule for scrutiny of mark sheet certificate document นี่อ๋อว่าจาระ2025 ni advertise ro gei ango abo 2025 ni sgtwo jara amjuk munga chukha jara bokni amjuk munga evaditen clear khai kya bokni scrutiny date choli tongo abo miani siminongka miao miao ka all phn ex servicemen ni bagai tai abo tongana 21 jora gete tini 11 september 2026 tongo mark manai 132 nishime 100 manai all category rogni tai 12 tarik eba khana tongnai 99 to 93 manjak all category rog tai 14 eba 14 tarik go tongnai 92 to 89 manjak all category 15 eba 15 tarik go tongnai 88 to 86 manai all category 16 tarik eba 16 no tongnai 85 to 84 manai all category rog তাই 17 নো তংলাই 83 টু 77 মানাই এসসি ক্যাটাগরি রক 18 আবা এবা 18 তারিখ তংলাই 76 টু 72 মানাই এসটি এসসি ক্যাটাগরি 19 নো তংলাই এবা 19 তারিখ তংলাই 83 টু 74 মানজাক অল ক্যাটাগরি ও সরি এসটি ক্যাটাগরি তাই 21 এবা 21 তারিখ তংলাই 73 টু 68 মানাই এসটি ক্যাটাগরি রক অরো নর কামগে সাইমানে নে হিঙ্গা হাঙ্গা নরক টিআরবিটি নে ওয়েবসাইটও থাঙ্গাই নরক চেক খাইমানাই তে জে নং নে সই কাংলাই এবাকে বন নং মার্কশিট যত ডকুমেন্ট নং নরক দুই কপি খাই তে লগে ফটো অ্যাটাচ খাই মাতলাং নাই অবং খাতিনি নি ককথু
0: আনিয়াকো টেকিছা তংক ককথু অবংখা রিশিডিউল অফ স্পট রাউন্ড টিবিজিইই পিসিবি কাউন্সেলিং 2026 সেকেন্ড রাউন্ড নি টিবিজিইই নি পিসিবি গ্রুপ নি কাউন্সেলিং উংনাই এলিয়েট হেলথ কেয়ার ফার্মাসি তাই নার্সিং কোর্স নি বাগি একাডেমি সেকশন 2026-27 নিবাগি রেজিস্ট্রেশন নি জরাংখা ফুং দাম চি নিশিমি দাম চি সাতামুই সতি থাম চি নি বিশিঙ্গ উংনাই সালমারি উংখা সেপ্টেম্বর তাল নি সাল চিব্রি এবা 14th সেপ্টেম্বর 2026 তাই কাউন্সেলিং জেংজাকনাই ফুং দামচি সাতামুই সতি থামচি নিশিমি থাইংখা কে এল অডিটোরিয়াম আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এন্ড জিবিপি হসপিটাল আগরতলা ত্রিপুরা লাইবুমা করঞ্জাক কমলা সাগর ভাদ্র মেলা মিয়া সেপ্টেম্বর তালনি সালচি তাই তিনি সালচিসা ও কমলা সাগর পঞ্চায়েতনি কসবেশ্বরী কালী মন্দির নি নখলা ও উঙ্গৈতঙ্গ তিনি ন ও বাণিক এবা মেলানি পাইথাক সাল

0: তেকাশাতঙ্গ অবহংকে কেন্দ্রীয় সৈনিক বোর্ড নি কোর্স রকনতি প্রফেশনাল তাই টেকনিক্যাল ডিগ্রি কোর্স খাইনা মোচংনাই এক্স সার্ভিসম্যান এক্স ইন্ডিয়ান কোস্ট গার্ড এমপ্লয় নি বসা তাই বসাই থেজাক বিহিক রকনি বাকি স্কলারশিপ পি এম স্কলারশিপ স্কিম নি বাকি কয়মংলাই সানহরজাকা নৈশাই নুইচি দক নুইচি স্নি বিশিও প্রফেশনাল তাই টেকনিক্যাল কোর্স পরিণাম চাই রকনি বাকি সিমিন অ স্কিম রাজাকায় স্কলারশিপ নি রংমারি ইংখা থামচি সাই বিশিও জেলা রকনি বাকি তাই বুড়ি রকনি বাকি থামচি দক সাই কাহামকে সাইমানা নি বাকি www.ksp.gov.in ও ওয়েবসাইট ও থাঙে নাইমানো তাই ও পি এম এস স্কলারশিপ নি অনলাইন কয়মংলাই রানানি বাইথাক সাল ইংখা ডিসেম্বর তালনি সাল থাম জিসা নিশাই নিচিত ইংরাজি বিশি হাইন হাই সাকলাই যাক অ স্কলারশিপ নি বাকি এক্স সার্ভিসম্যান আর্মি নেভি এয়ারফোর্স কোর্স গার্ড নি বসা তাই বিহিক বসাই থেজাক রান্দি আবহাই রক সিমিন কয়মংলাই রিমানো
1: ফাইটিংকে যাবো সেবকলামনি বা বরক সেবক বরকলামনি কতই সালায়ানো পুইলানো আনি আগ দো এস এস সি নি বাকি সেবকলাই দমসংমানী আবহা তিনটা ক্যাটগরি ও সেবকলাই দো পুইলাও দো সাব ইন্সপেক্টর জি ডি আর সি এ পি এফ আর বাকজাক দো সি আর পি এফ বি এস এফ আইটি বিপি সি আই এস ই তেই এস এস বি আরও বেবাকলে বুক চা আচুক থাই দঙ্গ 1320টা তাই কাইসা দঙ্গ সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ চোলা রং বাকি দঙ্গ 205টা এবার বুড়ি রংনি বাকি খাই দঙ্গ 112টা তাই কাছে ক্যাটগরি ইংখা সাব ইন্সপেক্টর মেল এবং সি আই এস ইও আরও দঙ্গ 439টা গে বেভাগী আচুক থাই দঙ্গ 1871টা অবনি বাগানের অনলাইনও ফর্ম ফিল আপ খাইমানো অনলাইন ফর্ম ফিল আপনি সালচেং জাকা 10 সেপ্টেম্বর 2026 নিসিমি দঙ্গানো 30 সেপ্টেম্বর 2026 তাই পেমেন্ট রিনানি লাস্ট ডেট দঙ্গানো 31 সেপ্টেম্বর 2026 তাই পেমেন্ট ফিস রিজাখা অর 100 টাকা তাই এস সি এস টি রং বাকি হিংকে ফ্রি তাই উমর খাসাক দো বিশি নৈজি নিশিমি নৈজি বা এবার কুড়ি নিশিমি পঁচিশ তাই রায়দার গই উমরনি হলে রুমু দঙ্গানো এস সি এস টি রং তাই ত্রিপুরাও ন অ আমজগমুংনি এবার অ এক্সাম নি সেন্টার নরক চুজ খাইমানো ক্লাই আগরতলানি কোড অংখা 5601 হাইন হয় সাফির 5601 অংখা ত্রিপুরানি এবার আগরতলানি সেন্টারনি কোড নাম্বার
0: আনি আগতে কেসে দমমানি আবহকে এস এস সি নি তাই এস এইচ সি এল 2026 নি এলডিসি জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট ডাটা এন্ট্রি অপারেটর ও কাইথাম আচুক থাই ও কাইথাম আচুক থাইনি বাকিন রংমারিং না নাংনাই 12 পাস এলডিসি তাই জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট নি বাকি 12 পাস ফানো জেসা স্ট্রিম নি ফানো

নিমানো পিয়াবা ডাটা এন্ট্রি অপারেটর নিবাগে হিংকে টুয়েলভ পাস সায়েন্স নদিয়ে আমজক মূ কম্পিউটার বাই উংনাই টায়ার ওয়ান টায়ার টু আরও তঙানো ইংলিশ তাই কোয়ান্টিটেটিভ এপটিটিউড জেনারেল এপটিটিউড তাই জেনারেল অ্যাওয়ারনেস হিংকাই অনলাইন তেই কই মুংলাই রহনানি পাই থাক সাল অক্টোবর তালনি সাল স্নি নৈশাই নৈচিত ইংরাজি পিসি এলডিসি তাই জুনিয়র সেক্রেটারিয়েট নি বাকি দরমাই হিংকাই চিচুকু সাই চুকুরা নিশিমি দকচি থাম সাই নৈরা ও কাইথাম আসুক থাইনি বাকি নো অমর উংনানি নাংনাই বিশি চি স্নি নিশিমি বিচি বিসি না কার দি বিসি চি চার নিশিমি বিচি নুই চি স্নি তাই ডাটা এন্ট্রি অপারেটর নিবাগী দরমাই হিংকাই নুইচি বাসাই বারা নিশিমি চারচি সাই সারা তাই নরক কয়মংলাই রেনা নিবাগী ও ওয়েবসাইট থাঙিমানো ssc.gov.in তাই সাজাগো সালব্রুমি এপ এবার সালে সালথামনি বিশিঙ্গ ওয়েবসাইট নো কিসা নাই টঙ্কা হংকে আপডেট রোগ সাবি মাননা হিনে হংকাই আসুক জরা খানাবাই খা সেবক বরক লংমানি কক তাপুক রেসাপ মুং খানাবাই দি অরুণা দেববর্মানি খরাঙ্গ

0: আশাক জোরা নরক্ষণা বাইখা অরুণা দেববর্মা বাই রেচাবজা রেচাব মূল ফাইদেহিঙ্গে সঙ্গাবু খালায়ন তিনি নবরদৈবানী হলগ্ন নবরদৈবানী হলগ্নী সেগাংবারী ককটুমা সাজাখা নখা কিসা সুমুই কবলজাক দায় ফিয়াবা বাকসা আমচায় পিসিপিরঙ্খায় ওয়াতৈ ওয়াবই মানো তে সালনি তুমারি দান থামচি ব্রই ডিগ্রি সেলসিয়াস তে চাংমারি দানো নৈচি দক ডিগ্রি সেলসিয়াস থাকায় দাম নৈচি ব্রীও তুমানী মারি নুকজাখা থামচি বা দশমিক দক ডিগ্রি সেলসিয়াস তে চাংমারি নুকজাখা নৈচি ব্রই পয়েন্ট বুকজা ডিগ্রি সেলসিয়াস নবরাত্রি হুকুনি বাংমারি রাও চুকু চিচার তে খামো নুকজাখা বাজি চুকু তে হাস্তেনি এমবিবি বীরখুং খোলানি গানাগিনী আমচায় ওয়াতৈ ওয়াখা ফুংনি দাম্বা তামাই সতি থামচি জরা ব্রৈচি সা পয়েন্ট বা মিলিমিটার তে হাস্তেনি গরং গবাং থায় ফেরাঙ্কি ওয়াতৈ ওয়াইমা নহিনী হজামুং রিজাখা
1: আগে দিনে হায়ুংনি খরং আসুকনো দিনে হায়ুংনি খরং তংমানী আং শর্মিলা
0: তে আং রিমা
1: যতন নহামবাই

0: রবিকিরণ অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনলেন পূরবী মুখোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী আগরতলা এখন কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।
1: আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আগামীকাল শুরু হচ্ছে অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত আন্তর্জাতিক আইন ও বহুপাক্ষিক সহযোগিতার ভিত্তিতে শান্তিপূর্ণ ও সুস্থায়ী মহাকাশ ব্যবস্থাকে সমর্থন করে। সবার জন্য সমান স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা। আন্তর্জাতিক অর্থভাণ্ডার IMF প্রথম ত্রৈমাসিকে দেশের অর্থনীতি 7.8% বৃদ্ধি পাওয়ার পর ভারতকে বিশ্বের উন্নয়নের অন্যতম চালিকাশক্তি বলে বর্ণনা করেছে। UGC নেট 2026 ইংরেজি বাণিজ্য সমাজবিদ্যার পুনরায় পরীক্ষার প্রভিশনাল উত্তরপত্র প্রকাশিত। পূর্ব কঙ্গোর বুকাভু শহরের দুটি স্কুলে অগ্নিকাণ্ডে 26 জন পড়ুয়ার মৃত্যু। মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটে ভারত বাংলাদেশকে 40 রানে হারিয়ে ফাইনালে উঠেছে। আসছে বিস্তারিত সংবাদে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আগামীকাল অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। জাতীয় রাজধানীতে এখন চলছে শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি। ভারত ছাড়াও ব্রাজিল, চীন, মিশর, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরশাহী এই 11টি গুরুত্বপূর্ণ ও উন্নতশীল অর্থনীতির দেশ দুদিনের শিখর সম্মেলনে অংশ নিচ্ছে। ভারতের সভাপতিত্বে এবারের সম্মেলনের থিম হল স্থিতিস্থাপক, উদ্ভাবনী, সহযোগিতাপূর্ণ ও টেকসই নির্মাণ। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, চীনা রাষ্ট্রপতি সি জিনপিং, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা, মিশরের রাষ্ট্রপতি আব্দেল ফাতা আল সিসি, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তো, আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবে আহমদ আলী, ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেকসিয়ান সহ অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানরা এই সম্মেলনে যোগ দিচ্ছেন। ব্রাজিলের প্রতিনিধিত্ব করবেন বিদেশমন্ত্রী মৌরিও ভিয়েরা, সৌদি আরবের বিদেশমন্ত্রী প্রিন্স ফয়জল বিন ফারান আল সাউদ, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, ভিয়েতনামের প্রধানমন্ত্রী লে মিন হুম সহ অন্যান্য রাষ্ট্রনেতারা এই সম্মেলনে যোগ দেবেন। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেস, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডক্টর টেড্রাস আধানম গেব্রেসিউস, নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট ডেলমা রাউসাক সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংগঠনের শীর্ষ পদাধিকারীরা ব্রিক্সে অংশ নিচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এদিকে রাশিয়ার রাষ্ট্রপতি ও ব্রাজিলের বিদেশমন্ত্রী গত রাতেই জাতীয় রাজধানীতে এসে পৌঁছেছেন। রাজধানীতে আগামীকাল হতে চলা ব্রিক্স শিখর সম্মেলনের প্রেক্ষিতে দিল্লি ট্রাফিক পুলিশ সেখানে যান চলাচল সম্পর্কে

0: নির্দেশিকা জারি করেছে। আজ দুপুর দুটো থেকে রাত 8:30 পর্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এই সময় সর্দার প্যাটেল মার্ক, তিন মূর্তি মার্ক, 23 জানুয়ারি মার্ক, রাজেশ পাইলট মার্ক, জনপথ, অশোক রোড, বারখাম্বা রোড, প্রেস এনক্লেভ রোড, লালা লাজপত রায় মার্ক সহ বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণের ফলে যাত্রীদের বিকল্প পথে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যদিকে দিল্লি মেট্রো জানিয়েছে, পুনরায় বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত সমস্ত মেট্রো স্টেশনই খোলা থাকবে। ব্রিক্স সম্মেলনের প্রেক্ষিতে রাষ্ট্রপতি ভবন সংগ্রহালয় ও অমৃত উদ্যান আজ থেকে 13 তারিখ পর্যন্ত দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে। রাষ্ট্রপতি সচিবালয় সূত্রে জানানো হয়েছে, চেঞ্জ অব গার্ড সেরিমনিও আগামীকাল রাষ্ট্রপতি ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে না। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন দুদিনের সফরে আজ দাদরা, নগর হাভেলি, দমন ও দিউ যাবেন। তার এই সফরে উপরাষ্ট্রপতি সিলভাসায় ড এপিজে আব্দুল কালাম সরকারি কলেজে এক অনুষ্ঠানে যোগ দেবেন। এর পাশাপাশি সিলভাসায় স্বামী বিবেকানন্দ বিদ্যামন্দির ও নমো মেডিকেল এডুকেশন ও রিসার্চ ইনস্টিটিউট পরিদর্শন কথা আছে তার। দমনের নতুন নমো হাসপাতাল ঘুরে দেখবেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত আন্তর্জাতিক আইন ও বহুপাক্ষিক সহযোগিতার ভিত্তিতে শান্তিপূর্ণ ও সুস্থায়ী মহাকাশ ব্যবস্থাকে সমর্থন করে। তিনি বলেন, বৈজ্ঞানিক তথ্যকে মানবজাতির কল্যাণে কাজে লাগানো দরকার। তিনি গতকাল প্যারিসে আয়োজিত আন্তর্জাতিক মহাকাশ সম্মেলনে ভার্চুয়ালি ভাষণ দেন। শ্রী মোদী বলেন, তৃতীয় চন্দ্রযান অভিযানের মাধ্যমে ভারত বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে সাফল্যের সঙ্গে গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে। এছাড়া আদিত্য L1 অভিযানের মাধ্যমে সূর্যের রহস্যভেদের চেষ্টা করছে। 2035 সালের মধ্যে ভারত একটি নিজস্ব মহাকাশ কেন্দ্র স্থাপন করবে এবং 2040 সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা করেছে।
1: চন্দ্রযান 3 মেড ইন্ডিয়া দ্য ফার্স্ট নেশন টু ল্যান্ড নিয়ার দ্য লুনার সাউথ পোল। আদিত্য L1 ইজ আনলকিং দ্য সিক্রেটস অফ দ্য সান। লাস্ট ইয়ার অ্যান ইন্ডিয়ান ভিজিটেড দ্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। লুকিং অ্যাহেড, উই এম টু এস্টাবলিশ অ্যান ইন্ডিয়ান স্পেস স্টেশন বাই 2035 অ্যান্ড সেন্ড অ্যান ইন্ডিয়ান টু দ্য মুন বাই 2040। ইন অল দিস এফর্টস আওয়ার গাইডিং প্রিন্সিপাল হ্যাজ বিন ক্লিয়ার, দ্যাট বেনিফিটস মাস্ট রিচ অল হিউম্যানিটি।
0: ভারত ও রাশিয়া গতকাল যৌথ উদ্যোগে অসামরিক যাত্রীবাহী বিমান নির্মাণ বিষয়ে আলোচনা করেছে। এছাড়া 105টি বিশেষ টার্বোপ্রপ বিমান ভারতীয় সংস্থার হাতে তুলে দেওয়ার সম্ভাব্য তারিখ ও অন্যান্য বিষয়ে দুপক্ষের মধ্যে আলোচনা হয়। ভারতের অসামরিক উড়ান দপ্তরের মন্ত্রী রামমোহন নাইডু এ বিষয়ে রাশিয়ার শিল্প বাণিজ্য মন্ত্রী অ্যান্টন অ্যালিখানোভের সঙ্গে আলোচনা করেছেন। পরে এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী রামমোহন নাইডু জানান, দুদেশের মধ্যে যৌথ উদ্যোগে যাত্রীবাহী বিমান নির্মাণে বিস্তারিত আলোচনা হয়েছে।
2: I'd like to update you on the MOU that HAL had with the Russia in terms of manufacturing a plane in the country. There are two kinds of planes. One is the turboprop IL-114 and also the Sukhoi Superjet 100, which is a jet engine plane. So these two are quite compatible for our regional connectivity scheme with a lot of airports coming up, and these planes become very efficient for us to connect these. So we have expanded the dialogue on that, and we want to start the process as soon as possible of getting their planes manufactured in the country.
0: কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার করে সবার জন্য সমান স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তিমুর লেস্তের দিল্লিতে আয়োজিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক আঞ্চলিক কমিটির 79তম অধিবেশনে তিনি একথা বলেন। শ্রী নাড্ডা জানান, প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা শক্তিশালী করা, স্বাস্থ্য পরিষেবার সুযোগ বাড়ানো এবং সংক্রামক ও অসংক্রামক রোগ মোকাবিলায় ভারত বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। আন্তর্জাতিক অর্থভাণ্ডার IMF প্রথম ত্রৈমাসিকে দেশের অর্থনীতি 7.8% বৃদ্ধি পাওয়ার পর ভারতকে বিশ্বের উন্নয়নের অন্যতম চালিকা শক্তি বলে বর্ণনা করেছে। IMF-এর যোগাযোগ বিভাগের ডিরেক্টর জুলি কোজাক জানান, জ্বালানির দাম বাড়লেও পরিষেবা ও রপ্তানি ক্ষেত্রে ভালো ফলের কারণে প্রত্যাশার চেয়ে বেশি অর্থনৈতিক বৃদ্ধি হয়েছে। তিনি জানান, ভারতের শেষ GDP হিসেব তৈরির সময় শিল্প উৎপাদন ও পণ্যের দামের নতুন তথ্য যুক্ত করা হয়েছে। তিনি বলেন, জ্বালানির দাম বাড়লে তেল আমদানি করা সব দেশের উপরই বাড়তি চাপ তৈরি করে। কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে ডিজিটাল ইন্ডিয়া ল্যান্ড রেকর্ডস মডার্নাইজেশন প্রোগ্রাম DILRMP 3.0 কর্মসূচির নির্দেশিকা প্রকাশ করেন। শ্রী চৌহান বলেন, গ্রামীণ মানুষ, কৃষক ও সম্পত্তির মালিকদের সুবিধার জন্য এই কর্মসূচি গুরুত্বপূর্ণ। জমির সঠিক নথি সহজে পাওয়ার উপরও তিনি জোর দেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে বিশিষ্ট সমাজসেবী প্রিন্স রহিম আগা খান পঞ্চমের সঙ্গে সাক্ষাৎ করেন। সামাজিক উন্নয়ন, জলসেচ সমবায়, বাজরা চাষ সহ প্রাকৃতিক কৃষি ও সৌর বিদ্যুৎ নিয়ে সহযোগিতা আরও মজবুত করার বিষয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়।

ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ ইউজিসি নেট 2026 পরীক্ষার ইংরেজি বাণিজ্য সমাজবিদ্যা পত্রের পুনরায় পরীক্ষা গ্রহণের পর প্রভিশনাল উত্তরপত্র প্রকাশ করেছে। পরীক্ষার্থীরা এ মাসের 13 তারিখ পর্যন্ত ইউজিসি পোর্টালের মাধ্যমে উত্তরপত্রের যে কোনো সমাধান অনলাইনে চ্যালেঞ্জ করতে পারবেন। পূর্ব কঙ্গোর বুকাভু শহরের দুটি পাশাপাশি স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডে 26 জন পড়ুয়ার মৃত্যু হয়েছে, আহত অনেক। দক্ষিণ কিভু আঞ্চলিক সরকার জানিয়েছে নিহতদের মধ্যে 19 জন ছাত্রী ও 7 জন ছাত্র রয়েছে। প্রশাসন জানিয়েছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং স্যান্ডেল এআইএন নিউজ কলকাতাতে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, উপকূল, ওড়িশায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে। এছাড়া অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, ঝাড়খণ্ড, কেরালা, মাহে, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, উত্তরাখণ্ড, বিদর্ভ, পশ্চিমবঙ্গ, সিকিমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল পর্যন্ত ওড়িশা, তামিলনাড়ু, পুদুচেরি ও কারাইকাল এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি। মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটে ভারত বাংলাদেশকে 40 রানে হারিয়ে ফাইনালে উঠেছে। দুবাইয়ে গতরাতে প্রথম সেমিফাইনালে ভারত প্রথমে ব্যাট করে 20 ওভারে 6 উইকেটে 149 রান করে, জবাবে বাংলাদেশ নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে 109 রান তুলতে পারে। ভারতের শেফালি ভার্মা 40 বলে 64 রান করে ম্যাচের সেরা হন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আগামীকাল শুরু হচ্ছে অষ্টাদশ ব্রিকস শিখর সম্মেলন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। আন্তর্জাতিক অর্থভাণ্ডার আইএমএফ প্রথম ত্রৈমাসিকে দেশের অর্থনীতি 7.8% বৃদ্ধি পাওয়ার পর ভারতকে বিশ্বের উন্নয়নের অন্যতম চালিকা শক্তি বলে বর্ণনা করেছে। খবর শেষ হল, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আন্তর্জাতিক আইন, সংলাপ ও বহুপাক্ষিক সহযোগিতার ভিত্তিতে নিরাপদ, শান্তিপূর্ণ ও সুস্থায়ী মহাকাশ ব্যবস্থাপনাকে ভারত সমর্থন করে। প্যারিসে আন্তর্জাতিক মহাকাশ সম্মেলনে গতকাল ভার্চুয়াল ভাষণে তিনি বসুধৈব কুটুম্বকমের ভাবনায় মহাকাশ গবেষণার সুফল সমগ্র মানবজাতির কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। চন্দ্রযান থ্রি ও আদিত্য L1-এর সাফল্য তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, 2035 সালের মধ্যে নিজস্ব ভারতীয় মহাকাশ স্টেশন স্থাপন এবং 2040 সালের মধ্যে চাঁদে ভারতীয় মহাকাশচারী পাঠানোর ভারতের লক্ষ্য। তিনি ইসরোর সাশ্রয়ী ও সফল মহাকাশ অভিযানের প্রশংসা করে বলেন, এর প্রযুক্তি, কৃষি, আবহাওয়ার পূর্বাভাস, দুর্যোগ ব্যবস্থাপনা ও নৌ পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি তাঁর শ্রীলঙ্কা সফরে সেদেশের রাষ্ট্রপতি অনুরা কুমারা দিসানায়কের সঙ্গে কলম্বোয় বৈঠক করেছেন। বৈঠকে ভারত শ্রীলঙ্কা প্রতিরক্ষা সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রপতি দিসানায়কে জানান, ভারতের নিরাপত্তা স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ডে শ্রীলঙ্কার ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হারিনি অমরাসুরিয়ার সঙ্গেও বৈঠক করেন রাজনাথ সিং। উন্নয়ন, সহযোগিতা, শিক্ষা এবং দুদেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক নিয়েও আলোচনা হয়। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করতে দুটি সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে। এর একটি শ্রীলঙ্কার বিমানবাহিনীর L-70 বিমান প্রতিরক্ষা কামানের আধুনিকীকরণ এবং অন্যটি দুদেশের ন্যাশনাল ক্যাডেট কোর ও ন্যাশনাল ডিফেন্স কলেজের মধ্যে সহযোগিতা সংক্রান্ত। L-70 কামানের আধুনিকীকরণের ফলে শ্রীলঙ্কার গুরুত্বপূর্ণ স্থাপনার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হবে। প্রতিরক্ষা বিশেষজ্ঞ লেফটেন্যান্ট জেনারেল সঞ্জয় কুলকার্নি রাজনাথ সিংয়ের শ্রীলঙ্কা সফর সম্পর্কে আকাশবাণীকে জানিয়েছেন।
1: मंत्री श्री राजनाथ सिंह जी जो श्रीलंका, जैसे आपने बिल्कुल ठीक कहा, 38 साल के बाद गए हैं। श्रीलंका और भारत के जो रिश्ते हैं आपको बहुत बहुत पुराने हैं, जब साइक्लोन आया उधर भी की। तो ये ऐसे संदर्भ में जब हम देखते हैं कि अपने रक्षा मंत्री जी जब गए तो उन्होंने कुछ डिफेंस MOU दस्तखत किए और वो बहुत जरूरी है। और जो कैपेसिटी और जो कैपेबिलिटी हमने अपने L-70 को दी वही उनको देने की कोशिश की है। जैसे हम लोगों ने उसको ड्रोन किलर अपग्रेड किया है। अब ये कह करके कि भाई 1960 की पुरानी गन है, इसको आउट कर दो ना, उसको जबरदस्त।
0: দুই নেতা ভার্চুয়ালি ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর নির্মিত তিনটি বেইলি সেতুর উদ্বোধন করেন। শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ডিটওয়াটার সময় অপারেশন সাগর বন্ধুর মাধ্যমে ভারতের ত্রাণ সহায়তা

পুনর্গঠন ও পুনর্বাসনে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রপতি দিসানায়েকে। ভারত ভবিষ্যতেও প্রয়োজনে শ্রীলঙ্কার পাশে থাকার আশ্বাস দিয়েছে। এডিসি ভিলেজ কমিটির নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের আজ শেষ দিন। রাজ্য নির্বাচন কমিশনার ডাক্তার প্রদীপ চক্রবর্তী গতকাল সচিবালয়ে জানান, ভিলেজ কমিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য 10,938 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। গতকাল স্ক্রুটিনি শেষে 10,889 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়। তিনি জানান, নির্বাচন অবাধ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য রাজ্য নির্বাচন কমিশন প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নিচ্ছে, পর্যাপ্ত নিরাপত্তা বাহিনীর ব্যবস্থা করা হচ্ছে। এই নির্বাচনের জন্য কেন্দ্রীয় সরকার আরও 50 কোম্পানি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছে। ফলে রাজ্যে অবস্থানরত 24 কোম্পানি সহ মোট 74 কোম্পানি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ভিলেজ কমিটি নির্বাচনে মোতায়েন করা হবে। এর সঙ্গে রাজ্য পুলিশ এবং টিএসআর বাহিনী থাকবে। উল্লেখ্য, এডিসির 587 ভিলেজ কমিটিতে 2,634 নির্বাচনী ক্ষেত্রের 4,597 আসনে আগামী 28 সেপ্টেম্বর ভোট গ্রহণ করা হবে। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বলেছে, 2030 সালের মধ্যে ত্রিপুরায় 500 মেগাওয়াট পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য গ্রিন ভিলেজ, সরকারি ভবন ও আবাসিক বাড়িতে রুফটপ সোলার, গ্রাউন্ড মাউন্টেড সোলার পাওয়ার প্ল্যান্টের মতো একাধিক পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। আগরতলায় ত্রিপুরা ক্লিন এনার্জি রোডম্যাপ, গ্রিন স্কিলিং প্রোগ্রাম এবং ট্রিট ইনিশিয়েটিভের কর্মশালার আয়োজনে গতকাল তিনি কথা বলেন। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া গতকাল টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপনের সময়সীমার গুণগত মানের স্ট্যান্ডার্ডস নির্দেশিকা 2026 জারি করেছে। এর মাধ্যমে 2012 সালের 14 মে প্রণীত টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপনের সময়সীমার গুণগত মানের স্ট্যান্ডার্ডস নির্দেশিকা 2012 বাতিল করা হল, যেখানে অনুষ্ঠান সম্প্রচারের ক্ষেত্রে প্রতি 1 ঘন্টায় সর্বোচ্চ 12 মিনিটের বিজ্ঞাপনের সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছিল। এই নির্দেশিকার মূল উদ্দেশ্য ছিল বিজ্ঞাপনের সময়সীমার সর্বোচ্চ সীমা তদারকি ও বলবৎ করা। চলতি বছরের 21 আগস্ট কেন্দ্রীয় সরকার টেলিভিশন চ্যানেলগুলোর জন্য নির্ধারিত 12 মিনিটের বিজ্ঞাপনের সময়সীমা তুলে নেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছিল তার সঙ্গে সঙ্গতি রাখতেই এখন এই নিয়মটি বাতিল করা হল। আজ আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের সবকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টি হয়েছে 41.5 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

0: আকাশবাণী আগরতলা ককতুমা পড়ব বিপূর্ণাদেব বর্মা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী সাকা হায়ুং বেরামনি কেরং রায়দা জুদা জুদা চুবাচুনি বিশিংতৈ নাইমথাং টংকচাংতৈ টংসক নাই নখায়ুংনি সেপন ভারত হাকতর খাপুর জাগো পেরিস হায়ুং বেরামনি নখায়ুংনি কক মালাইমঙ্গ ভার্চুয়ালতি কক নারক প্রব বসুদৈব কুটুম্ব কমনে ওয়ানসক মা রকন হায়ুং নখায়ুং চেরি নাইমানি বিশিংতৈ চা সারনানি বাকৈ কবখা চন্দ্রযান্ত্রী তে আদিত্য এল ওয়ান চাসামুংনি ককনো খুরসাওই মন্ত্রীবক্রক সাকা নই সাই থামচি বা বিশিনি বিশিং ভারত বাই থাংনি হাকতনি নখায়ুং স্টেশন আচুগ্রনানি তাই নই সাই ব্রীচি বিশিনি বিশিং তালো ভারতনি নখায়ুং আমজগনাই রহরনানি বাগৈ ভারত হাকতনি নাহারমুং তঙ্গো মন্ত্রীবক্রক ইসরুনি সামং কাহাম তাংমানো বলাই সাকা আবুবাই হুকবার তাংসেপ নবাতিবারনি সিকাংবাড়িয়ানি সাইমানমুং আকাবিকা পাতিমুং তৈ রুংতর তৈ থাংলাই সুমানি নাংকুকমানি সামুং তাঙ্গৈ তঙ্গো কাশুমুং মন্ত্রী রাজনাথ সিং সালকিচা সকাং শ্রীলঙ্কা বেড়াইনা থাকমা ও শ্রীলঙ্কানি রাষ্ট্রবক্রক অনুরাগ কুমারা দিশা নায়কে বাই কলম্বো ককলাম সালাইখা ককলাম সালাইমা ও ভারত শ্রীলঙ্কা নাইমথাং চুবাচু আমচাই নাইমথাং টংকচাংতে হামচামুংনতে ককলাম সালাইকা রাষ্ট্রবক্রক দিশা নায়ককে সাকা ভারতনি নাইমথাং কেবেংজাক মূং শাসক সামং শ্রীলঙ্কানি হান সামুঙ্গ ফনাংনানি রেজাগলাক শ্রীলঙ্কানি মন্ত্রীবক্রক হারিনী অমরা সুরিয়া বাইব ককলাম সালাইকা হামসামুঙ্গ চুবামুং রং তাই কনৈ হা কতনি হুকুমো মুকুমনি হালকনতৈ ককলাম সালাইকা খরকনি অজা ভারতে শ্রীলঙ্কানি বিশিং নাইমথাং চুবাচু ক্রাক খালাইনাবো কনৈ কক খালাইমাবো মুংসই রলাইকা আবরকুংখা শ্রীলঙ্কানি বীরখুং বাহিনীনি এল সেভেন্টি বীরখুং নাইমথাং কামান্ন কতাল স্নামুং তৈ তাই কৈসা অংখা কনৈ হা কতনি ন্যাশনাল ক্যাডেট কোর তৈ ন্যাশনাল ডিফেন্স রং কতনি বিশিং চুবাচু বাংরেনা নাইমথাং চেরি নাইক রং লেফটেন্যান্ট জেনারেল সঞ্জয় কুলকার্ণী রাজনাথ সিং শ্রীলঙ্কা বেড়াইমানতে আকাশবাণী নো সাইখনা রেখা
1: জি শ্রী রাজনাথ সিং জি জো শ্রীলঙ্কা জেসে আপনি বিলকুল ঠিক কাহা 38 সাল কে বাদ গয়ে হ্যাঁ শ্রীলঙ্কা আর

0: নমস্কার, শুভ সকাল। বৃষ্টি স্নাত একটি সুন্দর সকালের একরাশ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অভিজ্ঞাপন। আজকের অভিজ্ঞাপনে গোটা পর্বে আমি চন্দ্রিমা উপস্থাপনায় আপনাদের সঙ্গে থাকব, আর আমার সঙ্গে রয়েছে
1: আমি কোয়েল।

0: এগারোই সেপ্টেম্বর। দিনটা শুধু ক্যালেন্ডারের একটা তারিখ নয়, ভারতীয় ইতিহাসের এক গৌরবময় দিন। 1893 সালের এই দিনই সুদূর আমেরিকার শিকাগো শহরে বিশ্বধর্ম মহাসভার মঞ্চে দাঁড়িয়েছিলেন স্বামী বিবেকানন্দ, আর তার প্রথম সম্বোধন
1: Brothers of America. It fills my heart with joy unspeakable to rise

0: response to the warm and cordial welcome which you have given us. I thank you in the name of the most ancient order of monks in the world. I thank you in the name of the mother of religions. And I thank you in the name of the millions and millions of Hindu people of all classes and sects.
1: তার এই বাণী মুহূর্তের মধ্যে ছুঁয়ে নিয়েছিল হাজারো মানুষের হৃদয়। শুধু এই পাঁচটি শব্দ উচ্চারণ করার সাথে সাথে অলৌকিক এক কাণ্ড ঘটে গেল। সম্পূর্ণ হল রুম জুড়ে 7,000 শ্রোতা আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে টানা 2 মিনিট ধরে হাততালি দিয়ে অভিনন্দন জানালেন এই তরুণ সন্ন্যাসীকে। কেন জানেন? কারণ অন্য সবাই এসেছিলেন নিজের ধর্ম প্রচার করতে, আর স্বামীজি এসেছিলেন সমগ্র মানবজাতিকে ভালোবাসার বার্তা দিতে। এই সম্বোধনের মধ্যে কোনো কৃত্রিমতা ছিল না, ছিল এক ভারতবাসীর হৃদয়ের গভীর থেকে আসা বিশ্বজনীন ভ্রাতৃত্ববোধ। সেই সভায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এসেছিলেন বাঘা বাঘা পণ্ডিত ও ধর্মগুরুরা। তাদের পরনে ছিল দামি পোশাক, চোখে মুখে ছিল পাণ্ডিত্যের অহংকার, আর সেই ভিড়ের মাঝে তপ্ত কাঞ্চন বর্ণের এক তরুণ সন্ন্যাসী হেঁটে চলেছিলেন শান্ত সমাহিত পায়ে, পরনে গেরুয়া বসন, মাথায় পাগড়ি। তিনি আমাদের ভারতের মাটির সন্তান স্বামী বিবেকানন্দ। সেদিন তিনি শুধু ভারতের ধর্ম বা দর্শনের কথা বলেননি, বলেছিলেন মানবতার কথা, ভালোবাসার কথা, সহিষ্ণুতার কথা। বিশ্বের সামনে তুলে ধরেছিলেন ভারতের সেই চিরন্তন ভাবনা, সব ধর্মের পথ আলাদা হতে পারে কিন্তু গন্তব্য এক। তিনি পশ্চিমী দুনিয়াকে শোনালেন সনাতন ধর্মের সেই মহান বাণী, উদারতা ও সর্বজনীন গ্রহণযোগ্যতা। তিনি স্পষ্ট ভাষায় বলেছিলেন সব ধর্মই আসলে এক একটি নদী, যা বিভিন্ন পথ বেয়ে পরিশেষে সেই এক পরমেশ্বরের মহাসমুদ্রে গিয়ে মিলিত হয়। তিনি সতর্ক করে বলেছিলেন সংকীর্ণতা ও ধর্মান্ধতা এই সুন্দর পৃথিবীকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। একজন ভারতীয় সন্ন্যাসীর কণ্ঠে সেদিন বিশ্ব শুনেছিল ভারতের আত্মবিশ্বাসের ভাষা। আর তাই আজকের দিনটি, অর্থাৎ 11ই সেপ্টেম্বর, আমাদের মনে করিয়ে দেয় নিজেকে ছোট করে দেখার নয়, নিজের শেকড়, নিজের সংস্কৃতি আর নিজের শক্তিকে বিশ্বাস করার দিন। আজ এত বছর পরেও বিবেকানন্দের সেই শিকাগো বক্তৃতা সমানভাবে প্রাসঙ্গিক। আজ যখন বিশ্বজুড়ে হিংসা আর অসহিষ্ণুতা মাথাচাড়া দিয়ে উঠছে, তখন স্বামীজির সেই সম্প্রীতি ও মিলনের বাণী আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। আসুন আজকের এই পবিত্র দিনে আমরাও স্বামীজির সেই অমর বাণী নিজেদের জীবনে স্মরণ করি, জাত পাত ধর্ম বর্ণের ভেদাভেদ ভুলে একে অপরকে ভালোবাসতে শিখি। তবেই স্বামীজির প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা জানানো হবে। শিকাগোর সেই মঞ্চ থেকে যে কণ্ঠস্বর উঠেছিল তার প্রতিধ্বনি আজও যেন বলে, ওঠো জাগো, আর লক্ষ্য না পাওয়া পর্যন্ত

0: প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানব সভ্যতার অভিশাপ বা আশীর্বাদ। ইতিহাসের দিনপঞ্জি আমাদের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এক নজরে দেখে নেব আজকের দিনে ঘটে যাওয়া বিশেষ কিছু ঘটনাবলি। আজকের দিনেই 1853 সালে প্রথম বৈদ্যুতিক টেলিগ্রাফ চালু হয়েছিল। পাশাপাশি আজকের দিনেই 1875 সালে সংবাদপত্রে প্রথম কার্টুন শিপ প্রকাশিত হয়।
1: 2001 আল-কায়েদার জঙ্গিরা আমেরিকার 4টি যাত্রীবাহী বিমান হাইজ্যাক করে নিউ ইয়র্কের আইকনিক ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং পেন্টাগনে আত্মঘাতী হামলা চালায়। এই ভয়াবহ হামলায় প্রায় 3,000 মানুষ নিহত হয়েছিল।
0: আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন ভারতে অহিংসা এবং মানবাধিকারের প্রবক্তা এবং সমর্থক বিনোবা ভাবে 1895 সালে। আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন ব্রিটিশ বিরোধী বাঙালি বিপ্লবী বিনয় বসু 1908 সালে। 1924 সালের আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন তাপস সেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় বাঙালি আলোক সম্পাদ শিল্পী।
1: 1911 লালা অমরনাথ স্বাধীন ভারতের প্রথম ক্রিকেট অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার লালা অমরনাথের আজ জন্মদিন।
0: পাশাপাশি আজকের দিনে আমরা হারিয়েছিলাম প্রখ্যাত হিন্দি ভাষার কবি মহাদেবী বর্মাকে 1887 সালে। আজকের দিনে আমরা হারিয়েছি প্রগতিবাদী রাজনৈতিক নেত্রী মণিকুন্তলা সেনকে 1987 সালে। এই ছিল আজকের দিনে ইতিহাসের পাতায় ঘটে যাওয়া বিশেষ কিছু ঘটনাবলী।

শ্রোতা বন্ধুরা, প্রত্যেক মাসে আপনাদের লেখনীতে, অর্থাৎ বিষয়ভিত্তিক লেখনীতি ভরে ওঠে আমাদের অভিজ্ঞাপনের লিখছি তোমার পর্ব। তেমনি আপনাদের পক্ষ থেকে আরও আপনাদের অনুভূতিগুলি আমাদের যেন জানাতে পারেন, সেজন্য জানিয়ে দিচ্ছি যেন অভিজ্ঞাপন অনুষ্ঠানে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় পক্ষের বিষয়। শরৎকাল এলেই বাঙালির মন কেমন যেন উৎসব মুখর হয়ে ওঠে। নীল আকাশে সাদা মেঘের ভেলা, কাশফুলের মেলা, শিউলির মিষ্টি গন্ধ, সব কিছুই যেন বলে দেয় মা আসছেন। আর মা আসছেন মানেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার দিন গোনা শুরু। পুজোকে ঘিরে শুরু হয়ে যায় কত প্রস্তুতি, নতুন জামাকাপড় কেনা, বাড়িঘর সাজানো, পুজোর বাজার, প্যান্ডেল তৈরি, প্রতিমা গড়ার ব্যস্ততা। এর সঙ্গে জড়িয়ে থাকে আরও কত স্মৃতি, ছোটবেলার পুজো, পুজোর ছুটিতে বাড়ি ফেরা, প্রিয়জনের সঙ্গে দেখা হওয়া, পাড়ার আড্ডা, ঢাকের আওয়াজ, ধূপের গন্ধ, আর মণ্ডপে মায়ের মুখের সেই চিরচেনা মায়া। আপনি কিভাবে মাকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন শুনতে চাই অভিজ্ঞাপন। এই অনুষ্ঠানের সেপ্টেম্বর মাসের দ্বিতীয় পক্ষের বিষয় মা আসছেন। আপনার লেখা পাঠাতে মেল করুন আমাদের মেইল আইডি radioagartala@gmail.com। হাতে লেখা চিঠি সরাসরি আমাদের দপ্তরে পাঠাতে পারেন। মা আসছেন ভাবনাকে ঘিরে আপনাদের মনের কথা, স্মৃতি, অনুভূতি কিংবা প্রিয় কোনো পূজার কথা আমরা শুনব সেপ্টেম্বর মাসের দ্বিতীয় পক্ষ জুড়ে। এবারে বন্ধুরা, আপনাদের চিঠি পড়ার পালা। আমাদের হাতে যে কটা চিঠি এসে আজকের জন্য পড়েছে, আমরা এক এক করে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। প্রথম চিঠিটি লিখছেন মোহাম্মদ সফিকুল ইসলাম, পুটুরিয়া, গোলাবাড়ি বাজার, উত্তর চব্বিশ পরগনা থেকে। বন্ধু লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, কী যে কী বোঝা মুশকিল।

0: পারস্পরিক মেলামেশা, একসাথে পড়াশোনা, কর্মক্ষেত্রে দীর্ঘদিনের সাহচর্য, এসব নানা কারণে একে অপরের সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। কারোর সাথে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়, কারোর সাথে মাঝপথে ছেদ পড়ে। ছোটবেলায় পাশের বাড়ির নুরুল হক ছিল প্রাণের বন্ধু। ও আমার থেকে এক ক্লাস আগে পড়ত। হাই স্কুলে গিয়ে অনেকের সাথে বন্ধুত্ব হয়েছিল, অন্যতম ছিল সন্তু, একেবারে প্রাণের বন্ধু, যাকে বলে হরিহর আত্মা। পরস্পরের প্রতি অটল বিশ্বাস, নির্ভরতার কারণে একে অপরের বাড়িতে ছিল অবাড়িত দ্বার। যখন খুশি যাওয়া, খাওয়া দাওয়া লেগেই থাকত। কিছুদিন যাতায়াত কম হলে রীতিমতো বাড়ির লোকদের কৈফত দিতে হতো। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশনেও সে আমার ক্লাসমেট ছিল। একে অপরের বাড়িতে বিপদে আপদে আনন্দ উৎসবে সামিল হওয়া একটা স্বাভাবিক ব্যাপার ছিল। লেখাপড়া শেষে দুজনে মিলে যৌথ ব্যবসা শুরু করি, যদিও বেশি দিন টেকেনি। বন্ধুত্ব তারপরেও অটুট ছিল। আমার একটা এনজিও আছে, সম্পাদক আমি, বাড়িতে যাবতীয় কাজ চলত। একটা অফিস ঘরের প্রয়োজন দেখা দেয়। এক ঘর মালিকের সাথে 60,000 টাকার স্যালামি নিয়ে 10 বছরের মৌখিক চুক্তি হয়। তখন উভয় পক্ষের স্বাক্ষর হয়নি, ব্যাপারটা দুজনের মধ্যেই সীমাবদ্ধ ছিল। আমি কেবলমাত্র প্রাণের বন্ধু সন্তুকে জানাই অফিসের জন্য ঘরটা ভাড়ায় নিতে 60 দিতে হচ্ছে, দ্বিগুণ বললেও নিতে হতো। সেদিন বিকেলে ঘর মালিক আমায় ডেকে বলে দেন, 60,000-এ হবে না, ওটা দ্বিগুণ করতে হবে, না হলে ঘর পাবেন না। বুঝলাম বন্ধুকে জানানো আমার নির্বুদ্ধিতা। কি যে কি, খেসারতে দিতে হবে এখন। নিবেদনে মোহাম্মদ শফিকুল ইসলাম, পুটুরিয়া, গোলাবাড়ি বাজার, উত্তর 24 পরগনা।
1: আমাদের সেপ্টেম্বর মাসের অভিজ্ঞাপন পর্বের চিঠির পর্বের প্রথম পক্ষের বিষয় ছিল কে যে কি। এই বিষয় নিয়ে চিঠি লিখেছেন বৃন্দাবন ঘোষ, আশীর্বাদ আবরার মাঠ, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে। লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, সত্যি বলতে কি, আমরা বারবার প্রতারিত হচ্ছি। কে যে কি তা আমাদের বোধগম্য হচ্ছে না। একটা ধন্দে পড়ে কখনো হচ্ছি হতাশ বিমর্ষ, কখনো তীব্র বিভ্রান্তিতে দারুণ সমস্যায় পড়ছি। যে সাধুকে ভগবান মনে করে সকাল সন্ধ্যা তার পূজা অর্চনা করলাম, কিছুদিন পরে শুনলাম চৌর্যবৃত্তির দায়ে তাকে পুলিশ গ্রেফতার করেছে। এতে অবাক না হয়ে পারি না, আবার এটাও পরক্ষণে চিন্তা করে নিতে বাধ্য হই, এতে অবাক হওয়ার কিছু নেই। নিজেকে তখন সতর্ক করে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। লোকাল ট্রেনে হকার জোয়ানের পাচক বিক্রি করতে ওঠে। যখন বলে আমার তৈরি জোয়ানের পাচক নিন, টক ঢেকুর অম্বল বদহজম গ্যাস নিমেষ উধাও হয়ে যাবে। সে তখন জোয়ানের সাথে আরও কী কী মেশানো আছে তাও বলে দেয়। নিজের পাচকের অনুকূলে তার কথার যেন খই ফুটতে থাকে। শেষে নিজেকে অত্যন্ত সৎ হকার প্রতিপন্ন করতে বলেন, নকল থেকে সাবধানে থাকবেন। বাজারে অনেক নিম্নমানের পাচক বেরিয়ে গেছে, তখন ট্রেনের যাত্রীরা ওই ভালো হকারটির দিকে তীক্ষ্ণভাবে তাকায়। মনে মনে তারা কে যে কি এ কথা ভাবতে ভাবতে কেউ চা খেতে, কেউ টিফিন খেতে ব্যস্ত থাকে। কুম্ভ ভর্তি, বিশ্বের উপরে একটু অমৃতের প্রলাপ হেতু মরুভূমির মরীচিকার মতো। বাসে আমার পাশের মানুষটা যে এক বড় ধরনের পকেটমার

0: থাকি আমি বুঝতে পারি, পকেটমারি হয়ে গেলে তখন হায় হায় করতে হয়। তাই সমাজে ঘটে যাওয়া এইসব ঘটনা থেকে শিক্ষা নিতে হয় এবং তদনুযায়ী চলতে হয়। চোখ কান খোলা রেখে চলতে থাকলে আসল এবং নকলের মুখোশ সহজে ধরা পড়ে। কে যে কি তা তখন এক লহমায় বোঝা যায়। বৃন্দাবন ঘোষ, আশীর্বাদ আমরার মাঠ, বিষ্ণুপুর, বাঁকুড়া।
1: পরের চিঠিটি লিখছেন বীরেন্দ্রনাথ মাইতি, বুলবুল চটি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। তিনি লিখছেন সুরিত অভিজ্ঞাপন। মনুষ্য সমাজে আমরা বুদ্ধিমান বলে দাবি করে আসছি, কেননা আমাদের মান আর হুঁশ আছে বলেই আমরা মানুষ। তবে মান আর হুঁশ থাকা সত্ত্বেও স্বার্থপরতার আগ্রাসে বন্দী হয়ে অমানুষিক কাজকর্মে জড়িয়ে পড়ছি। তাহলে শোনো আমার দেখা একটা ঘটনা। শুনলে ভাববে এমনও হয়, একেবারেই হরিহর আত্মা সুবল ও বিমলের মধ্যে, একই ক্লাসে পড়ে ওরা। বিমলের আর্থিক অসচ্ছলতা সুবলকে ভীষণ কষ্ট দেয়। বই কেনার সময় ক্লাসের সব বই দুটো সেট কেনা হতো এবং বিমলের কাছে আগে পৌঁছে দিয়ে তারপর নিজের বাড়িতে আসে। সুবলের বাবা সব কিছু জানে এবং মনে মনে গর্বিত হয় এমন বন্ধুত্বের জন্য। বিমলের অসম্ভব মেধা সুবলকে গর্বিত করে। একটা সময়ে বিমল এক লব্ধ প্রতিষ্ঠিত চিকিৎসক হয়ে ফিরেছিল বিদেশের বহু ডিগ্রি নিয়ে। ওদিকে সুবল টেনে টুনে স্নাতকের ডিগ্রি নিয়ে কোনো চাকরি জোগাড় করতে না পেরে হকারের মতো জীবন বেছে নিয়েছিল। ওদিকে বাবা মারা যাওয়ার পর ওর সম্পত্তি পারিবারিক গণ্ডগোল পাকিয়েছিল, তাই এই হকারের জীবন। এমনভাবে চলতে চলতে ওরা দু বন্ধুদের দূরত্ব তৈরি হয়েছিল একটা সময়ে। একটা সময়ে সুবলের ক্ষয় রোগে আক্রান্ত হয়ে পড়লে ও শহরের এক বিখ্যাত চিকিৎসকের কাছে গিয়ে একেবারেই অবাক। এ যে ওর পরম বন্ধু বিমল, বিমলও চিনতে পেরেও না চেনার ভান করেছিল। সুবলকে নিজের নার্সিংহোমে না রেখে সরকারি হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছিল। সুবল শুধু ভাবে অদৃষ্টের কি পরিহাস, আজকের বিমলের এ কোন রূপ দেখছে ও? বন্ধুর উপকারের জন্য সামান্য কৃতজ্ঞতা নেই? আজকের এই বিমল ডাক্তার হতে পারত না যদি বন্ধু সুবলের ভালোবাসা না পেত। সত্যি বিশ্বকুম্ভবং পয়মুখম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে বীরেন্দ্রনাথ মাইতি, বুলবুল চটি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর। এই ছিল আজকের দিনে আমাদের হাতে যে চিঠিগুলো এসে পৌঁছেছে সেগুলো এক এক করে আমরা পড়ে শোনালাম। লিখছি তোমায় পর্বের পরে। এবারে আমরা যাব তথ্যে। কিছু তথ্য রয়েছে আপনাদেরকে জানিয়ে দিই। ত্রিপুরা সরকার ককবরক এবং অন্যান্য সংখ্যালঘু ভাষা অধিকার শিক্ষা ভবন আগরতলা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ককবরক শিক্ষা কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি। 2026-27 শিক্ষাবর্ষে 6 মাস মেয়াদের ককবরক শিক্ষা কোর্সে ভর্তির ফর্ম ও প্রসপেক্টাস শনি রবি ও ছুটির দিন বাদে আগামী 14/9/2026 থেকে 15/10/2026 বিকেল 5টা পর্যন্ত শিক্ষা ভবন নিচের তলায় রুম নাম্বার 7 দেওয়া হবে। যোগ্যতা 6 মাসের কোর্সের জন্য উচ্চ মাধ্যমিক পাস, ন্যূনতম বয়স গত 1

0: 2026 তারিখ এই পর্যন্ত 18 বছর উত্তীর্ণ হতে হবে। দরখাস্তের সঙ্গে জমা দিতে হবে দুটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা প্যান কার্ড, যে কোনো একটি পরিচয়পত্র, আসন সংখ্যা 50, সন্ধে 6:30 থেকে রাত 8:30 পর্যন্ত সোমবার থেকে শুক্রবার ক্লাস হবে। আগামী 29/10/2026 সকাল 11:00 থেকে বিকেল 5:00 পর্যন্ত শিক্ষা ভবনের রুম নাম্বার 7-এ শিক্ষার্থী নির্বাচনের জন্য মৌখিক ইন্টারভিউ হবে। আর 30/10/2026 তারিখে অফিসের নোটিশ বোর্ডে যোগ্য প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং সেই অনুযায়ী ভর্তি প্রক্রিয়া শুরু হবে। এ ছিল ককবরক এবং অন্যান্য সংখ্যালঘু ভাষা অধিকার ত্রিপুরা সরকার থেকে একটি বিজ্ঞপ্তি।
1: জানিয়ে দিয়েছে আরও একটি তথ্য, মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ সকাল 11:00 পশ্চিম ত্রিপুরা আগরতলার এনএসআরসিসিতে মেগা রক্তদান শিবিরে যোগদান করবেন।

0: স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য ভালো থাকলে মন ভালো থাকে, আর মন ভালো থাকলেই কাজে আসে স্বতঃস্ফূর্ততা। ব্রেন সচল রাখতে আপনারা কি জানেন হাতের লেখা খুব দরকারি? আজকের ডিজিটাল যুগে আমাদের দিন কাটে ল্যাপটপের কিবোর্ডে, আঙুল চালিয়ে কিংবা স্মার্টফোনের পর্দায় বুড়ো আঙুল ঘুরিয়ে। স্কুল কলেজের নোট থেকে শুরু করে বাজার দোকানের ফর্দ কিংবা অফিসের জরুরি নথিপত্র সবই এখন টাইপ করা হচ্ছে। কিন্তু এই ডিজিটাল অভ্যাসকে অজান্তেই আমাদের হলস করে দিচ্ছে, চলুন জানি। সাম্প্রতিক এক আন্তর্জাতিক বৈজ্ঞানিক গবেষণায় উঠে এসেছে এক চমকপ্রদ তথ্য। বিজ্ঞানীরা বলছেন, আমাদের হাতের আঙুল যখন আমাদের কলম ছুঁয়ে কাগজে প্রতিটি অক্ষরের নিখুঁত নকশা তৈরি করে, তখন মস্তিষ্কের স্মৃতিশক্তি এবং শেখার ক্ষমতা বহুগুণ বেড়ে যায়, যা কম্পিউটার বা ফোনের কিবোর্ডে টাইপ করলে কিন্তু সেটা হয় না। গবেষকদের মতে, যখন আমরা কিবোর্ডে টাইপ করি, তখন প্রতিটি অক্ষরের জন্য আমরা কেবল একই ধরনের বোতামের আঙুল ছুঁয়ে যাই। এতে মস্তিষ্কের খুব সামান্য অংশ সক্রিয় হয়। অন্যদিকে হাতে লেখার সময় প্রতিটি অক্ষরের আলাদা আকৃতি তৈরি করতে হয়। এর ফলে আমাদের চোখ, হাতের আঙুল এবং মাথার স্নায়ুগুলো একসঙ্গে কাজ শুরু করে। বিজ্ঞানীদের ভাষায়, হাতে লেখার সময় মস্তিষ্কের একটি বড় অংশ জুড়ে নিউরাল কানেক্টিভিটি বা স্নায়ুবিক যোগাযোগ তৈরি হয়। এটি মস্তিষ্ককে জটিল তথ্য স্ক্রিনের যুগে রাখতে সাহায্য করে। অত্যাধুনিক ব্রেন স্ক্যান প্রযুক্তির মাধ্যমে দেখা গেছে, কলম ধরে লেখার সময় মস্তিষ্কে আলফা এবং বিটা নামের বিশেষ তরঙ্গ তৈরি হয়। এই তরঙ্গগুলি মানুষকে গভীরভাবে চিন্তা করতে এবং নতুন তথ্য সহজে মনে রাখতে সাহায্য করে, যে কারণে পড়া বা তথ্য খুব সহজেই মাথায় গেঁথে যায় এবং বহুদিন মাথায় থাকে। কিন্তু টাইপ করার সময় মস্তিষ্কে এই ধরনের তরঙ্গের উপস্থিতি কিন্তু খুবই কম দেখা যায়। তাই শ্রোতা বন্ধুরা, আজকে থেকে যে কাজগুলি আমরা হাতে লিখে করতে পারি, সে কাজগুলি চেষ্টা করব হাতে লিখে করতে। তাহলে আমাদের ব্রেন এবং শরীরের আরও অনেক স্নায়বিক উন্নতি হবে বা ভালো থাকবে। ডিজিটালের যুগে দাঁড়িয়ে আমরা হয়তো সময় স্বল্পতার জন্য তাড়াতাড়ি লিখে ফেলি বা টাইপ করে ফেলি, কিন্তু একটু চেষ্টা করে দেখুন না আজকে থেকে যদি কিছু জিনিস হাতে লেখা যায়।
1: এবারে সময় বলছি, আমরা একেবারে বিজ্ঞাপনের শেষের দিকে চলে এসেছি। আমরা জানিয়ে দেব কিছু কাজের খবর। স্টাফ সিলেকশন কমিশন ভারত সরকারের বিভিন্ন মন্ত্রক, বিভাগ, কার্যালয় এবং বিভিন্ন সাংবিধানিক সংস্থা, সংবিধিবদ্ধ সংস্থা, ট্রাইব্যুনাল ইত্যাদিতে গ্রুপ সি এর লোয়ার ডিভিশনাল ক্লার্ক, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এবং ডেটা এন্ট্রি অপারেটর পদে সরাসরি নিয়োগের জন্য সম্মিলিত উচ্চ মাধ্যমিক স্তর পরীক্ষা 2026 এর জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইন

0: আবেদনপত্র আহ্বান করেছে। অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে 7/9/2026 থেকে এবং শেষ তারিখ হচ্ছে 8/10/2026। পদের নাম ও শূন্য পদের সংখ্যা হচ্ছে 2,536। নিম্ন বিভাগীয় কেরানি, জুনিয়র সচিবালয় সহকারী ডেটা এন্ট্রি অপারেটর। যোগ্যতা, ডেটা এন্ট্রি অপারেটরের জন্য ডিইও পদের জন্য প্রার্থীদের অবশ্যই কোনো স্বীকৃত বোর্ড বা সমমানের প্রতিষ্ঠান থেকে, বিজ্ঞান বিভাগ থেকে, গণিত বিষয় সহ দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হতে হবে। লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদের জন্য প্রার্থীদের অবশ্যই কোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে দ্বাদশ শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 18 বছর হচ্ছে ন্যূনতম বয়সসীমা এবং সর্বোচ্চ বয়স হচ্ছে 27 বছর, অতিক্রম করা যাবে না। লিখিত পরীক্ষা, কম্পিউটার জ্ঞান পরীক্ষা, তারপরে দক্ষতা পরীক্ষা, টাইপিং পরীক্ষার ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন করা হবে। পে লেভেল 2 ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য পে লেভেল 4, এই হচ্ছে বেতন স্কেল। আবেদন ফি হচ্ছে 100 টাকা। তপশিলি জাতি, উপজাতি এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য সেই মহিলা প্রার্থীদের কোনো আবেদন ফি প্রদান করতে হবে না। বিশদে জানতে ssc.gov.in নোটিশ অফ অ্যাডভার্টাইজ CHSL 2026 দেখে নিতে পারেন। এই ছিল একটি কাজের খবর। এবারে যাচ্ছি আবহাওয়ার খবরে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ত্রিপুরার প্রায় সবকটি জেলায় রয়েছে। আগামীকালের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। গতকালের সর্বোচ্চ এবং আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা 35.6 ডিগ্রি সেলসিয়াস এবং 24 মর্নিং নিউজ।
1: Good morning, I am Shagun Chopra. The headlines. 18th BRICS summit to begin at Bharat Mandapam in New Delhi tomorrow. Russian President Vladimir Putin arrives in New Delhi to attend the summit. IMF describes India a key engine of global growth after the country's economy expanded 7.8% in first quarter of current fiscal. Trump administration proposes scrapping 60-day grace period for laid-off H-1B workers in US. National Testing Agency releases provisional answer keys for retest of English, Commerce and Sociology papers of UGC NET June 2026. And in cricket, India beat Bangladesh by 40 runs in first semi-final of Women's Asia Cup 2026 in Dubai. And the news in detail. The 18th BRICS summit will get underway at Bharat Mandapam in New Delhi tomorrow, with the national capital putting its finishing touches in place for the grand event. The two-day summit will bring together 11 major emerging and developing economies, including Brazil, China, Egypt, Ethiopia, Indonesia, India, Iran, Russia, Saudi Arabia, South Africa, and the UAE. The theme of India's chairship 2026 is Building for Resilience, Innovation, Cooperation and Sustainability. World leaders, including Russian President Vladimir Putin, Chinese President Xi Jinping, President of South Africa Cyril Ramaphosa, Egyptian President Abdel Fattah el-Sisi, Indonesian President Prabowo Subianto, Iran President Masoud Pezeshkian, Crown Prince of Abu Dhabi Sheikh Khalid bin Mohammed bin Zayed Al Nahyan, and Prime Minister of Ethiopia Abiy Ahmed Ali will participate in the summit. Brazil will be represented by Foreign Affairs Minister Mauro Vieira. Saudi Arabia's Minister of Foreign Affairs, Prince Faisal bin Farhan Al Saud, will also participate in the summit. Malaysian Prime Minister Anwar Ibrahim and Vietnamese Prime Minister Le Minh Hung are the other heads of state who will attend the summit. United Nations Secretary General Antonio Guterres, Director General of WHO Dr. Tedros Adhanom Ghebreyesus, and President of New Development Bank Dilma Rousseff are among the heads of international organizations who will participate in the event. Prime Minister Narendra Modi is likely to hold bilateral talks with Russian President Vladimir Putin today. The President of Russia and Foreign Minister of Brazil arrived in the national capital last night to participate in the summit. The President of South Africa is set to arrive this morning. Presidents of Iran, Indonesia, Egypt, Philippines and Burundi, Crown Prince of Abu Dhabi and Prime Ministers of Malaysia and Ethiopia are scheduled to arrive.

0: শুভ সকাল যুববন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং শুনছো আকাশবাণী আগরতলার যুববাণী অনুষ্ঠান। এবং আজকের এই পর্বটা নিয়ে আমি হাজির হলাম আরজে শতাব্দী, তোমাদের প্রিয় অনুষ্ঠান নিয়ে। এবং আজকের এই অনুষ্ঠানে থাকছে অনেক আকর্ষণীয় কিছু, এবং তার পাশাপাশি আজকের এই দিনটা 11ই সেপ্টেম্বর, এবং আজকের এই দিনের গুরুত্ব বুঝিয়ে দেয় জীবন এক মুহূর্তের ভুলে, আমাদের ভুলে বদলে যেতে পারে অনেক কিছুই, আবার সঠিক সময়ে নেওয়া একটি ছোট্ট পদক্ষেপই বাঁচিয়ে দিতে পারে একটি প্রাণ। আজকের এই দিনটা ওয়ার্ল্ড ফার্স্ট এইড ডে, আর সেই উপলক্ষে ভাবছি গুরুত্বপূর্ণ আলোচনা দিয়ে শুরু হোক আজকের অনুষ্ঠান। আলোচনায় থাকছে আর যে শেষাদ্রির সঙ্গে বিশেষজ্ঞ ডাক্তার ঋতুবান চৌধুরী।
1: জীবন কখনো কখনো আমাদের এমন পরিস্থিতির সামনে দাঁড় করিয়ে দেয় যেখানে সাহায্য আসার জন্য অপেক্ষা করার মতো সময় থাকে না। একটি দুর্ঘটনা, ধরুন হঠাৎ করে কেউ অজ্ঞান হয়ে গেল, কেউ গুরুতরভাবে কেটে গেলেন, কোনো শিশুর গলায় খাবার আটকে গেল, অথবা আগুনে কেউ পুড়ে গেলে, এই মুহূর্তগুলো হাসপাতালে পৌঁছানোর আগের কয়েকটি মিনিট হয়ে উঠতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ঠিক সেই সময়ে সঠিকভাবে দেওয়া প্রাথমিক চিকিৎসা বা ফার্স্ট এইড একজন মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আজ ওয়ার্ল্ড ফার্স্ট এইড ডে, আপনারা শুনছেন আকাশবাণী আগরতলা, আপনাদের সঙ্গে রয়েছি আমি আরজে শেষাদ্রি, সঙ্গে রয়েছেন ডক্টর ঋতুবান চৌধুরী। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আকাশবাণী আগরতলায়।
2: থ্যাংক ইউ, থ্যাংক ইউ আরজে শেষাদ্রি। আমি ডক্টর ঋতুবান চৌধুরী, আমি একজন ফ্যাকাল্টি আছি ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে। আমি ACLS সার্টিফিকেশনটাও করা আছে, অ্যাডভান্সড কার্ডিও লাইফ সাপোর্ট আমাদের যে সার্টিফিকেশনটা সেটা করা আছে। সো আই থিঙ্ক আজকে আপনার এই অনুষ্ঠানের মধ্যে আমি সঠিকভাবে প্রশ্নগুলো উত্তর দিতে পারবো।
1: আপনার মাধ্যমে আমরা শুধু প্রশ্নগুলোর উত্তরই খুঁজবো না, যাতে সঠিক সময়ে সঠিক ব্যবস্থার বিষয়টাও আমরা মাথায় রাখার চেষ্টা করব। এই যে ফার্স্ট এইড, সেটা বলতে আমরা কি বুঝি এবং সাধারণ মানুষের কাছে এটা কতটা গুরুত্বপূর্ণ?
2: ফার্স্ট এইড প্রাথমিক চিকিৎসা বলতে বোঝায় কোনো দুর্ঘটনা বা হঠাৎ কোনো অসুস্থতার পর হাসপাতালে বা চিকিৎসকের কাছে পৌঁছানোর আগ পর্যন্ত আক্রান্ত ব্যক্তিকে তাৎক্ষণিক যে একটা প্রয়োজনীয় সাহায্য দেওয়া হয় সেটাকে ফার্স্ট এইড বলে। ফার্স্ট বলতে প্রথম এইড, প্রথম সাহায্যটা যে করছে। এর উদ্দেশ্য হলো তিনটি, প্রথমত জীবন বাঁচানো, দ্বিতীয়ত অবস্থার অবনতি আটকানো যাতে এটা আর খারাপ না হয়, হ্যাঁ, তৃতীয়ত দ্রুত ও নিরাপদভাবে চিকিৎসার জন্য হাসপাতালে পৌঁছে দেওয়া।
1: আমরা অনেকেই মনে করি যে প্রাথমিক চিকিৎসা মানে শুধু ব্যান্ডেজ

0: করে দেওয়া, শুধু ওষুধ লাগিয়ে দেওয়া, এটি কি কতটা সঠিক?
1: একেবারেই নয়, এটা একটি অতি সাধারণ ভুল ধারণা। ফার্স্ট এড এর মধ্যে ব্যান্ডেজ করা যেমন আছে, তেমনি অচেতন ব্যক্তির শ্বাস প্রশ্বাস পরীক্ষা, প্রয়োজনে সিপিআর দেওয়া, যেটা আমরা কার্ডিও পালমোনারি রিসাসিটেশন বলি, প্রচন্ড রক্তপাত বন্ধ করা বা পোড়ার ক্ষেত্রে সঠিকভাবে ঠান্ডা জলের ব্যবহার করা, এসবও ফার্স্ট এড এর একটি অংশ। এমনকি কখনো রোগীকে যদি এগুলো আমরা নাও করতে পারি, দ্রুত এমার্জেন্সি সার্ভিসে ফোন করাটা, সেটাও ইজ এ পার্ট অফ এ ফার্স্ট এড।
0: বেশ, একজন সাধারণ মানুষ, তার কাছে এই যে ফার্স্ট এইড শেখাটা কতটা জরুরি, বিশেষ করে বাড়ি, তাছাড়া আমাদের কর্মক্ষেত্র রয়েছে, রাস্তায় দুর্ঘটনার ক্ষেত্রে এটি কিভাবে সাহায্য করতে পারে?
1: অত্যন্ত জরুরি। দুর্ঘটনার প্রথম কয়েকটা মিনিট আমরা সবাই জানি অত্যন্ত গুরুত্বপূর্ণ, গোল্ডেন আওয়ার যেগুলোকে আমরা বলি।
0: হ্যাঁ,
1: সেই সময় সবসময় চিকিৎসক বা অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে উপস্থিত থাকে না, স্পেশালি আমাদের আমাদের আমাদের দেশের মতো এমন একটা রিসোর্স ক্রাঞ্চ দেশ, যেখানে রিসোর্সেস এর একটু অভাব রয়েছে, সেখানে চিকিৎসক বা অ্যাম্বুলেন্স আসাটা অনেকটাই সময় লেগে যায়। তাই একজন সাধারণ মানুষ যদি বেসিক ফার্স্ট এড জানেন, তাহলে অ্যাম্বুলেন্স আসার আগেই তিনি জীবন রক্ষাকারী কিছু পদক্ষেপ নিতে পারেন। বাড়িতে কোনো শিশুর যদি চোকিং হয়, যেটা গলার মধ্যে কিছু আটকে গেল, রাস্তায় দুর্ঘটনা, কর্মক্ষেত্রে ইঞ্জুরি, যেটা আপনি বললেন কর্মক্ষেত্রে আগুনে পোড়া, বা হঠাৎ যদি কার্ডিয়াক অ্যারেস্ট বা যেটা আমরা হার্ট অ্যাটাক বলি, যে কোনো জায়গায় এই জ্ঞান কাজে লাগাতে পারি আমরা। তাই ফার্স্ট এড শুধু ডাক্তার বা স্বাস্থ্যকর্মীদের জন্য নয়, প্রত্যেক নাগরিকের জানা উচিত।
0: আমি কিছু সিচুয়েশন আপনার সামনে তুলে ধরতে চাই, যাতে সাধারণ মানুষের একটু সাহায্য হয়। সেক্ষেত্রে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে এই যে সিপিআর, সিপিআর এর কথা আমরা প্রায়ই শুনি, সিপিআরটা কি এবং সাধারণ মানুষ কখন এটি দেওয়ার কথা ভাববেন?
1: হ্যাঁ, নিশ্চয়ই। সিপিআর এটার পূর্ণ রূপ হচ্ছে কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। আমাদের হার্ট, কার্ডিও মানে হার্ট, আর পালমোনারি মানে আমাদের ফুসফুসটা, এই দুটোকে আমার একসাথে রিসাসিটেট করা। যখন একটি ব্যক্তি অচেতন ও স্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছেন না, স্পেশালি যখন উনি শ্বাস নিচ্ছেনই না, তখন আমাদের যে হার্টটা আছে, ইনিশিয়ালি আমরা সিপিআর, একটা আমাদের ভুল ধারণা হয়েছে যে কেউ যদি আমার অজ্ঞান হয়ে পড়ে যায় আমরা সবাইকে সিপিআর দেবো, এরকম না। সিপিআর এর জন্য মূলত মেইন জিনিসটা হয়েছে, আমাদের দেখতে লাগে দুটো জিনিস, উনি কি শ্বাস নিচ্ছেন কি নিচ্ছেন না, আর দ্বিতীয়ত ওনার পালস কি আছে কি আছে না। পালস আমরা আমাদের হাতের আমাদের কবজির পাশে ধরলে আমরা বুঝতে পারি, যে যেটা আমাদের সাধারণত ডাক্তারের কাছে গেলে ওনারা আমাদের হাতের কবজির মধ্যে হাত দিয়ে ছেড়ে কিছুক্ষণ কাউন্ট করতে থাকেন। সো এই পালস যদি না থাকে এবং পেশেন্ট যদি শ্বাস না নেয়, তাহলে এটা বোঝা গেল আমার হার্টে ওনার হয়তো থেমে গেছে। তো হার্ট থেমে গেলে সবচেয়ে বড় প্রবলেম যেটা হয়, আমাদের ব্রেইনের মধ্যে ব্লাড যাওয়া বন্ধ হয়ে যায়। সো সিপিআর এর মেইন কাজ হয়েছে, আমরা বাইরে থেকে ফোর্সফুলি চাপা দিয়ে হার্টটাকে চালাচ্ছি, আমরা নিজেরা হার্টটাকে চালাচ্ছি, যেহেতু বডিটা চালাতে পারছে না, চালিয়ে যতটুকু সম্ভব আমরা ব্রেনটাকে বাঁচানোর চেষ্টা করছি। সো সিপিআর, সাধারণ মানুষ যদি সিপিআর প্রশিক্ষণ নাও নিয়ে থাকে, তবু একজন অ্যাডাল্ট মানুষের জন্য হ্যান্ডস অনলি সিপিআর কিছুটা জানা এবং করাটা খুব গুরুত্বপূর্ণ। সিপিআর এর ক্ষেত্রে পারফেক্ট হওয়ার অপেক্ষা করবেন না, কিছু করার কিছু না করার থেকে অনেক ভালো।
0: ঠিক, সত্য কথা বললেন আপনি। রাস্তায় দুর্ঘটনায় যদি কারোর প্রচন্ড রক্তপাত হচ্ছে, আমরা যদি কেউ দেখতে পাই, হাসপাতালে নিয়ে যাওয়ার আগে তাকে আমরা কিভাবে প্রাথমিকভাবে সাহায্য করতে পারি?
1: সবার আগে আমাদের আমাদের যে ACLS, আমাদের যে গাইডলাইন আছে, অ্যাডভান্স কার্ডিও ভাস্কুলার লাইফ সাপোর্ট গাইডলাইন, এটাতে আমাদের প্রথমত একটাই কথা বলে যে কখনো যদি আপনি কোনো এরকম অ্যাক্সিডেন্ট বা কিছু দেখেন যেখানে আপনার ফার্স্ট এড দিতে লাগবে, সবার আগে দেখতে লাগবে যে সিন সেফটিটা আছে কিনা, আমি যে সিনে আছি সেটাতে আমি সেফলি যেতে পারবো কিনা। আমরা চাই না যে একটা পেশেন্টের জায়গায় দুটো পেশেন্ট হয়ে যাক। এখন ধরুন রাস্তার একটা বড় হাইওয়ের মাঝখানে কেউ পড়ে রয়েছেন, আপনি হুট করে দৌড়ে চলে যাবেন, আপনার দেখতে লাগবে যে আপনি যেতে পারবেনও কিনা। ঠিক আছে, তো সেটার পরে আমাদের আপনি যেটা বললেন যে যদি অতিরিক্ত রক্তপাত হয়ে থাকে, তো প্রচন্ড রক্তপাত হলে সবার আগে ইম্পর্টেন্ট হয়েছে কি এটাকে বন্ধ করা। এখন বন্ধ কি করে বলবেন, কন্টিনিউয়াস প্রেশার দিয়ে আপনার সাথে যেতেই থাকবে। আপনার যদি সাথে যদি কিছু গজ থাকে কোনোভাবে, যদি না থাকে পরিষ্কার কাপড় দিয়ে আপনার এর মধ্যে চাপা দেবেন, যদি কাপড়টা ভিজে যায় কখনোই বের করবেন না কাপড়টাকে, চাপা দিতেই থাকবেন, আরো বেশি কাপড় দেবেন, যতটা সম্ভব

0: কাপড় দিয়ে বা গজ দিয়ে যেটা যেটাই দেবেন এটা দিয়ে আমাদের রক্তপাতটা বন্ধ করতে লাগে। বন্ধ করার পরে কেউ না কেউ একজন আশা করি অ্যাম্বুলেন্সকে ডাকবে, এরপরে হাসপাতালে নিয়ে যেতে লাগবে। আমাদের
1: বেশ
0: সেই রক্তপাত বন্ধ করাটা হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
1: বেশ এই যে অনেক সময় দেখা যায় পোড়া জায়গায়
0: হুম
1: টুথপেস্ট বা বিভিন্ন ধরনের ঘরোয়া উপাদান লাগানোর প্রচলন আছে, এ সমস্ত বিষয় দেখা যায়, এসব কি আদৌ করা উচিত?
0: একেবারেই না, ট্রুথ বি টোল্ড একেবারেই না। আমাদের টুথপেস্ট বা অনেক সময় আটা ময়দা
1: হুম
0: তেল
1: হুম
0: ইনফ্যাক্ট বাটারও লাগিয়ে দেয় অনেকে, যেগুলো
1: আচ্ছা
0: ঘরোয়া উপাদান যেগুলো আছে পোড়ায় লাগালে উপকার বলে ওরা এগুলি লাগায়, বাট এটা অ্যাকচুয়ালি উপকারের থেকে এটা উল্টো এফেক্ট হয়ে যায়। এই যে বাটার তারপরে আটা ময়দা এগুলি একটাও আমাদের মানে ক্লিন জিনিস না, সেপটিক না, ওদের ওদের মধ্যে নিজস্ব অর্গানিজমস আছে, তো এটা লাগালে ইনফেক্ট আরো আমার ইনফেকশনটা বেড়ে যাচ্ছে। স্পেশালি যখন আমাদের একটা বার্ন পেশেন্ট আসছে, বার্ন পেশেন্ট মধ্যে আমার চামড়ার উপরের জায়গাটা ফুলে যায় গিয়ে, ফুলে গেলে আমার ভেতর অলরেডি আমাদের যে বাইরে আকাশে যত অর্গানিজম আছে মাইক্রোবস আছে এরা অলরেডি এসে এটার মধ্যে আক্রমণ করছে, এর মধ্যে যদি আমরা বাইরের থেকে আরো কিছু দিয়ে দিই সেটা আরো হিতের থেকে বিপরীত হয়ে যায়। আমাদের তখন শুধু একটাই কাজ করা উচিত, যদি এরকম পড়ে যায়
1: হুম
0: ঠান্ডা জলের নিচে, কোল্ড রানিং ওয়াটারের নিচে জল চলছে এটার নিচে হাতটাকে রেখে দেবেন যতটুকু সম্ভব, এরপরে হাসপাতালে নিয়ে যাবে যদি নিতে পারেন, অথবা আমাদের যে সিলভার এক্স বা এরকম সিলভারওয়ালা কম্পাউন্ড ক্রিম যেগুলো আছে
1: মলম
0: নিতে পারেন।
1: যেগুলো আছে আমরা জানি। বেশ, আমাদের কাছে যেহেতু সময়টা কম, খুব তাড়াহুড়ো করে আমি প্রশ্নগুলো আপনার থেকে উত্তর খোঁজার চেষ্টা করছি। কেউ যদি হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন, এই পরিস্থিতি কি করে সামলানো?
0: মাথা ঘুরে পড়ে গেলে দুটো জিনিস ইনিশিয়ালি মাথায় রাখতে লাগবে,
1: হুম হুম
0: দুটো ক্ষেত্রেই হতে পারে। একটা আইদার উনি সকালবেলা কিছু খাওয়া দাওয়া করেনি, বা উনি যদি ডায়াবেটিক পেশেন্ট হয় উনার সুগার ফল করেছে, এটা থেকে মানুষের মাথা ঘুরে পড়ে যেতে পারে।
1: ঠিক
0: দ্বিতীয়টা যেটা আরো ভয়ঙ্কর হতে পারে সেটা হয়েছে কি, কারো যদি মিরগির রোগ থাকে বা খিঁচুনির রোগ থাকে যেটা আমরা বলি
1: হুম হুম হুম
0: আমাদের সায়েন্টিফিকলি যেটা এপিলেপসি বা কনভালশন যেটাকে বলি,
1: হুম
0: তো দুটোর মধ্যে আমার একটু ভাগ করতে লাগে। আমার যদি আমার সুগার ফল করার থেকে হয়ে যায় কি, তো মানুষ যে পড়ে যাবে পড়ে যাওয়ার কিছুক্ষণ পরেই উঠে যায়, বা কিছুক্ষণ পড়ার পরে যদি আপনার একটু পাটা তুলে দিন বা কিছু করে দিন তখন উঠে যায়, কিন্তু মিরগির রোগকে আমরা কখনো এরকম পা তুলে দিই না বা ওনাদের আমরা কিছুই করি না। যদি খিঁচুনির রোগ হয়, খিঁচুনির রোগ হয়ে যদি উনি পড়ে যান অজ্ঞান হয়ে যান, আমরা ওনাকে এভাবেই রাখি, আমরা জাস্ট দেখি যে ওনার আশেপাশে যাতে কিছু মানে খোঁচা লাগতে পারে ওনার বা ব্যথা লাগতে পারে এরকম যদি কিছু না থাকে, এবং ওনাকে আমরা বা দিকে করে শুয়ে রেখে দিই। কিন্তু যদি দেখুন যে ওনার খিঁচুনি হচ্ছে না বা এরকম কিছু হচ্ছে না, উনি সাধারণত অজ্ঞান হয়ে পড়ে গেছেন, গিয়ে চেষ্টা করবেন ওনাকে তুলে কিছুক্ষণ একটু যদি বসিয়ে রাখা যায়, এবং এটা খুব ইম্পর্টেন্ট ওনাকে কিছু খেতে দেবেন না ইমিডিয়েটলি, মানে
1: আচ্ছা
0: দেখবেন যে উনি শ্বাস প্রশ্বাস নিচ্ছেন কিনা,
1: হুম হুম
0: উনি হালকা হালকা কথা বলতে পারছেন কিনা, কারণ কি যদি উনি কথা না বলতে পারেন, উনি যদি গিলতে না পারেন আপনি যেটাই দেবেন সেটা ওনাকে আরো চোখ করে দেবে।
1: বেশ বেশ আমার একেবারে শেষ প্রশ্ন আপনার কাছে থাকবে, এই যে ফার্স্ট এইড এর ক্ষেত্রে ডু নো হার্ম বা ক্ষতি না করার এই যে নীতিটা কতটা গুরুত্বপূর্ণ?
0: ফার্স্ট এইডের ক্ষেত্রে এটি সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিগুলোর মধ্যে একটি। আমাদের উদ্দেশ্য হলো চিকিৎসা না করে, ফার্স্ট এইডে কিন্তু চিকিৎসা করা হচ্ছে না ফার্স্ট এইডে,
1: হুম
0: আমাদের উদ্দেশ্য হলো চিকিৎসা না করে রোগীর অবস্থাটা যতটা সম্ভব স্থিতিশীল রাখা এবং আরো ক্ষতি আটকানো। তাই কিছু করার তাড়নায় এমন কিছু যাতে আমরা না করি যাতে রোগীর আরো ক্ষতি বেড়ে যায়। অনেক সময় কিছু না করে নিরাপদে যদি আমরা এমার্জেন্সি হেল্পটাই ডাকি
1: হুম হুম
0: সেটাই সঠিক ফার্স্ট এইড ওই মোমেন্টে, আমরা বলি হেল্প বাট ডোন্ট হার্ম।
1: বেশ, আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অনেক অনেক আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আজ শেষাদ্রি আজকের মতো আকাশবাণী আগরতলার এই বিশেষ আলোচনা থেকে এখানেই বিদায় নিচ্ছি।
2: শ্রোতা বন্ধুরা, আপনারা এতক্ষণ ধরে আজকের এই দিনের গুরুত্বপূর্ণ আলোচনা তো শুনলেন, এবং যেমনটা বলেছিলাম যে আকর্ষণীয় কিছু থাকছে চুয়োবাণীর অনুষ্ঠানে প্রতিবারের মতো আজকেও, তাই চলুন দেরি না করে এই মুহূর্তে শুনে নেওয়া যাক একটি গল্প পাঠের অনুষ্ঠান। গল্প পাঠে রয়েছে আর্চে কর্মিতা এবং আর্চে অনিকপতি, গণেশের মূর্তি

0: মহাদেববাবু মানুষটি বড় ভালো, দোষের মধ্যে তিনি গরিব, নুন আনতে পান্তা ফুরোয়, আর সেই জন্য বাড়িতে তাঁকে যথেষ্ট গঞ্জনা সহ্য করতে হয়। তাঁর স্ত্রী মনে করেন ভালো মানুষের জন্যই মহাদেববাবু কোনো উন্নতি করতে পারলেন না। একটা দোকানে সামান্য কর্মচারীর কাজ করেন তিনি, সামান্য যা পান তা থেকে গরিব দুঃখীকেও সাহায্য করেন, কেউ ধারতার করলে শোধ চাইতে পারেন না, দুষ্ট লোকেরা তাকে ঠকানোরও চেষ্টা করে। মহাদেববাবু ভালোই জানেন এই জীবনে তিনি আর উন্নতি করতে পারবেনও না, তার সেই জন্য তেমন কোনো দুঃখ নেই। তবে ছেলেপুলেরা খাওয়া দাওয়ার কষ্ট পেলে তার খুব দুঃখ হয়। বেশি পয়সার লোভ তার নেই, তবে আর সামান্য কিছু বেশি টাকা যদি রোজগার করতে পারতেন তাহলেই হতো।
1: একদিন কাজকর্ম সেরে রাত্রির বেলা মহাদেববাবু বাড়ি ফিরছেন। পথে একটা মস্ত বট গাছ পড়ে। এই বটতলায় মাঝে মাঝে একজন সাধু এসে কয়েকদিন ধুনি জ্বালিয়ে থানাগিড়ে বসে। ধর্মভীরু মহাদেববাবু সাধু সজ্জন দেখলেই সিকিটা আতুলিটা যাই হোক প্রণামী দিয়ে প্রণাম করে যান। আজ দেখলেন বটতলায় বিরাট চেহারার এক প্রাচীন সাধু ধুনি জ্বালিয়ে বসে আছে। তার বিশাল জটা আর দাড়ি কোপ। মহাদেববাবু চটি ছেড়ে ভক্তি ভরে একখান সিকি প্রণামী দিয়ে প্রণাম করলেন। সাধু তার দিকে চেয়ে হঠাৎ বজ্রগম্ভীর গলায় বললেন,
2: কি চাস তুই?
1: মহাদেববাবু মাথা নেড়ে বললেন,
0: আগে কিছু না বাবা।
1: সাধুরা সর্বদেবী, তাদের কাছে কিছু চাইতে মহাদেববাবুর লজ্জা করে। সাধু তার দিকে চেয়ে গম্ভীর গলায় বললেন,
2: কিছুই চাস না?
0: না বাবা, আপনার কাছে চাইব, আপনি নিজেই তো সব কিছু ত্যাগ করে এসেছেন।
1: সাধুর মুখের ভাব দেখে মনের ভাব বোঝার উপায় নেই। দুই জল জ্বলে চোখ কিছুক্ষণ মহাদেববাবুর মুখের দিকে চেয়ে থেকে হঠাৎ পাশে রাখা একটা ঝোলা থেকে একটা ছোট গণেশ মূর্তি বের করলেন।
2: এটা নিয়ে যা।
1: মহাদেববাবু মূর্তিটা ভক্তি ভরে নিয়ে কপালে ঠেকালেন। পেতলের তৈরি ছোট সুন্দর একখানা মূর্তি। সাধু বললেন,
2: মাথার কাছে রেখে রাতে শুবি।
0: যে আগে, কিন্তু বাবা আমার তো আর পয়সা নেই, এর দাম দেব কি করে?
2: কে কার দাম দিতে পারে রে বেটা, দাম দেওয়া কি এত সোজা? যা যা বাড়ি যা যা।
1: ভারী যত্ন করে মূর্তিটা নিয়ে বাড়ি ফিরলেন মহাদেববাবু। তার বিছানার কাছে শিওরে একটা কুলুঙ্গিতে মূর্তিটা রেখে রাতে শুয়ে পড়লেন। ঘুমিয়ে আছেন হঠাৎ মাঝরাতে ঠুক করে কি যেন একটা তার পেটের উপর পড়ল। তিনি চমকে গিয়ে উঠে জিনিসটা হাতে নিয়ে আলো জেলে দেখলেন একটা কাঁচা টাকা। তিনি হাঁ করে চেয়ে রইলেন, টাকাটা কোত্থেকে এলো তা আকাশ পাতাল ভেবেও বুঝতে পারলেন না। পরের দিন কাজে যাওয়ার সময় তিনি বটতলায় সাধুটিকে আর দেখতে পেলেন না। শুধু ধুনির ছায় পড়ে আছে, সাধুজি চলে গেছে। ইচ্ছে ছিল আজ একটা টাকা প্রণামী দিয়ে যাবে, তার হলো না। সারাদিন হাড় ভাঙা খাটুনির পর রাত্রিবেলায় ফিরে খেয়ে দিয়ে ঘুমলেন মহাদেববাবু। আর কি আশ্চর্য, আজও মধ্যরাতে তার পেটের ওপর আগের রাতের মতোই একটা কাঁচা টাকা কোথা থেকে এসে যেন পড়ল। ঘুম ভেঙে মহাদেববাবু অবাক হয়ে বসে রইলেন, এটা কি হচ্ছে? এ কি

0: গণেশ ঠাকুরের মহিমা। তিনি গণেশ মূর্তিকে একটা প্রণাম করে বললেন,
1: ঠাকুর ঠাকুর তোমার কত দয়া।
0: তার রোজই এইভাবে একটা করে টাকা পেতে লাগলেন মহাদেববাবু। মাসান্তে তার 30টি টাকা অতিরিক্ত আয় হল, তাতে সংসারের সামান্য উন্নতি হল। মহাদেববাবু 30 টাকা থেকে 5টা টাকা জমিও ফেললেন টানাটানি সংসারে। এতকাল একটি পয়সাও সঞ্চয় হতো না। গণেশ বাবার কারণে যে কাণ্ডটা ঘটেছে তাতে তার আর সন্দেহ রইল না। সাধু বাবা তাকে কি আশ্চর্য জিনিসই না দিয়ে গেলেন। কৃতজ্ঞতায় এই রোজ তার চোখে জল চলে আসে। বছর ঘুরল, ক্রমে ক্রমে মহাদেব বাবুর অভাবের সংসারে একটু লক্ষ্মীশ্রীও ফিরছে, অল্প অল্প করে টাকাও জমছে। মহাদেব বাবু তাতেই বেজায় খুশি, তার বেশি লোভ নেই। মহাদেব বাবুর এই সামান্য বৈষয়িক উন্নতিও দু একজনের চোখে পড়ল। তাদের মধ্যে একজন হলেন উল্টো দিকের বাড়ির মদন চৌধুরী। মদন পয়সাওয়ালা লোক, তবে খুব হিসেবি, সবাই জানে তিনি হার কেপ্প। একদিন মদনবাবু এসে মহাদেবের সঙ্গে আলাপ জমালেন। নানা কথায় ধীরে ধীরে মহাদেবের বৈষয়িক উন্নতির প্রসঙ্গ এলো। মদন জিজ্ঞেস করলেন,
2: ইয়ে তা মহাদেব, তোমার মহাজন কি তোমার বেতন টেতন বাড়িয়ে দিয়েছেন নাকি?
1: আগে না মদনদা।
2: তাহলে তোমার মুখখানায় যে আজকাল হাসি খুশি ভাব দেখছি বাছা, বৌমাও তো তেমন গঞ্জনা দিচ্ছেন না তোমাকে, বলি ব্যাপারখানা কি?
0: মহাদেব বাবু অতি সরল সোজা মানুষ, অতি অকপটে সরলভাবে গণেশ মূর্তির ইতিবৃত্তান্ত সব মদন চৌধুরীকে বলে ফেললেন। মদন চৌধুরীর চোখে লোভে চকচক করতে লাগলেন, বললেন,
2: বাপু হে, তুমি তো মস্ত আহাম্মক দেখছি। গণেশ বাবার কাছে বেশি করে চেয়ে নাও না কেন, মোটে একখানা করে টাকা, ওতে কি হয় বলো?
0: মহাদেব বাবু মাথা নেড়ে বললেন,
1: না দাদা, উনি খুশি হয়ে দিচ্ছেন এই ঢের, তার বেশি আমার দরকার নেই।
0: মদন চৌধুরী খুব চিন্তিত মুখে উঠে চলে গেলেন। তিন চার দিন পরে মহাদেব বাবু একদিন কাজকর্ম সেরে বাড়ি ফিরে ফুল জল দিতে গিয়ে দেখেন কলঙ্কিতে গণেশ মূর্তিটি নেই। মহাদেববাবুর মাথায় বজ্রাঘাত। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও গণেশ মূর্তি পাওয়া গেল না। মহাদেববাবু মাথায় হাত দিয়ে বসে রইলেন। তার দু চোখ পেয়ে টপ টপ করে জল পড়তে লাগল। দীর্ঘশ্বাস ফেলে মহাদেববাবু মনে মনে বললেন, এত শোক তো আমার কপালে শোয়ার কথা নয়। ওদিকে মদন চৌধুরীর আহ্লাদ আর ধরে না। মাথার কাছে তাকের উপর গণেশ মূর্তি নিয়ে শুয়ে প্রথম রাত্রি তিনিও একখানি টাকা পেয়ে গেলেন। সকালবেলা তিনি গণেশ মূর্তিকে প্রণাম করে বললেন,
2: মহাদেবটা হাহাম্মক বাবা, ও তোমার মহিমা কি বুঝবে? ও রোজ একটা করে বাতাসা ভোগ দিত, সেই জন্যই তো দুপুরবেলা চুপি চুপি আমি তোমাকে চুরি করে এনেছি। ও বাড়িতে তোমার যত্ন হচ্ছিল না, তোমাকে রোজ আমি সন্দেশ ভোগ দেব, টাকাটা দয়া করে পাঁচগুণ করে দাও বাবা।
0: তাই হল। পরের রাতে পরপর 5টি কাঁচা টাকা এসে পড়ল মদন চৌধুরীর পেটের ওপর। তিনি আহ্লাদে ডকমক। গণেশ তার কথা শুনছেন। সকালবেলায় তিনি গণেশকে প্রণাম করে বললেন,
2: ঠাকুর ঠাকুর তোমার হাত খুলে গেছে, তাহলে টাকাটা এবার 50 গুণ হোক, 50 গুণ।
0: মাঝরাতে বৃষ্টির মতো তার পেটের ওপর মোট 250টা কাঁচা টাকা পড়ল। তাতে মদন চৌধুরীর পেটে বেশ ব্যথাও লাগল, কিন্তু টাকা পেয়ে আহ্লাদে তার ব্যথার কথা মনেই রইল না। সকালে তিনি গণেশ বাবাকে প্রণাম করে বললেন,
2: বাবা বাবা দয়াই যদি করলে তাহলে টাকাটা এবার 1000 গুণ করে দাও।
0: রাত্রিবেলা যা ঘটল তার জন্য মোটেই প্রস্তুত ছিলেন না মদন চৌধুরী। মধ্যরাত্রে হঠাৎ যখন তার পেটের ওপর টাকাটা পড়তে শুরু করল, তখন তিনি হঠাৎ আল্লাদে।

0: উঠে বসলে। উপর থেকে টং টং টং টং করে টাকা পড়তেই লাগলো মাথায়, গায়ে, হাতে, পায়ে। 2,50,000 টাকার বৃষ্টি যখন শেষ হলো, তখন মদন চৌধুরীর মাথা ফেটে রক্ত বেরোচ্ছে, শরীরের নানান জায়গায় ক্ষত সৃষ্টি হয়েছে। তিনি অজ্ঞান হয়ে বিছানায় পড়ে রইলেন, টাকার স্তূপে সম্পূর্ণ ঢাকা। যখন জ্ঞান ফিরল, তখন শরীরে 100 ফোড়ার ব্যথা, নড়তে পারছেন না, কিন্তু লোভ বলে কথা। ফের গণেশের মূর্তির দিকে চেয়ে বললেন,
1: বাবা বাবা বাবা, প্রাণ যায় যাক, টাকাটা 2,000 গুণ করে দাও বাবা।
0: তারপর দূরো দূরো বক্ষে তিনি অপেক্ষা করতে লাগলেন। মধ্যরাত্রে হঠাৎ যেন বজ্র নির্ঘোষের একটা শব্দ হলো, তারপর বিশাল জলপ্রপাতের মতো টাকা নেমে আসতে লাগলো। আহ্লাদে 2 হাত তুলে চেঁচালেন মদন চৌধুরী, কিন্তু আহ্লাদটা বেশিক্ষণ স্থায়ী হলো না। 50 কোটি টাকার বিপুল ভারে তিনি চাপা পড়ে গেলেন, দম বন্ধ হয়ে আসতে লাগলো, হৃৎপিণ্ড থেমে যাওয়ার মতো অবস্থা। ফের জ্ঞান হারিয়ে ফেললেন তিনি। জ্ঞান ফেরার পর যখন হামাগুড়ি দিয়ে টাকা স্তূপের ভেতর থেকে বেরিয়ে এলেন, তখন তার শরীরে আর শক্তি বলে কিছুই নেই। মাথা ঘুরছে, জিভ বেরিয়ে পড়েছে, সমস্ত শরীর ক্ষত বিক্ষত। গণেশ বাবার মূর্তির দিকে চেয়ে তিনি হাপুস নয়নে কাঁদতে কাঁদতে বললেন,
1: বাবা বাবা, আর চাই না বাবা, আমার প্রাণটা রক্ষে করো বাবা, আর চাই না বাবা।
0: কিন্তু কে শোনে কার কথা। মাঝরাতে ভের টাকার প্রপাত নেমে আসতেই আতঙ্কিত মদন চৌধুরী বিছানা থেকে নেমে ছোটাছুটি করতে লাগলেন, কিন্তু কাঁচা টাকাগুলো তার মাথায় আর গায়ে এসে পড়তে লাগলো। ঘরখানা টাকায় ভরে গেল, আর এই বিপুল টাকার নিচে আবার চাপা পড়লেন মদন চৌধুরী। পরের দিন সকালে কাজে বেরোনোর আগে মহাদেব 4টি মুড়ি খাচ্ছিলেন। কাঁপতে কাঁপতে মদন চৌধুরী এসে তার সামনে অপরাধীর মতো দাঁড়িয়ে বললেন,
1: মহাদেব মহাদেব ভাই, আমাকে ক্ষমা করো ভাই, এই নাও তোমার গণেশ মূর্তি, আমি চুরি করেছিলাম লোভে পড়ে, তার শাস্তি ভালো মতোই পেয়েছি।
0: গণেশ মূর্তি ফিরে পেয়ে মহাদেবেরও চোখে জল এলো। মদন চৌধুরী চোখে জল ফেলতে ফেলতে,
1: বাবা বাবা, তোমার টাকা তুমি ফেরত নাও, ও টাকা আমার চাই না বাবা, এ ধর্মের টাকা, লোভী লোকের জন্য নয়। না তা দয়া করে গণেশ, সব টাকা ফেরত নিয়েছেন, আমার ঘরে আর একটাও টাকা নেই, আমি আমি হাঁপ ছেড়ে বেঁচেছি।
0: মহাদেব গণেশ মূর্তিকে আবার কুলুঙ্গিতে তুলে রাখলেন। গণেশ যেন হাসতে

যুববন্ধুরা, আজকের এই অনুষ্ঠান আশা করি সকলের ভালো লেগেছে এবং আজকে এই সকালের ব্যস্ততার মাঝেও এই সুন্দর অনুষ্ঠান কার না ভালো লাগে বলুন তো। কিন্তু কখনো কখনো এই ব্যস্ততার দৌড়ের মাঝেও আমাদের একটু পেছন ফিরে তাকানো দরকার, কারণ কেউ হয়তো আমরা ক্যারিয়ারের পেছনে ছুটছি, কেউ স্বপ্ন পূরণের জন্য ছুটছি, আবার কেউ জীবনে একটু ভালো থাকার আশায় দিন গুনছি। কিন্তু সামনে এগিয়ে যাওয়ার চেষ্টায় আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়ছি যে কখনো কখনো ভুলে যায় যে একবার হলেও আমাদের পেছন ফিরে তাকানো দরকার। এ যেমন ধরুন না একটা শেষ ট্রেন, যে ট্রেনটা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে এই ট্রেনের সঙ্গে জড়িয়ে রয়েছে গন্তব্য, অপেক্ষা, সিদ্ধান্ত আর এবং একটি যাত্রার গল্প।

নির্দিষ্ট সময়ে ট্রেন স্টেশনে আসে, কিছুক্ষণ দাঁড়ায়, আবার তারপর গন্তব্যের দিকে চলে যায়। হয়তো প্রস্তুত থাকলে উঠে পড়বেন, দেরি করলে ট্রেনটি চোখের সামনে দিয়ে চলে যাবে। তবে এই অনুষ্ঠান থেকে একটি বার্তাই শেষবারের মতো রাখব আজকের জন্য, যে কিছু কিছু ব্যস্ততার মাঝেও আমাদের নিজেকে সময় দেওয়া দরকার, নিজের জন্য একটু ভাবা দরকার, এবং কিছু থেকে যাওয়া না বলা কিছু কথা সময় মতো বলে দেওয়া দরকার। আমি বিদায় নিচ্ছি আর যে শতাব্দী আজকের এই অনুষ্ঠান থেকে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন আকাশবাণী আগরতলার যুববাণী অনুষ্ঠান। ধন্যবাদ।

এখন দেশবন্দনা অনুষ্ঠানে দেশাত্মবোধক গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। অনুষ্ঠানে প্রথম শিল্পী শৈলেন দাশ।

দেশবন্দনা অনুষ্ঠানে দেশাত্মবোধক গান শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী আগরতলা, এখন কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলন আগামীকাল নতুন দিল্লির ভারত মণ্ডপে শুরু হচ্ছে। সম্মেলনে যোগ দিতে ভারতে এসে পৌঁছেছেন রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। আন্তর্জাতিক অর্থভাণ্ডার IMF ভারতকে বিশ্বের অন্যতম উন্নয়নের চালিকা শক্তি বলে বর্ণনা করেছে। UGC নেট 2026 ইংরেজি বাণিজ্য সমাজবিদ্যার পুনরায় পরীক্ষার প্রভিশনাল উত্তরপত্র প্রকাশিত। ট্রাম্প প্রশাসন চাকরি হারানো H-1B সহ অন্যান্য কাজের ভিসা ধারকদের সেদেশে থাকা 60 দিনের গ্রেস পিরিয়ড তুলে দেওয়ার প্রস্তাব করেছে। বিশ্ব প্যারাশুটিং চ্যাম্পিয়নশিপে ভারত প্রথম দিনে 1টি সোনা, 2টি রূপো ও 1টি ব্রোঞ্জ পদক সহ মোট 4টি পদক জয় করেছে। নতুন দিল্লির ভারত মণ্ডপে আগামীকাল অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। জাতীয় রাজধানীতে এখন চলছে শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি। ভারত ছাড়াও ব্রাজিল, চীন, মিশর, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরশাহী 11টি গুরুত্বপূর্ণ উন্নতিশীল ও অর্থনৈতিক দেশ দুদিনের শিখর সম্মেলনে যোগ দিচ্ছে। ভারতের সভাপতিত্বে এবারের সম্মেলনের থিম হল স্থিতিস্থাপক উদ্ভাবনী সহযোগিতাপূর্ণ ও সুস্থায়ী নির্মাণ। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, চীনের রাষ্ট্রপতি সি জিনপিং, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা, মিশরের রাষ্ট্রপতি আব্দেল ফাতা আল সিসি, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তো, আবুধাবির যুবরাজ শেখ খালিদ বিন মোহাম্মদ আল জায়েদ আল নাহিয়ান, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমদ আলি প্রমুখ এই সম্মেলনে যোগ দিচ্ছেন। ব্রাজিলের প্রতিনিধিত্ব করবেন বিদেশমন্ত্রী মরিও ফিরেরা। সৌদি আরবের বিদেশমন্ত্রী প্রিন্স ফয়জাল বিন ফারা আল সাউদ, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, ভিয়েতনামের প্রধানমন্ত্রী লে মিন হুন সহ অন্যান্য রাষ্ট্রনেতারা এই সম্মেলনে যোগ দেবেন। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টনিও গুটেরেস, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ডক্টর টেড্রোস আদানাম ঘেব্রিয়েসাস, নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট ডেলমা রাউসেক সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংগঠনের শীর্ষ পদাধিকারীরাও ব্রিক্সে অংশ নিচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলেও জানা গেছে। নতুন দিল্লির ভারত মণ্ডপে আজ ব্রিক্স বাণিজ্য ফোরামের 2026 অনুষ্ঠিত হবে। সারাদিনব্যাপী এই অনুষ্ঠানে বিভিন্ন দেশ থেকে আগত 1000-এরও বেশি কর্পোরেট এক্সিকিউটিভ, বাণিজ্যমন্ত্রী, আন্তর্জাতিক বিনিয়োগকারী ও শিল্প উদ্ভাবক ফোরামে যোগ দিচ্ছেন। রাজধানীতে আগামীকাল হতে চলা ব্রিক্স শিখর সম্মেলনের প্রেক্ষিতে দিল্লি ট্রাফিক পুলিশ সেখানকার যান চলাচল সম্পর্কে নির্দেশিকা জারি করেছে। আজ দুপুর 2টো থেকে রাত 8:30 পর্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এই সময় সর্দার প্যাটেল মার্গ, তিনমূর্তি মার্গ, 30 জানুয়ারি মার্গ, রাজেশ পাইলট মার্গ, জনপথ, অশোক রোড, বাড়াখাম্বা রোড, প্রেস এনক্লেভ রোড, লালা লাজপত রায় মার্গ সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণের ফলে যাত্রীদের বিকল্প পথে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে দিল্লি মেট্রো জানিয়েছে পুনরায় বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত সমস্ত মেট্রো স্টেশনই খোলা থাকবে। ব্রিক্স সম্মেলনের প্রেক্ষিতে রাষ্ট্রপতি ভবন, রাষ্ট্রপতি ভবনের সংগ্রহালয় এবং অমৃত উদ্যান আজ থেকে 13 তারিখ পর্যন্ত দর্শনার্থীদের জন্য বন্ধ থাকছে। ব্রিক্স সম্মেলন 2026-এর ব্যবস্থাপনা ও নিরাপত্তা সুনিশ্চিত করতে আজ দিল্লির সমস্ত কেন্দ্রীয় সরকারি কার্যালয় বন্ধ রাখা হয়েছে।

0: একই কারণে আজ দিল্লির রাজ্য সরকারি অফিস, রাষ্ট্রায়ত্ত সংস্থা এবং সমস্ত সরকারি সাহায্যপ্রাপ্ত বেসরকারি স্কুলগুলিতেও ছুটি ঘোষণা করা হয়েছে। আন্তর্জাতিক অর্থভাণ্ডার IMF ভারতকে বিশ্বের উন্নয়নের অন্যতম চালিকা শক্তি বলে বর্ণনা করেছে। প্রথম ত্রৈমাসিকে দেশের অর্থনীতির 7.8% হারে বৃদ্ধির প্রেক্ষিতেই IMF এর এই প্রতিক্রিয়া বলে মনে করা হচ্ছে। সংস্থাটির যোগাযোগ বিভাগের ডিরেক্টর জুলি কোজাক জানান, জ্বালানির দাম বাড়লেও পরিষেবা ও রপ্তানি ক্ষেত্রে ভালো ফলের কারণে প্রত্যাশার চেয়ে বেশি অর্থনৈতিক বৃদ্ধি হয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন দুদিনের সফরে আজ দাদরা নগর হাভেলি দমন ও দিউ যাবেন। তার এই সফরে উপরাষ্ট্রপতি সিলভাসায় ডক্টর APJ আব্দুল কালাম সরকারি কলেজে এক অনুষ্ঠানে যোগ দেবেন। এর পাশাপাশি সিলভাসায় তাঁর স্বামী বিবেকানন্দ বিদ্যা মন্দির ও নমো মেডিকেল এডুকেশন ও রিসার্চ ইনস্টিটিউট পরিদর্শন করার কথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিকাগোয় বিশ্ব ধর্ম মহাসভায় স্বামী বিবেকানন্দের দেওয়া ঐতিহাসিক ভাষণের কথা স্মরণ করেছেন। 1893 সালের 11 সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামী বিবেকানন্দের চিরস্মরণীয় বক্তব্যটি ভাগ করে নিয়েছেন প্রধানমন্ত্রী।
1: Sisters and brothers of America, it fills my heart with joy unspeakable to rise in response to the warm and cordial welcome which you have given us. I thank you in the name of the most ancient order of monks in the world. I thank you in the name of the mother of religions. And I thank you in the name of the millions and millions of Hindu people of all classes and sects.
0: প্রধানমন্ত্রী আরো জোর দিয়ে বলেন, স্বামী বিবেকানন্দের এই অনুপ্রেরণামূলক বাণী আজও বিশ্বজুড়ে একইভাবে প্রতিধ্বনিত হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে বিশিষ্ট সমাজসেবী প্রিন্স রহিম আগা খান পঞ্চমের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক উন্নয়ন, জলসেচ, সমবায় ও বাজরা চাষ সহ প্রাকৃতিক কৃষি ও সৌরবিদ্যুৎ নিয়ে সহযোগিতা আরও মজবুত করার বিষয়ে দুই নেতার কথা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সহ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA UGC নেট 2026 পরীক্ষার ইংরেজি, বাণিজ্য ও সমাজবিদ্যা পত্রের পুনরায় পরীক্ষা গ্রহণের পর প্রভিশনাল উত্তরপত্র প্রকাশ করেছে। পরীক্ষার্থীরা এই মাসের 13 তারিখ পর্যন্ত UGC পোর্টালের মাধ্যমে উত্তরপত্রের যে কোনো সমাধান অনলাইনে চ্যালেঞ্জ করতে পারবেন। উল্লেখ্য, ইংরেজি, বাণিজ্য ও সমাজবিদ্যা এই তিনটি পত্রের পরীক্ষায় বেশ কিছু বিচ্যুতি ধরা পড়ায় NTA নতুন করে এগুলি পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করে। CSIR UGC নেটের June 2026 রেজাল্ট এবং র্যাঙ্ক ঘোষণা করা হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA জানিয়েছে, পরীক্ষার্থীরা তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের ফলাফল ও র্যাঙ্ক দেখতে পারবেন। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে ডিজিটাল ইন্ডিয়া ল্যান্ড রেকর্ডস মডার্নাইজেশন প্রোগ্রামের কর্মসূচির নির্দেশিকা প্রকাশ করেছেন। শ্রী চৌহান বলেন, গ্রামীণ মানুষ, কৃষক ও সম্পত্তির মালিকদের সুবিধার জন্য এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
2: আমি তয় করতে হোক 2047 তক ড্রাই ল্যান্ড মে পানি কি উৎপাদকতা কতনি বাড়ানি হে, মিট্টি কা স্বাস্থ্য কতনা সুধারনা হে, দলহন অর তেলহন কা উৎপাদন কেসে বড়ে, উৎপাদকতা কেসে বড়ে, আয়াত নির্ভরতা ভি ঘটানা হে, কিষান কি আয় বাড়ানা হে, অর জলবায়ু সহনশীলতা কো ভি বাড়ানে কি আবশ্যকতা হে।
0: মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন চাকরি হারানো H-1B সহ কাজের ভিসা ধারকদের সেদেশে থাকার প্রচলিত 60 দিনের গ্রেস পিরিয়ড তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে। এই পদক্ষেপের ফলে নতুন নিয়োগকর্তা খোঁজা বা বিকল্প অভিবাসন পথ নির্বাচনের সুযোগ অত্যন্ত সীমিত হয়ে পড়বে বলে মনে করা হচ্ছে। মার্কিন অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ আজ জানিয়েছে, E-1, E-2, E-3, H-1B, H-1B-1, L-1, O-1 এবং TN ভিসাধারী এবং তাদের উপর নির্ভরশীল স্বজনদের এই সুবিধা বাতিল করার কথা রয়েছে। মার্কিন ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার 25 বছর পূর্তিতে আজ নিহত প্রায় 3,000 মানুষকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। 2001 সালের 11 সেপ্টেম্বরের মর্মান্তিক স্মৃতিকে স্মরণ করে সমগ্র আমেরিকা জুড়ে বিভিন্ন শোক ও স্মৃতিসভার আয়োজন করা হয়েছে। 2001 সালের 11 সেপ্টেম্বর আল কায়দা জঙ্গিরা 4টি যাত্রীবাহী বিমান ছিনতাই করে নজিরবিহীন হামলা চালায়। ওই সন্ত্রাসবাদী হামলায় 2,977 জন সাধারণ মানুষের প্রাণহানি ঘটে।

নিহতদের মধ্যে 77টি দেশের নাগরিক ছিলেন। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC জানিয়েছে যে তাদের নৌবাহিনী হরমুজ প্রণালীতে আমেরিকার একটি চালকহীন নজরদারি যানকে নিশানা করেছে। IRGC জানিয়েছে তারা হরমুজ প্রণালীর প্রবেশমুখে মার্কিন সেনাবাহিনীর অন্যতম আধুনিক চালকহীন সাবমেরিন সেলড্রোন আটক করেছে। বিশ্ব প্যারাশুটিং চ্যাম্পিয়নশিপে ভারত প্রথম দিনে একটি সোনা, দুটি রূপো, একটি ব্রোঞ্জ সহ 4টি পদক জিতেছে। দক্ষিণ কোরিয়ার চ্যাংগুনে আয়োজিত 8x10 মিটার এয়ার রাইফেল

0: হয়েছে। বিশ্ব প্যারাশুটিং চ্যাম্পিয়নশিপে ভারত প্রথম দিনে একটি সোনা, দুটি রূপো, একটি ব্রোঞ্জ সহ চারটি পদক জিতেছে। দক্ষিণ কোরিয়ার চ্যাংগোনে আয়োজিত 8x10 মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং H1 দলগত ইভেন্টে মোনা আগরওয়াল, লাবনী লেখারা এবং মিলিশার ভারতীয় দল সোনা পেয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলন আগামীকাল নতুন দিল্লির ভারত মণ্ডপে শুরু হচ্ছে। সম্মেলনে যোগ দিতে ভারতে এসে পৌঁছেছেন রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। আন্তর্জাতিক অর্থভাণ্ডার IMF ভারতকে বিশ্বের উন্নয়নের অন্যতম চালিকা শক্তি বলে বর্ণনা করেছে। UGC নেট 2026-এর ইংরেজি, বাণিজ্য, সমাজবিদ্যার পুনরায় পরীক্ষার প্রভিশনাল উত্তরপত্র প্রকাশিত। খবর এখনকার মতো এ পর্যন্তই।
1: আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আন্তর্জাতিক আইন, সংলাপ ও বহুপাক্ষিক সহযোগিতার ভিত্তিতে নিরাপদ, শান্তিপূর্ণ ও সুস্থায়ী মহাকাশ ব্যবস্থাকে ভারত সমর্থন করে। প্যারিসে আন্তর্জাতিক মহাকাশ সম্মেলনে গতকাল ভার্চুয়ালি ভাষণে তিনি বসুধৈবা কুটুম্বকম এর ভাবনায় মহাকাশ গবেষণার সুফল সমগ্র মানবজাতির কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি তাঁর শ্রীলঙ্কা সফরে সে দেশের রাষ্ট্রপতি অনুরা কুমারা দিসানায়কের সঙ্গে কলম্বোয় বৈঠক করেছেন। বৈঠকে ভারত শ্রীলঙ্কা প্রতিরক্ষা সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রপতি দিসানায়কে জানান, ভারতের নিরাপত্তার স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ডে শ্রীলঙ্কার ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না। এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের আজ শেষ দিন। রাজ্য নির্বাচন কমিশনার ডক্টর প্রদীপ চক্রবর্তী গতকাল সচিবালয়ে জানান, ভিলেজ কমিটি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার জন্য 10,938 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। গতকাল স্ক্রুটিনি শেষে 10,889 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়। বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, 2030 সালের মধ্যে ত্রিপুরায় 500 মেগাওয়াট পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা। গ্রিন ভিলেজ সরকারি ভবন ও আবাসিক বাড়িতে রুফটপ সোলার, গ্রাউন্ড মাউন্টেড সোলার পাওয়ার প্ল্যান্টের মতো একাধিক পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। আগরতলায় ত্রিপুরা ক্লিন এনার্জি রোডম্যাপ, গ্রিন স্কেলিং প্রোগ্রাম এবং ট্রিট ইনভাইট ইনিশিয়েটিভ এর কর্মশালার আয়োজনে গতকাল তিনি একথা বলেন। বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, ট্রেডা, ত্রিপুরার গ্রামীণ জীবিকা মিশন এবং ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম এর যৌথ ব্যবস্থাপনায় উৎস কর্মসূচির আওতায় সূর্য মিত্র এবং সোলার পিভি টেকনিশিয়ানের মতো বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হচ্ছে। এই উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করছে কেন্দ্রীয় নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া গতকাল টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপনের সময়সীমার গুণগত মানের স্ট্যান্ডার্ডস নির্দেশিকা 2026 জারি করেছে। এর মাধ্যমে 2012 সালের 14 মে প্রণীত টেলিভিশন চ্যানেলের বিজ্ঞাপনের সময়সীমার গুণগত মানের স্ট্যান্ডার্ডস নির্দেশিকা 2012 বাতিল করা হল। গ্রামীণ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে গোমতী জেলার উদয়পুরে চালু হল গোমতী ফ্রেশ মার্ট। গতকাল এর উদ্বোধন করেন গোমতী জেলার জেলাশাসক রিঙ্কু লাথার। দিলীপ ট্রফি ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে পূর্বাঞ্চল। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে আয়োজিত ফাইনালে পূর্বাঞ্চল প্রথম ইনিংসে লিড নেওয়ায় এই খেতাব অর্জন করল। পূর্বাঞ্চলের হয়ে ত্রিপুরার অভিজিৎ সরকার টুর্নামেন্টে 10 উইকেট নিয়ে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন। আজ আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের সবকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শুনলেন সংবাদ শিরোনাম।

জানিয়ে দিচ্ছি আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 9:30 শুনবেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সকাল 10:00 শুনবেন হিন্দি ছবির গান। সকাল 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান। সকাল 11:00 শুনবেন বাংলা ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। বেলা 12:00 ককবরক অনুষ্ঠান লীলামণি জড়া। বেলা 12:55 অনুষ্ঠান চাষের কথা। দুপুর 1:05 শুনবেন আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। দুপুর 1:40 লোকগীতি শুনবেন শিল্পী প্রতিমা বড়ুয়া। দুপুর 1:50 ছড়ার গানের শিল্পী জপমালা ঘোষ। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। বিকেল 5:45 মানবী। সন্ধ্যে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান। দশম শ্রেণীর বিজ্ঞান বিষয় থেকে পাঠ দেবেন ডক্টর বি আর আম্বেদকর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা পাপিয়া সাহা। সন্ধ্যে 6:30 ঘর গৃহস্থের আসরে শীতকালীন সবজি চাষে বীজ তলা ও মাটি তৈরি প্রসঙ্গে ডক্টর সৌরভ দাসের সাক্ষাৎকার শুনবেন। পরে লোকগীতি শুনবেন গোপাল বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। সন্ধ্যে 7:00 ককবরক অনুষ্ঠান। সন্ধ্যে 7:45 ককবরক সংবাদ। সন্ধ্যে 7:55 স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:05 শুনবেন বিজ্ঞান বিচিত্রা। রাত 8:30 আধুনিক গান শুনবেন ইন্দ্রনীল সেনের কণ্ঠে। রাত 9:00 নজরুল গীতির শিল্পী ধীরেন্দ্রচন্দ্র মিত্র। রাত 9:15 স্পটলাইট। রাত 9:30 নাটক বিভা রচনা জীবনানন্দ দাস প্রযোজনা সৌমেন বসু। রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি। রাত 10:15 মৈত্রী। প্রয়োজনে শেষ মুহূর্তে অনুষ্ঠান পরিবর্তন হতে পারে। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী আগরতলা। এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম শিল্পী অভিরূপ গুহঠাকুরতা।

0: এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী আগরতলা।
1: সংকল্প
2: যোজনা উন নৌজবানো কে লিয়ে হ্যাঁ তাকি আপ জব 60 সাল কে হোগে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে আপ আপনা বুঢ়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
3: এখনো পর্যন্ত 9 কোটি 50 লক্ষর বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যুক্ত হয়েছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 এর মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
4: है जो समय के साथ और स्ट्रॉन्ग हो जाए, जैसे आपका भरोसा मारुति सुजुकी पे। और इसी भरोसे के लिए हम आपको कहना चाहते हैं थैंक यू। स्पेशल लॉयल्टी रिवॉर्ड्स के साथ अपग्रेड करें टू द ब्रांड न्यू मारुति सुजुकी विक्टोरियस विद अ लॉयल्टी रिवॉर्ड ऑफ अप टू ₹20,500 और विक्टोरियस के 50,000 प्राउड ओनर्स के एक्सक्लूसिव सर्कल का हिस्सा बने।
5: ऑफर वैलिड फॉर एग्जिस्टिंग मारुति सुजुकी कस्टमर्स। TNC अप्लाई।
6: डू यू प्ले फॉर द रश और डू यू प्ले इट स्मूथ? Lead every play with the new Brezza, now available with the exciting turbo booster jet, refined K15C engine and underbody SCNG with 5-star safety rating, superior performance and features like ventilated seats, new 10.1-inch infotainment screen with premium audio. Every road is your playground. The new Brezza, now available at an introductory starting price of ₹7.39 lakh. Book a test drive today at your nearest Maruti Suzuki Arena showroom.
4: ডিসকভার করুন ড্রাইভিং পারফেকশন মারুতি সুজুকি ওয়াগনার এর সঙ্গে, যাতে আছে আ ট্রু টল বয় ডিজাইন, স্ট্রং লুক, রোবোস্ট ডিজাইন, অ্যাডভান্স কে সিরিজ ইঞ্জিন, আইডিয়াল স্টার্ট স্টপ টেকনোলজি আর সেফটি ফিচার্স যেমন 6 এয়ারব্যাগস, ABS উইথ AVD, পান বেনিফিটস আপ টু ₹52,500, অফার স্টক থাকা পর্যন্ত।
7: আজই আসুন কাছের মারুতি ডিলারশিপে, শর্ত প্রযোজ্য।
8: ভাইরা বোনেরা দাদারা দিদিরা ছোটরা, লাখ কথার এক কথা এটাই, শুধু টাকা পাঠানোর জন্য কিউআর স্ক্যান করতে বা পিন এন্টার করতে হয়, টাকা পাওয়ার জন্য নয়।
9: RBI এই কথা বলে, কিউআর কোড স্ক্যান করার বা পিন দেওয়ার সময় একটু সাবধানে।
0: আকাশবাণী আগরতলা। এখন শুনবেন হিন্দি ছবির গান। অনুষ্ঠানের প্রথম গানটি শুনবেন ম্যানে প্যার কিয়া ছবি থেকে, SP বালসুব্রমণিয়াম এবং লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে।

হাম আপকে খ্যা কন ছবির গান শুনলেন এসপি বালাসুব্রহ্মণ্যমের কণ্ঠে। এবারের গানটি শুনবেন এসপি বালাসুব্রহ্মণ্যম এবং লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে, ছবির নাম রাস্তে পেয়ারকে।

হাম আপকে হ্যায় কন ছবির গান শুনলেন এসপি বালসুব্রমণিয়াম এবং লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে। এবারে গানটি শুনবেন এসপি বালসুব্রমণিয়ামের কণ্ঠে, ছবির নাম ম্যানে প্যার কিয়া।

হিন্দি ছবির গান শুনলেন আকাশবাণী আগরতলা। এখন শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান।

করেছেন বিভিন্ন শিল্পী কণ্ঠে বাংলা ছায়াছবির গান। আর এই গানখানি শুনলেন চেতনা ছবি থেকে অনুরাধা পারওয়ালের কণ্ঠে। একই ছবি থেকে আমরা পরের গানে যাব শিল্পী বিশ্বজিৎ।

আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে গানখানি শুনলেন চেতনা ছবি থেকে। এ ছবি থেকে আরও একখানি গান আমরা শুনব শিবাজি চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

আশা আর মনে ভালো লাগা, হঠাৎ লাগে কি ভালো এই তোমাকে ছুঁয়ে থাকা।

আপনারা শুনছেন বিভিন্ন শিল্পী কণ্ঠে বাংলা ছায়াছবির গান। এই গানখানি শুনলেন প্রেম ছবি থেকে উদিত নারায়ণের কণ্ঠে। একই ছবি থেকে পরের গানের শিল্পী আলকা ইয়াগনিক এবং সোহম।

প্রেম ছবি থেকে গানখানি শুনছিলেন আলকা ইয়াগনিকের কণ্ঠে। এবারে একই ছবি থেকে পরের গানখানি শুনুন সরিষ সোহম এবং রিমা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

বন্ধুরা, আপনারা শুনছেন বিভিন্ন শিল্পী কণ্ঠে বাংলা ছায়াছবির গান, আর এই গানখানি শুনলেন প্রেম ছবি থেকে শানির কণ্ঠে। এবারে পরের গানখানি শুনুন হঠাৎ বৃষ্টি ছবি থেকে নচিকেতা এবং শিখা বোসের মিলিত কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, আপনারা এতক্ষণ বিভিন্ন শিল্পী কণ্ঠে শুনছিলেন বাংলা ছায়াছবির গান। আসরে শেষ গানখানির শিল্পী ছিলেন স্বস্তিকা মিত্র, আকাশবাণী আগরতলা। এবার শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।

ফাঙনা বার চিনি সাপনি বাকে গলায় কাহাম ইমু ফাঙে বুকুর নাই মানে তাই আবুনি বিঠিব্রাই রাখব সন যাব তাই ইংখা আবর বাহাই বাহাইকে খালায় তাই সাইমান সুগিয়া ইমু সঙ্গ বড় বড় সামগো না তাই তব সাথাই দো আর ইং বসলি ঠকয় সাবান টুটপস খাওয়ায় ফুলজনায় বখানি রোগ ফলমানি বখরগ ফলমানি আবর তো সামানি করেছা আবার যত নিশু ইং বথানি বসলি ইংসা খোসা বথারমানি বিঠি রোগ বাবুক সাম যাবে দোনা আবসলে বুকুরবাই সার রোগ সাম যাব মাল নিগেতন ভাগেতন গ বিঠি রেখে গলাই চাও আবিঠি কেখা তাই দিন কাশা বাহাইব তুমি আ বাহাইবা না লংসা খোকসা রক থাঙে ইং বিশ্ব ফসল রগরব

0: ক্ৰিয়াবিলাক তাকে বেছলে তালাও নিখিবি গা বেছলে তাক খিবি গেলা মানে যং খজাৱৈ চামুগ খনাঙে মানে অ বেছলে খজাফুৰ বেছলে বাহান চাৰ জেগাত হয় অথবা মেকাৰক টেনাৰক নাং জেগাত আপুনি বচন নাহাৰ ঠাই বাহান হয়াকে অৰ জীয়াত মানে লেটেপেটাৰক নাং জাখাত গেলা নিচায়া অ বেছলে সাতঙে কাহানকে ফাৰ্ম নাঙে দামব্ৰী জৰা সাতঙে ফাৰ্ম মানুহলৈ কৃষি চাহ চাকলামে টানি টান টানো মানুহ আবাব পইচা বাঢ়িয়ে আব হাইঠে চাইচিনি জৰা টানো নাঙে ৰাম মানুহলৈ বন বুচলৈ ৰত্ন গৰম খাইনে নগাৰক নাঙা জাগাৰকহে খাবিও টানি নাঙে টানখে প্লাষ্টিক জাত মানুহৰ ৰপ্তান খাংকালে বেলাই চাইয়ানো আমি ন সংজনে কাহান খে টান খাই পেলায়ো ইয়ং চাখক চা ঘুমনি বাগলে আরাশেক মিনিট দেখি নিছিলাম ইং বেছলে হামকু গহি সাবায় টান নহুমবা ইয়ং থুমনি বাগৈ অরাশেনি কি বিঠি রেখাঙ্কে ইয়ং সিমিন সত্যিয় আবার যাই কোনো ফুরু ফানো দরক তাই মাল মাতার ফানো ওয়াশুইসে বেড়াও মানো ঠিয়া ইং বেছলে মেলে তুই সঙ্গাবনো মুংসব বানানা করে তাই সে রাসায়নিক বিঠিলে আতম সানু আর পচ্ছা সুযোগে রাসায়নিক পদার্থ তাই তাই দিনে যাব চিনি যে গোয়া ইং বুফানি যে বুঝলে হতে কেবল করতাম আপনি চান বৈজ্ঞানিক পরীক্ষা খেলে মানে না বলে না চান নেব তাই আপনার মাথা ফানো কোনো ইংসা খোকসা ফিফানো মিনি মাল মাতারালে খেলে খেয়ে ফির ইং বুঝলে চিনি কেবল সাথে দাম একশো সাতাইশটা বেলে দাম রাসায়নিক পদার্থ দাম তাই সে রামকুশের সবাই নামে হাঁকাবা বেলায় চায়া দিবা ইং বেশলে গোড়া খাই তুইয়া গোলকি মিনি মাল খোল নিজে দাম থাকি দাম রাখা সারি রেখে যং রক্ষণ থাকবে লিটার কাছে তুইয় মৌসুমি বেশলে হিংখানো চুগো ফিয়া বেশলে কাহানকে গোড়া খাইনে নামে গোড়া খাইফ্রু বেশলে মূসা সুদ হাবলে নাকারক নাঞ্জা টংখানকালে চাইয় তুবা টং আবার কাহাম কেন কমা নামে টংখাই বেলাই চাগলাক বুঝলে গোড়ান খরচা তুইয়া চমন টান নামে টান দিনে আইখে রু বাই ছাতি দি আর ছাতি যাক বিটাইন ইয়াম থেজাকনি বিঠি হিনে চিং মাই খোল রাগ রই টং
1: আসে জরতি তাং বিতিও

마셔마승살러리마이레리타마승칼러리에어다시고어와주니리나승레간디라리슬레예루와타나어다시고능보사냐

买小马生出来了哟，买了你大马生出来了耶，我马子年你那生来干的了，我的西狗你生来。

我的心更。

Yadubajada Buddhishila Masawa Honeiro.

那几根呗。

比卡拉萨拉耶森萨拉西能我的这个比卡拉萨拉耶

আছে জরতে লেলামানি জরখনি জাখা জাদুরে ছমু জাদুনি রচামুঙ্গ ফালগন্তি দেরম ভাই রচাবজা খর চামর খাই জাখা আব তাবো খাই জাখানো হাসনি খরাং হাসনি খরাঙ্গ রাধি সন্তি মলসমনি রচামুরনো খাই জাগানো

আছে জরা হাজুনি খরঙ্গ হা দি সন্তি মরসমের জাবজাক রাজারম খাই জাকা ফাই তাও খাই জাগানো সুমিতামুং সুমিতামুঙ্গ সুদন দেওয়ার মাই তামজাক সুমিতামুর খাই জাগানো

চাষের কথা। আজকের প্রসঙ্গ মিষ্টি কুমড়ো চাষ। অতি সুপরিচিত একটি সবজি হলো মিষ্টি কুমড়ো। এর ফল, পাতা, এমনকি ডালপালাও সবজি হিসেবে খাওয়া চলে। গাছের গোড়ায় উপযুক্ত সার, জলের যোগান বহাল থাকলে মাটির পরিমাণটা অনেক কম হলেও চলে। দরকার কেবল লতাপাতা ছড়ানোর মতো যথেষ্ট জায়গা, কারণ পাতাগুলোই সূর্যের আলোকে ধরে তার শক্তির সাহায্যে তৈরি করে গাছের খাদ্য। পাতায় যত বেশি খাদ্য তৈরি হবে, ফলন তত বেশি হবে। মিষ্টি কুমড়োর গাছকে ভালোভাবে লক্ষ্য করলে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য জানা যায়। সবচেয়ে বেশি ফল ধরে ওই প্রধান লতায়। শাখা প্রশাখায় ফলের সংখ্যা শুধু যে কম তা নয়, ফলের চেহারাও ছোট। অর্থাৎ মিষ্টি কুমড়োর ফলনে প্রধান লতার অবদানই সবচাইতে বেশি। প্রয়োজনে শাখা প্রশাখাগুলি কমিয়ে দেওয়া যেতে পারে। মিষ্টি কুমড়োর লতা ছড়িয়ে যায় প্রায়

0: মিটার বা তার বেশি। সুতরাং নতুন পদ্ধতিতে জমির এক পাশ থেকে অন্য পাশ পর্যন্ত 6 মিটার দূরে দূরে একটি করে 2 মিটার চওড়া কেয়ারি তৈরি করতে হবে মাটির চষে এবং জল নিরোধী আল দিয়ে। কেয়ারির ঢাল এমন হওয়া চাই যেন একদিকে জল দিলে অন্য মাথা পর্যন্ত সে জল বয়ে যায়। ফলন লাগানোর আগে এবং জমি তৈরির সময় যে সার দেওয়া হয় তাকে বলে মূল সার। মিষ্টি কুমড়ো চাষে মূল সার হিসেবে প্রতি বিঘা 2 টন গোবর সার এবং 1 কুইন্টাল নিম খৈল দরকার। এই সার পুরো জমিতে না ছড়িয়ে কেবলমাত্র কেয়ারির ভিতর দিয়ে দিতে হবে। কোদাল দিয়ে গভীরভাবে কুপিয়ে মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। বীজ লাগানোর 4 থেকে 5 দিন আগে রাসায়নিক সার হিসেবে কেয়ারির মধ্যে দিতে হবে 12 কেজি ফসফেট, 75 কেজি সিঙ্গল সুপার ফসফেট এবং 3 কেজি পটাশ অথবা 5 কেজি মিউরেট অফ পটাশ। নাইট্রোজেন লাগবে না, রাসায়নিক সারগুলি হালকাভাবে মেশাতে হবে যেন 15 সেন্টিমিটারেরও বেশি মাটির গভীরে না যায়। বীজ বুনতে হবে কেয়ারির মাঝ বরাবর সরল রেখায় 50 সেন্টিমিটার দূরে দূরে। অঙ্কুরিত বীজ বুনলে চারা গজানো সম্বন্ধে নিশ্চিত হওয়া যায়। এজন্য বীজগুলিকে রাতভর জলে ভিজিয়ে রাখতে হবে। সেজন্য প্রতি লিটার জলে মিশিয়ে দিতে হবে 2.5 গ্রাম হিসেবে সাফ ওষুধ। পরের দিন ভেসে থাকা বীজগুলিকে ফেলে দিয়ে বাকিগুলিকে ছেঁকে তুলে ন্যাকড়ায় বেঁধে সারের গাদায় গরমে রেখে দিলে 2-3 দিনে অঙ্কুর বেরিয়ে আসবে। 1 বিঘায় বীজ লাগবে 650 গ্রাম। গ্রীষ্মের ফলনের বীজ বুনতে হবে মাঘ মাসে আর বর্ষার ফলনের বীজ বুনতে হবে আষাঢ় মাসে এবং শীতের ফসলের জন্য কার্তিক মাসে। চাপানো সার হিসেবে দিতে হবে বিঘা প্রতি 2 কেজি নাইট্রোজেন, 16 কেজি পটাশ, 50 কেজি নিম খৈল। সারগুলিকে একসঙ্গে মিশিয়ে 3 দিন পরে ব্যবহার করলে কাজ ভালো হয়। এক্ষেত্রেও সার দেওয়া হবে কেবল কেয়ারির মধ্যে। মাঝে মাঝে কেয়ারির আল মেরামত করে দিতে হবে যেন ভেতরের জল বা সার বাইরে চলে না আসে। নিয়মিত নিড়ানি দিয়ে আগাছা মুক্ত রাখতে হবে, সেচ দিতে হবে। বাকি জমি থাকবে শুকনো, ফলে জলের সাশ্রয় হবে এবং কেয়ারির বাইরে জলের অভাবে আগাছা ভালোভাবে বাড়তে পারবে না। মিষ্টি কুমড়োর লতার নিচে চাপা পড়েও অনেক আগাছা মরে যায়। এভাবে করলে সাধারণ পদ্ধতিতে চাষের তুলনায় সেচ ও নিড়ানি বাবদ খরচও কম হয়। বাজারে চাহিদা অনুযায়ী কাঁচা অথবা পাকা অবস্থায় ফল তোলা হয়। কাঁচা ফল তুললে সঙ্গে সঙ্গে ব্যবহার করতে হবে, ঘরে রাখলে এ ফল পচে যায়। পাকা কুমড়ো তোলা হয় গাছ শুকিয়ে গেলে, সে সময় ফলে অনেকটা কমলা রং ধরে আসে। শুনলেন চাষের কথা, আজকের প্রসঙ্গ ছিল মিষ্টি কুমড়ো চাষ।
1: এতক্ষণ শুনছিলেন চাষের কথা।

শুনছেন আধুনিক গান বিভিন্ন শিল্পী কণ্ঠে, আর এ গানখানি শুনলেন দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে। পরের গানের শিল্পী প্রতিমা মুখোপাধ্যায়।

এতক্ষণ বিভিন্ন শিল্পী কণ্ঠে আপনারা শুনছিলেন আধুনিক গান, আসরের শেষ গানখানি শুনছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী আগরতলা, এবারে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হল, অষ্টাদশ ব্রিকস শীর্ষ সম্মেলনে বিশ্বের কল্যাণকে মূল উদ্দেশ্য হিসেবে রেখে বিভিন্ন বিষয়ে ইতিবাচক এবং অর্থপূর্ণ আলোচনা হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রত্যয় ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী আজ রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, প্রতিটি দেশের অর্থনৈতিক কৌশলে সহনশীলতার পাশাপাশি গভীর সহযোগিতার মাধ্যমে সুস্থায়ী উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়া জরুরি হয়ে পড়েছে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ব্রিকস দেশগুলির অর্থনৈতিক শক্তিকে জনসাধারণের কর্মসংস্থান, সম্পদ ও সমৃদ্ধিতে রূপান্তরিত করতে যৌথভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ নতুন দিল্লিতে ব্রিকস বিজনেস ফোরামের সূচনা করেন। আজ 11 সেপ্টেম্বর 1893 সালের এই দিনে শিকাগোর বিশ্ব ধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক ভাষণের কথা স্মরণ করেছেন প্রধানমন্ত্রী। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার 25 বছর পূর্তিতে আজ নিহত প্রায় 3,000 মানুষকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। ইউএস ওপেন টেনিসের দ্বিতীয় বাছাই এলেনা রাইবাকিনা মহিলাদের সিঙ্গলসের ফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আগামীকাল থেকে শুরু হতে যাওয়া 18তম ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য সারা বিশ্বের নেতারা

0: নতুন দিল্লিতে সমবেত হচ্ছেন। একটি সামাজিক মাধ্যমে পোস্টে শ্রী মোদী আত্মবিশ্বাস প্রকাশ করে বলেছেন, বিশ্বের কল্যাণকে মূল উদ্দেশ্য হিসেবে রেখে এই সম্মেলনে বিভিন্ন বিষয়ে ইতিবাচক এবং অর্থপূর্ণ আলোচনা হবে। ভারত মণ্ডপমে অনুষ্ঠিত হতে চলা 2 দিনব্যাপী এই শীর্ষ সম্মেলনে ব্রাজিল, চীন, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ভারত, ইরান, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা এবং সংযুক্ত আরব আমিরশাহী সহ 11টি প্রধান উদীয়মান ও উন্নয়নশীল অর্থনীতি একত্রিত হবে। 2026 সালে ভারতের সভাপতিত্বের মূল বিষয় হল স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্বের জন্য নির্মাণ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাতাহ এল সিসি, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোবো সুবিয়ান্তো, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা এই শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলিও এতে অংশ নেবেন। ব্রাজিলের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা। সৌদি আরবের বিদেশমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদও এই সম্মেলনে অংশ নেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুপুরে নতুন দিল্লিতে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। দুই নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। রাশিয়া ইউক্রেন সংঘাত, পশ্চিম এশিয়ার পরিস্থিতি, বাণিজ্য সম্পর্ক এবং জ্বালানি সহযোগিতার মতো বিষয়গুলি দুই নেতার মধ্যে আলোচনায় আসবে বলে আশা করা হচ্ছে। রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আগামীকাল থেকে শুরু হতে যাওয়া ব্রিক্স সম্মেলনে যোগ দিতে আজ ভোরে জাতীয় রাজধানীতে এসে পৌঁছন। প্রধানমন্ত্রী মোদী আজ সন্ধ্যায় ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে আলোচনা করবেন। রাষ্ট্রপতি পেজেশকিয়ানের আজ বিকেলে নতুন দিল্লিতে পৌঁছানোর কথা। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে এই বৈঠকটি তাৎপর্যপূর্ণ। দুই নেতার আলোচনার মূল বিষয়গুলির মধ্যে আঞ্চলিক ঘটনাবলী অন্যতম হবে বলে আশা করা হচ্ছে। জাতীয় রাজধানীতে তার কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী মোদীর রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গেও দেখা করার কথা। ব্রিক্স সম্মেলনে যোগ দিতে নতুন দিল্লিতে আসা ব্রাজিলের বিদেশমন্ত্রী মাউরো ভিয়েরাকে স্বাগত জানান বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি জানান, বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, জ্বালানি, কৃষি এবং মহাকাশ ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে তাদের মধ্যে মতবিনিময় হয়েছে। পাশাপাশি রাষ্ট্রসংঘ G20 এবং আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার মাধ্যমে বহুপাক্ষিক সহযোগিতা নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়। বর্তমান বিশ্ব রাজনৈতিক পরিস্থিতি নিয়েও দু নেতার মধ্যে মতবিনিময় হয়েছে। ডক্টর জয়শঙ্কর বলেন, ব্রিক্স সম্মেলনে সদস্য দেশগুলির মধ্যে সংলাপ ও কূটনীতি এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অন্যদিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ নতুন দিল্লিতে রাশিয়ার ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার দেনিস মান্তুরভের সঙ্গে বৈঠক করেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, প্রতিটি দেশের অর্থনৈতিক কৌশলে এখন সহনশীলতা বা প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে ওঠার সক্ষমতা একটি কেন্দ্রীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি গভীর সহযোগিতা ও শক্তিশালী অংশীদারিত্বের মাধ্যমে সুস্থায়ী উন্নয়নকে এগিয়ে নেওয়া ও উৎসাহিত করাও জরুরি হয়ে পড়েছে। নতুন দিল্লিতে আজ সকালে ব্রিক্স বিজনেস ফোরামে ভাষণ দিতে গিয়ে ডক্টর জয়শঙ্কর বলেন, এমন এক সময়ে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে যখন বিশ্ব রাজনীতি ও অর্থনীতির কাঠামোয় উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে। এই বছরটি ব্রিক্সের জন্য একটি মাইল ফলক, কারণ এই জোট প্রাতিষ্ঠানিক সহযোগিতার 20 বছর পূর্ণ করেছে। ডক্টর জয়শঙ্কর বলেন, ব্রিক্স তার সদস্যপদ, কর্মসূচি এবং সহযোগিতার পদ্ধতির দিক থেকে বিগত বছরগুলিতে যথেষ্ট বিকশিত হয়েছে।
1: It's a real pleasure to join you this morning at the inaugural of the BRICS Business Forum on the eve of the BRICS Summit. This year is a milestone. It's a milestone because we mark 20 years of institutionalized BRICS cooperation. In this period, BRICS has evolved substantially in its membership, agenda and mechanisms of cooperation. India's chairship has sought to carry this evolution forward through the theme of building for resilience, innovation, cooperation and sustainability.
0: কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ব্রিক্স দেশগুলিকে তাদের অর্থনৈতিক শক্তিকে জনগণের জন্য কর্মসংস্থান, সম্পদ ও সমৃদ্ধিতে রূপান্তরিত করতে যৌথভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ব্রিক্স দেশগুলি মানবজাতির প্রায় অর্ধেক এবং আন্তর্জাতিক ক্ষেত্রের মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপির প্রায় 40% প্রতিনিধিত্ব করে। নতুন দিল্লিতে ব্রিক্স বিজনেস ফোরামের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দিতে গিয়ে শ্রী গোয়েল বলেন, ব্রিক্স এখন বিশ্ব বাণিজ্যের প্রায় 1/4 অধিকার করে রয়েছে, যেখানে ভারত আন্তঃব্রিক্স বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে আবির্ভূত হয়েছে।
2: BRICS today represents almost 1/4 of global trade and India is an important pillar of the intra-BRICS trade. Engineering goods and electronics account for the largest segment of India's manufactured exports. India is also known as the pharmacy of the world. We see BRICS as an important market for these and other products that India seeks to take

0: to the world as a trusted partner.
1: খবর শুনছেন আকাশবাণী থেকে। আগে শোনাসনি তো? আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিকাগোয় বিশ্ব ধর্ম মহাসভায় স্বামী বিবেকানন্দের দেওয়া ঐতিহাসিক ভাষণের কথা স্মরণ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামী বিবেকানন্দের চিরস্মরণীয় বক্তব্যটি ভাগ করে নিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই ভাষণ ভারতের প্রাচীন সভ্যতা, ঐতিহ্য ও মূল্যবোধের এক অনন্য রূপ ফুটিয়ে তুলেছিল। প্রধানমন্ত্রী আরও জোর দিয়ে বলেন, স্বামী বিবেকানন্দের এই অনুপ্রেরণামূলক বাণী আজও বিশ্বজুড়ে একইভাবে প্রতিধ্বনিত হচ্ছে। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভিভি টিকাকরণের ক্ষেত্রে ভারত এক গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, দেশে ইতোমধ্যেই 80 লক্ষাধিক টিকাকরণ সম্পন্ন হয়েছে এবং প্রতিটি টিকাকরণ ভারতের মহিলাদের এক সুস্থ ও ক্যান্সারমুক্ত ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই উদ্যোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবাকে আরও শক্তিশালী করার পাশাপাশি এইচপিভি সংক্রমণ ও সংশ্লিষ্ট ক্যান্সারের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার 25 বছর পূর্তিতে নিহত প্রায় 3,000 মানুষকে আজ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। 2001 সালের 11ই সেপ্টেম্বরের মর্মান্তিক স্মৃতিকে স্মরণ করে সমগ্র আমেরিকা জুড়ে বিভিন্ন শোক ও স্মৃতি সভার আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সন্ত্রাসবাদ ক্রমাগত নতুন রূপ নিচ্ছে, তবে এর বিরুদ্ধে ভারতের দৃঢ় অবস্থান এবং প্রতিরোধ কখনো বদলাবে না এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রচেষ্টার সঙ্গে ভারত দৃঢ়ভাবে একাত্ম। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসের ভয়াবহ 9/11 সন্ত্রাসবাদী হামলার 25তম বার্ষিকীতে সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, সন্ত্রাসবাদ বিশ্বজুড়ে অসংখ্য প্রাণ কেড়ে নিয়েছে। সীমান্ত পারাপারের সন্ত্রাসের শিকার হিসেবে ভারত বহু দশক ধরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন চাকরি হারানো H-1B সহ কাজের ভিসা ধারকদের সেদেশে থাকার প্রচলিত 60 দিনের গ্রেস পিরিয়ড তুলে দেওয়ার প্রস্তাব করেছে। এই পদক্ষেপের ফলে নতুন নিয়োগকর্তা খোঁজা বা বিকল্প অভিবাসন পথ নির্বাচনের সুযোগ অত্যন্ত সীমিত হয়ে পড়বে বলে মনে করা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ জানিয়েছে, E-1, E-2, E-3, H-1B, H-1B1, L-1, O-1 এবং TN ভিসাধারী ও তাদের উপর নির্ভরশীল স্বজনদের এই সুবিধা বাতিল করার কথা বলা হয়েছে। প্রস্তাবটি চূড়ান্ত রূপ পেলে চাকরি বা নির্দিষ্ট প্রজেক্ট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট বিদেশি কর্মীদের আমেরিকা ছেড়ে যেতে হবে। নিউ ইয়র্কে US ওপেন টেনিসের দ্বিতীয় সেমিফাইনালে দ্বিতীয় বাছাই এলেনা রাইবাকিনা চতুর্থ বাছাই কোকো গফকে 3-6, 6-4, 6-4 গেমে হারিয়ে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে পৌঁছেছেন। তিনি মুখোমুখি হবেন গতবারের চ্যাম্পিয়ন আরিয়ানা সাবালেঙ্কার। জুনিয়র এশিয়া কাপ হকিতে আজ চীনের মুকিতে সেমিফাইনালে ভারতীয় পুরুষ দল মালয়েশিয়ার মুখোমুখি হবে। ভারতীয় সময় দুপুর 2:15 ম্যাচটি শুরু হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। অষ্টাদশ ব্রিক্স শীর্ষ সম্মেলনে বিশ্বের কল্যাণকে মূল উদ্দেশ্য হিসেবে রেখে বিভিন্ন বিষয়ে ইতিবাচক এবং অর্থপূর্ণ আলোচনা হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রত্যয় ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী আজ রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনুন স্থানীয় সংবাদ।
2: আকাশবাণী আগরতলা। এবারে আমাদের শ্রোতা বন্ধুদের শোনাবো কিছু লোকগীতি। আমাদের লোকগীতির আজকের শিল্পী প্রতিমা বড়ুয়া।

আকাশবাণী আগরতলা। এবারে আমাদের শ্রোতাবন্ধুদের শোনাব কিছু ছড়ার গান জপমালা ঘোষের কণ্ঠে।

এতক্ষণ ছড়ার গান শুনছিলেন জপমালা ঘোষের কণ্ঠে আকাশবাণী আগরতলা। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে ইংরেজি এবং পরে হিন্দি সংবাদ।

আমাদের শ্রোতা বন্ধুদের জানিয়ে দিচ্ছি আজকের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি। বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি, বিকেল 5:45 অনুষ্ঠান মানবী, সন্ধে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান, 10ম শ্রেণীর বিজ্ঞান বিষয় থেকে পাঠ দেবেন ডক্টর বি আর আম্বেদকর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা পাপিয়া সাহা। সন্ধে 6:30 ঘর গৃহস্থির আসরে শীতকালীন সবজি চাষে বীজ তলা ও মাটি তৈরি প্রসঙ্গে ডক্টর সৌরভ দাসের সাক্ষাৎকার শুনবেন। পরে লোকগীতি শুনবেন গোপাল বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান, 7:45 ককবরক সংবাদ, সন্ধে 7:55 স্থানীয় বাংলা সংবাদ, রাত 8:05 শুনবেন বিজ্ঞান বিচিত্রা, রাত 8:30 আধুনিক গান শুনবেন ইন্দ্রনীল সেনের।

0: কণ্ঠে।
1: রত্নাটাই নজরুল গীতির শিল্পী ধীরেন্দ্রচন্দ্র মিত্র। রাত 9:15 অনুষ্ঠান স্পটলাইট, রাত 9:30 নাটক বিভা, রচনা জীবনানন্দ দাস, প্রযোজনা সৌমেন বসু, রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি, রাত 10:15 অনুষ্ঠান মৈত্রী। আমাদের শ্রোতা বন্ধুদের জানিয়ে দিলাম আজকের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি। স্টুডিওর ঘড়িতে এখন সময় দুপুর 2:33 হয়ে 19 সেকেন্ড। আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়।

আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। অনুষ্ঠানে আজকের গানগুলো শুনবেন বেনি দয়ালের কণ্ঠে। প্রথম গানটি শুনুন বেফিক্রে ছায়াছবি থেকে।

গানটি শুনলেন নীতিমোহন এবং বেনি দয়ালের দ্বৈত কণ্ঠে। চিত্রগীতি অনুষ্ঠানে এবারে গানটি শুনুন হিমানি কাপুর এবং বেনি দয়ালের দ্বৈত কণ্ঠে।

গানটি শুনলেন, লেডিস ভার্সেস রিকি ভেল ছায়াছবি থেকে, বেনি দয়াল এবং রণবীর সিংয়ের দ্বৈত কণ্ঠে। চিত্রগীতি অনুষ্ঠানে এবারের গানটি শুনুন, রব্বা মে ক্যা করু ছায়াছবি থেকে, মানালি ঠাকুর এবং বেনি দয়ালের দ্বৈত কণ্ঠে।

গানটি শুনলেন ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি ছায়াছবি থেকে, শেফ আলি আলভারিস এবং বেনি দয়ালের দ্বৈত কণ্ঠে। চিত্রগীতি অনুষ্ঠানের সর্বশেষ গানটি শুনুন, গজনী ছায়াছবি থেকে, শ্রেয়া ঘোষাল এবং বেনি দয়ালের দ্বৈত কণ্ঠে।

চিত্রগীতি অনুষ্ঠানে আজকের গানগুলো শুনলেন বেনি দয়াল এবং সহশিল্পীবৃন্দের কণ্ঠে বিভিন্ন ছায়াছবি থেকে। আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে মানবী।

0: শুরু করছি আজকের মানবী অনুষ্ঠান। আজকের পর্বে কথা বলবো রত্নাবলী রায় সেনগুপ্তের সঙ্গে। আজকের মানবী পর্বে আপনাকে অনেক অনেক স্বাগত দিদি।
1: ধন্যবাদ।
0: প্রথমেই বলবো, কেমন আছেন?
1: আছি ভালো মন্দ, আপস এন্ড ডাউনস মিশিয়ে ভালোই আছি।
0: আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আপনি এতদিন ধরে যে কি বলবো সেটাকে লড়াই বলা যায় না, একটা অন্য অনুভূতি নিয়ে কাজ করছেন, একটা ভিন্ন রকমের কাজ করছেন, সে কাজটা সম্পর্কে প্রথমে জানতে চাইবো।
1: কাজটা হচ্ছে সমাজের যাদেরকে বলছে স্পেশাল চাইল্ড, বা যাদেরকে বলছে দিব্যাঙ্গজন, বা যাদেরকে বলছে ডিফারেন্টলি এবল, এইরকম বাচ্চাদের নিয়ে আমার কাজ। এবং এইরকম বাচ্চাদের নিয়েই আমার একটা ট্রেনিং সেন্টার আছে, তাদের সর্বাঙ্গীন প্রশিক্ষণ দেওয়া, সেটা এডুকেশনই হোক বা নাচ হোক বা গান হোক বা ভোকেশনাল মানে কিছু স্কিল ডেভেলপমেন্টের কিছু ট্রেনিং হোক, সেই সব ট্রেনিং গুলো একদম ওভারঅল ট্রেনিং দিয়ে তাদেরকে সমাজের মূল স্রোতে নিয়ে আসা, এটাই হচ্ছে আমার কাজ।
0: এই ভিন্ন রকমের কাজের কথা আপনার মাথায় কিভাবে এলো, বা আপনি অন্য কোনো পেশার সঙ্গে কি যুক্ত রয়েছেন?
1: হ্যাঁ, আমার নিজস্ব পেশা হচ্ছে আমি কলেজে পড়াই, আমি কলেজের শিক্ষিকা। আমি আপাতত আগরতলা শহরেরই একটি কলেজে আছি শিক্ষিকা হিসাবে। কিন্তু যখন আমার ছেলে জন্মালো এবং যখন তার জন্মের 2-3 বছর বাদে ধরা পড়লো যে সে একটু অন্যরকম, তার একটু সমস্যা রয়েছে, যেরকম ভাবে আর 5টা ছেলের যে বিকাশায়ন হয় বা ডেভেলপমেন্ট হয় সেটা যখন তার হচ্ছে না, তখন আমরা যেরকম সাধারণ বাবা মা যেরকম হয় দৌড়াদৌড়ি আমরা আরম্ভ করলাম। এবং আরম্ভ করে দেখলাম ব্যাঙ্গালোরে নিয়ে গিয়ে দেখলাম তার অটিজম আছে, সে চাইল্ড উইথ অটিজম, তার ADHD আছে, অর্থাৎ তার হাইপার অ্যাক্টিভিটি আছে এবং তার অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার আছে, ASD যেটা।
0: তো একজন মা হিসেবে এই ধাক্কাটা নিশ্চয়ই একটা সহজ ছিল না,
1: নিশ্চয়ই সহজ ছিল না
0: অভিভাবক হিসেবে। তো সেই সময়টাতে কিভাবে মনকে আগলেছেন বা মনকে কিভাবে রুখে দাঁড়িয়েছেন?
1: মনকে রুখে দাঁড়িয়েছি, নানান রকম জায়গা থেকে কাউন্সেলিং করা হয়েছে যে দেখুন আপনার তো এরকম ছেলে হয়েই গেছে, এবার তো ওকে চিন্তা করা তো এরকম তো ইয়ে নেই, ও তো আপনার সন্তান, এবার চেষ্টা করুন ওর কি করে ডেভেলপমেন্ট হবে। সেই চেষ্টার থেকেই প্রথমে কলকাতায় ওকে ভর্তি করা হয়েছে, তখন এইখানে সেই রকম ভাবে কোনো ট্রেনিং সেন্টার সেই উন্নত মানের ছিল না। তারপর কলকাতায় তাকে নিয়ে ভর্তি করা হলো এবং কলকাতা থেকেই আইডিয়া নিয়ে এসে কলকাতারই একটি সংস্থার সহযোগিতায় ত্রিপুরায় 2004 সালের 29শে জানুয়ারি এই বিদ্যা ওয়েলফেয়ার সোসাইটি খোলা হলো, আরো বেশ কয়েকজন প্যারেন্টসকে জোগাড় করে যারা হতাশায় ভুগছিলেন, যারা কোনো রাস্তা দেখতে পাচ্ছিলেন না কি করবেন, তাদেরকে নিয়ে শহরের কিছু শুভাকাঙ্ক্ষী মানুষ আমাদের হাত ধরেছিল এগিয়ে এসে, তাদেরকে নিয়ে আমাদের পথ চলা শুরু।
0: এই পথ চলার যে ডিসিশন বা সিদ্ধান্ত সেটা শুনতে অনেকটা সহজ মনে হচ্ছে, খুব অল্প সময়ে হয়ে যাচ্ছে, নিশ্চয়ই এই জার্নিটা খুব একটা সহজ ছিল না?
1: খুব কঠিন ছিল, অনেক স্ট্রাগল, অনেক দুশ্চিন্তা, অনেক টেনশন,
0: কটুক্তি,
1: অনেক কটুক্তি, কটুক্তি তো আছেই, মানে
0: সে যেটা সবচেয়ে মানে নিজের মনকে সান্ত্বনা দেওয়া যায় কিন্তু লোক কিছু একটা বললে সেটাকে মনকে বোঝানো খুব কষ্টকর।
1: মন শক্ত করে নিয়েছিলাম, প্রথম প্রথম খুব কষ্ট হতো, ওকে বাইরে বের করতে লজ্জা পেতাম। এখন আমি এইসব ব্যাপারে আমি কোনো গ্রাহ্যই করি না, কোনো কিছু
0: একদমই নয়,
1: একদম গ্রাহ্য করি না, যা যে যা ইচ্ছে বলুক, যে যতবার টাকা আমার তাতে কিচ্ছু আসে যায় না, কেউ জিজ্ঞেস করলে আমি বলি হ্যাঁ ও তো অটিস্টিক। আর এখন সমাজ অনেকটা আমার মনে হয় সচেতন হয়েছে,
0: তো
1: এই সচেতনতাটা মানে তৈরি করার পিছনে অনেকেরই হাত আছে, এর মধ্যে আমিও মনে করি আমিও একজন।
0: তো আপনি যখন এটা শুরু করলেন, আপনি বলছিলেন যে আরো অনেক শুভাকাঙ্ক্ষী এবং যারা আপনার মতো হয়তো সমস্যায় ভুগছিলেন, বলতে পারছিলেন না, তাদেরকে নিয়ে

0: আপনি এটা শুরু করেছেন, তো নিজের আপনি একজন কলেজের শিক্ষিকা, তো সেই প্রফেশন এবং এই কাজটা কিন্তু পুরোটাই আলাদা। তো এই দুটো কাজকে আপনি কিভাবে ব্যালেন্স করতেন?
1: ব্যালেন্স তো এখনো করে যাচ্ছি,
0: একদম
1: ব্যালেন্স করছি। কলেজের যা আমার কাজ আছে, যা আমার কর্তব্য আছে, সব সেরে আমি এখানে আসছি। এবং সর্বোপরি সবচেয়ে বড় কথা, যে কলেজে আমি চাকরি করি সেখানকার যারা আছেন আমার সহকর্মী, তাদের যে অভূতপূর্ব সহযোগিতা এটা বলার নয়, আমি কোনোদিন ভুলতে পারবো না। প্রত্যেক ব্যাপারে তারা আমাকে সহযোগিতা করেন। এবং কলেজ থেকে, কলেজের এই যে সারাউন্ডিংস এ আমার যারা কলিগরা আছে, যারা বন্ধু বান্ধব আছে, তাদের মধ্য থেকে অনেকে এখন আমার বলতে গেলে ঘরের মানুষ হয়ে গেছে, অনেকে এই সোসাইটির সঙ্গে যুক্ত হয়েছে, অনেকে আমাদেরকে অনেক সুপরামর্শ দেন, আর্থিক ভাবে সহযোগিতা করেন। এমন ভাবে মানে আমি এই সমাজকে, আমি মানে কি বলবো, সমাজের কাছে আমি ঋণী। কারণ আমি অনেক এমন মানুষকে পেয়েছি যাদের ঋণ আমি কোনোদিন ভুলতে পারবো না। বিদ্যা ওয়েলফেয়ার সোসাইটির বাচ্চাদের তারা যেভাবে ভালোবাসে, যেভাবে তারা এগিয়ে এসছে, সেই তাদের সহযোগিতা আসলে দৃষ্টান্তমূলকই হয়ে থাকার উচিত।
0: এবার যে প্রশ্নটা জানতে চাইবো, যখন আপনি শুরু করেছিলেন তখন কতজন বাচ্চা ছিল?
1: যখন আমি শুরু করেছিলাম তখন 17 জন বাচ্চা ছিল।
0: আচ্ছা,
1: এখন আমার স্কুলে নিয়ার অ্যাবাউট 30 জন মতো বাচ্চা। সবাই হয়তো রেগুলার আসে না, কেউ একদিন আসে, কেউ আরেকদিন আসে, এরকম মোটামুটি 30 জন আমার বাচ্চা আছে। আর সবাই অনেক পুরনো বাচ্চাও আছে, অনেকদিন ধরে আছে, তাই সেই বাচ্চাদের প্যারেন্টসরাও
0: তো 17 জন বাচ্চাকে নিয়ে যখন শুরু করেছিলেন একটা ভিন্ন ধরনের কাজ, বলা যেতে পারে একটা ছোট বাচ্চাকে যেমন আমরা ছোট থেকে গড়ে তুলি তেমনই একটা কাজ। তো তখন কি আপনি একাই ছিলেন নাকি আপনার পাশাপাশি সহযোগিতার জন্য অন্য কেউ ছিল?
1: হ্যাঁ ছিল, আর কলকাতার একটি সংস্থা যে তারা ছিল, তারা 4 বছর বাদে আমাদেরকে মানে নিজেরা চালানোর কথা বলে তারা চলে যায়, তারা ছেড়ে দেয় আমাদের। এরপরে আমাদের নিজস্ব আমরা সোসাইটি তৈরি করি, নিজস্ব এনজিও তৈরি করি, যা যা করার গভর্নমেন্টের যা যা রুলস রেগুলেশন আছে সেগুলো মেনে আমরা সোসাইটিটা এখন চালাচ্ছি।
0: তো যখন আপনি শুরু করেছেন তখন আপনি একটা যুদ্ধকে পেছনে ফেলে আরেকটা নতুন শুভ উদ্যমে আরেকটা নতুন কাজ শুরু করেছেন। তো যখন এই 17 জন বাচ্চার বাবা মায়ের আসতো আপনার কাছে, তাদেরকে সামলানো কিন্তু আপনার হয়তো করতে হয়েছে, সেই কাজটা বা সেই অনুভূতিটা কেমন ছিল?
1: অন্যান্য বাচ্চাদের বাবা মাদের তো সারাক্ষণ দৃষ্টান্তই দেখাতাম, দেখুন ওখানে এরকম হয়েছে, আমরাও কিন্তু হতাশ হলে হবে না। এটা কিন্তু শুধু যে তখন সামলাতাম তা না, কিন্তু আমরা কিন্তু এখনো সামলে যাচ্ছি। প্যারেন্টস কাউন্সিলিং করা, এটা আমাদের এই যে কাজটা, এটার একটা অন্যতম আবশ্যিক অঙ্গ। কারণ প্যারেন্টস যখন আসে তাদের মনের মধ্যে আর কোনো
0: আশা নেই, সেখানে
1: নানান রকম সমস্যার কথা বলে। প্রত্যেক সমস্যার সমাধান হয়তো আমাদের কাছে থাকে না, কিন্তু আমরা চেষ্টাটা
0: করি
1: তাদেরকে সমস্যাগুলোকে মানে তাদেরকে মোটামুটি ভাবে ধৈর্য ধরার কথা তাদেরকে বলতে হয়। কারণ এই ফিল্ডে, এই ক্ষেত্রটার মধ্যে
0: আপনার যে ওয়েলফেয়ার এই সোসাইটিটি রয়েছে বা এই প্রতিষ্ঠানটি রয়েছে, তো সেখানে কি কি করানো হয়?
1: সেখানে ফর্মাল এডুকেশন যারা যারা নিতে পারে তাদের দেয়া হয়। এখানে অনেক বাচ্চা আছে যারা এখানেও পড়ছে, আবার নর্মাল স্কুলেও যায়।
0: আচ্ছা,
1: দুটো বাচ্চা এবার মাধ্যমিক দিচ্ছে।
0: বাহ,
1: গত বছর একটা বাচ্চা মাধ্যমিকে পাশও করেছে।
0: বাহ,
1: পাশ
0: করে দারুণ প্রাপ্তি।
1: আর নাচ শেখানো হয়, গান শেখানো হয়। আমাদের নাচের টিম শুধু যে এখানে নাচ শেখে তা নয়, আমাদের নাচের টিম গভর্নমেন্ট লেভেলে যত মেলা টেলা গুলো হচ্ছে সেই সমস্ত মেলায় তারা পার্টিসিপেট করার মতো তাদের যোগ্যতা আছে, তারা করছে পার্টিসিপেট। এবং শহরে অনেক প্রোগ্রামে তারা পার্টিসিপেট করে, অনেক ক্লাব আছে তাদেরকে ডাকে, অনেক অনুষ্ঠান, বিশেষ করে রবীন্দ্র জয়ন্তীতে তারা একটি সংস্থার হয়ে তারা পার্টিসিপেট মানে একটি সংস্থার ডাকে তারা পার্টিসিপেট করে, নাচ করে সেখানে, এবং তাদের নাচ যথেষ্ট জনপ্রিয়। নাচের টিম এখন আমার বলতে গেলে বেশ
0: তো এই বাচ্চাদেরকে নিয়ে আপনি যখন কাজ শুরু করেছেন, যে আমরা বলে থাকি যে ওরা হয়তো একটু আলাদা, সে আলাদা বাচ্চাগুলোকে নিয়ে কাজ করা হয়তো খুব একটা সহজ ছিল না।
1: ওদের সঙ্গে যখন কাজ করি ওদেরকে আমার একটু ফোটা আলাদা মনে হয় না, সেই অভিমান।

0: সেই
1: যা
0: ভালোবাসা, সেই ভালোবাসা বরঞ্চ ওরা ওদেরকে ভালোবাসলে ওরা অনেক বেশি ভালোবাসে। একটা মানে তথাকথিত যারা,
1: সুস্থ
0: যাদের
1: মানুষ থেকে।
0: সুস্থ বলছি আমরা, তাদের তুলনায় ওদের ভালোবাসা অনেক বেশি পাওয়া যায়, কারণ ওদের মধ্যে তো কোনো মলিনতা নেই।
1: আপনি যখন কাজ শুরু করেছেন, হয়তো অনেক রকমের বিচিত্র অভিজ্ঞতার মুখোমুখি আপনাকে হতে হয়েছে, সেখান থেকে দু একটা শুনতে চাইবো।
0: বিচিত্র অভিজ্ঞতা বলতে,
1: বিচিত্র অভিজ্ঞতা বলতে ধরুন, আমরা হয়তো ভাবতে পারছি না, এই বাচ্চাটা হঠাৎ দেখলাম খুব সুন্দর ছবি আঁকা শুরু করেছে।
0: হ্যাঁ, এরকম তো আছেই। যেমন আমাদের এখানে একটি বাচ্চা পড়ে, এখনো পড়ছে, বাচ্চা না একটু বড়ই হয়ে গেছে এখন। বাচ্চাটি যখন প্রথম এসেছিল কথাই বলতে পারতো না, কোনো
1: আচ্ছা,
0: কথা বলতে পারতো না, তার কোনো ডেভেলপমেন্ট ছিল না, খুব সমস্যা ছিল। এখন সে মানে রীতিমতো লিডারশিপে যায়,
1: আচ্ছা,
0: রীতিমতো কথা, ভালোই কথা বলে, যদিও কথাটা জড়ানো, কিন্তু সে আমাদের সঙ্গে ভালো মতো মেশে, সে রীতিমতো স্কুলটাকে এনজয় করে। এবার তার মাকে আমরা, আমাদের যে ফাউন্ডেশন ডে আছে, ফাউন্ডেশন ডেতে তার মাকে আমরা বেস্ট প্যারেন্টস অ্যাওয়ার্ড দিয়েছি, কারণ
1: বাহ,
0: তার মাও আমাদের যথেষ্ট সহযোগী। এবং বাচ্চাকে তার মা একা মানুষ করছে, ওর বাবা নেই,
1: আচ্ছা,
0: কিন্তু বাচ্চার যে ডেভেলপমেন্ট, আগে তুলি পর্যন্ত ধরতে পারতো না, এখন সুন্দর রং করে, নাচবো কি জিনিস সেটা বুঝতো না, এখন সে রীতিমতো ভালো নাচে, নাচের টিমে সে আছে। তাকে গান মানে সুরের কোনো ইয়েই ছিল না, তার মধ্যে কোনো ছোঁয়াই ছিল না, এখন সে গানের টিমেও আছে।
1: বাহ,
0: আমাদের একটা অ্যাচিভমেন্ট।
1: এখানে আপনার কি কোনো টিচার রয়েছেন, শিক্ষক?
0: আমাদের এখানে দুজন স্পেশাল এডুকেটর,
1: আচ্ছা,
0: যারা যাদেরকে, যারা বিশেষ ট্রেনিং প্রাপ্ত, যারা যারা এক ভোকেশনাল এর টিচার আছে, মিউজিক টিচার আছে, ড্যান্স টিচার আছে, আর টিচিং অ্যাসিস্ট্যান্ট আছে, আয়া আছে।
1: আচ্ছা, বাহ,
0: মানে একটা পুরো ইউনিট আমাদের।
1: একদম একদম। তো এই কাজ করতে করতে দীর্ঘ পথ পেরিয়ে এসেছেন, দীর্ঘ 20 বছর ধরে। 20 বছর আগের বিদ্যা আর আজকের বিদ্যা, কি পার্থক্য?
0: অনেক পার্থক্য। 20 বছর আগে আমরা সহজে ভেঙে পড়তাম, একটুখানি কোনো বিপদ আসলে প্রচন্ড টেনশন, প্রচন্ড ভেঙে পড়া। এখন কোনো অসুবিধা হলে বা কোনো বিপদ আসলে, কোনো অসুবিধা নেই, সব ম্যানেজ হয়ে যাবে, এইরকম মনোভাব, এই এই শক্তিটা, এই ক্ষমতাটা এখন আমরা অর্জন করেছি।
1: বাহ, দারুণ। আপনি তো অনেকদিন ধরেই কাজ করছেন এই বাচ্চাদের নিয়ে, আমাদের আশেপাশে যারা মানুষরা রয়েছেন, বলা যায় ব্যতিক্রম তো সবখানেই রয়েছে, পরের কথা শুনলেও হয় না, তো মানুষের মধ্যে কেমন যদি কোনো ভিন্নতা দেখতে পেয়েছেন?
0: হ্যাঁ, মানুষের মধ্যে তো ভিন্নতা দেখতে পেয়েছি, আগে এই প্রেমিসেসটার মধ্যে না, আগে যখন আমাদের তো রেন্টেড প্রেমিসেস, এখনো নিজের করা যায় সম্ভব হয়নি, আগের প্রেমিসেসে যখন ছিলাম আমরা, মেলার মাঠে একটি জায়গায় ছিলাম,
1: আচ্ছা,
0: তখন আমাদেরকে ওঠানোর জন্য পাশের বাড়ির ইয়েতে, মনে হয় যেটা, আমাদের চুরিও করানো হয়েছিল আমাদের, যাতে আমরা এখান থেকে উঠে যাই। আর এক জায়গায় ছিলাম, সেইখানে পাশের বাড়ির থেকে প্রচন্ড গালাগাল দেওয়া হতো বাচ্চাগুলোকে, তখন যিনি বাড়িওয়ালা তিনি বলেছিলেন আপনারা উঠে যান, আমাকে আশেপাশের বাড়ির লোক ভীষণ ভাবে আমাকে
1: সমাজ
0: করছে উঠে যাওয়ার জন্য। যাই হোক, আমরা সেখান থেকে উঠে যখন এখানে এলাম, এখানে আজ দীর্ঘ আমরা প্রায় 9 বছর আছি।
1: আচ্ছা,
0: এখানে যারা আশেপাশের মানুষজন আছে তারা খুব সহযোগী, তারা কোনো সময় আমাদের এদের বিরুদ্ধে কোনো কটূক্তি করে না। পাশেরই ফ্ল্যাটে আছে, তারা ভাড়াতে আছে পাশের ফ্ল্যাটে, তারাও কোনো সময় কটূক্তি করে না। আমরা এখন অনেক পিসফুলি আছি,
1: অনেক শান্তি।
0: আগে আমরা অনেক সমস্যার সম্মুখীন হয়েছি,
1: সেটাই,
0: আমাদেরকে বাড়ি দিতে চায় না কেউ, পাগলদের কেন বাড়ি দেব। এখন আশা করি ধারণাটা কিছু বদলেছে,
1: কিছুটা বদলেছে। তো বিদ্যাকে নিয়ে আগামী দিনে কি স্বপ্ন রয়েছে?
0: স্বপ্ন তো অনেক বড় বড়
1: সত্যি।
0: হ্যাঁ, মানে ইচ্ছা তো অনেক,
1: ইচ্ছা অনেক,
0: সাধ্য অনেক কম, সাধ আর সাধ্যের মধ্যে অনেক পার্থক্য আছে। তাও বিদ্যাকে নিয়ে অনেক ইয়ে আছে, বিদ্যাকে আরো বড় করতে হবে, নিজস্ব একটা বাড়ি লাগবে, ওদের ভবিষ্যৎকে সুনিশ্চিত করার জন্য সেরকম কিছু ব্যবস্থা লাগবে, সেরকম একটা টিম তৈরি করতে হবে, যারা আমাদের অবর্তমানে আমাদের বাচ্চাগুলোর সঠিক
1: যত্ন
0: পারে,
1: করবে,
0: এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। বিদ্যা কতটা বড় হলো সেটা না, মানুষকে নিয়ে একটা দল তৈরি করা, একটা আলাদা সমাজ তৈরি করা, যারা এই বাচ্চাদেরকে আপন করে
1: সঠিক মূল্যায়ন দেবে
0: আমাদের অবর্তমানে।
1: একদম, অনেক অনেক ধন্যবাদ দিদি আজকের।

0: मलेशिया को 3-1 से हराया। कप्तान अनमोल एक्का ने 2 और सुखविंदर ने 1 गोल किया। जूनियर महिला हॉकी टीम कल सेमीफाइनल में दक्षिण कोरिया से खेलेगी। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: আকাশবাণী আগরতলা শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে আজ দশম শ্রেণীর বিজ্ঞান থেকে বৈদ্যুতিক প্রবাহের চৌম্বকীয় প্রভাব সম্পর্কে পাঠ দিচ্ছেন ডক্টর বিআর আম্বেদকর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষিকা পাপিয়া সাহা।
2: আজকে আমরা ক্লাস টেনের ফিজিক্স চ্যাপ্টারের একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার পড়ব। আমি চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর তোমাদের যে প্রশ্নগুলো সেগুলো কি কি হতে পারে, সেটা আমার অভিজ্ঞতা থেকে সেই কোশ্চেনগুলো দেওয়ার এবং তার উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর তোমরা জানো যে কিছুদিন পরেই আমাদের হাফ ইয়ারলি এক্সাম হতে চলেছে। সেই হাফ ইয়ারলি এক্সামের মধ্যে যেই চ্যাপ্টারগুলো খুবই ইম্পর্ট্যান্ট থাকে সেটার মধ্যে একটা চ্যাপ্টার হলো ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট। তোমরা কারেন্ট ইলেকট্রিসিটি পড়েছো এবং ম্যাগনেটিক সম্বন্ধে তোমাদের কিছু আইডিয়া আছে। আরেকটা জিনিসও বলে রাখছি, এই যে চ্যাপ্টারটা আছে এটা কিন্তু সিবিএসসির বোর্ড এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এই চ্যাপ্টারটা থেকে মোটামুটি বেশ কিছু মার্কের কোশ্চেন আসে। তো দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, যেটার মধ্যে অনেকটা মার্কস কিন্তু ক্যারি হয়। তাই এই যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটা পড়ার সময় বেশ ভালো করে নিজেদের কনসেপ্টটা ক্লিয়ার করবে। আমরা শুরু করি তাহলে। ফার্স্টে আমি তোমাদেরকে একটু বলে দেই, হোয়াট ইজ ইলেকট্রিসিটি? আমরা ইলেকট্রিসিটি চ্যাপ্টার আগে পড়েছি, এটার আগে যেই চ্যাপ্টারটা সেটার মধ্যে আমরা জানি যে ইলেকট্রিসিটি ইজ নাথিং বাট ফ্লো অফ ইলেকট্রনস। ইলেকট্রনস যখন কোনো একটা কন্ডাক্টর দিয়ে ফ্লো করে তখন যেই জিনিসটা মানে যে কারেন্ট যেটাকে বলি আমরা বা ইলেকট্রিসিটি যেটা বলি সেটা তৈরি হয় এবং এটাকে বলা হয় কারেন্ট ইলেকট্রিসিটি। এই যে কারেন্ট যখন পাস হয় একটা কন্ডাক্টর দিয়ে তখন তার চারিদিকে একটা চুম্বকীয় শক্তি তৈরি হয় যেটাকে আমরা বলি ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট। দ্যাট মিন্স ডিউ টু দ্য ফ্লো অফ ইলেকট্রনস that is current in a conductor there is a magnetic field surrounding the conductor. এবার এই যে জিনিসটা যিনি সবচেয়ে আগে বের করেছিলেন ওনার নাম হলো হেনরি ক্রিস্টেন ওয়েস্টার্ড। আমরা যেটাকে ওয়েস্টার্ড এক্সপেরিমেন্ট বলে জানি, দিস ইজ ওয়ান অফ দ্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট এক্সপেরিমেন্ট ইন দ্য ফিল্ড অফ ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট। উনিই প্রথম ছিলেন যিনি বলেছিলেন এক্সপেরিমেন্ট করে যে যখন একটা তার দিয়ে কারেন্ট যায় তখন তার চারিদিকে চুম্বকীয় শক্তি তৈরি হয়। উনি কি করেছিলেন, উনি একটা তার নিয়েছিলেন, ওটাকে একটা সোর্স অফ ইলেকট্রিসিটি ব্যাটারি হোক বা মেন লাইন হোক সেটার সঙ্গে অ্যাটাচ করেছেন, একটা অ্যামিটার নিয়েছেন। অ্যামিটার আমরা জানি কি, সেটা কি করে আমাদেরকে কতটুকু কারেন্ট যাচ্ছে সার্কিটটা দিয়ে সেটা বোঝায়। তোমরা ইলেকট্রিসিটি চ্যাপ্টারে আশা করি পড়েছ হোয়াট ইজ দ্য ইউজ অফ অ্যামিটার। আমরা এটাও জানি অ্যামিটারকে কীভাবে রাখা হয়, একটা সার্কিটে সিরিজে রাখা হয়। এবার উনি কী করলেন, একটা কম্পাস নিলেন, পুরোটা সার্কিট ক্লোজ সার্কিট একটা তৈরি করলেন, ব্যাটারি নিলেন, একটা অ্যামিটার নিলেন মাপার জন্য কতটুকু কারেন্ট যাচ্ছে সেটা দিয়ে, এবং উনি একটা কম্পাস নিলেন। এইবার উনি আরেকটা কী করলেন, সুইচ লাগালেন এটার মধ্যে। তো সুইচটা দিয়ে আমি কী করতে পারবো, অন আর অফ করতে পারবো, দ্যাট ইজ ফ্লো অফ ইলেকট্রিসিটিটাকে আমি কন্ট্রোল করতে পারবো। এবার উনি যখন অন করলেন উনি দেখলেন কারেন্ট যখন যাচ্ছে এই সার্কিটটা দিয়ে তখন কম্পাসটা যেটা আছে তার যে কাঁটাটা সেটা ডিফ্লেক্ট করছে মানে নড়ছে। নেক্সট টাইম উনি কী করলেন, উনি ব্যাটারির যে ডাইরেকশনটা আছে, মনে করো আগে তুমি একটা তার পজিটিভে লাগিয়েছিলে সেই তারটাকে নেক্সট টাইম নেগেটিভে লাগাবো, আর নেগেটিভে যেই তারটা ছিল ওটাকে পজিটিভে লাগাবো। উনি আবার সুইচটা অন করলেন, করে দেখলেন এইবার কম্পাসের কাঁটাটা ওইটাও ঘুরছে কিন্তু ঠিক উল্টো দিকে ঘুরছে। তো উনি এই এক্সপেরিমেন্টে বোঝালেন যে এই কম্পাসের কাঁটা তখনই ঘুরে যখন ম্যাগনেটিক ফিল্ড হয়। তা কাঁটাটা ঘুরছে মানে কি, তার চারিদিকে একটা চুম্বকীয় শক্তি আছে, দ্যাট ইজ ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, এবং কম্পাসের ডাইরেকশনটা চেঞ্জ হচ্ছে কারেন্টের ডাইরেকশনটা চেঞ্জ হওয়ার সাথে সাথে। তার মানে কারেন্টের ডাইরেকশন আর ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনের একটা সম্পর্ক আছে। তো এই যে ওয়েস্টার্ড এক্সপেরিমেন্টটা এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, যেটা কিনা তোমরা খুব মাথাতে রাখবে। তোমরা এখানে একটা প্রশ্ন লিখতে পারো যেটা উত্তরটা আমি দিয়ে দেবো, যেমন হোয়াট ইজ মেন্ট বাই ম্যাগনেটিক ফিল্ড। এটা 1 মার্ক বা 2 মার্কের কোশ্চেন আসে, সেই জায়গাতে তোমরা উত্তরটা কী লিখবে, ম্যাগনেটিক ফিল্ড ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য স্পেস সারাউন্ডিং দ্য ম্যাগনেট ইন

which magnetic force can be experienced. মানে ম্যাগনেটিক ফিল্ড হলো একটা জিনিসের চারিদিকে যেই স্পেসটা, সেটার মধ্যে যদি আমি চুম্বকীয় শক্তি এক্সপিরিয়েন্স করি তাহলে ওই যে জায়গাটা যেটার মধ্যে আমি ওই শক্তিটাকে অনুভব করব সেটা হলো ম্যাগনেটিক ফিল্ড। এটার মধ্যে দেখবে তোমরা যত ম্যাগনেটের কাছে যাবে ম্যাগনেটিক ফিল্ডটা অত স্ট্রং হবে, যত দূরে যাবে ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথটা কমতে থাকে। তাহলে আমি যে একটু আগে এক্সপেরিমেন্টটা করলাম সেটার মধ্যে, যে অয়েস্টার এক্সপেরিমেন্ট যেটাকে বলছি, সেটার মধ্যে কিন্তু তুমি এই যে কারেন্টের তারের যতটুকু কাছে থাকবে অতই কিন্তু চুম্বকীয় শক্তিটা বেশি থাকবে এবং যত দূরে যাবে চুম্বকীয় শক্তিটা কমবে। আমি এখানে একটা তোমাদেরকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। সে যে মনে করো আমাদের যে পাওয়ার হাউস থেকে বাড়িতে যে হাই ভোল্টেজের কারেন্ট আসে, যে মোটা তারগুলো দিয়ে যা আসে বাইরে, পরে স্টেপ ডাউন ট্রান্সফরমার দিয়ে এটা কমে ভোল্টেজটা আমাদের হাউস হোল্ড যে ঘরের মধ্যে সেটার মধ্যে আসে। কিন্তু যখন এটা একটা পোল থেকে আরেকটা পোলে যায়, যখন মেন পাওয়ার হাউস থেকে আসে, তখন তো কিন্তু হাই ভোল্টেজ কারেন্ট আসে, সেটা তো আমরা জানি। এইবার তোমরা দেখবে অনেক সময় বিভিন্ন পাখি বা অন্য অন্য জিনিস এটার যখন কাছাকাছি আসে, ওরা কিন্তু একটা ভাইব্রেশন ফিল করতে পারে, একটা খুব একটা শক্তি ফিল করতে পারে। সেটা কেন ফিল করতে পারে, বা যে কোনো একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল যদি নাও তুমি, যেগুলো কিনা ম্যাগনেট আকর্ষণ করে যে জিনিসগুলোকে, ওগুলো চট করে গিয়ে কিন্তু তারের মধ্যে গিয়ে লেগে যাওয়ার বা ওই দিকে আকর্ষণ করার একটা ক্ষমতা রাখে। সেটা এর জন্য হয় কেন কি, যত বেশি ভোল্টেজ হবে কারেন্টের ভ্যালু যত বেশি হবে, মানে আমার অ্যামিটার রিডিংয়ে যত বেশি কারেন্ট শো করবে তত কিন্তু চুম্বকীয় শক্তিটা বেশি হবে। আর আমি যত ওই তারটার কাছে যাব চুম্বকীয় শক্তিটা বেশি থাকবে, যত দূরে যাব চুম্বকীয় শক্তিটা কমবে। এবার নেক্সট আমরা যেটা দেখব সেটা হলো ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড ফিল্ড লাইন্স। এই যে আমি একটু আগে বললাম ম্যাগনেটিক ফিল্ড, যেটা বললাম কি একটা তার দিয়ে যে যখন কারেন্ট যায় তার আশেপাশে ম্যাগনেটিক ফিল্ড একটা তৈরি হয় যেখানে আমি একটা চুম্বকীয় শক্তি ফিল করতে পারি, সেটার যে ফিল্ড লাইন্স সেগুলো কি, সেগুলো হলো যেরকম তোমাদেরকে এটা ইজিভাবে বোঝাতে গেলে মনে করো তুমি একটা চুম্বক তো সবাই আমরা দেখেছি, ঠিক আছে, রেক্ট্যাঙ্গেল শেপের একটা চুম্বক নেই, চুম্বক বিভিন্ন শেপের হয়, হর্সশু শেপের হয়, সার্কুলার হয়, তারপর বার ম্যাগনেট হয়। বার ম্যাগনেটটা হলো গিয়ে সবচেয়ে ইজি, যেটা একটা রেক্ট্যাঙ্গেল শেপে হয়, ঠিক আছে। এবার একটা ম্যাগনেটের সবসময় দুটো পোল থাকে আমরা জানি, একটা হলো নর্থ পোল একটা হলো সাউথ পোল। এবার আমি এটা দেখার জন্য ম্যাগনেটিক ফিল্ড লাইন্স একটা এক্সপেরিমেন্ট তোমরা এটা বাড়িতেও করতে পারো, আয়রন ফাইলিংস বলে কিছু পাওয়া যায় বিভিন্ন দোকানে যেখানে কিনা এক্সপেরিমেন্ট করার জিনিসটি ল্যাবরেটরি জিনিস পাওয়া যায়, সেটা হলো লোহার গোড়া। বা তোমরা যদি সেরকম কোনো ম্যাগনেটিক মেটেরিয়াল টাইপের জিনিস যদি পাও সেটার গুঁড়া যদি একটা কাগজে নাও ছড়িয়ে দাও সেই গুঁড়াটাকে, আর একটা বার ম্যাগনেট যদি রাখো, দেখবে যে নর্থ পোল আর সাউথ পোল যে আছে ম্যাগনেটের ওই দুটো মাথার মধ্যে গিয়ে এই আয়রন ফিলিংসগুলো একদম লেগে যায়, লেগে গিয়ে যে স্পাইক্সের মতো হয়ে থাকে, এবং চুম্বকের যে বাকি অংশটা আছে ওর লেন্থ বরাবর যে অংশটা আছে ওইখানে কিন্তু খুব কম পরিমাণে গিয়ে লাগে ইয়ে ম্যাগনেটের মধ্যে। আর যদি পেপারের মধ্যে যে ছড়িয়ে রেখেছি আয়রন ফাইলিংসগুলো তার নিচে যদি আমি ম্যাগনেটটা রাখি তাহলে চুম্বকে গিয়ে লাগবে না কিন্তু একটা প্যাটার্ন তৈরি হবে ওই কাগজটার মধ্যে, ওইটা দেখে তুমি বুঝতে পারবে ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলো। তাহলে ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলো তুমি যখন দেখবে অবজার্ভ করবে তখন দেখবে নর্থ পোল আর সাউথ পোলে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স সবচেয়ে বেশি স্ট্রং হয়, আর যত দূরে যাবে ম্যাগনেটিক ফিল্ড লাইন্সের এগুলো গ্যাপগুলো বাড়তে থাকবে, তার মানে ওর শক্তি কমতে থাকবে। কনসেন্ট্রেশন সবচেয়ে বেশি থাকবে কোথায়, নর্থ পোল এবং সাউথ পোলে, কেন কি এখানে চুম্বকীয় শক্তি সবচেয়ে বেশি হয়। এবার এই যে নর্থ পোল আর সাউথ পোলটা আছে সেটার যে দুটো যে আমি বললাম পয়েন্ট আছে নর্থ পোল আর সাউথ পোল, এখানে কনসেন্ট্রেশনটা তুমি ম্যাক্সিমাম পাবে। তেমনি তুমি যখন সলিনয়েড পড়বে পরে পরিবর্তন সময় তখন দেখবে আমি যে একটা তারকে যখন কয়েল হিসাবে পেঁচাবো ওইটা দিয়ে যখন কারেন্ট পাস করব, সেম এই যে চুম্বকটা আমরা এখন বার ম্যাগনেট হিসাবেই করছি তখন সলিনয়েডটাও বার ম্যাগনেট হিসাবে কাজ করবে। যখন সলিনয়েডটা আমি পড়াবো তখন তোমরা এটা আরও ভালো করে বুঝতে পারবে। এবার আমরা যেটা পড়বো সেটা হলো ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। এই যে একটু আগে বলেছিলাম যে ম্যাগনেটিক ফিল্ড যদি একটা কারেন্টে তার দিয়ে যায় সেটা কীভাবে বুঝবো, প্যাটার্নটা কীভাবে বুঝবো, আমরা তো জানি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় এটা অয়েস্টার বুঝিয়ে দিয়েছেন, কিন্তু তুমি কীভাবে বুঝবে যে এটার চারিদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, তার জন্য তোমাদের বইয়ে দেখবে একটা খুব সুন্দর একটা এক্সপেরিমেন্ট আছে, তুমি সেটা বাড়িতেও করতে

পারো, কিন্তু তোমার ওই ওই যে বললাম আয়রন ফাইলিংসগুলো আনতে হবে কিনে, বা তোমাদের স্কুলে আছে, স্কুলের ল্যাবের মধ্যে ফিজিক্স ল্যাবে কেমিস্ট্রি ল্যাবে ইজিলি পাওয়া যায়, প্রত্যেক স্কুলেই থাকে, তোমরা ম্যাডামকে বা স্যারকে বললে ওরা তোমাদেরকে এটা করিয়ে দেখাতে পারবে। তার জন্য কি করতে হবে, একটা একটু শক্ত কাগজ নিতে হবে, পাতলা কার্ডবোর্ড বা ওই যে তোমাদের বইয়ের মলাটগুলো থাকে, কপির মলাটগুলো পুরনো কপির থাকে, ওরকম একটা কিছু নিতে হবে তোমাদের। ওটার মধ্যে এই আয়রন ফাইলিংসগুলো তোমরা গুঁড়াগুলি ছড়িয়ে দেবে, সমানভাবে ছড়িয়ে দেবে। এবার মাঝখানে একটা ফুটো করবে, ওটা দিয়ে তারটা ঢোকাবে। তারপর তোমরা এটার মধ্যে এই যে সার্কিটটা বানাবে, এখানে একটা কী লাগাবে, কী মানে সুইচ, আর এটাকে একটা ব্যাটারির সঙ্গে কানেক্ট করবে। আরেকটা কাজ করবে হলো অ্যামিটার লাগাবে। অ্যামিটার লাগানোর কারণ কী, আমি যে আগের সার্কিটটাতেও বলেছি এটাতেও বলেছি, অ্যামিটার লাগানোর কারণ একটাই, যে কতটুকু কারেন্ট যাচ্ছে সেটা আমরা বুঝতে পারবো। বিকজ অ্যামিটার শোজ দ্য অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লোজ থ্রু আ সার্কিট। এবার তুমি যখন সুইচটা অন করবে, আগে যখন তুমি আয়রন ফাইলিংসটা ছড়িয়ে রাখবে, এই যে আয়রনের গুঁড়াগুলি যখন ছড়িয়ে রাখবে কাগজে, তখন দেখবে কোনো রকম কোনো প্যাটার্ন নেই, ঠিক আছে, কোনো রকম কোনো ছবি কোনো রকম কিছু তৈরি হচ্ছে না। কিন্তু যেই মাত্র তুমি সুইচটা অন করবে, তখন দেখবে এই যে তারটা যেটা দিয়ে কারেন্টটা যাচ্ছে, ওই যে বলেছিলাম ফুটো করেছো তুমি, ফুটোটা দিয়ে তারটা পাস করবে, একটা মাথা নিয়ে তুমি কি তারপর ব্যাটারির সঙ্গে কানেক্ট করবে, আরেকটা মাথা তুমি অ্যামিটারের সঙ্গে কানেক্ট করলে, এইভাবে তোমার সার্কিটটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এইবার যখন তুমি সুইচটা অন করবে, তুমি দেখবে যে আয়রন ফাইলিংসগুলি যে তুমি ছড়িয়ে ছিটিয়ে এমনি রেখেছিলে, সেটা সার্কুলার কনসেন্ট্রিক সার্কেল তৈরি হচ্ছে। কনসেন্ট্রিক সার্কেল কাকে বলি, আমরা অঙ্কতে পড়েছি, যার সেন্টার একটা থাকে, অনেকগুলো সার্কেল তার সেন্টার একটা থাকবে কিন্তু রেডিয়াসগুলো আলাদা আলাদা থাকবে। তো সেন্টারের মধ্যে এখানে কে থাকবে, সেন্টারের মধ্যে এখানে তারটা থাকবে, যেটা আমি কার্ডবোর্ড দিয়ে ফুটো করে পাস করেছি, আর এই তারটা চারিদিকে কনসেন্ট্রিক সার্কেল তৈরি হবে। এই যে সার্কেলগুলো তৈরি হচ্ছে, এইটাই প্রুফ করছে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স। এটা এর জন্য তৈরি হচ্ছে কেন কি, চারিদিকে এই তারের চারিদিকে একটা চুম্বকীয় শক্তি আছে, ম্যাগনেটিক ফিল্ড আছে। তো এই লাইন্সগুলো কী বোঝাচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স বোঝাচ্ছে। এইবার আমরা যেটা পড়বো, ডাইরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড, এই ম্যাগনেটিক ফিল্ড লাইন্স আমরা বুঝলাম, কিন্তু ম্যাগনেটিক ফিল্ডে সবসময় একটা ডাইরেকশন থাকে, ঠিক আছে। এই যে বার ম্যাগনেটের ক্ষেত্রে যেটা কি থাকে, নর্থ পোল টু সাউথ পোল, মানে স্টার্ট হয় নর্থ পোল থেকে এন্ড হয় সাউথ পোল দিয়ে, সাউথ পোলের মধ্যে। আর ম্যাগনেটের বার ম্যাগনেটের ভিতরে এটা প্যারালাল লাইন্স থাকে, মানে সাউথ পোল টু নর্থ পোল, এইভাবে কিন্তু ম্যাগনেটিক লাইন্সগুলো তৈরি হয়। বাইরের দিকে নর্থ পোল টু সাউথ পোল থাকবে, আর ম্যাগনেটের ভিতরে সাউথ পোল টু নর্থ পোল প্যারালাল লাইন্স থাকবে। এই যে ডাইরেকশনটা, এই ডাইরেকশনটা যেরকম বার ম্যাগনেটের ক্ষেত্রে হয়, এরকম সেম কিন্তু ম্যাগনেটিক ফিল্ড লাইন্সের ক্ষেত্রেও হয়। সেটা বের করার জন্য একটা নিয়ম আছে, যেটাকে আমরা বলি রাইট হ্যান্ড থাম রুল। এটা খুব খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষার জন্যও খুবই ইম্পর্টেন্ট, এটা ভালো করে শিখে রাখবে। একটু আগে যে এক্সপেরিমেন্টটা বললাম সেটাও কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ওটা মোটামুটি 5 মার্কের কিন্তু আসে। এক্সপেরিমেন্টটা করো, কী এক্সপেরিমেন্ট করতে পারো, ওটা থেকে আমরা কী বুঝি, সেই ব্যাপারে কিন্তু আসে। আর রাইট হ্যান্ড থাম রুল কিন্তু তোমাদের ডাইরেক্টলি আসতে পারে, এবং অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেনও আসতে পারে বোর্ডেও এবং তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষাতেও। তাহলে রাইট হ্যান্ড থাম রুলটা কী সেটা আগে আমরা জানবো। রাইট হ্যান্ড থাম রুল ব্যবহার কেন করা হয়, সেটা ব্যবহার করা হয় ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে সেটার জন্য। এবার একটা তার দিয়ে কারেন্ট পাস হচ্ছে, এবার ম্যাগনেটিক ফিল্ড যেটা কনসেন্ট্রিক সার্কেল বললাম, সেটা ক্লকওয়াইজ হবে না অ্যান্টি ক্লকওয়াইজ হবে, ম্যাগনেটিক ফিল্ডে তো একটা ডাইরেকশন থাকে, সেটা কোন দিকে হবে কীভাবে বুঝবো। তার জন্য আমরা ডান হাতটা নেব, রাইট হ্যান্ড এই জন্যই বলেছে, আর থাম, থাম মানে তোমাদের বুড়ো আঙুলটা, তো বুড়ো আঙুলটা এই তারটাকে আমরা কী করবো, এরকমভাবে ধরবো, হাত দিয়ে এরকমভাবে গ্র্যাব করবো, যাতে আমার বুড়ো আঙুলটা কারেন্টের ডাইরেকশনে থাকবে, আর বাকি আঙুলগুলো মুড়ে যাবে, বাকি আঙুলগুলো যে ডাইরেকশনে মুড়বে সেইটা হবে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন। ফর এক্সাম্পল, মনে করো একটা তার আছে, কারেন্টটা নিচের দিকে যাচ্ছে, উপর থেকে নিচের দিকে যাচ্ছে, তো আমি ওটাকে এই ডান হাত দিয়ে এইভাবে ধরবো যে আমার বুড়ো আঙুলটা নিচের দিকে থাকবে, তাহলে তোমাদের বাকি আঙুলগুলো কোন দিকে ইয়ে করবে, পয়েন্ট করবে, ক্লকওয়াইজ পয়েন্ট করবে। দ্যাট মিন্স তাহলে এখন ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলো কোথায়, ক্লকওয়াইজ, তাহলে তোমার ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন হবে ক্লকওয়াইজ, আর কারেন্টের ডাইরেকশন ডাউনওয়ার্ড। তো তোমাকে ডাইরেক্টলি রাইট হ্যান্ড থাম রুল জিজ্ঞেস করতে পারে পরীক্ষাতে, বা জিজ্ঞেস করতে পারে কি, মনে করো কারেন্ট নিচের থেকে উপরে যাচ্ছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে হবে। ইন দ্যাট কেস, এবার নিচের থেকে উপরে গেলে কি হবে, সেম আমি ডান হাত দিয়ে ধরবো,
বুড়ো আঙুলটা থাকবে উপরের দিকে, যেহেতু কারেন্ট উপরের দিকে যাচ্ছে।

এইবার দেখবে যে তোমাদের বাকি আঙ্গুলগুলো যেভাবে ফোল্ড হচ্ছে সেটা অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন তৈরি করছে। তো ওটাকে কি বলবো? তাহলে আমি কি বলবো, ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কি? ইট ইজ অ্যান্টি ক্লকওয়াইজ। তো এইভাবে কিন্তু প্রশ্নগুলো আসে, ঠিক আছে? আচ্ছা, তোমাদেরকে আমি দু তিনটে তাহলে প্রশ্ন দিই আরও, যেটা কি না এটার সঙ্গে রিলেটেড। যেরকম তোমাদের আছে যে, আচ্ছা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসে কিন্তু, যে ম্যাগনেটিক, হোয়াট আর ম্যাগনেটিক ফিল্ড লাইন অ্যান্ড জাস্টিফাই দ্য ফলোয়িং স্টেটমেন্ট, যে কি জাস্টিফাই করবে যে টু ম্যাগনেটিক ফিল্ড লাইনস নেভার ইন্টারসেক্ট ইচ আদার, দুটো ম্যাগনেটিক ফিল্ড লাইন কখনো একটা আরেকটাকে কিন্তু ইন্টারসেক্ট করবে না, মানে কাটবে না, ঠিক আছে? তাই এটা কিভাবে তুমি ইয়ে করবে? আচ্ছা, প্রথম বলছি ম্যাগনেটিক ফিল্ড লাইনস কি, ম্যাগনেটিক ফিল্ড কি সেটা আমি প্রশ্নটার উত্তর দিয়ে দিয়েছি তোমাদেরকে। এবার ম্যাগনেটিক ফিল্ড লাইনস কি, এটার যদি আসে পরীক্ষাতে, তোমরা লিখবে ম্যাগনেটিক ফিল্ড লাইনস আর ইমাজিনারি কন্টিনিউয়াস ক্লোজ কার্ভড ইউজ টু রিপ্রেজেন্ট দ্য ম্যাগনেটিক ফিল্ড ইন এ রিজিয়ন ইজ নোন অ্যাজ ম্যাগনেটিক ফিল্ড লাইনস। ইট ইজ ডাইরেক্টেড ফ্রম নর্থ পোল টু সাউথ পোল আউটসাইড দ্য ম্যাগনেট অ্যান্ড সাউথ পোল টু নর্থ পোল ইনসাইড দ্য ম্যাগনেট। সেটা হলো তোমার ম্যাগনেটিক ফিল্ড লাইনসের ডাইরেকশন। আচ্ছা, আরেকটা যেটা বললাম কি, দুটো জিনিস বলতে ম্যাগনেটিক ফিল্ড লাইনস কোনো দিন ইন্টারসেক্ট করবে না। কেন? মনে করো আমি যদি কল্পনা করি যে হ্যাঁ ম্যাগনেটিক ফিল্ড লাইনসগুলো ইন্টারসেক্ট করছে, তাহলে যেই পয়েন্টে ইন্টারসেক্ট করছে এই পয়েন্টে যদি আমি ট্যাঞ্জেন্ট ড্র করি, তোমরা ট্যাঞ্জেন্ট জানো, ম্যাথসে পড়েছ, ট্যাঞ্জেন্ট যদি ড্র করি দেখবে এই পয়েন্টে দুটো ট্যাঞ্জেন্ট তৈরি হচ্ছে। কেন কি দুটো কার্ভ ইন্টারসেক্ট করছে, তো দুটো ট্যাঞ্জেন্ট তৈরি হবে। ম্যাগনেটিক ফিল্ড লাইন কিন্তু সবসময় ইউনিডাইরেকশনাল, মানে একদিকে ডাইরেকশন থাকে, ইট ক্যান নেভার হ্যাভ টু ডাইরেকশন। সেই কারণে কখনো ম্যাগনেটিক ফিল্ড লাইনস ইন্টারসেক্ট করে না। এইবার তোমাদের যেটা আছে সেটা হলো গিয়ে স্টেট হাউ ম্যাগনেটিক ফিল্ড প্রডিউসড বাই এ স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর অ্যাট এ পয়েন্টস ডিপেন্ডস অন, যেটা পরীক্ষাতে আসে প্রায়ই, যে কীভাবে ম্যাগনেটিক ফিল্ড যেটা প্রডিউস হয় একটা স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, একটা কন্ডাক্টর যেটা দিয়ে কারেন্ট যাচ্ছে, কিসের উপরে ডিপেন্ড হয়। প্রথমটা কি, প্রথমটা হলো কারেন্ট থ্রু দ্য কন্ডাক্টর, যত বেশি অ্যামাউন্ট অফ কারেন্ট যাবে কন্ডাক্টর দিয়ে তত বেশি স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। আর একটা কিসের উপরে ডিপেন্ড হয়, ডিস্টেন্স ফ্রম দ্য কন্ডাক্টর, এই যে বলেছিলাম যত কাছে আসবে যেই তারটা দিয়ে কারেন্ট যাচ্ছে ম্যাগনেটিক ফিল্ড অতই স্ট্রং হবে, যত দূরে তুমি যাবে কন্ডাক্টরটার থেকে ম্যাগনেটিক ফিল্ড শক্তিটা কমতে থাকবে, ঠিক আছে? তাহলে আমরা এটাকে আরেকভাবে কিভাবে বলতে পারি, আমি যদি প্রপোর্শন দিয়ে বলি, যেমন রেশিও অ্যান্ড প্রপোর্শন তোমরা যে অঙ্কতে করেছো সেই ইয়েতে যদি বলি, তাহলে কি বলতে পারবো, যে কারেন্ট পাসিং থ্রু দ্য কন্ডাক্টর ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য স্ট্রেংথ অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড। আরেকটা কি বলতে পারবো, যে স্ট্রেংথ অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ডিস্টেন্স ফ্রম দ্য ওয়ার। ইনভার্সলি কেন বললাম, কেন কি যত ডিস্টেন্স বাড়বে ম্যাগনেটিক ফিল্ড কমবে, একটা বাড়ছে আর একটা কমছে। আর প্রথমটার মধ্যে কি হচ্ছে, যত কারেন্ট বাড়ছে ডাইরেক্টলি প্রপোর্শন এই জন্য হয়েছে, কেন কি যত কারেন্ট বাড়বে অতই ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ বাড়বে, ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু মনে রাখবে। নেক্সট যেটা আমাদের আছে ইম্পর্টেন্ট, সেটা হলো সার্কুলার লুপ। কেন কি সবসময় যে কারেন্ট স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর থাকবে এরকম তো কথা নেই, সার্কুলার লুপ দিয়েও কারেন্ট যেতে পারে, তারটা আমার গোল গোল কয়েল হিসাবেও থাকতে পারে। ইন দ্যাট কেস কি হবে, ইন দ্যাট কেস আমাদের এই যে সার্কুলার লুপটা আছে সেটা মধ্যে আমাদের যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে সেটা লুপ যেটা তৈরি হবে, যে কয়েলটা যেটা তৈরি হবে, একটা মাথা নর্থ পোল হিসাবে কাজ করবে আর একটা মাথা সাউথ পোল হিসাবে কাজ করবে। আর বাকি যে প্রপার্টিগুলো আছে, যে নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যাবে, সেগুলো সব সেম থাকবে, আর ভিতরে প্যারালাইজ থাকবে সেটাও সেম থাকবে। এটার বেস্ট ইয়ে হলো গিয়ে সলিনয়েড, এবং সলিনয়েড পরীক্ষার জন্য কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, ইটস ভেরি ইম্পর্টেন্ট, এবং প্রায় অনেকবারই আসে, অলমোস্ট অল্টারনেট ইয়ারে তো আসেই বোর্ড পরীক্ষাতে। তাহলে সলিনয়েডটা কি, আমাদের যদি ডেফিনেশন দেয় সলিনয়েডটা কি, আমরা কি বলবো, এ কয়েল অফ মেনি সার্কুলার টার্নস অফ ইনসুলেটেড কপার ওয়্যার। এটা মনে রাখবে ওয়ারটা ইনসুলেটেড, মানে তারটার উপরে কিন্তু ইনসুলেশন থাকতে হবে, নেকেড ওয়্যার হলে হবে না কিন্তু। কেন, নেকেড ওয়্যার হলে কিন্তু একটার ম্যাগনেটিক ফিল্ড আর একটা ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে ইন্টারাপ্ট করবে, তুমি রেজাল্ট পাবে না। তো তার জন্য কি হতে হবে, ওয়্যারটা ইস হ্যাজ টু বি ইনসুলেটেড কপার ওয়্যার। তাহলে এ কয়েল অফ মেনি সার্কুলার টার্ন, একটা কয়েল নেব অনেকগুলো সার্কুলার টার্ন থাকবে, কীরকম থাকবে তারটা, ইনসুলেটেড কপার ওয়্যার র্যাপড ক্লোজলি ইন দ্য শেপ অফ সিলিন্ডার ইজ কল্ড এ সলিনয়েড। তোমরা ওই টিপ দেওয়া যে পেনগুলো এগুলো দেখেছো, এটার ভিতরে ওই যে ক্লিক করলে যে পেনগুলো খুলে, এটার ভিতরে স্প্রিং টাইপের

0: একটা ঠিক থাকে। ওই যে স্প্রিংটা দেখেছো ছোট্ট স্প্রিংটা, এটাকেই তুমি কল্পনা করো বড় হিসাবে আর ইনসুলেটেড ওয়্যার হিসাবে, তাহলে তুমি সলিনয়েডের যে চেহারাটা সেটা বুঝতে পারবে। ঠিক ওরকমই যেটার পেনগুলো হয় না, যেটা ক্লিক করলে পরে পিছন দিয়ে টিপ দিলে পরে খুলে বন্ধ হয়, ওই ঠিক ওরকম ওটার ভিতরে যে স্প্রিংটা থাকে ঠিক ওই স্প্রিংটার মতোই থাকে কয়েল করা, কিন্তু ইনসুলেটেড কপার ওয়্যার থাকে। এবার একটা মাথাকে তুমি ব্যাটারির সঙ্গে লাগাবে, আরেকটা মাথাকে কীতে লাগাবে মানে সুইচের সঙ্গে লাগাবে, তারপর ওটা গিয়ে ব্যাটারিতে লাগবে, তাহলে তোমার পুরো সার্কিটটা কমপ্লিট হয়ে যাবে। এইবার যখন আমি সুইচটা অন করব, এটা দিয়ে যখন কারেন্ট কয়েলটা দিয়ে যখন কারেন্ট যাবে, তখন এইটা চারিদিকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। এবার ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলে কয়েলের এক মাথা নর্থ পোল হিসাবে কাজ করবে, আরেক মাথা সাউথ পোল হিসাবে কাজ করবে, এবং ভিতরে প্যারালাল ম্যাগনেটিক ফিল্ড লাইন্স তৈরি হবে। তাহলে এই যে আমরা পড়লাম এতক্ষণ যে জিনিসগুলো পড়লাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ এই যে জিনিস, যেই টপিকগুলো আমি যতগুলো টপিক পেরেছি আজকে বোঝাতে, আশা করি সেটা ক্লিয়ার করতে পেরেছি। এবং সেগুলো কিন্তু সবগুলো তোমাদের প্র্যাকটিক্যাল ডে টু ডে লাইফে অ্যাপ্লিকেবল, এরকম না যে তুমি শুধু পরীক্ষার জন্য পড়ছো। কনসেপ্টগুলো ক্লিয়ার করে পড়বে, বুঝে পড়বে, লাইফের সঙ্গে মানে রিলেট করে পড়বে, তাহলে কিন্তু পরীক্ষাতে বুঝতে পারবে এবং যে কোনোভাবে তোমাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করলে সেটা উত্তর দিতে পারবে। আশা করি আজকে তোমাদের চেয়েছি সেটা বুঝাতে পেরেছি। আগামী দিনে আবার যখন সুযোগ পাবো আবার আমরা এটা আরও কন্টিনিউ করব এবং অন্য অন্য প্রশ্ন যা থাকবে সেগুলো নিয়ে ডিসকাস করব। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে এবং বোর্ড পরীক্ষাতেও তোমরা খুব ভালো রেজাল্ট করবে। প্রিপারেশনটা ভালো রেখো, কনসেপ্টগুলোর উপরে জোর দেবে, ঠিক আছে? কনসেপ্টে জোর দেবে, তাহলে তোমরা সব লিখতে পারবে। ভালো থেকো।
1: শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে তখন দশম শ্রেণীর বিজ্ঞান থেকে বৈদ্যুতিক প্রবাহের চুম্বকীয় প্রভাব সম্পর্কে পাঠ দিলেন ডক্টর বি আর আম্বেদকর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষিকা পাপিয়া সাহা। আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছে আমাদের আজ রাতের পরবর্তী অনুষ্ঠান সূচি। ঘর গৃহস্থের আসর সন্ধ্যে 6:30, এরপরে শুনবেন লোকগীতি, শিল্পী গোপাল বন্দ্যোপাধ্যায়। বিজ্ঞান বিচিত্রা রাত 8:05, আধুনিক গান রাত 8:30, শিল্পী ইন্দ্রনীল সেন। ধীরেন্দ্রচন্দ্র মিত্রের কণ্ঠে শুনবেন নজরুলগীতি রাত 9:00। রাত 9:15 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট। বাংলা নাটক শুনবেন রাত 9:30। রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি। রাত 10:15 মৈত্রী। ককবরক অনুষ্ঠানে থাকছে সন্ধ্যে 7:00 কক রূপায়ণী দুঃখিত ডাক্তারনী পাণ্ডা। শুনলেন আমাদের আজ রাতের অনুষ্ঠান সূচি। এখন শুনবেন আবহাওয়া বিজ্ঞপ্তি। আগরতলা তার পার্শ্ববর্তী এলাকাসমূহে আগামী 24 ঘন্টার আবহার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগরতলা বিমানবন্দরে পরিলক্ষিত আজকের সর্বোচ্চ তাপমাত্রা 34°C, সর্বনিম্ন তাপমাত্রা 24°C। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 97%, সর্বনিম্ন 58%। আগামীকাল সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 35°C এবং 26°C-এর মধ্যে। বিকেল 5:30 পর্যন্ত মোট বৃষ্টিপাতের পরিমাণ 19.2 mm। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে ত্রিপুরার সবগুলো জেলায়। শুনলেন আবহাওয়া বিজ্ঞপ্তি, আকাশবাণী আগরতলা।

0: আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে ঘর গৃহস্থের আসর।
1: সকলের জন্য সামাজিক নিরাপত্তা, অটল পেনশন যোজনা, মোদিজির সংকল্প।
2: যোজনা উন নৌজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে আপ আপনা বুড়াপা ভি গর্ব কে সাথ বিতা সকো।
1: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
3: এত রাতে SMS?
4: KYC আপডেট করে নিন, নয় তো অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে।
3: লিংকে ক্লিক করেই দিই, ব্লক না হয়ে যায়।
4: দাঁড়াও, চেক করেছো লিংক সিকিউরড? প্রেরক তোমার ব্যাংকেরই তো। KYC আপডেটের জন্য অচেনা লিংক খোলা মানেই অপরিচিতদের সামনে নিজের অ্যাকাউন্টের দরজা খুলে দেওয়া।

0: ताकि आप जब 60 साल के होंगे आपको कभी किसी के सहारे की जरूरत न पड़े, आप अपना बुढ़ापा भी गौरव के साथ बिता सको।
1: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
2: এত রাতে SMS?
3: KYC আপডেট করে নিন, নয় তো অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে।
2: লিংকে ক্লিক করেই দি, ব্লক না হয়ে যায়।
3: দাঁড়াও, চেক করেছো লিঙ্ক সিকিউর? প্রেরক তোমার ব্যাংকেরই তো। KYC আপডেটের জন্য অচেনা লিঙ্ক খোলা মানেই অপরিচিতদের সামনে নিজের অ্যাকাউন্টের দরজা খুলে দেওয়া। নিত্যে তাড়াহুড়োর ফাঁদ এড়িয়ে চলুন।
4: জাল KYC আপডেট লিঙ্ক থেকে সাবধান থাকুন।
2: RBI এ কথা বলে,
5: জেনে রাখুন, সতর্ক থাকুন।

0: শুভ সন্ধ্যা প্রিয় কৃষক বন্ধুরা, আপনাদের সকলকে আজকের ঘর গৃহস্থের আসরে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। কৃষক বন্ধুরা, শীতকালীন সবজি চাষে বীজতলা এবং মাটি তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ একটি ধাপ। অন্যভাবে বলতে গেলে, বীজতলা প্রস্তুত করলে চারা সুস্থ এবং সবল হয় এবং পরে জমিতে ভালো ফলনও দেয়। তাই জন্যে বীজতলা তৈরি করাটা ভীষণ রকম একটা প্রয়োজনীয় কাজ। সেই সঙ্গে যে কাজটা, সেটা হচ্ছে মাটি তৈরি করা। আমি বীজতলাটা ঠিকভাবে তৈরি করলাম, চারা তৈরি করলাম, কিন্তু মাটিটা যদি প্রস্তুত না হয় তাহলে সে চারাটা কিন্তু সেখানটায় গিয়ে মানে ঠিকঠাকভাবে বেড়ে উঠতে পারবে না। আর কী কী হবে আর কী কী হবে না, সে সব কিছু জানার জন্যে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ডক্টর সৌরভ দাস, সহকারী অধ্যাপক, ত্রিপুরা সরকারি কৃষি মহাবিদ্যালয়। নমস্কার ডক্টর দাস।
1: নমস্কার কৃষক ভাই ও বন্ধুরা।
0: এই যে বীজতলা তৈরি করা এবং মাটিটাও সেই সঙ্গে তৈরি করতে হবে, বীজতলাটা শীতকালীন সবজি চাষের জন্য কীভাবে তৈরি করবেন এবং বীজ কীভাবে নির্বাচন করবেন?
1: ঠিক, আজকে কৃষক ভাই ও বন্ধুদের বলছি, আজকে একটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। বিশেষ করে এই সিজনে যখন আমরা শীতকালীন সবজি লাগানোর কিন্তু একটা সময় এসে গেছে, বা পুজোর আগে আগে বা পরে পরে কিন্তু আমরা সবজি লাগাই। তো সবার আগে সবজি করতে গেলে কিন্তু আমাকে সবজির বীজতলা তৈরি করা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। সেটা এখন আপনারা জানেন, সবজি কিন্তু একটু শুরুর দিকে একটু যত্নটা বেশি লাগে। তো সেই ক্ষেত্রে আমি বলবো, বীজতলা তৈরি করতে গেলে প্রথম আপনার জমিটা সিলেক্ট করতে হবে, কোন জায়গায় আপনি করবেন। সাধারণত আমরা বীজতলাটা যেখানে আপনি সবজি চাষ করবেন, মূল জমির পাশে একটা জমিতে আমরা করি, যেখানে ধরুন আলো বাতাস ঠিকঠাকভাবে পাচ্ছেন বা বৃষ্টিও আপনার মানে ড্রেনেজটা সেরকম জল জমছে না, সেরকম একটা জায়গা আপনি স্থান আপনি সিলেক্ট করবেন। আর জমিটা কিন্তু এই সিলেক্ট করাটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ কেন বলছি, যদি জল জমিতে হয়তো দেখা গেলো বৃষ্টি আসলে আমার জল জমে যায়, তাহলে কিন্তু আপনার জমিটাকে উঁচু করে বীজতলাটা তৈরি করতে হবে। আর যদি জমিটা উঁচুতে হয় তাহলে কিন্তু আপনি লেভেল মাটির লেভেলে বা নিচের দিকেও করতে পারেন। আর যদি জল নিচের দিকে হয় জমিটা, আপনার কৃষি জমি, তাহলে কিন্তু আপনি বীজতলাটা একটু মাটির উপর থেকে তৈরি করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা বীজতলাটা ধরুন প্রতি হেক্টরে আমরা বলি, যদি আপনার এক হেক্টর আপনার জমি থাকে, সেক্ষেত্রে আপনার 500 স্কোয়ার মিটার মোটামুটি জমি লাগবে বীজতলা তৈরি করার জন্য। এবং মাটিটাকে আমরা দৈর্ঘ্য প্রস্থ কেন লম্বা করি, বীজতলা আপনি ধরুন লম্বাটা দৈর্ঘ্যটা আপনি বড় রাখতে পারেন, কিন্তু প্রস্থটা আপনি 1 মিটারের বেশি রাখবেন না। কারণ কি, আপনার পরবর্তী সময় জমে পরিচর্যাগুলো কিন্তু সমস্যা হয়ে যাবে। তা আপনি আপনি দৈর্ঘ্যটা আপনি যত খুশি রাখতে পারেন, ধরুন 10 মিটার 15 মিটার 20 মিটার, আর প্রস্থটা আপনি চওড়াটা আপনি 1 মিটারের বেশি রাখবেন না, তার ফলে কেউ পরবর্তী সময় চর্চা করতে সুবিধা হবে। তো সেইভাবে প্রথমে আপনি কি মাটিটাকে ভালো করে চার্জ দিয়ে এবং মিহিন করতে হবে, কারণ আপনারা জানেন বীজের যে সিডগুলো থাকে সেটা খুবই ছোটো আকারে থাকে। তো সেই ক্ষেত্রে আমার কিন্তু মাটিটা খুব ভালো করে চার্জ দিয়ে এবং কোনো পাথর কাঁকড় যদি থাকে বা আগাছা থাকে সেগুলোকে পরিষ্কার করে একদম ভালো করে মিহিন করতে হবে। এবং চার্জ দেওয়ার সময়, চার্জ হয়ে গেলে তারপরে আপনাকে কিন্তু কিছু সার দিতে হবে। যেমন বিশেষ করে আপনাকে আমরা SSP সার ব্যবহার করি, কারণ গাছের শুরুর দিকে কিন্তু ফসফরাস জাতীয় খাবারটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে শিকড়টা ভালো গ্রোথ হওয়ার জন্য। তাছাড়া আপনি ধরুন এই 50 স্কোয়ার মিটার জমিতে প্রতি স্কোয়ার মিটার আমরা বলি 40-50 গ্রাম SSP সার ব্যবহার করুন। তারপরে আপনি ধরুন আপনাকে কিছু ফাঙ্গিসাইড ব্যবহার, ছত্রাক জাতীয়

0: রোগ যেন না আসে, সেক্ষেত্রে আপনার কিন্তু কিছুটা কার্বেন্ডাজিম বা থিরাম, হ্যাঁ, বা বেবিস্টিন আপনি 4 থেকে 5 গ্রাম প্রতি স্কোয়ার মিটারে আপনি মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে নেবেন। তারপরে আমরা আজকাল কিন্তু বিভিন্ন গোবর সার, গোবর সারটা বা জৈব সার যদি থাকে 40 থেকে 50 কেজি মোটামুটি 10 স্কোয়ার মিটার, যদি আমি 1 স্কোয়ার মিটার বলি তাহলে আপনাকে 10 থেকে 15 কেজি প্রতি স্কোয়ার মিটারে আপনার গোবর সার বা জৈব সার বা কেঁচু সারই বলুন আমার দরকার আছে। তাহলে মোটামুটি সেই এই যে জিনিসগুলো বললাম, 3টে উপাদান আপনি ভালো করে মিশ্রণ করে তারপরে কিন্তু কিছুদিন জমিটা ধরুন 6 থেকে 7 দিন রেখে দেবেন। আর আমরা বলি যে জমিটা রেখে দেওয়ার কারণ হচ্ছে কি, ওই সময় কী হয় সয়েল সোলার আছে, যে মাটির যে এই যে রোদের যে তাপটা সেটা হলে কী হয় বিভিন্ন যে জীবাণু বা ধরুন আমাদের হানিকারক যে হার্মফুল যে জীবাণুগুলো আছে সেগুলো কিন্তু অনেকটাই নিস্তার পাবেন ওই যদি আপনি 6 থেকে 7 দিন রোদে ভালো করে মাটিটা রেখে দিলেন। তারপরে আপনি ধরুন কিছুদিন পরে আবার এই মাটিটা ভালো করে উঁচু করে তারপরে কিন্তু আপনার বীজগুলো দিতে হবে।
1: বীজতলা বানাতে গেলে জায়গাটা আগে নির্বাচন করতে হবে এবং সেক্ষেত্রে একটু উঁচু জায়গা হলে ভালো হয়, যেখানটায় বৃষ্টির জলটা জমতে পারবে না। আর বীজতলা এই যে তৈরি করবেন, বীজ সেখানটায় ছড়িয়ে দেবেন বা যেভাবে করুন লাইন ধরে লাগাবেন, সেগুলো বড় হতে হতে মানে একটু তো কয়েকদিন তো সময় লাগবে, ওই সময়টার মধ্যে কি মূল জমিটা তৈরি করে নিতে হবে?
0: হ্যাঁ, ঠিক ভালো একটা প্রশ্ন করলেন। হ্যাঁ, আমার দেখুন বীজতলা লাগানো থেকে চারাটা তৈরি হওয়া পর্যন্ত 20 থেকে 25 দিন হয়তো সময় লাগবে, আর আমরা মূল জমিটাও কিন্তু সেরকমই দিন। তো আপনি বীজতলার পাশাপাশি কিন্তু মূল জমির প্রথম যে চাষটা সেটা দিয়ে জমির সঙ্গে যদি আপনার যদি জমির অ্যাসিডিটি বা অম্লত্বটা বেশি হয় তখন কিন্তু একটু চুন দেবেন, আমরা বলি কৃষক ভাইদের একটু চুন ব্যবহার করার জন্য
1: তার আগে মাটিটাকে একটু পরীক্ষা করতে হবে।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরীক্ষা করলে তো অবশ্যই ভালো, আমরা বলি কৃষক ভাইদের মাটিও পরীক্ষা করুন 2 বছর অন্তর অন্তর। তাছাড়া আমাদের মাটিতে আমরা পরীক্ষা দেখেছি ত্রিপুরার যে মাটির যে নমুনা সেখানে কিন্তু অম্লত্বটা বেশি আছে বৃষ্টি বেশি হওয়ার কারণে। তার ফলে আপনি কিন্তু প্রতি কানিতে মোটামুটি 200 থেকে 300 কেজি চুনটা ভালো করে দিয়ে প্রথম চাষের পর তারপর কিন্তু একটু জল দিয়ে আপনি রেখে দিলেন, ঠিক আছে? জল দেওয়ার পর আপনার ধরুন 2 থেকে 3 সপ্তাহ আপনি রেখে দিন, আপনার যে রাসায়নিক সার বা জৈব সার এগুলো আপনি ভালো করে মিক্সন করে আপনি চার্জ দিয়ে গাছগুলো লাগাতে পারেন। তাহলে আমার কী হলো, সময়টা বেঁচে গেল, কারণ আমি একদিকে আমি বীজতলাটা তৈরি করছি, একদিকে আমার মূল জমিটাও তৈরি হয়ে যাচ্ছে। কারণ কি, আমাকে কিন্তু পরবর্তী সময়ে বীজতলা থেকে তুলে কিন্তু মূল জমিতে আমাকে রূপান্তরিত বা স্থানান্তরিত
1: করতে হবে। একদমই, গত বছর যে ওয়েদার ছিল তাতে কিন্তু আপনার ফলন খুব ভালো হয়েছিল। হ্যাঁ, খুব ভালো ফলন হয়েছিল এবং কৃষকরা প্রথম দিকে ভালো দাম পেয়েছিলেন, যদিও শেষের দিকে সে দামটা আর পাননি, সেটা অন্য ব্যাপার। তো যাই হোক, এবছরও কিন্তু ওয়েদারটা এখনও পর্যন্ত বেশ ভালো, বন্যা হয়নি বা বৃষ্টি ভালো হচ্ছে, ফসলের তেমন কিন্তু খুব একটা ক্ষতি হয়নি। এবং এখন যে সময় চলছে এই সময়টাতে কিন্তু সবজির দাম অত্যধিক বেশি থাকে, কিন্তু এবছরও কিন্তু অন্যরকম। হ্যাঁ, সবজির দাম তেমন একটা বেশি নয়। তাই বলে কৃষককে পয়সা পাচ্ছে না? নিশ্চয়ই পাচ্ছেন, কৃষকও কিন্তু পয়সা পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, তো ওয়েদার এবছরও খুব ভালো, আর আশা করা যায় যে এবছরও শীতকালীন যে সবজি তার জন্যে ওয়েদার খুব ভালো থাকবে। হ্যাঁ, তো সেই জায়গায় দাঁড়িয়ে ওয়েদারেরও একটা ব্যাপার রয়েছে বা আবহাওয়ার ব্যাপার রয়েছে। হ্যাঁ, তো আবহাওয়া ঠিক কেমন থাকা উচিত ওই সময়টাতে?
0: দেখুন, সবজিতে এমনি বৃষ্টি আমাদের জানি শীতকালীন কিন্তু আমাদের বৃষ্টি কিন্তু বেশি হলে কিন্তু ক্ষতি হয়, আবার তো আমরা এরকম গত বছর সেরকম বৃষ্টি হয়নি, কমই হয়েছে। তাছাড়া বৃষ্টির থেকে আরেকটা জিনিস যেটা বেশি ক্ষতিকর হয় যখন কৃষি জমিতে আমাদের সবজি থাকে সেখানে হচ্ছে কুয়াশার যে পাতা, যেটা ডিসেম্বরের লাস্টে বা জানুয়ারির প্রথম দিকে কুয়াশার প্রাদুর্ভাব হলে কী হয়, রোদ যখন না ওঠে তখন কী হয় ছত্রাকজনিত কিছু রোগ আমাদের দেখা দিতে পারে। তো সেই জন্য বলছি, আমরা কৃষক ভাইদের বলি কৃষিকাজ করতে গেলে 3টা মূলতন্ত্র আমাকে জানতে হবে। একটা হচ্ছে বীজ শোধন, চারা শোধন এবং মাটি শোধন। এই 3টা যদি আপনি ঠিকঠাকভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনার গাছে কোনোভাবেই ওয়েদার যাই হোক না কিন্তু রোগের কিন্তু নিস্তার খুবই কম হবে এবং আপনার জমির ফসলের পরিমাণটাও বেশি পাবেন এবং স্বাস্থ্যটাও ঠিক থাকবে। তো সেই ক্ষেত্রে যেটা বললাম শুরুতেই, কিন্তু এই যে জিনিসগুলো আপনাকে কিন্তু এই বীজ শোধন, চারা শোধন, মাটি শোধন ব্যাপারটা আমি বললাম যে আমরা ফাঙ্গিসাইড দিয়ে বীজতলাটা তৈরি করা, তাছাড়া চারাটা লাগানোর পরে হ্যাঁ বীজ আমরা যখন লাইনে লাইনে আমরা দেবো তারপরে কিন্তু আমাদের 2-3 দিন বাদে জল দিতে হবে, 3 দিন বা 2 দিন অন্তর অন্তর বুঝে আমাকে মাটির তজ বুঝে আমাকে জল দিতে হবে।

0: এবং ওই যে এই 20 তলা যখন 20 থেকে 25 দিন বা 30 দিন পর মাঠ যখন চারাটা তৈরি হয়ে গেলো, তখন কিন্তু মূল জমিতে লাগানোর আগে আমরা কিন্তু কিছুক্ষণ আবার ওই শিকড়টা বা চারাটাকে কিন্তু আমরা শোধন করে লাগাই। সেটাও আপনি কিন্তু ফাঞ্জিসাইড দিয়ে, হ্যাঁ, কার্বন ডাইজিং বেবি স্টিন দিয়ে আপনি জাস্ট ওই 5-10 মিনিট শিকড়টা চুবিয়ে জলের মধ্যে মিক্স করে রেখে দিয়ে তারপর মূল জমিতে আপনি লাগালে কী হবে, যে ছত্রাকজনিত রোগ কিছু আছে বীজের থেকে রোগ হয় ভাইরাস, তো সেই রোগ কিন্তু আপনার জমিতে কিছুভাবেই আসবে না।
1: একটা কথাই রয়েছে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তো সেই জায়গায় দাঁড়িয়ে যাতে পরবর্তী সময়ে গাছে কোনো রকম রোগের আক্রমণ না হয়, ছত্রাক ঘটিত হোক বা ভাইরাস ঘটিত হোক, সেগুলো যাতে আক্রমণ না করে, সেই জন্য আমাদের আগে থেকেই ব্যবস্থা নিতে হবে। আর তার জন্য বীজটাকে শোধন অবশ্যই করে নিতে হবে এবং সেই সঙ্গে চারাটাকেও শোধন করতে হবে। আর বীজ তো এখন শোধন করা বীজ আসে, তাই তো? সেক্ষেত্রে আর দ্বিতীয়বার শোধন করার প্রয়োজন নেই, কিন্তু সেটা জানতে হবে।
0: তবে দ্বিতীয়বার করলেও আমার, কারণ আমি বীজটা যেখান থেকে আনছি, আমি হয়তো বাজার থেকে কিনলাম বা সরকারি দপ্তর থেকে নিলাম, সেটা কিন্তু অনেক সময় নাও থাকতে পারে, তবে করে নিলে কোনো আপত্তি নেই। এটা দাম, বেবিস্টিনের দাম বা ফাঞ্জিসাইডের দাম খুবই কম, যৎসামান্য। হ্যাঁ, যদি আপনি সেদিক থেকে দেখেন তাহলে করে নিলে ভালো, লাগানোর আগে হ্যাঁ মাটিতে একটু আপনি ছত্রাক জাতীয় ওইটা দিয়ে দেবেন, হ্যাঁ, আর ওই চারাটা লাগানোর আগে একটু ভিজিয়ে বা শিকড়টা একটু, ধরুন আপনি, আমরা ফাঞ্জিসাইড ধরুন আমরা কীভাবে করি সেটা, আপনি যখন চারাটা তৈরি হবে মূল জমি লাগানোর আগে, সাধারণত আমরা কিন্তু বিকেলের দিকে চারাটা কিন্তু মূল জমিতে রূপান্তর বা স্থানান্তর করি। তো বিকেলের দিকে আমরা কী করবো, একটা মগের মধ্যে বা একটা ছোটো একটা আকৃতির একটা পাত্রের মধ্যে আমরা ওই একটু জল নিয়ে, ধরুন 2-3 লিটার জল, তার মধ্যে একটু ছত্রাকটা আমি এখন লিকুইডে পাওয়া যায় কার্বন ডাইজিং বেবিস্টিন একটু দিয়ে, তারপর গাছটা কিছুক্ষণ 5-10 মিনিট রেখে তারপর মূল জমিতে আপনি লাগিয়ে দিন। তাছাড়া আরেকটা জিনিস আমরা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে বায়ো ফার্টিলাইজার, হ্যাঁ, জৈব জীবাণু সার আমরা যেটা বলি। ও জীবাণু সারটা কিন্তু এটা পাউডারের মতোই থাকে, কালো দেখবেন, হ্যাঁ, ট্যালকাম পাউডার দিয়ে তৈরি করে, ওই ছায়ের মতো দেখতে অনেকটা, ওইটাও কিন্তু আপনি লাগিয়ে দিয়ে, ওইটাও আমরা একটা ভালো কিন্তু একটা পদ্ধতি, নতুন একটা পদ্ধতি, যার ফলে কী হবে, আপনার শিকড়টা আঁকড়ে ধরবে এবং যে রোগ, এই মাটির কারণে যে রোগগুলো হয় বা বীজের কারণে, হ্যাঁ, ভাইরাস জনিত বা ছত্রাকজনিত যে রোগগুলি হয় সেগুলো কিন্তু আপনারা সেদিক থেকে নিস্তার পাবেন। কারণ বায়ো ফার্টিলাইজার এরকম একটা জীবাণু যেটা কিন্তু গাছের শিকড়টাকে মানে শুরুর দিকে খুবই সাহায্য করে গাছটাকে বৃদ্ধি করে তোলার জন্য।
1: আচ্ছা, মাটি তৈরির সময় আপনি সারের কথা বললেন, গোবর সার কিংবা কিছু রাসায়নিক সারের কথা বললেন, সেই সঙ্গে চুন প্রয়োগের কথা বললেন, যেহেতু আমাদের মাটিতে অম্লত্ব বেশি এজন্য চুন প্রয়োগের কথা বললেন। আচ্ছা, এর পাশাপাশি অনেককেই দেখেছি যে ছাই ছড়িয়ে দিতে, ছাইটা কি কী কাজে আসবে?
0: হ্যাঁ দেখুন, ছাইয়ের মধ্যে অ্যাকচুয়ালি কিছুই না, আমরা ছাইয়ের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে এবং পটাশিয়াম আমরা কীভাবে দিই, আমরা কিন্তু পটাশ সার, এমওপি সার যেটা বাজারে আমরা বলি, এমওপি সার হিসেবে আমরা দিই, কিন্তু ওই ছায়ের মধ্যে কী হয়, পটাশিয়াম থাকে। পটাশিয়ামটা কী হয়, পটাশিয়ামের মূল কাজ হচ্ছে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো।
1: আচ্ছা,
0: ঠিক আছে, অনেক সময় আমরা দেখেছেন গ্রামেগঞ্জে যে আমরা পটাশিয়াম যখন রোগ আসে পোকার আক্রমণে ছাইটা ছড়িয়ে দিই, তাছাড়া অনেক সময় যখন কুয়াশার প্রাদুর্ভাব হয় তখন ছাইটা ছড়িয়ে দিলে জলটা শোষণ করে নেয়, পাতাটা কিন্তু ক্ষতি হয় না। সেটা মাটিতে দিতে দেই আমরা, ছায়ের মধ্যে পটাশিয়াম থাকে, এটা একটা খাওয়ারই বলতে পারেন, এবং এই পটাশিয়ামটা থেকে কিন্তু গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেকটাই বেড়ে যায়। আচ্ছা, আর একটা জিনিস বলবো আমি, এই যে মূল জমিতে যখনই আমরা বললাম যে চুনটা দিই, কারণ কি, চুনের মধ্যে কিন্তু এই অম্লত্বটা কমানোর পাশাপাশি এটার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, হ্যাঁ, চুনের মধ্যে, যেটা কিন্তু আমাদের ত্রিপুরার মাটিতে অনেকটাই ঘাটতি রয়েছে। সো এই চুনের মাধ্যমে তাহলে আপনি অম্লত্বটাও কমিয়ে দিচ্ছেন, তাছাড়া কিন্তু আপনার ক্যালসিয়ামের যে ডেফিসিয়েন্সিটা বা কম আছে যেটা, এটা কিন্তু আপনার ক্ষতি মানে কাভার আপ হয়ে যাচ্ছে আপনার এই চুন দেওয়াতে। তো আর যেটা বললাম, আপনারা এখন দেখছি যে প্রাকৃতিক চাষের দিকে অনেকটাই, ভারত সরকারও চাইছে যে আজকাল প্রাকৃতিকভাবে যেই সারগুলো আমরা ব্যবহার করি সেগুলোর প্রবণতা যেন আরও কৃষক বাইরে বেশি করে ব্যবহার করে। কারণ কি, দেখা যাচ্ছে প্রাকৃতিক চাষের মধ্যে কী আছে, আমাদের ওই যে জৈব সার, হ্যাঁ, জীবাণু সার ব্যবহার করা, গোবর সার বা ভার্মিকম্পোস্ট সার যেটা কেঁচু সার হিসেবে আমরা বলি, তারপর জীবামৃত আছে, অনেকগুলো সার কিন্তু আমরা কিন্তু খুব সহজভাবে কিন্তু আমরা আমাদের বাড়ি করে বানাতে পারি।
1: বিশেষ করে
0: গ্রামেগঞ্জে কিন্তু আমাদের পাতা, শুকনো পাতালতা কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, সেগুলো দিয়ে আমরা কম্পোস্ট সারও তৈরি করতে পারি। হ্যাঁ, তো সেগুলো বিভিন্ন উপাদানগুলি হলে কী হবে, আপনার যে জৈব সারের ফলে কী হবে, আপনার মাটির যত বেশি করে জৈব সার ব্যবহার করেন তত কিন্তু আপনার মাটির স্বাস্থ্যটা ঠিকঠাক থাকবে। রাসায়নিক সার আমরা অবশ্যই ব্যবহার করব, কিন্তু কিছুটা পরিমাণ কম করে
1: কমিয়ে নিতে হবে, আমাদের আস্তে আস্তে কমিয়ে আনতে হবে
0: জৈব সারটা।

0: জীবাণু সার বেশি ব্যবহার করলে কি হবে, আপনার যে ফলনটাও বাড়বে, তাছাড়া মাটির স্বাস্থ্যটাও ঠিক থাকবে। এবং আরেকটা জিনিস, সবজি কিন্তু দেখতেও কিন্তু খুবই অ্যাট্রাকটিভ হয়। আমরা দেখেছি মানে অর্গানিক কাল্টিভেশন বা জৈব সারের মাধ্যমে যে যে ফলনগুলো আমরা পাই সেটা কিন্তু দেখতে খুবই আকর্ষণীয় হয়। আপনি হয়তো বাজারে বেশি মূল্যে আপনি বিক্রি করতে পারবেন,
1: বেশি মূল্যে বিক্রি করতে পারবেন, এবং সেটা মানুষের মধ্যে চাহিদাও বেশি,
0: চাহিদাও বেশি।
1: হ্যাঁ, কারণ প্রাকৃতিক ব্যাপারটা শুনলেই আমাদের সবার মধ্যে একটা বিশ্বাস চলে আসে। হ্যাঁ, আমরা আয়ুর্বেদে প্রচণ্ড রকম বিশ্বাস করি, হ্যাঁ, এবং চেষ্টা করি কিন্তু আয়ুর্বেদ বেশি করে গ্রহণ করতে, কারণ এটার মধ্যে নেচার জড়িত, প্রকৃতি জড়িত। তো এই প্রকৃতির সঙ্গে এই জড়িত কোনো জিনিস দেখলে সবাই অ্যাট্রাক্ট হয় এই জায়গাটাতে, তাই এই চেষ্টাটা কিন্তু সববারই করা উচিত। আর তার মধ্যে যেটা ছাই বলছিলেন, ছাইটাও তো প্রকৃতিগত, এখানটায় কোনো কিছু মিক্সিং নেই, হ্যাঁ, একেবারেই এটা দিয়ে রোগ প্রতিরোধ করা সম্ভব এবং এটা করা উচিত, তাই তো। আর ছাই অবশ্য এখন ওইভাবে পাওয়াও যায় না, কারণ কেউ আর কাঠ পুড়িয়ে এখন রান্না করে না, গ্যাসের রান্না হয়। তারপরেও যদি থাকে সেটা ছড়িয়ে দেওয়া অবশ্যই ব্যবহার করা উচিত। তো মাটি তৈরির কথা বলতে গিয়ে আপনি ছাই বা সরিষার খোল, ইউরিয়া, এমওপি এগুলোর কথা বললেন, তো এছাড়া রোগ প্রতিরোধে মাটির আর কি করা উচিত? মাটিটাকে কুপিয়ে বা চার্জ দিয়ে কতদিন রোদে রেখে দেওয়া উচিত?
0: হ্যাঁ, আমরা এটা বলি যে মাটিটা রোদে রাখলে কি হয়, যে ওই মানে বিশেষ করে আমাদের যে ক্ষতিকারক যে জীবাণুগুলো সেগুলো কিন্তু অনেকটাই কমে যাবে। সেক্ষেত্রে কি, আমরা যখন চার্জ দিই উপরের নিচের যে মাটিটা সেটা উপরে আনিয়ে উপরের মাটিটা আমরা নিচের দিকে দিই, উলট পালট করে দিই, তাহলে কী হবে, আপনার ওই খাবারটা ভালো করে মিশ্রণ হয়ে যায়, এবং ওই যে রোদের তাপে কিন্তু আপনার যে মাটির ভিতরে লুকিয়ে থাকা যে জীবাণু, কিছু পোকাও আছে, রোগ পোকা সব লুকিয়ে থাকে মাটির ভিতরে, সেগুলো কিন্তু রোদ লাগলে কী হয় এগুলো নষ্ট হয়ে যায়, এবং সেটা কিন্তু পরবর্তী সময় আপনার জমিতে কিন্তু আর ফিরে আসবে না। কারণ বিশেষ করে আমরা দেখি যে সবজিতে কিন্তু রোগ পোকার আক্রমণটা একটু বেশি, বিশেষ করে যখন আবহাওয়াটা পরিবর্তন হয়ে যায়, হ্যাঁ, বা ধরুন বেশি করে বৃষ্টি আসলো, সেই জন্য আমাকে আগে থেকে সেটা প্রস্তুতি নিয়ে রাখতে হবে। যদি কী হয় সেটাই বললাম, আপনি যদি ঠিকঠাকভাবে শোধনগুলো ঠিকঠাক করে নিতে পারে, আর আগাম সতর্কবার্তা হিসেবে আমি যেটা বললাম, এই যে ঠিকঠিকভাবে যদি খাওয়ার যদি মাটিতে দিয়ে যেতে পারেন সময়ে সময়ে, তাহলে কিন্তু আপনার রোগের মানে আক্রমণটা বা পোকার আক্রমণটা কিন্তু অনেকটাই কমে যাবে। যেটা যেরকম, আর আমরা কেন আগে থেকে বলছি, কারণ কি দেখুন, শুরুর দিকে কিন্তু সবজির দামটা একটু বেশি থাকে, চাহিদা বেশি থাকে, বিশেষ করে পুজোর সময়টা বা পুজোর পর। হ্যাঁ, তো আপনি কিন্তু যত তাড়াতাড়ি মূল জমিটা তৈরি করবেন বা বীজতলা তৈরি করবেন, তত তাড়াতাড়ি কিন্তু আপনার কিন্তু ফলনটাও তাড়াতাড়ি পেয়ে যাবেন এবং বেশি দিন হিসাবে পাবেন। তাছাড়া আমরা বলি, এই এখন কিন্তু অনেক ধরনের উন্নত মানের বীজ আমরা পাচ্ছি, হ্যাঁ, যেটা করে কিন্তু ফলনও বাড়ায়, ঠিক আছে। যেমন এখন বাজারে হাই ভ্যালু ভেজিটেবল যেমন ব্রোকলি, ঠিক আছে, লেটুস আমরা কৃষক ভাইরা বাজারে দেখছি খুব ছানে যায়, যেমন লাল বাঁধাকপি, হ্যাঁ, রেড কেবেজ আমরা বলি, সেগুলো আপনারা করতে পারেন, সেগুলোর কিন্তু বাজারে খুবই চাহিদা রয়েছে
1: এবং ভালো দামও পাবেন।
0: হ্যাঁ, ভালো দামও পাবেন, সেই দিক থেকে কিন্তু আপনারা এই এই সবজিগুলো আপনারা নিজেদের জমিতে লাগাতে পারেন।
1: হ্যাঁ, একদমই, যে আপনি লাল বাঁধাকপির কথা বললেন কিংবা ব্রোকলির কথা বললেন, এগুলো যেমন পুষ্টিগুণ রয়েছে, হ্যাঁ, তেমনিভাবে মানুষের চাহিদাও রয়েছে। তাই কৃষক বন্ধুরা যদি এগুলো একটু বেশি করে চাষ করেন তাহলে কিন্তু তারা লাভবান হবেন, এবং যত তাড়াতাড়ি সবজিটা বাজারজাত হবে তত বেশি মানে লাভবান হওয়ার সম্ভাবনা বেশি। তাই দেরি না করে এখনই তৈরি করে নিন আপনার জমি, এবং জমি তৈরি করে অবশ্যই তার আগে আপনি বীজতলাটা তৈরি করবেন। হ্যাঁ, বীজতলাটা তৈরি করার পর, বীজ রোপণ করার পর চারাটাকে কতদিন রাখতে হবে?
0: এটা বিভিন্ন জাতের উপর নির্ভর করে, তো সাধারণত 20-25 দিন বা 30 দিন ম্যাক্সিমাম মধ্যে কিন্তু বীজ কিন্তু লাগানোর পর, যেদিন লাগালাম সেদিন থেকে কিন্তু যদি আপনি সঠিক পরিচর্যা করতে পারেন তাহলে কিন্তু দেখবেন চারাটা বেশ মোটামুটি 3-4 ইঞ্চি সাইজের হয়ে যাবে। তো অনেক সময় বীজ লাগানোর পর আমরা দেখি বীজ কিন্তু আমরা একটু বেশি বলি লাগাতে, কারণ কি অনেক সময় কী হয়, বীজ হয়তো পোকায় নিয়ে গেলো বা পিঁপড়া নিয়ে গেলো, সেই জন্য একটু বেশি করে লাগাবেন। কিন্তু লাগানোর 7-10 দিন পরে যখন অঙ্কুর জার্মিনেশন হয় তখন একটু দেখে নেবেন, যদি বেশি থাকে আপনি আমরা বলি থিনিং বা একটু কমিয়ে দেবেন, তার ফলে কী হবে বীজটা একটু খাওয়ারটা বেশি করে পাবে, কারণ অল্প জমিতে বেশি বীজ দিলে আবার কিন্তু খাওয়ারটা কিন্তু ঠিকঠাক যদি না পায় তাহলে কিন্তু গাছের গঠনটা কিন্তু ঠিকঠাকভাবে হবে না। এবং আমরা জলটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে মাটিতে জল আছে কি না, কারণ শুরুর দিকে কিন্তু আমরা লাগানো যেদিন দিলাম সেদিন তো জল দেবই, বীজতলা বীজটা যেদিন লাগাবো, তারপরে কিন্তু 2-3 দিন পর পর, হ্যাঁ, ওয়েদার বুঝে মাটির তস বুঝে কিন্তু আমাকে অনবরত কিন্তু জল।

0: জল দিতে হবে
1: এবং যে বললাম থিনিংটা, থিনিংটা করতে হবে মানে কমিয়ে দেওয়া, হয়তো কিছু চারা হয়তো বেশি আছে সেটা আপনি ফেলে দিতে পারেন, হ্যাঁ তুলে নিতে পারেন। হ্যাঁ, তার ফলে কী হবে, আপনি পরবর্তী সময় যখন চারাটা তুলতেও কিন্তু আপনার সুবিধা হবে এবং গাছের গঠনটাও ভালো হবে।
0: আচ্ছা,
1: এবং লাগানোর ঠিক আমি যদি বলি আমার 25-30 দিন তার মূল জমিতে যদি তৈরি হতে থাকে ততক্ষণে কিন্তু আপনি, আমরা কি বলি যে 2-3 দিন আগে কিন্তু জলটা একটু কমে দিতে, 3-4 দিন আগে, তার ফলে কি এটা বলি হার্ডেনিং, মানে গাছটা একটু শক্ত হওয়া, কারণ আপনি যে আঘাতটা হয় সাধারণত এই বীজতলা তো খুবই যত্নের মধ্যে থাকে চারাটা, তাই না, যখন আমি মূল জমিতে স্থানান্তর করব তখন কিন্তু একটা হার্ডেনিং মানে একটা ধাক্কা খায়, ঝাটকা খায়, তো সেটা যেন কম হয় সেই জন্য আমরা কী করি 3-4 দিন আগে জলটা একটু কমিয়ে দিই, যার ফলে কী হবে গাছটা একটু শক্ত হয়ে যাবে এবং আপনার কিন্তু গাছের যে এই যে মানে নষ্ট হওয়াটা কিন্তু সেটা অনেকটাই কমে যাবে।
0: মূল জমিতে রোপণ করার পর কি কোনো ছায়ার ব্যবস্থা করতে হবে?
1: হ্যাঁ, যদি ধরুন আপনি, আমরা তো বললাম যে সাধারণত আমরা বিকেলের দিকেই মূল জমিতে আমরা লাগাই, তো সেদিক থেকে যদি রোদ বেশি থাকে আপনি একটু আমাদের গ্রামে গঞ্জে অনেক পাতালতা আছে বা কলার খোল কেটে কেটে আমরা কিন্তু যদি ছায়ের ব্যবস্থা করতে পারি অবশ্যই ভালো, 2-3 দিন প্রথম 2-3 দিন এটা ওয়েদার বুঝে আপনারা করতে পারেন, যদি তাপমাত্রা বেশি থাকে করলে ভালো গাছটা তাড়াতাড়ি দাঁড়িয়ে যাবে,
0: গাছটা
1: হয়তো কিছু কিছু গাছ একটু শুকিয়ে যাবে, সেদিক থেকে আপনার মাটির দশটাও লক্ষ্য রাখতে হবে এবং আবহাওয়ার উপরে লক্ষ্য রাখা উচিত আমাদের।
0: একদমই, আমাদের সময়ও প্রায় শেষের দিকে, শেষে যেটা জানতে চাইব এখন ধানি জমি যেটা রয়েছে ধান উঠে গেছে, এসব জমিতেও কি শীতকালীন সবজি চাষ করা যেতে পারে?
1: অবশ্যই, আপনার যদি আমি বলবো আমরা অনেকেই দেখি যে এক জাতীয় এক ফসল মানে জমি বেশি আমাদের ত্রিপুরাতে, কিন্তু আপনি যদি বাইরে দেখেন 3 ফসলা জমিও কিন্তু আছে, 2-3-4 বারও ফসল করছে একই জমিতে, তো সেক্ষেত্রে আমরা যদি আপনার জলের ব্যবস্থা থাকে আপনি অবশ্যই আমি বলবো আপনার ধান লাগানো কেটে ধান উঠিয়ে নেওয়ার পর যে জমিটা থাকবে সেটা চাষ দিয়ে কিন্তু আপনি বিভিন্ন ধরনের সবজি আপনি করতে পারেন, তাতে কিন্তু জমিটা কী হলো এই উর্বরতাটাও কিন্তু বাড়বে, যেহেতু আপনি জমি তৈরির সময় আপনি বিভিন্ন ধরনের সার ব্যবহার করছেন, ঠিক আছে, প্রাকৃতিক জৈব সার রাসায়নিক সার যাই দিচ্ছেন সেটা কিন্তু আপনার জমির উর্বরতাটা বাড়িয়ে দেবে, তো আপনি কৃষক ভাইদের অনুরোধ রাখবো যে আপনার জমিটা না ফেলে রেখে হ্যাঁ আপনি কিছু চাষ করুন, এবং আমি বললাম এখন কিন্তু বিভিন্ন প্রজাতির ভালো উন্নত মানের সবজি পাওয়া যাচ্ছে, হ্যাঁ এই যে সবজিগুলো কিন্তু ভালো রিটার্ন পাওয়া যাচ্ছে, ভালো দাম পাবেন, হ্যাঁ তো সেই সবজিগুলো আপনারা করেন এবং জলের ব্যবস্থা রাখবেন, এবং আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন যেন যদি কোনো হয়তো বৃষ্টি বা আবহাওয়া পরিবর্তন হবে সেক্ষেত্রে ড্রেনেজ ব্যবস্থাটা জল যেন জমিতে না দাঁড়ায় সেই ব্যবস্থাটা আপনারা আগে থেকে প্রস্তুতি রাখবেন যাতে করে জল জমিতে না দাঁড়ায়।
0: অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা আলোচনা করার জন্য। কৃষক বন্ধুরা, এতক্ষণ আমরা শুনছিলাম শীতকালীন সবজি চাষে বীজতলা এবং মাটি তৈরি এই প্রসঙ্গে একটি আলোচনা, এতে অংশগ্রহণ করলেন ডক্টর সৌরভ দাস, সহকারী অধ্যাপক, ত্রিপুরা সরকারি কৃষি মহাবিদ্যালয়।
1: নমস্কার।
2: ঘর গৃহস্থের আসরে এবারে শুনবেন লোকগীতি, শিল্পী গোপাল বন্দ্যোপাধ্যায়।

শুনলেন লোকগীতি গোপাল বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। সেই সাথে আজকের ঘর গৃহস্থের আসরের এখানেই সমাপ্তি। আকাশবাণী আগরতলা।

0: আকাশবাণী আগরতলা যথনি ফাইসিং খা কাহাম ইয়াফারি তাপুক সেংজাকু তিনি সানজা জোরানী ককবরক পান্দা তিনি পৈলাও নখনারে চাকানু ডাক্তারনি পান্দা
1: সানজা জোরানী খুলুমনি আপার যেন তিনি চিনেও সা খামক্রাইনি পান্দাও খালায়ানো রেনাল ফেলিউর এবার কিডনি ডিজিজ নতুই যেন তিনি খালায়নাই ওখানে ও বেমন রোগী চিনে রকগ্লাম সালাইনের বাকি যেন কবগত বোকা বরম গান ডাক্তার সিদ্ধার্থ দেববর্মানো বইলানো ডাক্তার বাবুনো খুলুমকা
2: খুলুমকা
1: আও যেন তো তিনি রেনাল ফেলিউর এবার কিডনি ডিজিজ নতুই সালাইনি আজও খাবা বইলান সাইমান নামু চো ও যে কিডনি হিমানে আমার বমতি হাই বন কিছু সবাই শুক্রবে যেন সাই খালি গাড়ি
2: কিডনি ইংখা সিনি সাগো বাবিংনিও দো বহক ইয়াং ফাজিং গা অমন চিনি যে থুই ন সাকি নাই সিনি সাকনি যে হামিয়া মানই সং সামার বা সং জেসপন তাবরম দি ইনজেকশন রপন সং বাক্সা রজা ইয়া দিবা যে কোনো মানে হামি হাপ কাহঙ্কে হামতি পান হাম মানো যিনি অর্গানিজম হুঙ্গি নিনি বিষ হুমদি যে সামানি যে নাঙ্গিয়া মানই আবর ন সং ফিল্টার খাইমা জাগা একচুয়ালি বো সিনি থুই ন সাকি মানি জাগা গা সাকি নাই যে হামিয়া মানই যে রহমানি আবত সুতুই নিনাই নকর যে অম সিস্টেম যদি বাবি নি যদি হামিয়াং হাঙ্কে বা বাবিসাপন হামিয়াং খাঙ্কে যেন তো রমিমান তবে বরক যখন ইয়াগানি নিন হামিয়াং খাঙ্কে আবরক বাজিনানি থাকো
1: ইনকে অম তামনি বাকি না বুমতে হাই যে কিডনি ড্যামেজ রিং মানে বা কিডনি হামিয়াং থাকমানি অম বুমতে হাই বাকি ইং চিন সাগো
2: পুলানো খানা থাকা সবসময় যে নুই দমান তাও যে ইংরি দমান যে বড় ও ডাক্তার নি বিটি হাইন ডাক্তার ফুলুয়া উইনি চালাই মানে
1: আমতো চিন বড় রক বেলাই কেন খেলায় তাং হিংকে কামি আম চালে ও তাসে সবসময় ডাক্তার ও মান থাকিয়া হিংকে আজ যে সাইমা মানে বিটি রক যে পায়ের চালায় ডাক্তার আমাকে বেলাই চাইয়া
2: বিশেষ করে চিনি যে সামানি বিচি তোমান আবরণ সবচেয়ে হামকু গিয়া বকরক সামার আবাগিন গাবুক যে কিডনি ফেলার রংমাইমেনি বিশেষ বা বরক ইকো হাইকেন তাও বিচি তো যে যাখন মানুষ বলে দোকান লোক সাইমানো তাবু উমদি সামানি বিটি হিনি সাই নাই দোকান নাহারি নাই নিজে চালাইও আবুতো কাইসা দোষ মাত্রা তো বহু
1: আবহাওয়া
2: আব হাইন লঙ্কা চালাইও অলো হুমকা অমতুই কিডনি ড্যামেজ কিডনি নষ্ট হই নাই অমতুই বড় প্রায় মানজাক বাইও আবুতো তাবো যে মুগমানি তাবো যে বেশি বরফ মুগজামানি যেটা তো যে সবচেয়ে বেশি পাড়ার প্রায় নুগানা যে ইনফেকশন হুমানি তাবো যেসকল তুই র কাহাম তুই নুং যাই তাকো তুই তাবো রমদি স্যানিটাইজেশন খাই জায়গা যে অনেক সময় হাইন কোয়ালি তুই নুং লাইও লামা জাঙালি তুই নুং লাইও জেসপনো যে মানো যেফোরপন আও নুং খাঙ্কেন চেন না কোন কক্রি টাউন খাবা সব বরক্ত আবন বন কাসুনানি যে আর অর্গানিজম আসলে তো ফান করে যে ইমিউনিটি হাই কেব যখন কিডনি তুই বরং ফিল্টার খাই থাকে বং নখরের হরানাই বাক্সা আজার কচাই নাই ইনফেকশন খাই ইনফেকশন বাকি বহাই কিডনি ড্যামেজ হিমান সাই রক প্রায় তাপনাইছে পেসারাং মানে পেসারাং নাই অনেক কদমা রমিমা জাগি দোকানকে হামিয়াং দো বিটি বুসারালাইয়া হাই হলো মুনি থাকো সগৈনে বকর সগৈনাই কিডনি সবাই লিভার থাকাই কেন আবো অনেকদিন ধরে হাকে ট্রিটমেন্ট খাইজেন তো হাঁকে ইয়াও হাকিব

0: চিনা কিডনি এফেক্ট খাইনে অল কিডনি এহাই প্রায় নুগান চালাই রক বাকসা দুলাই যাক ইয়ং চাইমিয়া নাইয়া ফুলিলাই যাক পেপার নুগান পত্রিকার প্রায় কিডনি ডোনেশন নাগ কিডনি নাইনা নাম আপনি রকমের আবুতো তাবো নুই দমন কমন যত নাবো তাবো নুই দম তেব তো তাবো ইঞ্জুরি মানো নাবো টক জাগাই বহল লগ তাবো
1: হাকে
0: বমি মানো তাকাই সবচেয়ে আগে হামিয়া দমন তাবুতো আবু কম নুক যাক আবু ডাইরি আংখান প্রায় নুগান ডাইরি আংখান সালাইয়া দেবা কি ফাইলিয়া ও বরফ বাজি নানো পারান বরফ প্রায় যারা আগে রোগ নুগুই ফাইজা রোগ বরফ এক্সপিরিয়েন্স গান খাইমন আবু নু আবু কাছে কারণ যে চিং সাংনি তাবো হঠাৎ চিনি থই থই যদি বা তামো ভলিউম কমি থাকে আবু নই মানে ডাইরি আংখানকে ডাইরি আংখা চিন সাংনি যত তুই নকরি থাকো খি ইংনি নাই খি তুই নকরি থাকো হাই ইংখানকে না আর চিনি সাকনি যে থুই নি যে তুই দমনি আবু সতর যাবো রানী থাকো গতে অন্যান্য সাকনি বহাই নাকান থুইনি ন সতর যাবো হাই ইংনে চিনি থুইনি যে ভলিউম আবু কমি থাকো প্রেসার বহাই কমি থাকো চিনি ব্লাড প্রেসার কমি থাকো অটোমেটিক কমিছে না যদি ভলিউম কমি থাকে হাই ইংখানকে তামো চিনি কিডনি বহাই ন বত চলি না বই বহাই থুই নাম বসুদ থুই সাকিয়া ব বহাই না থুই সাকি না বাকি থাঙি দোক না বাকি থুই বাইন চলি দো বিদার ব্লাড সাপ্লাই সামু নাও হাই ব্লাড সাপ্লাই কমি থাকো আর কমি থাকে ন বিন ফাংশন সেল অফ ডেমেজ থাকো আর অনেক নাই চিনা কাইসা কাইসা কিডনি প্রায় ওয়ান মিলিয়ন প্রায় দশ লক্ষ নেফ্রন দো নেফ্রন গা আবো কাইসা চিকন চিকন যেমন তাবরম দি নক টাকাই অনেক ইট নাও হাই কাইসা ইট আবো হাই থাকো কিডনি আবো হাই দশ লক্ষ দো যেটা বনো সাকি নাই যে থিন সাকি নাই আবো দশ লক্ষ যদি রমনি আবো কমি থাকা থার্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট হাই ইংখানকে তো বিন ফিল্টার রেট বহাই কমি
1: থাকছে
0: হাই ইংগেন চিনি সাগত নাই সবসময় প্রোটিন আবো ন মেটাবলিজম খাঙ্কে ইউরিয়া আবু সুতি কাঙ্কে যদি আবো সুজাই হাঙ্কা নাই বা ড্রম রক মনামুই দোকানে কাইসা বপ্তি বাহাই আবু একচুয়ালি আবো ইউরি আছে যে সাগ চিন সাকি থাকবো যে প্রোটিন রক দো গতাই সামানি যে প্রোটিন জাতীয় মানে চাকা বাহান রক চাকা আ রক চাকা আবুর যখন আবো হজম মানে মেটাবলিজম মানে হাই আবো ইউরি আংনি না অল আবো নকরি থাকছে সুতি যে হামিয়া থাকো যে সামনে কেন আবো জমি থাকাই ইউরিয়া যখন জমি খাঙ্কে চিনি সাগো চিনি ব্রেন রং নষ্ট লাইব লিভার নষ্ট লাইব বা যাত্রার পর চিনি সাগো আবো নাইয়া বিষ হাইন থাকো ইয়াও কেন আবো যে ফিল্টার খাইমিয়া যে বিপদ থাকো বরফ শুধু কিডনি ড্যামেজ নিয়ে বরফ থাইয়া বিনি অন্যান্য কন্ট্রিবিউটরি ফ্যাক্টর বতো তেব তোমার যে মানে বিচি চালাই মানে ও বীজ থাকো আং সানা নেমে যে বাক্সা বীজ রক চালাই বা সামু রক অনেক তাবো নাই সামু প্রিজারভেটিভ হিসাবে নাই বিখি রোগ রোগ খানা খানা প্রায় ও যে অমতুই ঠান্ডা নজানাই অমতি রোগ অবতুই রিজাগৈ দো হাই মাত্রা বেশি বাকসা বেন রোগলাই যেমন খানা খানা সামু গবো হাইন যে প্রিজারভেটিভ হিসেবে ফাস্ট ফুড রমনি যে কোম্পানি অনেক সময় অপ্তি মাত্রা বিসিরি যাহাতে ডাক্তর মানা খাই অপ্তি রোগ চাই বাকি কারণ অনেক আবু তো টেস্ট খাই খাইও ঠিক ন কিন্তু অনেক সময় তো কম বেশি ইংনে যদি হমদি না আপতি মাং চাই টাকা চাই হাই তো অনেক মা জমি
1: থানে যে কিডনি পাথর কিডনি ড্যামেজ মানুষ কক্স হয়ে
0: যায় আবুকে তারপর যদি পাথর কতর মি থাকা তাই যে বাকসা পাথর তো সিগুন সঙ্গ ফানো বাকসা সঙ্গ সাইমানো যে সামানি বাকি নাই সঙ্গাবো ডাক্তার থাকাই হাই আবার আসে আবো নষ্ট খালি মেয়া রাতে বিধি রক চাই যখন কতরম থাকে না সাইলেন্ট

0: 생각하나? 말해 거더롱이 좀어 어디서 쓴 때마야?
1: 아
0: 이게 땀은 뭐 조금 스티 또 팀 못했는데 당선 했는 거 같긴요. 근데 뭐 넣고는 라마메 된다.
1: 아
0: 말해 넣고는 제문 반 태자 가인도가 이게 아스트 아스트 뭐 좀이 동시네. 이제 오버플로우만 아버지 미션 넣고시네.
1: 아 자.
0: 하인 게 땀은 아 또이 스티 좀 이때 좀 이때 키트니고. 빈날이오 또뭐 가서 파시네 블레. 하인 게 키트니 너 뭐 아스트 아스트 대부 떠오르시네. 모두 스페셜 시네블레. 자, 또이 서디 조미는 막이. 하인간게노 프레셔 인테인테 올로케 우키니니지 셀로. 아브로 데미싱 탄다. 그러니까 이 하케노 어느 소모요 키드니 펠러로 우헨 미정어 키드니 데미싱 탄.
1: 하이게노다. 이게 증비냐모니 럭코노게 담담응노 박사게 또 증노고 제 약약 독레 탕마니 아무게 키스디 파야 암테르 누고 이게 아무도 비니 럭코노나 제 키드니 제서 프로블럼 칸카 암테 아이 맨 심톰 에바 럭코노 자나이
0: 다디
1: 제 아무노 카르데 토토 테 쿠브니로
0: 아우 키드니 데메스마니 치니 닥터니 모텐카 두이 박 클라이작토
1: 아
0: 타이상케 에큐트 타케상케 크로니
1: 아
0: 에큐트 마네 কাহামতে হঠাৎ নিতা গেতা খেচাংকে কদমা রমিনে ব কিডনি হামিয়া মানজাগি টঙ্গ কেন চলিন ডঙ্গ অলতে অলতে ব হামিয়াঙ্গি ছং আসক্তা গ যখন একিউট গাং কেন ইকো জে আং জে সাইক্রামেন্ট কো একটা কারণ জে ব রমটা হঠাৎ না অ্যাক্সিডেন্ট গা বিনি থুই থাঙ্গা থুই নকর গা হাইঙ্গ কো ব্লাড ভলিউম কমি থাকছে না হাইঙ্গ হঠাৎ বিনি সুতির বন্ধুং থাকছে কারণ ব্লাড সাপ্লাই করি ইঙ্গে তো সামনে ফিল্টার খাইছে না গেটা কেছে কে ইকো ডাইরিয়া আঙ মানে তব ডাইরিয়া তো হঠাৎ নুয়াব যখন যতন সাইম হঠাৎ চিন সাগনি তুই সু তুই সিমিয়া সিনি যে কিডনি তো বিনি রেগুলেট খাই বিনি সিনি মিনারেলস যে তামনে বলো কেমিক্যালস রক্তটা ক যেটা সিং সাগো নাম সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড অনেক খানা খানা ক্রিয়েটিন রোগ সুগার নিনি প্রোটিন চিনা ইয়াবো ব্যালেন্স না রাখনা বাকি বহাই না বুঝবো সংগঠন ইয়াবো বহাইন তামো এক্সেস ইঙ্গি থাকো বেশি ইঙ্গি থাকো বা অনেক সময় কম ইঙ্গি থাকো কারণ বিনি ফাংশন তো অ্যাবনর্মাল থাকা বলে নিনি ডাইরিয়া খাব ইহা কেন বহাইন সে তুই বোথাঙ্গো বিন লগি অমতি কেমিক্যালস রোগ থাং থাকো হাই কেন কিডনি ও এফেক্ট নো কারণ বো বিনি যে সামু খাইনি যে সামু আর কেমিক্যাল স্ট্রোক নাঙ্গো আবো মান থুই আগে থাকো তিনি থুইও আবো কাছে কারণ অনেক সময় তো টঙ্গ নিনি যে ইঞ্জুরি যে হাইনপান ইঙ্গি মানো যে টক্সিন বা অনেক সময় বডি রং নিনি যে প্রেগনেন্ট সময় যেমন রকম ব্লিডিং খা অর্থাৎ বাক্সা টঙ্গ একটোপিক নিক খানা কাছিল যে একটোপিক প্রেগনেন্সি ইঙ্গা যেটা যে জায়গা চড়াই তরনা কক
1: আর জায়গা
0: আরো তলিয়া উইনে তে কুমুন জায়গাও যেমন টিউব সাধারণত ইউটেরাস অঙ্গ ব আবঙ্গিকা তারপর টিউব বিনি যে ফেলোপিয়ান টিউব বা উবারি রোগ পালনি মানি বা অনেক সময় তো বহু বিজু পান আবো সঙ্গি মানি মাইগ্রেট ডাক মাইগ্রেটিং থাকো কেন ব বিনি জায়গাও টঙ্গিয়া হাঙ্গাঙ্কে বো যখন তরি থাকেন আস্তে আস্তে আবো দিল্লি তর হাই গাবো ফাটি থাকো কারণ বোধ স্পেস গ্রেভি নি আর তোমেন বা হাই কেন ব্লিডিং আর ব্লিডিং খাঙ্কে আবো অনেক সময় বরক তের মাই যে বিন সাগো ব্লিডিং দম হঠাৎ ফুসাই থাঙ্গো সাইমিয়া নং মেয়া আহ অনেক সময় তো বহক সাবো যদি বহক সাই আঙ খাঙ্কে বা বহক সাপন যদি আবো তো নি এক্সেসিভ ব্লিডিং নি থাকো হাই ইঙ্গিনি কো থুই কমি নে তারপর স্ত্রী আর বুন থাকি না কেন রেনাল ফেলার ইঙ্গি থাকো কেসম পুলানো যে নুকজম আঙ্কে কো একিউটো যে সাইক্রমের মানে আপনকে নি দুমার র আবরো আবরো নুকজাই আবরো সুতি সিমি সুতি আনো সুতি কম সুতি আনো চিনি মতে ইঙ্গে তো যেমন সালো দেড় থেকে দুই লিটার অনেক সময়
1: বড়
0: সুটি আনতে সুই বহিন আবহিন সংসাও ডেলি দেড় দুই লিটার নাম কারণ সুতি শুধু সুতি সিমিয়া সিনি তো কলম তুই ইয়ত বহাইনও নকরো চিনি মুক্তিরও নকরো ইঙ্গে চিনি বকুংটির নকরো হিট আনিব থাঙ্গো তো মেইন তো সুতি দিন চিনি যে তুই জাতীয় নকর মানে
1: ইঙ্গে তেকে সর সুনাম সুমতে খামানি যে নেফ্রাইটিস বেমার হিনে খামানি ইঙ্গে অমতে হে বেমার খাঙ্কাই বমানে কিডনি নষ্ট উঙ্গিফান মানো হিন খানাও গমকি কক সই দে
0: আও নেফ্রাইটিস আবো একই কংনো যে কিডনি ও অনেক পার্টস তো এই দেবা কাছে নগত নি

दुगा जानला टो वाल टो सिलिंग अब्ते है पार्टस पार्टस अनेक दंग कैसा पार्टस नष्ट इमानी नुबुमटा अब किडनी जे फिल्टार खालामनाय जे सिखन सिखन आं जे सिखन जे जायगा बुजिने आब जों बुमुंग्रोता जेबो खायसे बनो नस्तं दि किडनि तो डेमेज जों कारण अनेक दिन दरा उमति हामियां टंखे कायसा काहाम टंमानि गानानि आब वहायनि एफेक्ट नि थां लाबो क लं प्रसे क्रोनिक गो চিনি আবার বুলেন থাকা যে কিডনি শুধু চিনি যে হামিয়া মানে থ্রি নি যে হামিয়া মানে ফিল্টার খাইনে সিমিয়া বিনি টাকা যে সামুন বাসিনি যে প্রেসার ব্লাড প্রেসার আপন ঠিক মতে তন্নানি নর্মাল ফ্লাইন তন্নানি আর বহাইন আবু সামুন নাও আর কিডনি ইউনো কাইসা হরমোন নখরো যেটা চিনি ব্লাড প্রেসার রেগুলেট লাগে টাকা দঙ্গ যে চিনি সাগ থই মানে আর থই বহুরো কম বেশি ইংনা নাই হরমোন বহাইন আর কিডনি উঙ্গ যখন কিডনি ড্যামেজ অনেক দিন ধরা কিডনি তো একলগে যত্ন তো কারণ আর তো আংসাকা প্রায় 10 লক্ষ নেফ্রন টঙ্গ যাতে বিনিতে অন্যান্য ফ্র্যাকচার টঙ্গ বাবিসা উমফানতে বাবিসা যদি কিডনি কাহামকে আপন জঙ্গাব সিজাই আনি থাকব কিন্তু উম খাঙ্কা তো সাধারণত কিডনি একলগে আপন প্রবলেম বেশি গাবই যখন কিডনি কাইসা কিরিফন বর থাং খানা খানা কিডনি কোনো অসুবিধা করে কনভেনশন খেলাইনে থাকি তো কিডনি এফেক্ট নি দোকা বড় চিনার যে হরমোন নকরলিয়া হাই তাম আর যে চিনি থুই তো সনামানি হিকে জাগা হাঙ্গে উব বেকারিং বিসিঙ্গ যে বুন মেরো আর বুন মেরো ন সনামান বাকে সিগনাল সপয় ওই কয়াং কিডনি যে হরমোন কিডনি যদি ডেমেজ হাঙ্গে যার কেমিক্যাল হরমোন নকরি হাঙ্গে তো সিগনাল মাইয়াকে প্রোডাকশন গিয়া হাই কেন আস্তে আস্তে এনিমিয়া আং ঠিক কমি থাকুন এনিমিয়া খাঙ্গে তামুন চিনি যে শাক নি তুই যে আপন ডিস্ট্রিবিউট খাইনি চীন থুই নি বহাইন কাসা রোল দঙ্গ বন চিনি শাক ন যে তুই ন রমিত নানি যখন থুই কমুন থাকে না হিমোগ্লোবিন কমুন থাকে না নিরে অ্যালবুমিন কমুন থাকে না প্রোটিন জাতীয় এটা হাই তামুন তুই রং ইয়াং ইয়াং তামু হাবি থাকলো সেলও হাবি থাকলো যখন অনেক দিন দেরা আহিং তো কাকে ও যে সং তো বরক তো হাই আসুগ তো নবলে যখন আসুগ হিম হাই কেন ব যে জাগ গই তো বিনি যে জায়গা তলা আই ফাজিন ব গরক থানা যে আবু কইন উই ইয়াকুর ডুবার বুঝি না যখন বেশি ইয়াকুর ডুখা অবুখা তো ফল বিনি আর যে জায়গা করিয়া হাই কেন অল চিনি বহগো বাহিন সকাশে নাই কারণ তো স্পেস কমা কারণ এও চিনি লিভার বাহিনী নষ্ট হয়ে থাকো আর সময় আই একটি ব্যাক প্রেসার নিয়ে নেয় অলকে উক এসআইটি সিন্ড খানা খানা যে ভোগ তরমানি ভোগ কটমা তেজ বিমানি এই হাই কেন যে ক্রনিক খাঙ্কে যদি অনেক দিন ধরা বাজারি ঢঙ্গা উমতি রাখতে নুকজা ট্রিটমেন্ট খাই যে হ্যাঁ উমতি নিমা

0: tin mu phajin
1: inga mono jung bai kai manje tongnan bage jung tam phai tongnan nang no tai bi treatment ro bai bai
0: nai je acute ni ko to chini treatment jodi wa cause tam bage ka to bleeding ka blood volume kom pressure kom hai ga ga to logi logi ko thi ro abunu su thi ro thi ro hai ko fluid ro layo chini ko silent no hindor no khuna diarrhea ga abunu datino sing abunu sao bisesh ko sarai rong no diarrhea neglect ta khai karon khana khana ye ro ko bhukti ke sarai rong diarrhea bai borok thi to ta phon se abo 10 ta je sara piti ro sarai rong je thi to ba je rog bai diarrhea ka sa আবন যে সিনিয়মতেই অ উন্নত মানে যে ডেভেলপিং কান্ট্রি লগন অমতি রকিসি মান হইতো কারণ হাইজিন করে সিনি যে স্যানিটেশন খামিয়া সঙ্গতম প্রপার দম সেফ ড্রিঙ্কিং ওয়াটার তুই পিঠেকে নো
1: গাইড
0: গসামু মহন সং আবন আস হাইজিন মেইনটেইন খাইয়া যে ইয়প্তি রং সং খেয়াল মান রাখ দাইতো যে চা বিশেষ করে সরাই রং ডাইরিয়া ওয়াশা মানজা খান গায় আব খুব খামিয়া অলো কিডনি ড্যামেজ তো পুরাং আপনি কিসে কিসে অল অনেক বয়স রং হাঙ্গে ক্রনিক মানজা গিয়ে নাই অল কিডনি বদলে আসতে এন স্টেজ হলো বো যে সামুটাং নাই আবো পুরা স্টপ করে রেখা বো আর মালিয়া আর যে খেলাই তো আউ বয়সি সাকতে চলিবিয়া কারণ সঙ্গ যে নাঙ্গ তা 100% নাঙ্গ আর বিশ 50% খামিয়াং ফান তো বকুম রকমের চলি থাক মানে কিন্তু আবুন ইতে বকুমি খান কে তো বাবতে নারং মালিয়া হাই গেন হচ্ছে নিউ যে আং যে সাইখানা মে ইউরিয়া ক্রিয়েটিন তেও খামিয়া মানে রো সিন সাব হাবি থাম হই হাবি থাং কেনি কো বকর রগ হাবি থাং কেনি কো তাও কবর হাই রো ইয়াং সাইমিয়া থুইবিয়া সেম সেম ই হাই রো
1: পদ্র পদ মুজাক ছিনে তা
0: কিডনি ট্রান্সপ্লান্ট তো ব্যবস্থা তো তাও খলাই দো তো বাবু তো অনেক
1: রাং নি
0: ব্যাপার হাই কে বান্নানি যে ডোনেশন যে ডোনেশন খাইনে বনো বান্নানি কঠিন আবু তো নিনি 3 মিলিয়ন না গনে বিনি ইমিডি
1: তাওর কি তে শুননা মুজং গো তাবু নগনি খরক সব বড় মান জাখা কিডনি বেমার বাই কে বিনি হামিয়াং থাকা গেতে খরক সব নগনি ন বড় বড় নি না থাকা গাই দি দা মান
0: তাই যে আবু তো ঠিক ন যে নিজি নি গোষ্ঠী নিবিশিং নিজে নি রিলেটিভ নিবিশিং কে মিলিয়ন সামস বেশি তবে 100% মিলিয়ন কোন কোন বাক্সা রিলেটিভ এখনো মিলি মানো যেমন চিন্তা থি রোগ লাই দেবা কিন্তু আহ নিজে নং নিম কিন্তু থি রিবা অনেক সময় ব্লাড গ্রুপ মিললে ঠিক আবো হাইন কিডনি আবো নিজে নং নিম মিলনে চান্স বেশি আসে তবে 100% মিলব না আবু কোন করে কারণ আবো অনেক ফ্যাক্টর তো ব যে আর খেপাইব আবো দুদামি নাইয়া কারণ চিন বদি মিলিয়া হাঙ্গা কেন মনো ও ফাতা নিমানি হাই কে মনো ইয়াকারে না নাই বলো রিজেক্ট লাগি সাগুনা ইয়াতা সানা ইয়াতা আবু তো শুধু আবুয়া যে কোনো চিনি খরচা তে খরচা আসবে রিমিয়া তো হার্ট বহন ট্রান্সপোর্ট খাই আবু তো লিভার বহন খাই তো মানে তাবু তো অনেক খাই মানো তবে মিল না না গেতে কিসা আবু নিসা যে আবু তো সঙ্গে একবারে লাস্ট নি কক্স সাই তো তবে ডায়ালিসিস সঙ্গে নো যদি ক্রনিক যারা ফেল তবরম তব রোগী চলি তো তবে সিমটম নিবাগ চলি মিয়া সামু ফ্লেমি বুক ফ্লেমি হাই গাগে মুগ্ন ডায়ালিসিস ইন খানা খানা
1: আউগে বুমতি তাম ক্লাই
0: ডায়ালিসিস গে সিনি যে থিয়স যতন জমি ব্লেসিন যে খামিয়া টক্সিনটা গে বনো সাম ক্লাই রাটা যেহেতু চিনি ফিল্টার করিখা ফিল্টার নষ্ট নহা হাই কে সঙ্গাব কমন ফিল্টার বাই চিনি থৈন তিখলাই নাই মেশিন বাইকে তিখলাই নাই আর থৈন রিফাইন খাই নাই আর যে হামিয়া তংমনিয়া কেমিক্যাল রং খিবি নাই হাই আর থৈন তেউসা ডাইরি ফিল্টার আবু তো আবু হাইন অনেক পয়সানি ব্যাপার সময়নি ব্যাপার কারণ কাছে কাছে খেলাইন থাকে তো অনেক টাইম বনাঙ্গ রুগী বহাইন তো বলো ইঞ্জেকশন রান নাঙ্গ ইয়ন রান নাঙ্গ আবু অনেক হাই দেব বরং একটা কনভিনিয়েন্ট ইঞ্জাব লাগ সপ্তাহ বই মধ্যে খাই না খাঙ্গে এই কিন্তু ব্যবস্থা তো তঙ্গ কিন্তু যেন যদি আবুন তাবু সচেতন নাকাঙ্গে আবরং যেন যদি অমতি তাম তামকে ইং সাইমান খাঙ্গে যেন কাসুনানি তো ক্লাইয়া দেবা গাবন উচ্ছ্রাই রক নো বাক্সা তঙ্গ যে কিডনি ট্রান্সপ্লান্ট শুধু নিনি কিডনি ফেলার অমতি ইনফেকশন থাকে টক্সিন কে আপতিম কইয়া বাক্সা আসাই মানে দেরাম হতো যেমন রমডি সুন্দর প্রাইম ডুবলে ইয়াক ইয়াক বাক্সা

0: Bahadin ka to lang no tong to toy wana mane.
1: আশোক জরা মুকলি দেবর মানে খরাঙ্গ রচাপ মুং খানারে জাখা আকাশমণি আগরতলা অবনী লগিন পাইখা চিনি তিনি সানজা জরানি কক বরক পান্দা

শুনছিলেন কক্বরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এরপরে কক্বরক এবং বাংলা স্থানীয় সংবাদ।

0: প্রধানমন্ত্রী রাশিয়া ও ইরানের রাষ্ট্রপতির সঙ্গে আলাদাভাবে আজ দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। ইউরোপীয় কমিশন আজ আনুষ্ঠানিকভাবে ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি বা FTA স্বাক্ষর ও চূড়ান্ত করার প্রস্তাব ইউরোপীয় কাউন্সিলের কাছে পেশ করেছে। হুথিরা লোহিত সাগরের প্রবেশপথে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাবেল মানদ্বীপ প্রণালীর মায়ুন দ্বীপ দখল করেছে। জুনিয়র এশিয়া কাপ হকিদের প্রথম সেমিফাইনালে আজ ভারতের পুরুষ দল মালয়েশিয়াকে 3-1 গোলে হারিয়ে ফাইনালে পৌঁছেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ব্রিক্সের সদস্য দেশগুলি বিশ্বব্যাপী উদ্ভাবন এবং সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে উঠে আসছে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ সন্ধ্যায় ব্রিক্স বিজনেস ফোরামের অধিবেশনে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে ব্রিক্স দেশগুলি বিশ্বের প্রায় 50% জনসংখ্যা বসবাস করে। আন্তর্জাতিক GDP 40% এবং বিশ্ব বাণিজ্যের 25%-এরও বেশি অবদান ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির।
1: आज ब्रिक्स के देश विश्व की 50% पॉपुलेशन, 40% GDP और 25% से अधिक ट्रेड को रिप्रेजेंट करते हैं। इतना ही नहीं, इन वर्षों में जहां ग्लोबल GDP करीब 2.5 गुना हुई है, वहीं ब्रिक्स देशों की कंबाइंड GDP करीब 4.5 गुना हुई है।
0: প্রধানমন্ত্রী বলেন, বিশ্বজুড়ে অনিশ্চয়তার মধ্যেও ভারত বর্তমানে বিকাশ ও স্থিতিশীলতার ক্ষেত্রে আস্থার উৎস হয়ে উঠেছে। তিনি মেক ইন ইন্ডিয়া, ইনোভেট উইথ ইন্ডিয়া এবং স্কেল ফর দ্য ওয়ার্ল্ডের আহ্বান জানান। তিনি বলেন, সমুদ্রপথে যাতায়াত নিরাপদ ও সুরক্ষিত থাকলেই বিশ্ব বাণিজ্যে অগ্রগতি হবে।
1: গ্লোবাল ট্রেড তবে আগে বাড় সকতা হ্যায় জব সি লেন্থ সিকিউর হো, সাপ্লাই রুটস ওপেন হো আর সি ফেয়ারার্স সেফ হো। और इसलिए भारत फ्रीडम ऑफ नेविगेशन और सी फेरर्स की सेफ्टी का दृढ़ समर्थक है।
0: রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ওই অনুষ্ঠানে যোগ দিয়ে বলেছেন, গত 5 বছরে বিশ্বের মোট GDP 40%-এরও বেশি ব্রিক্স দেশগুলি থেকেই এসেছে। বিশ্ব জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষ ব্রিক্স দেশগুলিতে বসবাস করায় অভ্যন্তরীণ বাজারের চাহিদা বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা বলেন, দক্ষিণী বিশ্ব বা উন্নয়নশীল দেশগুলির উচিত উৎপাদন এবং প্রযুক্তি ক্ষেত্রে নেতৃত্ব দেওয়া। একতরফা নিষেধাজ্ঞা জারি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান বলেন, বাণিজ্যের জন্য ব্রিক্স গোষ্ঠীভুক্ত প্রতিটি দেশে নিজেদের জাতীয় মুদ্রার ব্যবহার অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে উঠতে পারে, এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গড়ে তোলা জরুরি বলেও উল্লেখ করেন তিনি। ব্রাজিলের বিদেশমন্ত্রী মাওরো ভিয়েরা বলেন, বিশ্বের সমৃদ্ধ অর্থনীতির মধ্যে সংযোগ স্থাপনের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে ব্রিক্স আরও সুসংহত হয়েছে। বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল তাঁর ভাষণে বলেছেন, ভারতের সভাপতিত্বে ব্রিক্সের মূল লক্ষ্য হল সদস্য দেশগুলির মধ্যে আরও ভারসাম্যপূর্ণ বাণিজ্য নিশ্চিত করা এবং বাণিজ্য সম্প্রসারণে সম্ভাবনার দিকগুলি খতিয়ে দেখা।
2: Friends, BRICS today represents almost 1/4 of global trade, and India is an important pillar of the intra-BRICS trade. Engineering goods and electronics account for the largest segment of India's manufactured export. India is also known as the pharmacy of the world. We see BRICS as an important market for these and other products that India seeks to take to the world as a trusted partner.
0: নতুন দিল্লির ভারত মণ্ডপমে আগামীকাল শুরু হতে চলা 8th ব্রিক্স শিখর সম্মেলনের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা, মিশরের রাষ্ট্রপতি আব্দুল ফাতাহ আল সিসি, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তো, ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান এবং আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের উপস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মেলনে পৌরোহিত্য করবেন। 2026 সালে ভারতের সভাপতিত্বে ব্রিক্স শিখর সম্মেলনে মূল ভাবনা সহনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থিতিশীলতার জন্য নির্মাণ। সম্মেলনের প্রথম অধিবেশনে ব্রিক্স গোষ্ঠীভুক্ত সদস্য দেশগুলির নেতারা অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক প্রশাসন এবং বহুপাক্ষিকতার শক্তিশালীকরণ শীর্ষক রুদ্ধতার বৈঠকে অংশ নেবেন। একই সঙ্গে নেতারা ভারত মণ্ডপমে ভারত ইনোভেটস প্রদর্শনী পরিদর্শন করবেন। এরপর তাঁরা যৌথভাবে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আয়োজনে হবে নৈশভোজ। শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী মোদী ব্রিক্সের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। আগামী রবিবার প্রধানমন্ত্রী মোদী ব্রিক্সের অংশীদার দেশগুলির এবং আমন্ত্রিত দেশগুলির প্রতিনিধিদের স্বাগত জানাবেন, যোগ দেবেন সম্মেলনের বিভিন্ন অধিবেশনে। এদিকে এই সম্মেলনে যোগ দিতে নতুন দিল্লি পৌঁছেছেন ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান। আজ সন্ধ্যায় বন্দর, জাহাজ ও জলপথ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তাকে স্বাগত জানান। একই সঙ্গে মিশরের রাষ্ট্রপতি আব্দুল ফাতাহ আল সিসি ও ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলী নতুন দিল্লি পৌঁছন। বিমানবন্দরে তাদের স্বাগত জানান প্রতিরক্ষা।

আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আন্তর্জাতিক জিডিপির 40% এবং বিশ্ব বাণিজ্যের 25%-এরও বেশি অবদান ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ সন্ধ্যায় ব্রিকস বিজনেস ফোরামে একাধিক দেশের রাষ্ট্রনেতারা বক্তব্য রেখেছেন। ভারতের সভাপতিত্বে আগামীকাল শুরু হতে চলা অষ্টাদশ ব্রিকস শিখর সম্মেলনের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ।

প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ। একই সঙ্গে আজ নতুন দিল্লিতে এসেছেন নাইজেরিয়ার উপরাষ্ট্রপতি কাসিম শেট্টিমা। ব্রিক্স সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল দিল্লি যাচ্ছেন। কলকাতা থেকে দিল্লি পৌঁছে তিনি অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভারত মণ্ডপামে প্রস্তাবিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন। এরপর রাতে রাষ্ট্রপতি ভবনে নৈশভোজে উপস্থিত থাকার জন্য অন্য অতিথিদের সঙ্গে তাঁকেও আমন্ত্রণ জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আজ দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করেছেন। রাজনৈতিক, অর্থনৈতিক, প্রতিরক্ষা, জ্বালানি, মহাকাশ, দক্ষতা ও কর্মী বিনিময় এবং মানুষে মানুষের মধ্যে যোগাযোগের মতো বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা নিয়ে তারা আলাপ আলোচনা করেন। নতুন দিল্লির ভারত মণ্ডপামে আজ দ্বিপাক্ষিক বৈঠকে দুই নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা দিক নিয়ে মতবিনিময় করেছেন। এর মধ্যে পশ্চিম এশিয়া এবং কৃষ্ণসাগর অঞ্চলের সংঘাতের বিষয়টিও ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের বলেন, সংঘাত নিরসনের একমাত্র পথ হল আলোচনা ও কূটনীতি। শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় ভারত সহযোগিতা করতে প্রস্তুত বলেও তিনি জানিয়েছেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রী মোদী এবং রাষ্ট্রপতি পুতিন রাশিয়ার আন্তর্জাতিক শিল্প প্রদর্শনী ইনোপ্রম ইন্ডিয়ার সাফল্যকে স্বাগত জানিয়েছেন। অন্যদিকে রাষ্ট্রপতি পুতিন 24তম ভারত রাশিয়া বার্ষিক শিখর সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী মোদীকে মস্কো সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। বৈঠকে শ্রী মোদী পুতিনকে কবি ও দার্শনিক থিরুভাল্লুভারের লেখা প্রাচীন তামিল সাহিত্য থিরুক্কুলারের রুশ অনুবাদ উপহার দেন। এদিকে প্রধানমন্ত্রী আজ সন্ধ্যায় ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজিস্কিয়ানের সঙ্গে বৈঠকে বসেন। পশ্চিম এশিয়ার উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে এই বৈঠক ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। শ্রী মোদী আজ রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, মানবিক দায়বদ্ধতা, নিরাপত্তা এবং জনসাধারণের আস্থার সঙ্গে কোনোভাবেই আপোষ না করে ভারতকে বৃহৎ পরিসরে প্রযুক্তিগত উদ্ভাবনের পথে এগিয়ে যেতে হবে। গ্লোবাল ফিনটেক ফেস্টিভ্যাল 2026-এর ভাষণে অর্থমন্ত্রী বলেন, দেশের তরুণ প্রজন্ম সুযোগের অপেক্ষায় বসে নেই, এর পরিবর্তে তারা নতুন প্ল্যাটফর্ম, উদ্যোগ এবং উদ্ভাবনী সমাধান তৈরি করেছে। দ্রুত বিকাশশীল প্রযুক্তি ও ফিনটেক ব্যবস্থা ভারতের জনঘনত্বের সুফলে স্পষ্ট ফুটে উঠেছে। ইউরোপীয় কমিশন আজ আনুষ্ঠানিকভাবে ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ স্বাক্ষর ও চূড়ান্ত করার প্রস্তাব ইউরোপীয় কাউন্সিলের কাছে পেশ করেছে। এর মধ্যে দিয়ে এই চুক্তি বাস্তবায়নের পথ আরও এক ধাপ প্রশস্ত হল। চুক্তিটিকে ইতিমধ্যেই মাদার অফ অল ডিলস বা সর্বোত্তম চুক্তি হিসেবে বর্ণনা করা হয়েছে। ইউরোপীয় কাউন্সিল অনুমোদন দিলে এটি ইউরোপীয় ইউনিয়ন এবং ভারতের মধ্যে এযাবৎ সম্পাদিত বৃহত্তম বাণিজ্যিক চুক্তি হয়ে উঠবে। ইউরোপীয় কাউন্সিলের অনুমোদনের পর চুক্তিটি সম্পাদনের জন্য ইউরোপীয় সংসদের অনুমোদনও প্রয়োজন হবে। ইয়েমেনের ইরান সমর্থিত হুথিরা লোহিত সাগরের প্রবেশপথে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাবেল মানদ্বীপ প্রণালীর মায়ুন দ্বীপ দখল করেছে। এর ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ দিয়ে সৌদি আরবে তেল রপ্তানি আরও অনিশ্চয়তার মুখে পড়তে চলেছে বলে মনে করা হচ্ছে। পেরিম নামে পরিচিত এই ছোট অনুর্বর আগ্নেয় দ্বীপটি ইয়েমেনের পশ্চিম উপকূল থেকে প্রায় 3.5 কিলোমিটার দূরে অবস্থিত। পর্যটন ক্ষেত্রকে উন্নত করতে পশ্চিমবঙ্গ সরকার ও ফরাসি সরকারের যৌথ উদ্যোগে নতুন এক মাইল ফলকের আজ সূচনা হয়েছে হুগলির চন্দননগরে। ফরাসি রাষ্ট্রদূত থিয়েরি ম্যাথিউ এবং পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ উদ্বোধন করেন ফরাসি আমলে চন্দননগরের রেজিস্ট্রি বিল্ডিংয়ের নবনির্মাণের একটি ক্ষুদ্র প্রতিকৃতি। উল্লেখ, চন্দননগরের ফরাসি ঐতিহ্যকে নতুন করে তুলে ধরতে 3 দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান বোঁজুর চন্দননগর আজ শুরু হয়েছে। রাজ্য সরকারের পর্যটন দপ্তর এবং ভারতে ফ্রান্সের দূতাবাসের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান চলবে 13ই সেপ্টেম্বর পর্যন্ত। এইচপিভি সংক্রমণ এবং এ সংক্রান্ত ক্যান্সার প্রতিরোধে 80 লক্ষ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি টিকা দিয়ে ভারত এক উল্লেখযোগ্য মাইল ফলক স্পর্শ করেছে। গত ফেব্রুয়ারি মাসে জাতীয় স্তরে এই টিকাকরণ কর্মসূচি চালু হয়। জুনিয়র এশিয়া কাপ হকিতে প্রথম সেমিফাইনালে আজ ভারতের পুরুষ দল মালয়েশিয়াকে 3-1 গোলে হারিয়ে ফাইনালে পৌঁছেছে। ভারতের আনমোল এক্কা এবং সুখবিন্দার একটি গোল করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী বলেছেন, আন্তর্জাতিক জিডিপির 40% এবং বিশ্ব বাণিজ্যের 25%-এরও বেশি অবদান ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির। নতুন দিল্লির ভারত মণ্ডপামে আজ সন্ধ্যায় ব্রিক্স বিজনেস ফোরামে একাধিক দেশের রাষ্ট্রনেতারা বক্তব্য রেখেছেন। ভারতের সভাপতিত্বে আগামীকাল শুরু হতে চলা 8ম ব্রিক্স শিখর সম্মেলনের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যে 7:50।

0: मुंखा फिल ची चार ब्रिक्स कुचुक बेरेमनी कुथुमलाई मुंखना निशिमी दिल्ली कतालनी भारत मंदबो चेंगाना फिल ची चार ब्रिक्स कुचुक बेरेमनी कुथुमलाई मुंगने शिकांग रशियानी प्रेसिडेंट व्लादिमीर पुतिन बाई बाबाईनी कोकलाम शालाका मंत्री बकरक नरेंद्र मोदी फेक मुंग कारजाकताई कताल तीब्रास नाम तिशाना नाहरे शिकला दफानताई बबांखाय हदा हमकाय रेगजाक सामुंग बाई गदाल रेनानी कबक मुंग नारेखा मंत्रक प्रफेसर डाक्टर मानिक साहा जेसी मुकुमली क्रिकेट बताईलाई मुंगनी थंगलाई माव कपलाई अंखा जयनगर বক্রক নরেন্দ্র মোদী নি লগি লগি ব্রিক্স নি আদংতাই গদাল যাক হাকতর নি রাষ্ট্র বক্রক মান যাগেন কুথুম লাইমানি পুইলানি শাল আদং হাকতরক নি বিশিং হায়ুং বেরেমনি নাইকল মুংতাই জুদা জুদা দিখিল ফান বাং রিনানতই ককলাম শালাই শালাই যাখা কুথুম লাইমাং নি কচারো মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী জুদা জুদা রাষ্ট্র অজারক বাই বাবাইনি নি ককলাম শালাইমাও আচুগেন ফিল টিচার ব্রিক্স কুচুক বেরেমনি কুথুম লাইমংনি সকাং রাশিয়ানি প্রেসিডেন্ট ব্লাদিমির পুতিন বাই বাবাইনি ককলাম সালাইকা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী ককলাম সালাইমাও থংরং রাংথং নাইমথাং সকজাক নাই নখায়ুং নখবই জুদা জুদা দিখিল বাবাইনি চুবাচু ফরনানতই ককলাম সালাইকা খরক নই অজা সালথাং এশিয়াতাই কৃষ্ণ সাগর আমচাই চবান খবই জুদা জুদা আমচাই তাই হায়ুং বেরেমনি বাবাইনতই ব ককলাম সালাইকা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী চবা মথাকানী লাম ন অংকা ককলাম সালাইমা তাই তংকচাং বৌই তনি মাও ভারত চুবা চুরানী যে প্রফান তিয়ার তঙ্গ
1: ভারত কি ব্রিক্স অধ্যক্ষতা কি থিম হিল্ডিং ফর রেজিলিয়েন্স ইনোভেশন কোঅপারেশন এন্ড সস্টেনেবিলিটি পিছলে বারো বর্ষ মে ভারত নে ইস মন্ত্র কো অপনি ইকোনমিক और ट्रेड पॉलिसीज का आधार बनाया है। रिजिलियंस की बात करें तो भारत ने एनर्जी से लेकर टेक्नोलॉजी तक सप्लाई चेन्स को अधिक डाइवर्सिफाइड और रिलायबल बनाया है।
0: ককলাম সালাইমা পায়ে ফিল নই জিব্রে ভারত রাশিয়া কুচুক বেরেমনি কুথুম লাইমা ও মানজাকনা বাগৈ মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদীন রাশিয়া বেড়াইনানি থাংনানি কবক মুং রেখা প্রেসিডেন্ট ব্লাদিমির পুতিন মন্ত্রী বক্রক অ কবক মুং ইয়াচাখা ব্রিক্স কুথুম লাইমানি কচার ইরাননি প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়া নতাই জাতিসংঘনি তাংকরা আন্তোনিও গুটেরেস ভাইব মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী আলাইদাখে ককলাম সালাইনানি কক তঙ্গ ফেক মুং কারজাকতাই কতাল তীরপ্রাস নাম তিশানা নাহারে শিকলা দফানতাই বাংখাই হদা হামকাই রেগজাক সামুং বাই গদাল রেনানী কবক মুং নারেখা মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি আগরতলা ও এন এস আর সি সি নি থৈ রিমা শিবির চেঙ্গি কক নারেকমা ও অ কবক মুং নারেখা বসাকা বাইথাং মুচুঙ্গি থৈ রিমা অংখা লুকরকনি বাগৈ সামুং তাংমা কতর ফুনুকমারি আবহদা ও কাহাম তংখর্স নামো পান্ডাও তাই কুবুনি বিশিং কক নারেখা আগরতলা পুর নাইখ্রাইনি মেয়র দীপক মজুমদার পদ্মশ্রী দীপা কর্মক শিবির রক্ষারা বাইথাং মুচুঙ্গে থৈরেখা পান্ডা হাস্তিনি আগিনী ফুটবল থংগ্রং তাই ফরংনাই বিমল কুমার রায়চৌধুরী নো বরম ইয়াফার জাখা মন্ত্রীকরা তিনি এনএসএস আর সি সি ও নেতাজি সুভাষ চন্দ্র বসু তাই স্বামী বিবেকানন্দনি মাংথং নি রিনব ফিয়গৈ রেখা খনানি সিমি হাকতর বাই বাক্সা হাস্তিও তাকলাই বিশিনি উল থাম্বো সংলুক আদালত চেঙ্গজাগান তিনি হাস্তে কেরং সেবানী আদং তাঙ্করা দেবপ্রীতম দেববর্মা শাখা ত্রিপুরা হাইকোর্ট ন খবই হাস্তিনি বেবাক হাংখর তাই বখাকস্টে দরবার নকনি নকলাও লোক আদরত জোকালি জাগান আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খনাই দংবায়ো আকাশবাণী ককতমা আপডেট মানানি বাগৈ লগ ইন ক্লাইডি www.newsonair.com নিউজ অন এ আই আর এফ ও ফলো ক্লাইডি হদালামো ফেসবুক তাই এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ আই তাই ইনস্টাগ্রাম পেজ এ আই আর নিউজ এলার্টস নাইদি অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এ আই আর আবন কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককতমা আপডেট মানাখে এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এ আই আর নিউজ আগরতলাতে ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাইনানি নাঙ্গান আগরতলানি ব্যানার্জি পাড়া আমচায় স্নামৈতি সাজাখা গানীয় হৈর বুচলে ফেরে থক্স নামা ইউনিট টাকলাই বিশনি এপ্রিলনি সিমি তাবুকশক জরা কাহাম চা মুং কাহাম নাংমানি ওয়ানশুক মুংনি ককন ওয়ানশুগৈ স্নামৈতি সাজাক ও ইউনিটনি স্নামজাক থক হাস্তেনি জুদা জুদা থাই

0: সগুইও তাবুক আবনক নাদি কাইসা ককথুম
1: কোভিড নি জরাও শাক কাহাম তংনাব চামুং কাহাম সানানি কতরবার জাঙ্গি বা চামানি আবনি আগুলো ও ওয়ানসক মুংনতেই আগরতলানি সুপ্তিম দে আগরতলাব চেঙ্গ পরিবর্তন ন্যাচারালস আপগ্রেড টু পিওর অ্যান্ড হেলদি ফালনক আউলিব বরক গবাং মা তংমা আমচাইন ঘানিব হৈরবুসলি ফেরই কাহাম থক নামনানি চেঙ্গ ব বতল সুপুঙ্গি অ থক তাবক শাক খামনতেই হজা তংনাই রকনি থানি সগিও হাকসাল আমচাইনি লুকুরক ব ফাইয়ে অ থক না ফাইও থক নামনাই নিবাগই অমন অংখা পুইলা কাহাম মানমারি
2: जबकि कोल्ड प्रेस जब आप निकालते हो तो कोल्ड प्रेस आपका फर्स्ट टाइम हीट आपके घर पे जाके ही मिल होता है तो उससे क्या होता है आपका ट्रांसफेट का चांसेस बहुत कम रहता है। ये आपके हेल्थ के लिए भी उतना हानिकारक नहीं है ना, आपका वो प्री हीटेड ऑयल जो निकालते हैं वो जितना हानिकारक है, तो इसलिए वो कोल्ड प्रेस ऑयल्स या वुड प्रेस ऑयल्स जो भी है वो आपको হেলথ কি রিলেটেড বহুত লিবারেলিটি দেতা
1: ও থক্স নামাও সিমি বা থাক যা গিয়া ফাতা নি তুবুই ফাইমা হইর বুঝলই তাই প্যাকেট ফাইমা মানে তুবুমা কেতাল মেশিন আচুক রুমানি লগে লগে তাবুক থক কারি পাইমানি ইয়াগুলো হইর নি খৈল বানিয়ে নিবাগে হাতিও রহনানি ওয়ানসক তাঙ্গ তঙ্গ বাই থাং তাং সামুঙ্গ গদাল রুমানি লগে লগে তাবুক বুই নিবাগে তাং সামুংনি শেপস নামনানো হা বিনি নাহার মুং বুবাক আবো বানিয়া ক্লাইমা সিমিয়া আবনি নাহার মুং হা শাক কাহাম তংনা বাই থাং চুকজাক তাই নামনি হামক্রাইনি লাম্ব সুমন ভট্টাচার্যনি ককথুম ককতুমা খতলনি সিমি আং বিপূর্ণা আকাশবাণী আগরতলা
0: ব্যাংক হাটিও সাল বা হাবা চল খাইনানো খুবই কেশাশেক সানমুং সানে হাকতর গ্রাঙ্গে তিনি হাস্টিব রাষ্ট্রীয় ব্যাংক রগ ধর্মগত পালাই যাখা ব্যাংক নি সেবক অফিসারক কাইসনি ইউনিয়ন জুত মনস ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন ধর্মগত দেখা ফোরামনি হাস্টে কনভেনার সঞ্জয় দত্ত শাখা সেবক রগনি সামংনি পজা হলিরেনাতাই বাই থাংনি লামাও থিতি তনিনা নাহারি হাতিও সালবা ব্যাংকিং সেব চল খাইনানি নাইথাই হাস্তিনি চিদক মেট্রিক টন কাহাম বেরেমনি চা ইউরোপর রহর জাখা তীরপ্রা চা হামক্রাই নাইখংনি চেয়ারম্যান সমীরঞ্জন গো শাখা অ চা দুর্গার বাড়ি নখবই মোহনপূর্ব খাকস্তিনি জুদা জুদা চা বাগনি থুম জাখা তিনি চা রহরমা চেঙ্গি রমা পান্দা মানজাখা স্নাম খরতাই বানিয়া নাইখংনি তাঙ্করা কিরণ গিদ্দে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকল জাক জে সি মুকুমলি ক্রিকেট বাতাইলাই মুংনি উলনৈ রাউন্ডনি থংলাইমাও তিনি কপ্লাই অংখা জয়নগর ক্রিকেট ক্লাব এম বিবি স্টেডিয়ামও ছালথামনি থংলাইমাও জয়নগর ক্রিকেট ক্লাব উইকেট কাইসনি বাই সংহতি ক্লাবনও মেচেনখা ইয়াঙ্গ নরসিংগরনি টি আই টি থংখলাও সংসারজাক ব্লাড মাউথ ক্লাব তাই স্পুলিঙ্গ ক্লাবনি থংলাইমুং ড্র অংখা সিপাহীজলা হাঙ্করনি কাঠালিয়া হদা সাখাম কেন্দ্রনি উত্তর মহেশ কামি পঞ্চায়েত আমসাইয় ডেঙ্গু বেমার কাসুমাও শাকহাম নাইখুংনি বখাকতে নাংমানি সেব ইয়াচাক জাখা শাক নাই নাই তাই শাকহামনি সেবক রক নগ নগ থাঙ্গে নগা নাগিনি আমসাইয় এডিস থাম্পুই এরমানি তংখর দে তং আবন চেরি নাই তঙ্গ বরক নগন খবুই বারা বাইচিং সাবসুতরা তৈনানি তৈব হজাক খ্লাইখ্যা লুকুরক ন উত্তর মহেশপুর কামি আমচায় থাংলাই আগস্ট টালনি সিমি তাবুকসুক জরা খড়ক থামসিনি সাগ ডেঙ্গু বেমার মানজাকমা নুকজাখা তাবুক নবার দিবানী কক বস্কাং দামনি চিব্রিয় সালচি দলাই উনকুতি হাংকর ফেরাঙ্ক গৈ কবাং ওয়াতে ওয়াইমানোহনি হজাক খ্লাইখ্যা নবার দুইবার নাইখং খনা তুংমারি তঙ্গানা শাখাও থামসিবা ডিগ্রি তাই খামাও নৈচি দক ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তিনি টংমারি টংমানি শাখাও থামচিব্রী ডিগ্রি তাই খামাও নৈচিব্রী ডিগ্রি সেলসিয়াস ককতমা পাইনানি শিকাং ককতমা বুবাক রক্তই বৈশ্য সাফির ফিল চিচার ব্রিক্স কুচুক বেরেমনি কুথুম লাইমং খানানি সিমি দিল্লি কতালনি ভারত মন্ডব চেঙ্গানা ফিল চিচার ব্রিক্স কুচুক বেরেমনি কুথুম লাইমংনি শিকাং রাশিয়ানি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বাই বাবাইনি ককলাম সালাইকা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী ফেকমং গার্জাক তাই কতাল টিপ্রাস নাম তিসানা নাহারি শিকলা হদান তাইব কবাংখাই হদা হামকারী রিকজাক সামং বাই গদাল রানানি কবক মুংনা রেখা মন্ত্রকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা জেসি মুকুমৌলি ক্রিকেট বাতাইলাইমুনি থংলাইমাও কপ্লাই অংখা জয়নগর ক্রিকেট ক্লাব ককতমা তিনি নিবাগে অরণবাখ্যা উন্নি ককতমা আওয়াই অঙ্গনা খনা ফুং দামসিনী সতীব্রী জীব

0: ত্রিপুরা গঠনে যুব সমাজকে আহ্বান জানিয়েছেন। আগামীকাল রাজ্যে তৃতীয় জাতীয় লোক আদালত বসবে। নয়াদিল্লিতে আগামীকাল থেকে শুরু হচ্ছে 18তম ব্রিকস শীর্ষ সম্মেলন। জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধের ক্ষেত্রে বড় সাফল্য অর্জন করেছে ভারত। জেসি স্মৃতি লীগ ক্রিকেটে আজ জয় পেল জয়নগর ক্রিকেট ক্লাব। এবারে বিস্তারিত সংবাদ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা নেশামুক্ত ও নতুন ত্রিপুরা গঠন করার লক্ষ্যে যুব সমাজকে আরও বেশি করে সমাজ কল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। আজ আগরতলায় NSRCCতে রক্তদান শিবিরের উদ্বোধনী ভাষণে তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, স্বেচ্ছায় রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন, যা সমাজে ইতিবাচক পরিবেশ সৃষ্টি করে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পদ্মশ্রী দীপা কর্মকার। শিবিরে 100 জন স্বেচ্ছায় রক্তদান করেন। অনুষ্ঠানে রাজ্যের প্রাক্তন ফুটবলার ও ক্রীড়া প্রশিক্ষক বিমল কুমার রায়চৌধুরীকে সংবর্ধনা জানানো হয়। মুখ্যমন্ত্রী আজ NSRCCতে নেতাজি সুভাষচন্দ্র বসু ও স্বামী বিবেকানন্দের মর্মমূর্তির আবরণ উন্মোচন করেন। সিপাহীজলা জেলার কাঠালিয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের অধীন উত্তর মহেশপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ডেঙ্গির সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছেন। বাড়িঘর ও আশপাশের এলাকায় এডিস মশার বংশবৃদ্ধির অনুকূল পরিবেশ রয়েছে কিনা, বিশেষ করে কোথাও জমা জল রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন চিকিৎসক সহ MPS MPW সহ স্বাস্থ্যকর্মীরা। তারা বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিষয়েও জনগণকে পরামর্শ দিচ্ছেন। উল্লেখ্য, গত আগস্ট মাস থেকে এখনও পর্যন্ত উত্তর মহেশপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় মোট 30 জনের শরীরে ডেঙ্গির সংক্রমণ ধরা পড়েছে। আগামীকাল সারা দেশের সঙ্গে রাজ্যেও এবছরের তৃতীয় জাতীয় লোক আদালত বসবে। আজ রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব বেদপ্রতিম দেববর্মা জানিয়েছেন, ত্রিপুরা হাইকোর্ট সহ রাজ্যের সব জেলা ও মহকুমা আদালত প্রাঙ্গণে লোক আদালত বসবে। জাতীয় লোক আদালতে মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ, বৈবাহিক বিরোধ সংক্রান্ত মামলা, ব্যাংক ঋণ পরিশোধ সংক্রান্ত মামলা সহ বিভিন্ন ধরনের মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। ত্রিপুরা হাইকোর্টে একটি লোক আদালত বেঞ্চ বসবে। আগরতলা শহরের বুকে ব্যানার্জিপাড়া এলাকায় গড়ে উঠেছে ঘানিতে সর্ষের তেল নিষ্কাশনের একটি ইউনিট। চলতি বছরের এপ্রিল থেকে আজ পর্যন্ত স্বাস্থ্যকর খাবার, সুস্থ জীবনের ভাবনাকে মাথায় রেখে গড়া ইউনিট ভালোই সাড়া পাচ্ছে রাজ্যের বিভিন্ন মহল থেকে। একটি প্রতিবেদন।
1: পেশাগত স্বপ্ন ছিল অন্যরকম। সুক্তিমদের লেখাপড়ার পথ এগিয়ে ছিল ইঞ্জিনিয়ার হওয়ার লক্ষ্যে, কিন্তু সময়ের সঙ্গে সেই স্বপ্নের পাশে জায়গা করে নেয় স্ব-উদ্যোগপনার ভাবনা। কোভিড পরবর্তী সময়ে সুস্থ থাকার অন্যতম শর্ত হয়ে ওঠে স্বাস্থ্যকর খাবার। আর সেই ভাবনা থেকেই চলতি বছরের এপ্রিল মাসে আগরতলায় যাত্রা শুরু করে পরিবর্তন ন্যাচারালস, আপগ্রেড টু পিওর অ্যান্ড হেলদি। শহরের ঘন জনবসতির মধ্যেই এখানে ঘানিতে সর্ষে বীজ পিষে তৈরি হচ্ছে খাঁটি সর্ষের তেল। বোতলজাত হয়ে সেই তেল পৌঁছে যাচ্ছে স্বাস্থ্য সচেতন মানুষের হাতে। দূর দূরান্ত থেকেও মানুষ আসছেন তেল সংগ্রহ করতে। উদ্যোগের কাছে এটাই যেন সাফল্যের প্রথম স্বীকৃতি।
2: জবকি কোল্ড প্রেস জব আপ নিকালতে হো তো কোল্ড প্রেস আপকা ফার্স্ট টাইম হিট আপকে ঘর পে জাকেই মিল হোতা হ্যায় তো উসসে ক্যা হোতা হ্যায় আপকা ট্রান্সফ্যাট কা চান্সেস বহুত কম রহতা হ্যায় ইয়ে আপকে হেলথ কে লিয়ে ভি উতনা হানিকারক নেহি হ্যায় না আপকা ও প্রি হিটেড অয়েল জো নিকালতে হ্যায় ও জিতনা হানিকারক হ্যায় তো ইসলিয়ে ও কোল্ড প্রেস অয়েলস ইয়া উড প্রেস অয়েলস জো ভি হ্যায় ও আপকো হেলথ কে রিলেটেড বহুত লিবারেলিটি দেতা হ্যায়।
1: তবে স্বপ্ন শুধু উৎপাদনে সীমাবদ্ধ নয়, বাইরে থেকে সর্ষে বীজ ও প্যাকেজিং সামগ্রী আনা, আধুনিক যন্ত্রপাতি স্থাপন এবং তেল নিষ্কাশনের পর সর্ষের খৈলকে বাণিজ্যিকভাবে বাজারজাত করার পরিকল্পনাও রয়েছে। নিজের কর্মসংস্থানের পাশাপাশি অন্যের কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই এখন লক্ষ্য। পরিবর্তন ন্যাচারালসের পথ চলা তাই শুধু একটি ব্যবসার কথা নয়, স্বাস্থ্য, স্বনির্ভরতা এবং ভবিষ্যতের সম্ভাবনারও কথা। সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা।
0: রাজ্য থেকে প্রায় 16 মেট্রিক টন উন্নত মানের চা ইউরোপে রপ্তানির উদ্দেশ্যে পাঠানো হল। ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ জানান, এই চা দুর্গাবাড়ি সহ মোহনপুর মহকুমার বিভিন্ন বাগান থেকে সংগ্রহ করা হয়েছে। আজ চা রপ্তানির সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে। স্বচ্ছ ভারত মিশন ও বিকশিত ভারত রোজগার ও আজীবিকা মিশন গ্রামীণ প্রকল্পের কাজকর্ম সঠিক সময়ে ও স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন দক্ষিণ জেলার জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদবি। আজ সাতচাঁদ ব্লকে এক পর্যালোচনা বৈঠকে জেলাশাসক এই নির্দেশ দেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com।

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা নেশামুক্ত

0: com এবং নিউজ অন এয়ার অ্যাপে ফলো করুন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ এলার্টসে দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা দুদিনব্যাপী 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলন আগামীকাল থেকে নয়াদিল্লির ভারত মণ্ডপমে শুরু হচ্ছে এই সম্মেলনে সভাপতিত্ব করবে ভারত 2026 সালে ভারতের ব্রিক্স সভাপতিত্বের মূল ভাবনা সংকট মোকাবিলার সক্ষমতা উদ্ভাবন সহযোগিতা ও স্থায়িত্বের জন্য গঠন উন্নয়ন প্রযুক্তি স্থায়িত্ব এবং বিশ্ব দক্ষিণের স্বার্থকে সামনে রেখে ব্রিক্সকে আরও কার্যকর ও সমাধানমুখী মঞ্চ হিসেবে গড়ে তোলাই ভারতের লক্ষ্য সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি ব্রিক্স সদস্য ও অংশীদার দেশগুলির রাষ্ট্রপ্রধানরা অংশ নেবেন সম্মেলনের প্রথম দিনে সদস্য দেশগুলির মধ্যে আন্তর্জাতিক শাসনভার ও বহুপাক্ষিকতা শক্তিশালী করার বিষয়ে আলোচনা হবে রাষ্ট্রপ্রধানরা ভারত মণ্ডপমে প্রদর্শনী পরিদর্শন বৃক্ষরোপণ কর্মসূচি এবং প্রধানমন্ত্রীর নৈশ ভোজে অংশ নেবেন দ্বিতীয় দিনে ব্রিক্স সদস্য অংশীদার দেশ এবং আমন্ত্রিত অতিথিদের নিয়ে অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক প্রবৃদ্ধি স্থিতিস্থাপকতা উদ্ভাবন সহযোগিতা এবং স্থায়িত্ব নিয়ে বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন রাষ্ট্রনেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলনের প্রাক্কালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকে রাজনীতি অর্থনীতি প্রতিরক্ষা জ্বালানি মহাকাশসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করেন দুই নেতা পশ্চিম এশিয়া এবং কৃষ্ণসাগর অঞ্চলের সংঘাতসহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও মত বিনিময় করা হয় প্রধানমন্ত্রী শ্রী মোদী বলেন সংঘাতের সমাধানের একমাত্র পথ সংলাপ ও কূটনীতি এবং শান্তি প্রচেষ্টায় ভারত সহ সহযোগিতা করতে প্রস্তুত
1: ভারত কি ব্রিক্স অধ্যক্ষতা কি থিম হ্যায় বিল্ডিং ফর রেজিলিয়েন্স ইনোভেশন কোঅপারেশন এন্ড সাস্টেনেবিলিটি পিছলে 12 বর্ষো মে ভারত নে ইস মন্ত্র কো অপনি ইকোনমিক অর ট্রেড পলিসিজ কা আধার বানায়া হ্যায় রেজিলিয়েন্স কি বাত করে তো ভারত নে এনার্জি সে লেকার টেকনোলজি তক সাপ্লাই চেইনস কো অধিক ডাইভার্সিফাইড और रिलायबल बनाया है
0: দুই নেতা ভারতে প্রথমবার আয়োজিত রাশিয়ার আন্তর্জাতিক শিল্প প্রদর্শনী ইনোপ্রম ইন্ডিয়া পরিদর্শন করেন ভারত রাশিয়ার বিশেষ ও অগ্রাধিকারপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার অঙ্গীকার পুনরায় ব্যক্ত করেন তারা বৈঠক শেষে 24তম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী মোদীকে রাশিয়া সফরে আমন্ত্রণ জানান প্রেসিডেন্ট পুতিন প্রধানমন্ত্রী সে আমন্ত্রণ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী মোদী প্রেসিডেন্ট পুতিনকে তামিল কবি ও দার্শনিক তিরুভল্লুভারের তিরু কোকুরাল এর রুশ অনুবাদ উপহার দেন ব্রিক্স সম্মেলনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গেও প্রধানমন্ত্রী মোদীর পৃথক বৈঠক হওয়ার কথা রয়েছে ব্যাংকে পাঁচ দিনের কর্মদিবস চালু সহ একাধিক দাবিতে সারাদেশের সঙ্গে আজ রাজ্যেও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিতে ধর্মঘট পালন করা হয় ব্যাংক কর্মী অফিসারদের সাতটি ইউনিয়নের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নসের এই ধর্মঘটের আহ্বান করে ফোরামের রাজ্য আহ্বায়ক সঞ্জয় দত্ত বলেন কর্মীদের কাজের চাপ কমানো এবং কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখার স্বার্থে সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং পরিষেবা চালু করা প্রয়োজন জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধের ক্ষেত্রে বড় সাফল্য অর্জন করেছে ভারত জাতীয় এইচপিভি টিকাকরণ অভিযানের আওতায় এখনও পর্যন্ত দেশে 80 লক্ষেরও বেশি এইচপিভি টিকার ডোজ দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2026 সালের ফেব্রুয়ারিতে এই টিকাকরণ অভিযানের সূচনা করেন স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে চারটি রাজ্যে 100% টিকাকরণ হয়েছে এই রাজ্যগুলি হল গুজরাট উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এবং মিজোরাম টিকাকরণের পর পার্শ্ব প্রতিক্রিয়া সামলাতে প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে 24 ঘণ্টার চিকিৎসা ব্যবস্থা রাখা হয়েছে টিসিএ পরিচালিত জেসি স্মৃতি লীগ ক্রিকেটে প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডের খেলায় আজ এমবিবি স্টেডিয়ামে জয়নগর ক্রিকেট ক্লাব সংহতি ক্লাবকে হারিয়েছে নরসিংগড়ের টিআইটি মাঠে স্পুলিঙ্গ ক্লাব ও ব্লাডমাউথ ক্লাবের অপর ম্যাচটি ড্র হয়েছে আগামী 24 ঘণ্টায় উত্তর ধলাই ও ঊনকোটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 19.2 মিলিমিটার শেষ করার আগে

খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা নেশামুক্ত ত্রিপুরা গঠনে যুব সমাজকে আহ্বান জানিয়েছেন। আগামীকাল রাজ্যে তৃতীয় জাতীয় লোক আদালত বসবে। নয়াদিল্লিতে আগামীকাল থেকে শুরু হচ্ছে 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলন। জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধের ক্ষেত্রে বড় সাফল্য অর্জন করেছে ভারত। জেসি স্মৃতি লীগ ক্রিকেটে আজ জয় পেল জয়নগর ক্রিকেট ক্লাব। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।

নমস্কার, শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধুরা। আজকের বিজ্ঞান বিচিত্রায় আপনাদের সকলকে আমরা স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধু, চারপাশে একটু তাকিয়ে দেখুন তো, কত গাছ! কেউ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, কেউ ছায়া দিচ্ছে, কেউ ফুলে ফলে ভরে উঠেছে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, এই গাছগুলো কি শুধু নীরবে দাঁড়িয়েই থাকে, নাকি তাদেরও আছে নিজেদের মধ্যে যোগাযোগের কোনো ব্যবস্থা? গাছ কি একে অপরকে বিপদের খবর দেয়? একটি গাছ আক্রান্ত হলে পাশের গাছ কি তা বুঝতে পারে? মাটির নিচে কি গাছেদের মধ্যে তৈরি হয় কোনো অদৃশ্য যোগাযোগের জাল? প্রশ্নগুলো শুনতে অনেকটা কল্পবিজ্ঞানের মতো, কিন্তু বিজ্ঞান বলছে উদ্ভিদ জগতের এই নীরব যোগাযোগের মধ্যে লুকিয়ে আছে অসাধারণ কিছু রহস্য। আমরা সাধারণত মনে করি কথা বলা মানুষের বৈশিষ্ট্য, কিন্তু গাছেরও যে এক ধরনের যোগাযোগ ব্যবস্থা রয়েছে তার প্রমাণ ক্রমশ খুঁজে পাচ্ছেন বিজ্ঞানীরা। গাছ মুখে কথা বলে না, কিন্তু রাসায়নিক সংকেত, শিকড় এবং মাটির নিচের ছত্রাকের জালের মাধ্যমে এক উদ্ভিদ থেকে অন্য উদ্ভিদে নানা ধরনের সংকেত পৌঁছতে পারে। তাহলে সত্যিই কি গাছ কথা বলে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের বিশেষ প্রতিবেদন, গাছ কি কথা বলে? আজকের প্রতিবেদনটি পেশ করছেন অয়ন কুমার সাহা।

গাছের প্রাণ আছে এই কথা বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু আবিষ্কার করেননি, বহু আগে থেকেই মানুষ জানত। কিন্তু গাছেরা কি কথাও বলে? নাকি কথা না বললেও কখনো কখনো অনেক কথা বলে যায়? একটা অদ্ভুত গল্প বলি, গল্প হলেও সত্যি। 1932 সালে ঘটে যাওয়া লিনবার্গ শিশুর অপহরণ ও হত্যাকাণ্ডকে বলা হয়েছিল শতাব্দীর অপরাধ। বিখ্যাত বিমান চালক চার্লস লিনবার্গ ও তার স্ত্রী অ্যান ম্যারো লিনবার্গের 20 মাস বয়সী সন্তান চার্লস জুনিয়রকে নিউ জার্সির বাড়ি থেকে অপহরণ করা হয়। জানালার পাশে একটি মুক্তিপণের চিঠি পাওয়া যায়, সেখানে $50,000 দাবি করা হয়েছিল। অপহরণকারীরা মই ব্যবহার করে ঘরে ঢোকে এবং খুব সাবধানে, কোনো আঙুলের ছাপ না রেখে চলে যায়। নিউ জার্সি পুলিশ তদন্ত শুরু করে অপহরণকারীরা একাধিক চিঠির মাধ্যমে যোগাযোগ করে এবং মুক্তিপণের পরিমাণ বাড়িয়ে $70,000 দাবি করে। পরে বাড়ি থেকে কয়েক মাইল দূরে শিশুর মৃতদেহ পাওয়া যায়। ময়নাতদন্তে দেখা যায় মাথায় আঘাতের কারণে শিশুটি মারা গেছে। 1934 সালে জার্মান অভিবাসী কাঠমিস্ত্রি ব্রুনো রিচার্ড হাউটম্যানকে গ্রেফতার করা হয়। তার বাড়িতে মুক্তিপণের টাকা পাওয়া যায় এবং তার হাতের লেখা ও কাঠের কাজের সঙ্গে প্রমাণ মিলে যায়। 1935 সালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই মামলায় প্রথমবার

উদ্ভিদবিজ্ঞান ব্যবহার করে অপরাধ প্রমাণ করা হয়। অপহরণের সময় ব্যবহৃত কাঠের মুইয়ের কাঠের বার্ষিক বলয় বা রিং হাউপ্টম্যানের বাড়ির মেঝের কাঠের সঙ্গে মিলে যায়। ফরেস্ট প্রোডাক্টস ল্যাবরেটরির ডক্টর আর্থার কোহলার এই প্রমাণ আদালতে উপস্থিত করেন। কিছু না বলেও ছোট শিশুর হত্যাকারীকে চিনিয়ে দেয় গাছ। পরে আরও অনেক মামলায় উদ্ভিদের ডিএনএ, পরাগরেণু, বীজ এমনকি শৈবালও ব্যবহার করা হয়েছে। যেমন ১৯৯২ সালে অ্যারিজোনায় এক হত্যাকাণ্ডে প্যালোভ্যার্ডে গাছের বীজের ডিএনএ মিলিয়ে অপরাধীকে ধরা হয়। কিন্তু ২০১৫ সালে জার্মান ভাষায় প্রকাশিত একটি বই আমূল পাল্টে দিয়েছে গাছের নিঃশব্দে কথা বলার এই চিরাচরিত ধারণা। সেই গল্পই বলবো আজ। ধরুন, পশ্চিম জার্মানির আইফেল পাহাড়ে উক এবং বীজ গাছের সুন্দর বনের ভেতর দিয়ে হাঁটছেন। চারপাশের পরিবেশ দেখে মনে হচ্ছে যেন কোনো রূপকথার রাজ্যে চলে এসেছেন। এখানকার গাছগুলোকে দেখে মনে হয় তারা সবাই জীবন্ত এবং বিস্ময়ে ভরা। তারা একে অপরের সাথে কথা বলে, বেঁচে থাকার জন্য তারা বড় বড় লড়াই করে, বড় হয়ে ওঠার জন্য তারা একে অপরের সাথে সম্পর্ক এবং বন্ধুত্বের এক জটিল জালের উপর নির্ভর করে। গানি ও বৃদ্ধ মা গাছেরা তাদের ছোট ছোট চারাগুলোকে মিষ্টি রস খাইয়ে বাঁচিয়ে রাখে। কোনো বিপদ আসলে তারা প্রতিবেশীদের সাবধান করে দেয়। অন্যদিকে কম বয়সী গাছেরা পাতা ঝরানো বা আলোর খোঁজে নানারকম ঝুঁকি নেয় এবং মাঝে মাঝে মারা যায়। রাজপুত্রদের মতো তরুণ গাছেরা বৃদ্ধ রাজা বা পুরনো গাছগুলোর পড়ে যাওয়ার অপেক্ষায় থাকে, যাতে তারা পুরো আলু পেয়ে নিজেদের জায়গা তৈরি করতে পারে। এই সব কিছুই খুব ধীর গতিতে ঘটে, তাই আমরা শুধু তাদের একটি স্থির ছবি দেখতে পাই। এখানে গাইড বা পথপ্রদর্শক হলেন এমন একজন মানুষ যিনি গাছের ভাষা বোঝেন। পিটার ভোল্লেভেন নামের এই জার্মান বনকর্মী ও লেখক গাছের ভেতরের জীবন খুব ভালো করে বোঝেন। তিনি সহজ ভাষায় তা বর্ণনা করতে পারেন। ভোল্লেভেন তার পুরো জীবন গাছের যত্ন ও গবেষণায় কাটিয়েছেন। তিনি এই বনটিকে একটি প্রাকৃতিক সংরক্ষিত এলাকা হিসেবে দেখভাল করেন এবং হুমেল নামের একটি ছোট গ্রামের কাছে কাঠের বাড়িতে তার স্ত্রী মিরিয়ামের সাথে থাকেন। ৫৩ বছর বয়সে তিনি বই লিখে হঠাৎ খুব জনপ্রিয় হয়ে উঠেছেন। তিনি দ্য হিডেন লাইফ অফ ট্রিজ নামের একটি বই লিখেছিলেন। বইটি জার্মানিতে ৮ লাখেরও বেশি কপি বিক্রি হয়েছে। আমেরিকা ও কানাডা সহ আরও ১১টি দেশে এটি সেরা বিক্রির তালিকায় রয়েছে। তিনি পশুদের নিয়েও একটি বই লিখেছেন, যার নাম ইনার লাইফ অফ অ্যানিমেলস। গাছপালা নিয়ে বিজ্ঞানের ধারণায় এমন একটি বড় পরিবর্তন বা বিপ্লব ঘটেছে। ভোল্লেভেনই হলেন প্রথম লেখক যিনি সাধারণ মানুষের কাছে এই আশ্চর্য তথ্যগুলো তুলে ধরেছেন। জার্মানি এবং পৃথিবীর নামী বিশ্ববিদ্যালয়গুলোর আধুনিক বৈজ্ঞানিক গবেষণা থেকে জানা গেছে যে গাছ আমরা যা ভাবি তার চেয়ে অনেক বেশি সচেতন, সামাজিক এবং বুদ্ধিমান। ভোল্লেভেন বনের দুটো বড় বীজ গাছের উদাহরণ টেনে দেখিয়েছেন, শীতকালে তাদের ডালপালাগুলো এমনভাবে ছড়ানো যাতে একে অপরের জায়গায় বাধা তৈরি না হয়। ভোল্লেভেন বললেন, এরা দুজন পুরনো বন্ধু, এরা খুব মিলমিশ করে সূর্যালোক ভাগ করে নেয় এবং মাটির নিচে এদের শিকড় একে অপরের সাথে যুক্ত থাকে। এরকম ক্ষেত্রে একটি গাছ মারা গেলে অন্যটিও দ্রুত মারা যায়, কারণ তারা একে অপরের উপর নির্ভরশীল। বিজ্ঞানী ডারউইনের সময় থেকে আমরা ভাবতাম গাছেরা বুঝি একা একা বাঁচে এবং জল, আলো বা খাবারের জন্য একে অপরের সাথে প্রতিযোগিতা করে। কাঠ ব্যবসায়ীরাও বনকে শুধু কাঠ তৈরির কারখানা মনে করত। কিন্তু আধুনিক বিজ্ঞান বলছে এই ধারণা ভুল। একই জাতের গাছেরা দলবদ্ধভাবে এবং অন্য জাতের গাছের সাথেও বন্ধুত্ব করে, তারা মিলেমিশে বাঁচতে শিখেছে। গাছের আসল কাজ কিন্তু মাটির নিচে ঘটে, যা আমরা দেখতে পাই না। ভোল্লেভেন একে বলেন উড ওয়াইড ওয়েব, যা অনেকটা বনের ইন্টারনেট। বনের সব গাছ মাটির নিচে এক ধরনের ছত্রাক বা ফাঙ্গাসের জালের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত থাকে। এই জালের সাহায্যে তারা

জল ও খাবার ভাগ করে নেয় এবং একে অপরকে বার্তা পাঠায়। যেমন খরা, রোগবালাই বা পোকার আক্রমণ হলে তারা বাকিদের সাবধান করে দেয়। বিজ্ঞানীরা একে বলেন মাইকোরাইজাল নেটওয়ার্ক। এটি গাছ ও ছত্রাকের মধ্যেকার একটি চমৎকার লেনদেনের সম্পর্ক। গাছ সূর্যালোক থেকে যে চিনি তৈরি করে তার 30% এই ছত্রাককে দেয়। বিনিময়ে ছত্রাক মাটি থেকে নাইট্রোজেন ও ফসফরাসের মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদান খুঁজে এনে গাছকে দেয়। বনের অন্ধকার অংশে থাকা ছোট চারাগাছগুলোর জন্য এই নেটওয়ার্ক বা জালটি হল জীবন বাঁচানোর উপায়। আলো না পাওয়ায় তারা নিজেরা খাবার তৈরি করতে পারে না। তখন বড় গাছেরা এই জালের মাধ্যমে তাদের শিকড়ে চিনি বা খাবার পাঠিয়ে বাঁচিয়ে রাখে। একে ভুলেবেন বলেন মা গাছেরা তাদের সন্তানদের দুধ খাইয়ে বড় করছে। একবার ভুলেবেন বনে একটি বিশাল বীজ গাছের কাটা গুঁড়ি দেখতে পান, যা প্রায় 400-500 বছর আগে কাটা হয়েছিল। প্যানকাইফ বা ছোট ছুরি দিয়ে এর উপরের অংশটি সামান্য চাঁচতেই তিনি অবাক হয়ে যান, গুঁড়িটি তখনও সবুজ ছিল। এর একমাত্র কারণ হল আশেপাশের বীজ গাছগুলো জালের মাধ্যমে খাবার পাঠিয়ে একে এখনও বাঁচিয়ে রেখেছে। ভুলেবেন বলেন গাছেরা হাতির মতো, তারা তাদের মৃত বা বয়স্ক সঙ্গীদের সহজে ছেড়ে যায় না। যোগাযোগ করার জন্য গাছেরা রাসায়নিক, হরমোন এবং হালকা বৈদ্যুতিক সংকেত ব্যবহার করে, যা বিজ্ঞানীরা এখন বোঝার চেষ্টা করছেন। সুইজারল্যান্ডের লোসান বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী এডওয়ার্ড ফার্মার দেখেছেন যে গাছের এই বৈদ্যুতিক সংকেত ব্যবস্থা প্রাণীদের স্নায়ুতন্ত্রের বা নার্ভাস সিস্টেমের মতোই কাজ করে। গাছেরা মূলত ভয় ও বিপদের কথাই বেশি আলোচনা করে। অস্ট্রেলিয়ার বিজ্ঞানী মনিকা গ্যাগলিয়ানও প্রমাণ পেয়েছেন যে কিছু গাছ মাটির নিচে এক ধরনের শব্দও তৈরি করতে পারে যা মানুষ শুনতে পায় না। গাছেরা বাতাসের মাধ্যমেও কথা বলে। আফ্রিকার সাভানা অঞ্চলে যখন কোনো জিরাফ একাশিয়া গাছের পাতা খেতে শুরু করে, তখন গাছটি বিপদ বুঝে ইথিলিন নামের একটি গ্যাস বাতাসে ছাড়ে। এই গ্যাস পেয়ে আশেপাশের একাশিয়া গাছগুলো নিজেদের পাতায় এক ধরনের রাসায়নিক তৈরি করে, যা খেলে জিরাফ অসুস্থ হয়ে পড়তে পারে। জিরাফও এটি জানে, তাই তারা বাতাসের উল্টো দিকে হেঁটে গিয়ে অন্য গাছ থেকে পাতা খায়, যাতে গ্যাসটি আগে পৌঁছতে না পারে। গাছেরা পাতার সাহায্যে গন্ধ শুঁকতে পারে এবং স্বাদের অনুভূতিও আছে। যেমন শুঁয়োপোকা যখন পাইন গাছের পাতা খায়, তখন গাছ শুঁয়োপোকার লালার স্বাদ পেয়ে এমন গন্ধ ছাড়ে যা এক ধরনের বোলতাকে আকর্ষণ করে। সেই বোলতা এসে শুঁয়োপোকার ভেতরে ডিম পাড়ে এবং শুঁয়োপোকাগুলোকে ধ্বংস করে দেয়। গাছেরা মানুষের হাত দিয়ে ডাল ভাঙা এবং হরিণের কামড়ের মধ্যেকার তফাত বুঝতে পারে। হরিণ কামড়ালে তারা পাতাকে তেঁতু করে ফেলে, আর মানুষ ডাল ভাঙলে তারা ক্ষত সারানোর ব্যবস্থা করে। বনের এক জায়গায় ছোট ছোট বীজ গাছেরা বেঁচে থাকার লড়াই করছে। বনের নিচে মাত্র 3% আলো পৌঁছায়। একটি গাছ সোজা না বেড়ে আলোর খোঁজে আঁকাবাঁকা হয়ে বাড়ছে। ভুলেবেন একে ক্লাসের দুষ্টু ছেলের সাথে তুলনা করে বলেন এই গাছটি বেশি দিন বাঁচবে না। আরেকটি গাছ আলু পাওয়ার জন্য অদ্ভুতভাবে দুটো লম্বা ডাল বাড়িয়েছে, যা তাকে পরে ভারসাম্যহীন করে ফেলবে। ভুলেবেন এগুলোকে এমনভাবে বর্ণনা করেন যেন গাছেরা ভেবেচিন্তে সিদ্ধান্ত নিচ্ছে। তার মূল উদ্দেশ্য হল মানুষের মনে গাছের প্রতি ভালোবাসা তৈরি করা, যাতে তারা বন ধ্বংস করা বন্ধ করে। ভুলেবেন একসময় নিজেই বনকর্মী হিসেবে গাছ কাটতেন, কারণ তাকে শেখানো হয়েছিল যে গাছ পাতলা করে এবং কীটনাশক ছেটানো প্রয়োজন। কিন্তু পরে তিনি বুঝতে পারেন যে যন্ত্র ছাড়া প্রাকৃতিকভাবে রাখা বনগুলো অনেক বেশি সুন্দর এবং লাভজনক হয়। 2002 সালে তিনি তার গ্রামের মানুষকে বুঝিয়ে বনটিকে একটি প্রাকৃতিক সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করান। আয় বাড়ানোর জন্য তিনি বনের ভেতরে একটি কবরস্থান তৈরি করেন। সেখানে মানুষ গাছের নিচে প্রিয়জনের ছাই কবর দিয়ে এবং গাছটিকে জীবন্ত স্মৃতিফলক হিসেবে ব্যবহার করে। কানাডার ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী সুজান সিমার্ডেও বনের গাছ নিয়ে দারুণ সব আবিষ্কার করেছেন। তিনি বনের সবচেয়ে বড় এবং পুরনো গাছগুলোকে মা গাছ বা মাদার ট্রিজ বলেন। এই মা গাছগুলোর শিকড় অনেক গভীরে থাকে, যা থেকে তারা ছোট চারাগাছগুলোকে জল ও পুষ্টি সরবরাহ করে। তারা বিপদে পড়া প্রতিবেশী গাছদেরও সাহায্য করে।

0: গবেষণায় দেখা গেছে, গাছেরা তাদের নিজেদের আত্মীয় বা একই পরিবারের গাছকে চিনতে পারে এবং তাদের বেশি খাবার পাঠায়। এমনকি ভাল্লুকেরা নদীর ধারে মাছ খেয়ে যে অবশিষ্টাংশ ফেলে যায়, তার নাইট্রোজেনও গাছেরা শিকড় দিয়ে শুষে নিয়ে নেটওয়ার্কের মাধ্যমে একে অপরের সাথে ভাগ করে নেয়। গাছ কাটার সময় তারা মানুষের মতোই এক ধরনের কষ্টের সংকেত পাঠায়। সুজান সিমার্ট বলেন, গাছেরা সুস্থ ও শক্তিশালী বনে সবচেয়ে ভালো থাকে, তাই তারা একে অপরকে সাহায্য করার জন্য বিবর্তিত হয়েছে। যদি আশেপাশের গাছ মারা যায়, তবে বনের ভেতরের ঠান্ডা পরিবেশ নষ্ট হয়ে যায় এবং গরম ও বাতাসে বাকি গাছগুলো উপড়ে পড়ে বা মারা যায়। মা গাছগুলো কেটে ফেললে ছোট গাছগুলোর বেঁচে থাকার সম্ভাবনা অনেক কমে যায়। অবশ্য সব বিজ্ঞানী গাছের এই ভাবনা বা অনুভূতির বিষয়টিকে মেনে নেন না। কিছু বিজ্ঞানীর মতে গাছেরা কোনো ইচ্ছে বা বুদ্ধি থেকে এসব করে না, বরং তাদের শরীরের হরমোন এবং প্রাকৃতিক নিয়মে এই কাজগুলো আপনাআপনি বা স্বয়ংক্রিয়ভাবে ঘটে। মানুষেরা গাছের প্রতি বেশি আবেগপ্রবণ হয়ে রূপকথার মতো ভাবছে বলে তারা মনে করেন। তবে ভোলেভেনের উদ্দেশ্য হল বিজ্ঞানকে সাধারণ মানুষের কাছে আকর্ষণীয় করে তোলা। বিজ্ঞানীরা খুব কঠিন ও নীরস ভাষায় কথা বলেন, যা সাধারণ মানুষ বোঝে না। তাই তিনি গাছদের কাঁদা, আনন্দ পাওয়া বা গল্প করার মতো মজার ছলে বর্ণনা করেন। তিনি চান আমরা যেন বনের সম্মান করি এবং গাছকে মর্যাদার সাথে প্রাকৃতিকভাবে বেঁচে থাকতে ও মরতে দেই।
1: আয়ন কুমার সাহার বিশেষ প্রতিবেদনে আমরা জানলাম, গাছের পৃথিবী আমাদের ধারণার চেয়ে অনেক বেশি রহস্যময়। এবার সময় বিজ্ঞানের নিত্য নতুন খবরের। আর আজ যেহেতু আমাদের মূল বিষয় গাছ, তাই আজকের খবরগুলোর বেশিরভাগই থাকছে বৃক্ষ এবং উদ্ভিদকে ঘিরে। গাছকে আমরা স্থির এবং নিশ্চল বলে মনে করি, কিন্তু সাম্প্রতিক গবেষণায় দেখা যাচ্ছে গাছের মধ্যে এমন একটি জৈবিক ব্যবস্থা রয়েছে যার সাহায্যে তারা নিজেদের ভারসাম্য ফিরিয়ে আনার চেষ্টা করে। গাছের শরীরে তৈরি হয় বিশেষ ধরনের রিয়াকশন উড বা প্রতিক্রিয়াশীল কাঠ, যা গাছের একদিকে বেশি তৈরি হয় তাকে আবার সোজা হতে সাহায্য করে। অর্থাৎ গাছের নিজের শরীরেই রয়েছে এক ধরনের প্রাকৃতিক ব্যালেন্স সিস্টেম। বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে গবেষণা করছেন মাটির নিচের মাইক্রোহেজেল নেটওয়ার্ক নিয়ে। নির্দিষ্ট ধরনের ছত্রাক গাছের শিকড়ের সঙ্গে সম্পর্ক তৈরি করে এবং মাটির নিচে নেটওয়ার্ক গড়ে তোলে। এই নেটওয়ার্কের মাধ্যমে উদ্ভিদের মধ্যে পুষ্টি এবং কিছু রাসায়নিক প্রতিক্রিয়া সংকেতের আদান প্রদান ঘটতে পারে বলে গবেষণায় দেখা গেছে। তাই জনপ্রিয় ভাষায় একে কখনো কখনো উড ওয়াইড ওয়েব বলা হয়। তবে মনে রাখা দরকার, গাছেরা মানুষের মতো ভাষায় কথা বলে এমন দাবি বিজ্ঞানীরা করছেন না। এখানে কথা বলা বলতে বোঝানো হচ্ছে রাসায়নিক সংকেত এবং জৈব সংকেতের আদান প্রদান। গাছ বড় হওয়ার সঙ্গে সঙ্গে তারা কার্বন ধরে রাখে, এ কথা আমরা জানি, কিন্তু নতুন গবেষণায় দেখা যাচ্ছে কিছু গাছের ক্ষেত্রে গাছের বৃদ্ধি থেমে যাওয়ার পর তারা কার্বন ডাইঅক্সাইড শোষণ করে যেতে পারে। ওক গাছ নিয়ে গবেষণাটি ইঙ্গিত দিচ্ছে যে গাছের সালোকসংশ্লেষ এবং কাঠ উৎপাদনের সম্পর্ক আমরা যতটা সহজ সরল মনে করতাম, বিষয়টি তার চেয়ে জটিল। জলবায়ু পরিবর্তনের ভবিষ্যৎ হিসেবেও এই তথ্য গুরুত্বপূর্ণ হতে পারে। এবার গাছের সঙ্গে যুক্ত হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। স্যাটেলাইট এবং অন্যান্য দূর অনুধাবন প্রযুক্তির তথ্য ব্যবহার করে এআই দিয়ে বিভিন্ন গাছের প্রজাতি শনাক্ত করার নতুন পদ্ধতি নিয়ে গবেষণা হচ্ছে। সম্প্রতি ডেনমার্কের জন্য উচ্চ রেজলিউশনের জাতীয় গাছের প্রজাতি মানচিত্র তৈরির একটি গবেষণায় এই ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ভবিষ্যতে বনাঞ্চল পর্যবেক্ষণ, রোগাক্রান্ত গাছ শনাক্তকরণ এবং বন সংরক্ষণের এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। জলবায়ু পরিবর্তনের প্রভাব শুধু মানুষের জীবনেই নয়, বনভূমির চরিত্রেও পড়ছে। সাম্প্রতিক গবেষণায় উত্তর গোলার্ধের কিছু বেরিয়াল অঞ্চলে দেখা যাচ্ছে চিরহরিত গাছের তুলনায় পর্ণমোচী গাছের বিস্তার বাড়ার প্রবণতা তৈরি হচ্ছে। উষ্ণতা বৃদ্ধি, দীর্ঘতর বুদ্ধির মরশুম, দাবানল এবং ঝড়ের মতো পরিবেশগত পরিবর্তন এই রূপান্তরে ভূমিকা রাখতে পারে। অর্থাৎ জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে পৃথিবীর বনভূমির চেহারাও বদলে যেতে পারে। উত্তর আমেরিকার ব্ল্যাক অ্যাশ গাছের উপর একটি ক্ষতিকর পোকা ব্যাপক প্রভাব ফেলেছে। এই বিপন্ন গাছের জিনগত বৈচিত্র্য রক্ষা করতে বিজ্ঞানীরা হাজার হাজার বীজ সংগ্রহ করে একটি জীবন্ত বীজ ভাণ্ডার তৈরির উদ্যোগ নিয়েছেন। এর উদ্দেশ্য শুধু আজকের গাছ বাঁচানো নয়, ভবিষ্যতে রোগ এবং পরিবেশগত পরিবর্তনের সঙ্গে লড়াই করতে সক্ষম গাছ পুনরুদ্ধারের সম্ভাবনা তৈরি করা। বিজ্ঞান তাই শুধু নতুন কিছু আবিষ্কার করছে না, হারিয়ে যেতে বসা প্রকৃতির সম্পদকেও ভবিষ্যতের জন্য সংরক্ষণ করার চেষ্টা করছে। আপনি কি জানেন, গাছের পাতায় আক্রমণ হলে অনেক উদ্ভিদ বাতাসে রাসায়নিক পদার্থ ছাড়তে পারে, যা আশপাশের উদ্ভিদের প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রভাবিত করতে পারে? মাটির নিচে ছত্রাকের নেটওয়ার্ক অনেক গাছের শিকড়কে যুক্ত করতে পারে এবং উদ্ভিদের মধ্যে কিছু সংকেত ও পুষ্টি চলাচলে ভূমিকা রাখতে পারে। আর গাছের কোনো কেন্দ্রীয় মস্তিষ্ক না থাকলেও তারা আলো, স্পর্শ, মাধ্যাকর্ষণ, জল এবং বিভিন্ন রাসায়নিকের সংকেতের প্রতি প্রতিক্রিয়া জানায়। তাই গাছকে নিছক নীরব জীব ভাবার দিন বোধ হয় শেষ। গাছের জীবনও জটিল, সক্রিয় এবং বিস্ময়কর। আজকের বিজ্ঞান বিচিত্রায় আমরা জানলাম এমন এক পৃথিবীর কথা, যে পৃথিবী আমাদের চারপাশে থেকেও অনেকটাই অজানা। গাছ কি মানুষের মতো কথা বলে? না, কিন্তু গাছ যে নানা ধরনের রাসায়নিক, জৈব এবং পরিবেশগত সংকেতের মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারে তার প্রমাণ বিজ্ঞানীরা খুঁজে চলেছেন। একটি গাছের পাতা, তার শিকড়, মাটির নিচের ছত্রাক, এমনকি তার শরীরে তৈরি বিশেষ কাঠ, সব কিছু মিলিয়ে যেন এক আশ্চর্য জীবন্ত ব্যবস্থা। তাই আজ থেকে গাছের পাশ দিয়ে যাওয়ার সময় হয়তো একবার থামবেন, গাছটির দিকে তাকাবেন, মনে রাখবেন সে হয়তো মানুষের মতো কথা বলছে না, কিন্তু তার নিজের ভাষায় সে প্রতিনিয়ত পরিবেশের সঙ্গে যোগাযোগ করে চলেছে। বিজ্ঞান আমাদের শেখায় প্রকৃতিকে শুধু দেখলেই হয় না, তাকে বুঝতেও হয়। আজ বিজ্ঞান বিচিত্রা এখানটায় শেষ করছি। আবার কথা হবে বিজ্ঞানের আরেক নতুন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, শুভরাত্রি।

শুনছিলেন নজরুলগীতি ধীরেন্দ্রচন্দ্র মিত্রের কণ্ঠে, আকাশবাণী আগরতলা।

বাবা, সারা বিছানা দেখি রোদের দখলে, এত বেলা হয়ে গেল, ঘড়িটা যেন কোথায় রাখলাম। হ্যাঁ এই তো, দেখি তো বাবা চলছো কি না। 9:30, মাই গড, মেস ফাঁকা করে সবকটা ভেঙেছে যে যার কাজে। থাক আজ এ

9:30? মাই গড! মেস ফাঁকা করে সবকটা ভেঙেছে যে যার কাজে। থাক, আজ এই বেলা তো আর বেরোচ্ছি না। জানালাটাই খুলি, দেখি ও বাড়ির রাজকুমারী বিভার ঘুম ভেঙেছে কিনা। ওই তো বিভা, সোফায় চায়ের সরঞ্জাম নিয়ে বসেছে। আমার জানালা থেকে ওর দূরত্ব কত ক্ষীণ, তবু কত দূর, যেন বায়োস্কোপ। না, আমি ওর চোখে পড়ব না। আমার দিকে ওর ঠিক পেছনটা নয়, একটু তেচ্ছা হয়ে বসা, কিন্তু আমি ওকে বেশ দেখতে পাচ্ছি। বাহ, দারুণ! ওর সৌন্দর্য অবর্ণনীয় নয়। শীর্ণ উন্মুখ, চাঁপার কলির মতো নারীর আঙুলের দিকে তাকালে এ সৌন্দর্য উপলব্ধি করতে পারা যায়। ওকে এভাবে দেখে দেখে আমার সময় তো বেশ কেটে যায়। শুধু চা নয়, সঙ্গে একটা টোস্ট আর দুটো ডিম। এক পেয়ালা চায়ের পর বিভা এবার আরেক পেয়ালায়। এই দিল চিনি, এবারে দুধ মিশিয়ে নিলে। আর এদিকে মেসের ঠাকুর তো আর চা দেবে না, এক্ষুনি গিয়ে বিভার গুণমুগ্ধ যুবাদের মতো সামনে দাঁড়ালে হয়। ওর হাতের চা, কিন্তু এখনো তো যুবাদের কেউ এসে হাজির হয়নি। কতজনই যে আসে! কিছুদিন আগে একজন, কি যেন নামটা, হ্যাঁ মুখ্যদাচরণ, প্রায়ই আসত। নামটা তার সেখেলে হলেও কথাবার্তায় সে ভীষণ একাল এবং আগামীকালের। নামটাকে আরও মুচড়ে বিবাহকে ডাকে মুখ্যিদা বলে। তারপর এই সেদিন বিভার বাবা এক পার্সি যুবককে এনে মেয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন, রুস্তমজি। এখন প্রতি সকালেই তার বাধা সফর, কিন্তু আজ তো এখনো যাই। এই ফাঁকে বাথরুমটা সেরে এক ভাঁড় চা গলায় ঢেলে আসি।

0: এবার আচ্ছা দেখি দেখি দেখি, রুস্তম জি এলো কি না? হ্যাঁ এই তো। না না, মিস হবার কথাই না। বাবা, রুস্তম জি আজ বেশ গম্ভীর, পায়চারি করছে, কি বলে শোনা যাক। কিন্তু রাস্তার আওয়াজে সব কিছু শোনাও যায় না।
1: তবে ওগুলো কি ফুল, বেশ সুন্দর তো।
2: নেবেন?
1: এটা কার ফটো?
2: আমার,
1: ছোটবেলার বুঝি।
2: হুম,
1: ভগবান আমাকে যে আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন এর একটা উদ্দেশ্য আছে। আপনাকে না হলে আমার কিছুতেই চলে না।
2: কিন্তু আমার তো চলে।
1: এরকম কথা আপনি কেন বলেন?
2: যা ঠিক তাই বলছি।
1: আচ্ছা আচ্ছা, আমার মনে ব্যথা দিতে কি আপনার ভালো লাগে?
2: কিন্তু কোনো ভুল ধারণা আপনার মনে ঢুকিয়ে দেওয়া কি আমার উচিত বলুন?
1: আপনাকে আমি কত ভালোবাসি তা আপনি কল্পনাও করতে পারবেন না।
2: যারা ভালোবাসে তারা ওই রকমই বাসে।
1: না না না, আপনি মনে করবেন না আমি সেই রকম ছেলে যারা পথে পথে মেয়েদের সঙ্গে ভালোবাসা করে বেড়ায়।
2: না না না, এ নিয়ে আমি একবারও ভাবতে যাইনি রুস্তমজি।
1: না, অনেক মেয়ে আছে পুরুষদের উপর তাদের ভীষণ সন্দেহ।
2: কিন্তু বিষয়টি আমার কাছে একেবারেই অপ্রাসঙ্গিক।
1: আমি যে আর কোনো দিন কোনো নারীকে ভালোবাসিনি এর একটা মর্যাদা নেই।
2: তা আমি কি করব বলুন।
1: চলুন চলুন, আমরা পৃথিবীর এক কোণে চলে যাই।
2: কেন মিছিমিছি বেদনা পেতে যাবেন?
1: আপনাকে নিয়ে একটা কোণে ঘরে থাকলেও আমার জীবন সার্থক হবে বিভা।
2: কিন্তু আমার জীবন,
1: ব্যথা দিতে এত ভালোবাসেন আপনি।
2: চাই তো সান্ত্বনা দিতে, কিন্তু পথ খুঁজে পাচ্ছি না যে।
1: সান্ত্বনা আমি চাই না,

0: মেয়ে মানুষের সান্ত্বনা দিয়ে কি হবে আমার? আমি চাই ভালোবাসা।
1: আস্তে, পাশের ঘরে বাবা আছেন। ভালোবাসা, ভালোবাসা একদিন নিশ্চয়ই পাবেন।
0: কিন্তু কার কাছ থেকে?
1: যদি বিধাতার মতো বড় হতে পারতাম তাহলে বলে দিতে পারতাম।
0: কিন্তু আপনি যে বিধাতার চেয়েও বড়।
1: আমি?
0: আমার জীবন আপনার হাতে। বলুন, বলে দিন বিভা, বলো তুমি আমায় ভালোবাসো।
1: দেখবেন একদিন আজকের দিনের কথা আপনার কাছে তুচ্ছ স্মৃতি হয়ে রইবে। সেদিন বুঝবেন যে কত বড় ভুলের পথে আপনি চলছিলেন।
0: সেরকম অমানুষ যেন কোনো দিন না হই আমি।
1: প্রথম যৌবনের একটা সৌন্দর্য কি জানেন? এর সবচেয়ে গভীর সৌন্দর্য হচ্ছে এর আয়ু তাড়াতাড়ি ফুরিয়ে যায়। শিশুর চরম পরিণতি হচ্ছে এই প্রথম যৌবন। এরপর সব শেষ হয়ে যায়, স্বাভাবিক সাংসারিক মানুষের জীবন শুরু হয়।
0: দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটু আগে যে ভুলের কথা বলেছিলেন, আপনি কি মনে করেন আপনাকে বিয়ে করলে পার্সি সমাজে আমার জায়গা হবে না?
1: না না না, তা নয়।
0: তবে কি?
1: তা খুবই জায়গা হতে পারে, বিশেষত আজকালকার দিনে।
0: তবে আচ্ছা, আপনি আপনাদের অ্যাটর্নির নাম দিন। আমার বাবার 3 লক্ষ টাকা আর যা কিছু সম্পত্তি আছে সবই আমি আপনার ও আমার নামে 3 দিনের ভেতরেই পাকা উইল তৈরি করে এনে দিচ্ছি।
1: কাকে?
0: আপনাকে।
1: কি?
0: ঠিক আছে, তাহলে আপনার বাবাকে?
1: না, দরকার নেই।
0: আচ্ছা বেশ, তাহলে সমস্ত টাকা কড়ি সম্পত্তি আপনার নামে শুধু লিখে আনব।
1: না, এসব কিছুই করাতে হবে না আপনার।
0: তাহলে আপনি কি চান?
1: ভগবানের কাছে একটা জিনিস ভিক্ষা করছি।
0: কি ভিক্ষা?
1: আমার হৃদয়ে প্রেম ভরে উঠুক।
0: কার জন্য?
1: মুখ্যদা বলে একটি যুবক ছিল, ভালোবাসে। কিন্তু ভালোবেসে আপনার মতো এত বিফল হয়ে পড়ে না, খুব বেদনা বোধ করে। ব্যথাকে পদে পদে জয় করবার আশ্চর্য শক্তিও আছে তার।
0: ও, তাহলে ওই ছেলেটিকে আপনি ভালোবাসেন?
1: হুম।
0: ভগবানের কাছ থেকে ভালোবাসা ভিক্ষা এর জন্যই?
1: না, এরকম ভিক্ষার কথা শুনলে তিনি আমাকে উপহাস করতেন।
0: কেন?
1: কারণ উনি ভগবান মানেনি না।
0: এমন লোকও আছে?
1: হুম, আছেই তো।
0: ও, প্রাণে প্রেমের ভিক্ষা তাহলে এর জন্যই?
1: না, আপনার জন্য।
0: এই 10 দিনের মধ্যে আজ একটা গভীর আশার কথা শুনলাম। এ নিয়ে সমস্ত জীবন বেঁচে থাকতে পারবো আমি। ওফ, এবার বলো প্রেম হৃদয়ে এসেছে কি?
1: প্রেম? তাহলে কেন আর ভিক্ষা চাইতে যেতাম বলুন?
0: তাহলে কবে আসবে?
2: হায় হায়, হঠাৎ করে চারদিকে হট্টগোল যেন বেড়ে গেল, ক্লাইম্যাক্সে চড়িয়ে এভাবে। ওহো, না না, কিচ্ছু শোনা যাচ্ছে না আর। কিন্তু বিভা, সত্যি তুমি রহস্যময় নারী। বন্দরের কোলাহলের মধ্যে তোমাতে এক অদ্ভুত নির্জনতা। কার জন্য তোমার অনন্ত প্রতীক্ষা? সে আমি নই তো? না, আর কাব্য নয়। বিভারানী বসের মগ্নতা ছেড়ে এবার ছুটি। শ্যাওলা ধরা চৌবাচ্চার অন্ধকার স্যাঁতস্যাঁতে আলিঙ্গনে দুমক জল খুঁজে পাই কিনা দেখি গায়ে ঢালার জন্যে, তারপর দুটো গুঁজে দূর ওই কাজের খোঁজে।

আজ রবিবার, তবু দুপুরের সেই একই বাধাপত্য, মুসুর ডালের ঝোল, নিরামিষ ঘেট, এক থালা এতেই তুলে নিলাম। যাক, এখন এই ছাদে শীতের হেলে যাওয়া রোদে পিঠ দিয়ে কাগজটা পড়ি। আরে, এই দুপুরেও বিভারানীর ঘরে কেই যুবক? সেই বিলেত ফেরতা ডাক্তার কদিন ধরেই ঘুরঘুর করছে। ওরে বাবা, জানালা দিয়ে লোকটি তো আমার দিকেই তাকাচ্ছে। কাগজ দিয়ে মুখটা একটু ঢেকে নেই, আমাদের মেস নিয়ে কিছু বলছে জানো।

0: পাশের বাড়িটা কি একটা বেশ?
1: কি জানি, বলতে পারি না তো।
0: এটুকু জানেন না? প্রতিবেশীদের কোনো খবর রাখা দরকার মনে করেন না?
1: নিজের মনেই তো বেশ রয়েছে তারা।
0: আপনিও নিজের মনে আছেন বেশ। আমি কিন্তু কয়েকদিন ধরেই লক্ষ্য করছি এটা একটা মেস।
1: হতে পারে।
0: কোনো গ্লানি বোধ হচ্ছে না?
1: কেন, এই মেসটি রয়েছে সেজন্যে?
0: মেসের ছেলেদের তো চেনেন না?
1: কেন, ওরা কি বাঘ না সিংহ?
0: ওই রকমই, নতুন স্টার্ট হয়েছে তো, এখনো শিকারের সন্ধান পায়নি।
1: কিসের শিকার?
0: একদিন ধরে কলকাতায় আছেন, কথাটা বোঝা উচিত ছিল আপনার। পৃথিবীর হতভাগ্য হচ্ছে এই মেসের ছেলেরা।
1: কিরকম?
0: এরা কেউ 15 টাকার কেরানি, তাই বিয়ে করতে পারেনি। কেউ বা 25 টাকার কেরানি, তাই বকে নিয়ে বাসা করে থাকতে পারে না। কেউ বা এরিগেরি ছানাপোনা নিয়ে এখানে থাকার কথা ভাবতেও পারে না। এইসব লোকেরাই মেসে থাকে, শনিবার দিন বাড়ি যায়, কিন্তু সপ্তাহের বাকি কটা দিন এদের জীবনের রোমান্স হচ্ছে ওই আশেপাশের বাড়ির মেয়েদের নিয়ে।
1: অনেক কথাই তো জানেন দেখছি।
0: একটা স্কুলের ছেলেও এসব জানে। এরা 9টার সময় ঘুম থেকে উঠে।
1: কারা?
0: এই হতভাগারা। তারপর 1-2 ঘন্টা বাংলা খবর কাগজ পড়ে। এরা খুব স্বদেশী জানেন।
1: এটাই কি ওদের দোষের হলো?
0: এদের কথাবার্তা যদি শুনেন তাহলে বুঝবেন, এরা এক একজন কি নিরেহ স্বদেশ প্রেমিক। হাজার হাজার লোক জেলে যাচ্ছে, সেই জন্য এদের কি উৎসাহ। সেই গৌরব জেনে এদেরই গৌরব, জেনে এরাই কত আত্মত্যাগ করল। সমস্ত সকালটা সিভিল ডিসওবিডিয়েন্স ও দেশপ্রেমের নিঃসংকোচ নির্বিবাদ সহানুভূতি। তারপর সাবান গামছা নিয়ে নিশ্চিন্ত মনে খেয়ে দিয়ে, বাঙালিও নয় সাহেবও নয়, একটা দোআঁশলা পোশাক পরে দেশি বাস অগ্রাহ্য করে বিলেতি ট্রামে চড়ে বড় বড় ইংরেজ অফিসে ছোটাই এদের জীবনের পরিণতি। এক এক সময় ঘৃণার চেয়ে দুঃখ হয় বেশি। তারপর অফিস থেকে ফিরে লুকিঝুকি দেবেন ওই পাশের বাড়িতে, কোথাও কোনো মেয়েকে পোশাক পরিচ্ছদের একটু অসঙ্গত অবস্থায় পাওয়া যায় কিনা, কিংবা সঙ্গত অবস্থায় পেলেও হয়। মেয়ে পেলেই বাছরা তৃপ্ত, সে বাড়ি ঝিয়ে হোক আর বুড়ো গিন্নি হোক। তাই আপনার উচিত জানালাটা বন্ধ করে দেওয়া।
1: তা আমি দরকার মনে করি না।
0: কতগুলো জিনিস ওরা নির্বিবাদে করতে পারে, আপনি টের পাবেন না। এই দেখুন না, আপনি বসে আছেন, হয়তো ওরা আপনাকে বাইনোকুলারে তন্ন তন্ন করে খুঁজে নিচ্ছে।
1: আমি ওসব ব্যাপারে মাথা ঘামাই না।
0: ওরা আপনার অসঙ্গত অবস্থার ফটো তুলে ফেলতে পারে, আর সেরকম ফটোর মর্যাদাই এদের কাছে বেশি।
1: 25 টাকার কেরানিদের ফটো শখ এত?
0: বললামই তো, এইসবই হচ্ছে ওদের জীবনের দুর্মূল্য সরসতা।
1: মেসের ছেলেদের সম্পর্কে এমন ধারণা বুঝি আপনার?
0: জানেন না না, মাঝে মাঝে মেয়েদের অন্ধকার ঘরে ওরা টর্চ ফেলে।
1: না না না না না, এরকম কোনোদিন হয়নি। এই যে দেখুন না, ওই যে একটি ছেলে খবরের কাগজ পড়ছে, আমার মনে হয় অনেক দিন থেকে সে এখানে আছে। দেখুন না, এত কাছাকাছি আমরা আছি, ইচ্ছে করলে সে আমায় শুনিয়ে এক একটা প্রেমের গান গাইতে পারত।
0: হয়তো ওর গলা নেই।
1: শীষ দিতে পারত।
0: বাঙালি মেয়েরা শীষে আকৃষ্ট হয় না, সেসব বিলেতি কায়দা।
1: কিংবা ডেকে কথা বলতে পারত।
0: তোর তো সাহস, কোনো বাঙালি ছেলে নেই।
1: কিংবা চিঠি ছুড়ে দিতে পারত।
0: এটাই সচরাচর করে, তাই আপনার উচিত জানালাটা বন্ধ করে ফেলা।
1: সে আমি বুঝব।
0: আমার বোন হলে
1: কি করতেন?
0: তাকে এই ঘরে ঢুকতে দিতাম না।
1: কিন্তু আমি তো আপনার বোন নই।
0: বাহ, বেশ, তাহলে আর 5 মিনিট সময় দেবেন?
1: 5 মিনিট শুধু? সমস্ত দুপুরই তো পড়ে আছে।
0: এতটা সময় আমার জন্য খরচ করতে পারবেন আপনি?
1: আমাকে দিয়ে যদি আপনার কোনো কাজ হয়।
0: এত দয়া, এত দয়া আমার প্রতি আপনার, এত মমতা।
1: নারীরা পরের কাজের জন্যই বেঁচে আছে। আপনার কি কাজ বলুন?
0: এই যে পাইপ টানছি, এর মিক্সচারটা কিন্তু চমৎকার।
1: বিলিতি?
0: আমরা ডাক্তার মানুষ, দেশি মিক্সচার খেয়ে লাংস খারাপ করতে পারি না তো। কি ব্যাপার, চুপ করে রইলেন যে?
1: খেয়ে আপনি তৃপ্ত, এটাই যথেষ্ট।
0: কিন্তু মিক্সচারটা বিলিতি যে।
1: তা আপনি বুঝবেন।
0: এ খুব অন্যায় উদাসীনতা আপনার। যাতে আমি বিদেশি ছেড়ে স্বদেশি ধরি, সেই চেষ্টাই করাই উচিত নয় কি আপনার?
1: আপনার

0: নিজের ব্যাপারটা আপনি ভালো বুঝবেন।
1: পুরুষেরা সবসময় ভালো বোঝে না।
0: আপাতত মিক্সচারটাকে শেষ করে নিন।
1: কেন,
0: খুব ভালো লাগছে না আপনার?
1: কিন্তু বিষয়টা তো অপরাধের।
0: তাহলে নিভিয়ে ফেলুন।
1: আপনি আপনি নেভাতে বলছেন?
0: যদি মনে করে থাকেন অপরাধের তাহলে।
1: কিন্তু আপনার এই অনুরোধের ভিতর না আছে কোনো ঐকান্তিকতা, না আছে সর্বপ্রাণ সমর্পণ। বুঝতাম বুঝতাম, যদি একবারের জন্য সেরকম কোনো অনুযোগ করতে পেরেছেন পাইপটা ছুঁড়ে ফেলে দিতাম, কিন্তু আমার জন্য আপনার হৃদয়ে এসব জিনিস নেই।
0: আস্তে আস্তে ডাক্তারবাবু।
1: জীবনে যদি কাউকে ভালোবেসে থাকেন আর সে যদি আপনার রুচি বিরুদ্ধ কোনো কাজ করত, আপনি আঘাত পেতেন না?
0: তা পেতাম।
1: অথচ আমি পাইপ টানছি বলে আপনি যে একটুকু আঘাত পাচ্ছেন না সেটা আমি বুঝি।
0: আচ্ছা,
1: ও আপনার রুচি বিরুদ্ধ অনেক কিছু কথা আজ আপনার সামনেই করেছি, কিন্তু সমস্ত অপরাধের বোঝা আপনি আমার কাঁধে ফেলে নিশ্চিন্ত তাও দেখি। অথচ অথচ এরকম দু চারটি নারী আমার জন্য কষ্ট পায়। যদি সে বৃত্তের এক কিনারও থাকেন তাহলে সব অগ্রাহ্য করে আপনাকেই গ্রহণ করব। আজ পাকা কথার জন্য এসেছি।
0: না, সে বৃত্ত কোনোদিন চোখেও দেখিনি আমি।
1: ও, তাহলে নেমন্তন্নের চিঠি পাবেন, এর চেয়ে বেশি কিছু চাইলেন না তো আর।
2: যা, এবার বেশ হয়েছে, ডাক্তারকেও ফিরিয়ে দিল বিভা। ফিরিয়ে দেওয়াই উচিত, ব্যাটা বজ্জাত আমাদের মেসনি মুখে যা আসে তাই বলে গেল। এত সোজা না বিভাকে ধরা, মোক্ষদা পর্যন্ত ফিরে গেল আর উনি। কিন্তু এদিকে চোখ যে জড়িয়ে আসছে, না এবার একটু গড়িয়ে নেওয়া যাক। বিভা পাখি ভালোবাসে, ময়না কাকাতুয়া কত রকম রং বেরঙের পাখি পোষে সে। বুলি শেখানো পাখিদের চড়া দামে কিনে আনে, পাখি নিয়ে কি সুন্দর সময় কাটায়। ঠান্ডাটা আজ বেশ জাঁকিয়ে পড়েছে, কনকনে একটা বাতাসও আছে। কিন্তু এত রাতেও বিভা এদিকটা জানালাটা খোলা রেখেছে। জানালাটা যদি এক্ষুনি বন্ধ করে দেয় কিংবা কিংবা একটা ভেলভেটের পর্দা দিয়ে টেনে, কিন্তু এতে আমাদের দুজনেরই ক্ষতি হবে। বিভার সম্বন্ধে আমার ডায়েরি লেখার হবে না, ক্রমে সে অজ্ঞের অন্ধকারে চলে যাবে, আমারও ক্ষতি হবে ঢের। দিন রাত্রির সমস্ত ব্যর্থতা ও গ্লানির ফাঁকে ফাঁকে এই মেয়েটির দিকে আমি তাকাই, কাজ দেখি, ওর কথা শুনি, জীবনের যেসব আশা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, স্বপ্ন ভস্ম সাত, যাদের বেদনার কূল কিনারা নেই, সেসব তখন বড্ড অসত্য বলে মনে হয়। ঠিক এই মুহূর্তে পাশের বাড়িতে ডায়েরি লিখছে বিভা, একজন ভুঁড়ো মোটা মারোয়ারিও তো ওখানে শুয়ে থাকতে পারত, কিংবা আরেকটা বুভুক্ষু মেস পারত ওখানে আড্ডা গাড়তে, কিন্তু তা করেনি। এসবের বদলে এ মেয়েটির দৈনন্দিন জীবন দিনের পর দিন ওখানে গড়ে উঠেছে ময়না নিয়ে, কাকাতোয়া নিয়ে, নানারকম ভরসার কথা, আশার কথা, হিসাবহীন হৃদয়াবেগ আর অকুণ্ঠিত বিশ্বাস নিয়ে। একটা একটা চুরুট ধরানো যাক। বাবা, এত রাতেও বিভার জন্যে কফি এলো, কফির পেয়ালা থেকে ধোঁয়া উঠছে। আহ, আমারও এ জিনিস দরকার, এ মেয়েটির কাছে চাইলেই নিশ্চয়ই সে

0: তাকে এক পেয়ালা দেয়, দিয়ে কৃতার্থ বোধ করে। হয়তো সে ডায়েরিতে লিখেও রাখে,
1: পাশের বাড়ির গরিব ভদ্রলোককে এক পেয়ালা কফি পাঠিয়েছিলাম রাত 12টায়। যারা এত রাত অবধি জাগে এই জিনিসটার খুব দরকার তাদের। ভদ্রলোকের কফি হয়তো ফুরিয়ে গেছে বা পয়সা টানাটানি, তাই আমার কাছে চাইলেন। জিনিসটা বেশ ভালো লাগলো আমার, দিয়েও বেশ তৃপ্তি হলো। আমাদের পরস্পরের ভেতর কোনো সুযোগ না না না না থাকাই ভালো। যার যা অভাব মুখ ফুটে যদি বলে তাহলে পৃথিবীর গোলমাল ঢের কমে যায়। ভদ্রলোক দেখতে কেমন? না না, আমি তাকেও দেখিনি, কিন্তু এত রাতে এক পেয়ালা কফির জন্য তিনি যে নিবেদন জানাতে পেরেছেন সেজন্য তাকে আমার ভালো লেগেছে। আমাদের দেশের পুরুষ না সন্দিগ্ধ ও কুণ্ঠিত, এই পুরুষটির যেন বেশ বিশ্বাস আছে, ভরসা আছে মেয়েদের প্রতি। আমাদের দেশের ছেলেরা মেয়েদের প্রতি নিঃসংকোচ স্বাধীনতা প্রকাশ করতে ভয় পায়, এরা ভীরু। মনের ভেতরের নানা গ্লানি ও কলঙ্ক তাদের। এই ভদ্রলোক যেন আলাদা, আমার আমার ভালো লেগেছে তাকে।
0: এইরকমই হয়তো লিখত মেয়েটি, হ্যাঁ হয়তো লিখত না, তবু আমার এমন ভাবতে ভালো লাগছে। এইবার কফির পেয়ালায় চুমুক দিল বিভা। ট্রের উপরে একটা টিপট, প্লেটে কখানা বিস্কুট, কেক, ছুঁয়েও দেখল না এসব। আর আমি সারাদিন আজ কী বা খেয়েছি, অযথা পয়সা খরচ হবে বলে এক পয়সার ডালমুট কিনে খেতেও ভরসা পাইনি। ইচ্ছে হয় বিভাকে জানাই এসব, তারপর কেক বিস্কুট আর কফির পেয়ালা নিয়ে জানালার মুখোমুখি বসি দুজনে একটু নিরিবিলিতে। তাকে বলি, আমার মতন মানুষের জন্য তোমার সান্ত্বনা রয়েছে বিভা।
1: নারীর কাছ থেকে দয়া দাক্ষিণ্য পেতে ঘৃণা করো না তুমি?
0: না, মায়ের কাছ থেকে এসব পেতে ভালোবাসি। তারপর আমার কোনো বোন ছিল না, তো
1: থাকলে ভালো হতো নাকি?
0: বোন যদি আমার থাকত তাহলে তার স্নেহ মমতা জীবন পেতে গ্রহণ করতাম, কিন্তু তোমাকে দেখলে মনে হয় মায়ের বোনের স্নেহ সান্ত্বনার জগৎ পিছনে ফেলে এসেছি।
1: জানি না তুমি কি মনে করো।
0: আমি এক নারীকে ভালোবেসেছিলাম, কিন্তু ওর কাছ থেকে যখন আঘাত পেলাম মনে হয়েছিল এ বুঝি কাটিয়ে উঠতে পারবো না, এই নারীর স্বপ্ন নিয়ে মৃত্যু অবধি কেটে যাবে আমার। কিন্তু সমস্ত প্রেম স্বপ্ন সৌন্দর্য নারীর চেয়ে জীবনের নিরবচ্ছিন্ন অনিয়ন্ত্রিত স্রোতের ধারা ঢের বেশি সজীব। আজ আজ সে বেদনার চিহ্ন যেন কোথাও দেখতে পাই না। জীবন এমনি সমুদ্রের মতো, এই সমুদ্র এমনি করে ভেঙে ফেলে সব।
1: প্রত্যেককে অনেক অনেক জিনিস ভুলতে হয়, না হলে জীবনটা চলবে কি করে?
0: নারী হিসেবে তোমাকে দূর থেকে খুব আকাঙ্ক্ষার জিনিস মনে হতো, কিন্তু একসময় মনে হতো তুমি কি শুধুই নারী, জীবনের বিচারে মানুষ বলে প্রমাণ করবারও তো দরকার আছে তোমার।
1: দূর থেকে আমাকে দেখে তোমার কি মনে হয়েছে, শুধু অন্যের প্রণয়পাত্রী হিসেবে দাঁড়ানোর ক্ষমতা আছে আমার?
0: হ্যাঁ তাই তো মনে হয়েছে।
1: তাহলে শোনো, ভালোবেসেছি, ভালোবেসে ব্যথাও পেয়েছি, কিন্তু তাই বলে কোনো বেদনার স্রোতে ভেসে যায়নি।
0: বিভা, বিভা, এখন এখন তোমাকেও আমি অন্ধ জীবন স্রোতের জীব বলে মনে করি,

সাধারণ বেদনাতুর মানুষের মহিমা বোধ করি তোমার ভিতর। এখন তোমাকে আমার সমস্ত আন্তরিক সহানুভূতি জানাতে গিয়ে একটুকু কুণ্ঠা থাকে না।

আর কিছু না হোক, কল্পনায় তো দাঁড় করিয়েছি বিভাকে আমার সামনে। ওমা, এদিকে বিভার ঘর দেখি ফাঁকা। হ্যাঁ, তাই তো, বিভা চলে গেছে এই সময়ের মধ্যে ঘুমুতে। দেখো কাণ্ড, আরে যাবার সময় বাতি নিভাতে ভুলে গেছে, এইরকমই মনের ভুল করে সে। ইস, চড়াইয়ের মতো হলে বেশ হতো, আমার এ জানালার গরাদের ভেতর দিয়ে একেবারে উড়ে গিয়ে পড়তাম বিভার ছোট্ট টেবিলটার উপর। তারপর যা নিরবচ্ছিন্ন সার্থকতা তা চড়াই জানে, হার জানে চড়াইয়ের ভাগ্য বিধাতা।

শুনলেন নাটক বিভা, রচনা জীবনানন্দ দাস। নাটকটি প্রযোজনা করেছেন সৌমেন বসু। বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন বিভা, সুপ্রীতি ঘোষ, রুশদ মজি, রুস্তমজি, প্রণব ভৌমিক, ডাক্তার দীপন্ত মজুমদার, মেন মেম্বার সঞ্জয় কর। আকাশবাণী আগরতলা।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আজ দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করেছেন। কথা হয়েছে পশ্চিম এশিয়ার সংঘাত নিয়েও। ব্রিকস শীর্ষ সম্মেলনের প্রাক্কালে প্রধানমন্ত্রী মোদি ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেস্কিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে ফের জানিয়েছেন আলোচনা ও কূটনীতির মাধ্যমে ভারত সমস্ত সমস্যার সমাধানের পক্ষপাতী। বৈঠক হয়েছে রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতারেসের সঙ্গেও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন আন্তর্জাতিক জিডিপির 40% এবং বিশ্ব বাণিজ্যের 25%-এরও বেশি অবদান ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ সন্ধ্যায় ব্রিকস বিজনেস ফোরামে একাধিক দেশের রাষ্ট্রনেতারা বক্তব্য রেখেছেন। ভারতের সভাপতিত্বে আগামীকাল অষ্টাদশ ব্রিকস শিখর সম্মেলনের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তর এবং ভারতে ফ্রান্সের দূতাবাসের যৌথ উদ্যোগে হুগলির চন্দননগরের ফরাসি ঐতিহ্যকে নতুন করে তুলে ধরতে 3 দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান বোঝু চন্দননগর আজ শুরু হয়েছে। হুথিরা লোহিত সাগরের প্রবেশপথে কৌশলগত গুরুত্বপূর্ণ বাব এল মানদেব প্রণালীর মায়ন দ্বীপ দখল করেছে। মালয়েশিয়াকে 3-1 গোলে হারিয়ে ভারতের পুরুষ দল জুনিয়র এশিয়া কাপ হকির ফাইনালে উঠেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আজ দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করেছেন। রাজনৈতিক, অর্থনৈতিক, প্রতিরক্ষা, জ্বালানি, মহাকাশ, দক্ষতা ও কর্মী বিনিময় এবং মানুষের মধ্যে

0: যোগাযোগের মতো বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা নিয়ে তাঁরা আলাপ আলোচনা করেন। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ দ্বিপাক্ষিক বৈঠকে দুই নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা দিক নিয়েও মতবিনিময় করেন। এর মধ্যে পশ্চিম এশিয়া এবং কৃষ্ণসাগর অঞ্চলের সংঘাতের বিষয়টিও ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের বলেন, সংঘাত নিরসনের একমাত্র পথ হল আলোচনা ও কূটনীতি। শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় ভারত সহযোগিতা করতে প্রস্তুত বলেও তিনি জানান। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রী মোদী এবং রাষ্ট্রপতি পুতিন রাশিয়ার আন্তর্জাতিক শিল্প প্রদর্শনী ইনোফ্রম ইন্ডিয়ার সাফল্যকে স্বাগত জানিয়েছেন। প্রথমবার ভারতে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। দুই নেতা ভারত ও রাশিয়ার মধ্যে বিশেষ ও অগ্রাধিকারমূলক কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করার লক্ষ্যে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হন। অন্যদিকে রাষ্ট্রপতি পুতিন 24তম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মস্কো সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। বৈঠকে শ্রী মোদী পুতিনকে কবি ও দার্শনিক থিরুভাল্লুভারের লেখা প্রাচীন তামিল সাহিত্য থিরুক্কুরালের রুশ অনুবাদ উপহার দেন। উল্লেখ্য, ব্রিক্স শিখর সম্মেলনে যোগ দিতে রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আজ ভোরে নতুন দিল্লি পৌঁছন। শ্রী মোদী আজ রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতারেসের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলনে যোগ দিতে নতুন দিল্লি পৌঁছেছেন ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেস্কিয়ান। বন্দর, জাহাজ ও জলপথ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তাঁকে স্বাগত জানান। সমাজ মাধ্যমের এক বার্তায় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ভারত ও ইরানের মধ্যে থাকা সভ্যতাগত বন্ধন, সাংস্কৃতিক ও মানুষে মানুষে যোগাযোগ ইরান ও ভারতের মধ্যে বন্ধন আরও দৃঢ় করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুনরায় জোর দিয়ে বলেছেন, আলোচনা ও কূটনীতির মাধ্যমে ভারত সমস্ত সমস্যার সমাধানের পক্ষপাতী। ব্রিক্স শীর্ষ সম্মেলনের প্রাক্কালে তিনি আজ ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেস্কিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। উভয় নেতা পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে মতবিনিময় করেন। শ্রী মোদী অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা সুনিশ্চিত করার লক্ষ্যে বাণিজ্যের অধিকার সুরক্ষিত রাখা এবং নাবিকদের স্বার্থে নৌ চলাচলের স্বাধীনতার ওপর জোর দেন। প্রধানমন্ত্রী পরিবর্তনশীল বিশ্ব প্রেক্ষাপটে ব্রিক্স সংক্রান্ত বৈঠকে নিয়মিত অংশগ্রহণের জন্য ইরানকে ধন্যবাদ জানান। ব্রিক্স বাণিজ্যিক ফোরামের বৈঠকে অংশগ্রহণের জন্য রাষ্ট্রপতি পেজেস্কিয়ানকেও ধন্যবাদ জানান শ্রী মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ব্রিক্সের সদস্য দেশগুলি বিশ্বব্যাপী উদ্ভাবন এবং সমস্যার সমাধানের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে উঠে আসছে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ সন্ধ্যায় ব্রিক্স বিজনেস ফোরামের অধিবেশনে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে ব্রিক্স দেশগুলিতে বিশ্বের প্রায় 50% জনসংখ্যা বসবাস করে, আন্তর্জাতিক জিডিপির 40% এবং বিশ্ব বাণিজ্যের 25%-এরও বেশি অবদান ব্রিক্স দেশগুলির।
1: आज ब्रिक्स के देश विश्व की 50% पॉपुलेशन, 40% जीडीपी और 25% से अधिक ट्रेड को रिप्रेजेंट करते हैं। इतना ही नहीं, इन वर्षों में जहां ग्लोबल जीडीपी करीब 2.5 गुना हुई है, वहीं ब्रिक्स देशों की कंबाइंड जीडीपी करीब 4.5 गुना हुई है।
0: প্রধানমন্ত্রী বলেন, বিশ্বজুড়ে অনিশ্চয়তার মধ্যেও ভারত বর্তমানে বিকাশ ও স্থিতিশীলতার ক্ষেত্রে আস্থার উৎস হয়ে উঠেছে। তিনি মেক ইন ইন্ডিয়া, ইনোভেট উইথ ইন্ডিয়া এবং স্কেল ফর দ্য ওয়ার্ল্ড এর আহ্বান জানান। তিনি বলেন, সমুদ্রপথে যাতায়াত নিরাপদ ও সুরক্ষিত থাকলেই বিশ্ব বাণিজ্যের অগ্রগতি হবে।
1: গ্লোবাল ট্রেড তবে আগে বাড় সকতা হ্যায় জব সি লেন্থ সিকিউর হো, সাপ্লাই রুটস ওপেন হো অর সি ফেয়ারার্স সেফ হো। और इसलिए भारत फ्रीडम ऑफ नेविगेशन और सी फेरर्स की सेफ्टी का दृढ़ समर्थक है।
0: নতুন দিল্লির ভারত মণ্ডপমে আগামীকাল শুরু হতে চলা অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলনের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা, মিশরের রাষ্ট্রপতি আব্দেল ফাতাহ আল সিসি, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তো, ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেস্কিয়ান এবং আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের উপস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মেলনে পৌরোহিত্য করবেন। 2026 সালে ভারতের সভাপতিত্বে ব্রিক্স শিখর সম্মেলনে মূল ভাবনা সহনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা এবং

স্থিতিশীলতার জন্য নির্মাণ। অষ্টাদশ ব্রিক্স শীর্ষ সম্মেলনের প্রেক্ষিতে আগামীকাল দিল্লির জাতীয় রাজধানী ও সংলগ্ন অঞ্চলে যান চলাচলের ক্ষেত্রে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় গাড়ি ঢোকা বন্ধ করা, গাড়ি ঘুরিয়ে দেওয়া বা নিয়ন্ত্রণ করা হবে সকাল 8:15 থেকে রাত 11:00 পর্যন্ত। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে।

0: আজকে ভারত এবং ফ্রান্সের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের এক ঐতিহাসিক দিন। আমাদের সম্মানীয় যশস্বী প্রধানমন্ত্রী, তিনি যে কথা আমাদেরকে বলেন, বিকাশ ভি বিরাসত ভি। আমাদের ভারতের G20 প্রেসিডেন্সির মূল মন্ত্র ছিল বসুন্ধরা কুটুম্বকম। সেই জায়গায় দাঁড়িয়ে পর্যটনকে বিশ্বের মানচিত্রে তুলে ধরবার জন্য প্রধানমন্ত্রীর দেখানো পথে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের নতুন সরকার দিন রাত্রি কাজ করে চলেছে।
1: ইয়েমেনের ইরান সমর্থিত হুথিরা লোহিত সাগরের প্রবেশপথে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব এল মানদেব প্রণালীর মায়ুন দ্বীপ দখল করেছে। এর ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ দিয়ে সৌদি আরবের তেল রপ্তানি আরও অনিশ্চয়তার মুখে পড়তে চলেছে বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের এক শীর্ষ সামরিক আধিকারিক এবং হুথি গোষ্ঠীর এক প্রতিনিধিও মায়ুন দখলের বিষয়টি নিশ্চিত করেছেন। জুনিয়র এশিয়া কাপ হকিতে প্রথম সেমিফাইনালে আজ ভারতের পুরুষ দল মালয়েশিয়াকে 3-1 গোলে হারিয়ে দিয়ে ফাইনালে উঠেছে। ভারতের আনমোল এক্কা দুটি এবং সুখবিন্দার একটি গোল করেন। চীনের মকিতে ফাইনালে ভারত দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে আগামী রবিবার। পাকিস্তানকে 4-1 গোলে হারিয়ে দক্ষিণ কোরিয়া ফাইনালে পৌঁছেছে। অন্যদিকে ভারতের জুনিয়র মহিলা দল আগামীকাল সেমিফাইনালে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আজ দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করেছেন। কথা হয়েছে পশ্চিম এশিয়ার সংঘাত নিয়েও। ব্রিকস শীর্ষ সম্মেলনের প্রাক্কালে প্রধানমন্ত্রী মোদি ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেস্কিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে ফের জানিয়েছেন, আলোচনা ও কূটনীতির মাধ্যমে ভারত সমস্ত সমস্যার সমাধানের পক্ষপাতী। বৈঠক হয়েছে রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতারেসের সঙ্গেও। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ সন্ধ্যায় ব্রিকস বিজনেস ফোরামে একাধিক দেশের রাষ্ট্রনেতারা বক্তব্য রেখেছেন। খবর পড়া আজকের মতো শেষ হল। এর পরের খবর আগামীকাল সকাল 6:20।
2: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন কর্মখালী বিজ্ঞপ্তি। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া SBI-এর পক্ষ থেকে 547টি শূন্যপদ পূরণের জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। পদটি চুক্তিভিত্তিক স্পেশালিস্ট ক্যাডার। এই মর্মে ব্যাংকের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 25 সেপ্টেম্বরের মধ্যে SBI নিজস্ব ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র জমা দিতে হবে। শূন্যপদ এবং শিক্ষাগত যোগ্যতা: জোনাল হেড শূন্যপদ একটি, বয়স হতে হবে 35 বছর থেকে 50 বছরের মধ্যে, সরকারি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক হতে হবে, সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে 15 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। রিজিওনাল হেড শূন্যপদের সংখ্যা 5টি, বয়স হতে হবে 35 বছর থেকে 50 বছরের মধ্যে, ন্যূনতম স্নাতক যোগ্যতা থাকতে হবে, ওয়েলথ ম্যানেজমেন্ট বা রিলেশনশিপ ম্যানেজমেন্টে অন্তত 12 বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক। রিলেশনশিপ ম্যানেজার শূন্যপদ 24টি, বয়স হতে হবে 28 থেকে 42 বছরের মধ্যে, প্রার্থীদের যে কোনো বিশেষ স্নাতক হতে হবে, রিলেশনশিপ ম্যানেজমেন্ট কমপক্ষে 8 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ইনভেস্টমেন্ট স্পেশাল

বেশ, 0 পদ 4টি, বয়স হতে হবে 28 থেকে 42 বছরের মধ্যে, ফিনান্স, কমার্স, ইকোনমিক্স বা ব্যাংকিং বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা বা ডিপ্লোমা অথবা সিএ সিএফএ যোগ্যতা থাকতে হবে, ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার বা সংশ্লিষ্ট পদে 6 বছর অভিজ্ঞতা থাকা প্রয়োজন, ইনভেস্টমেন্ট অফিসার 0 পদ 91টি, বয়স হতে হবে 28 থেকে 40 বছরের মধ্যে, ফিনান্স, ইকোনমিক্স, বিজনেস ম্যানেজমেন্ট স্নাতকোত্তর যোগ্যতা বা ডিপ্লোমা অথবা সিএ সিএফএ পাশ হতে হবে, সঙ্গে 4 বছরের সংশ্লিষ্ট অভিজ্ঞতা থাকতে হবে। ভিপি ওয়েলথ 0 পদ 13টি, বয়স হতে হবে 26 থেকে 42 বছরের মধ্যে, যে কোনো বিষয়ে স্নাতক হতে হবে, সেলস এবং মার্কেটিং বা রিলেশনশিপ ম্যানেজার হিসেবে 6 বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। এভিপি ওয়েলথ 0 পদ 73টি, বয়স হতে হবে 23 থেকে 35 বছরের মধ্যে, প্রার্থীরা যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হলেই আবেদন করতে পারবেন, ওয়েলথ ম্যানেজমেন্ট বা ব্যাংক সেলসে কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। চুক্তিভিত্তিক এই নিয়োগের মেয়াদ প্রাথমিকভাবে 5 বছর, পদের ধরন অনুযায়ী প্রার্থীরা বার্ষিক 27.10 লক্ষ টাকা থেকে সর্বোচ্চ 97 লক্ষ টাকা পর্যন্ত বেতন বা সিটিসি পাবেন। আবেদনের জন্য প্রার্থীদের ফি দিতে হবে 750 টাকা। তবে তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীদের কোনো আবেদন ফি লাগবে না। আবেদন করার জন্য প্রথমে এসবিআইয়ের ওয়েবসাইট https://sbi.bank.in/web/careers/current ওপেনিংয়ে যেতে হবে। হোম পেজ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি সংগ্রহ করতে হবে। এরপরে বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলী জানা যাবে বিজ্ঞপ্তি থেকে। শুনলেন কর্মখালী বিজ্ঞপ্তি।

আকাশবাণী আগরতলা। নমস্কার শ্রোতা বন্ধুরা, মৈত্রী অনুষ্ঠানে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন আরও এক পর্বে।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন মৈত্রী অনুষ্ঠান এমনই এক অনুষ্ঠান যে অনুষ্ঠান দুদেশের ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করে দেয়, অটুট করে দেয়। মৈত্রী অনুষ্ঠানে আমরা কথা বলি বিভিন্ন এলাকার বিভিন্ন চাষিদের সঙ্গে, আজও তার ব্যতিক্রম হবে না। আমরা আগরতলা শহর থেকে অনেকটাই দূরে চলে এসেছি। আমরা এই মুহূর্তে রয়েছি কমলাসাগর বিধানসভা কেন্দ্রে। সেখানে একজন তরুণ যুবককে আমরা দেখতে পাচ্ছি, তার সঙ্গে আমরা কথা বলবো। আকাশবাণী আগরতলায় তোমাকে স্বাগত জানাচ্ছি।
1: হ্যাঁ, নমস্কার নমস্কার।
0: আমরা দেখতে পেলাম যে তুমি কৃষিকাজ অর্থাৎ কৃষি জমি থেকে উঠে আসছো, তো তোমার নামটা প্রথমেই জানবো, তারপর তোমার সঙ্গে কিছু আলাপচারিতা করবো।
1: নমস্কার, আমার নাম স্বপন নম।
0: স্বপন, তুমি কতদিন যাবত কৃষিকাজ করছো?
1: আমি তো ঠিক সাড়ে চার বছর ধরে এই কৃষিকাজের সঙ্গে জড়িত।
0: পড়াশোনা কতদূর করেছো?
1: এই তো গ্রাজুয়েট পাস।
0: তুমি গ্রাজুয়েট হয়ে সরকারি চাকরির আশা না করে তুমি কৃষি কাজ করছো, কখনো কি মনে প্রশ্ন দেখা দিয়েছে যে না, আমি পড়াশোনা করেছি, আমি কৃষি কাজ কেন করব? অনেকেই তো সরকারি চাকরির আশায় থাকে।
1: আমার দিক থেকে, কারণ আমার দাদুকে দেখেছি, তার সঙ্গে বাবাকে দেখেছি কৃষি কাজ করতে, তার জন্য আমিও সরকারি চাকরিগুলির জন্য অ্যাপ্লাই করি, কিন্তু তার পাশাপাশি আমি কৃষি কাজটাকেও সঙ্গে রেখেছি। তো সেটাই,
0: সরকারি চাকরির আশা করছো মানে অ্যাপ্লাই করছো, বিভিন্ন ইন্টারভিউ দিচ্ছ, তারপরেও বেকার না থেকে তুমি কৃষিকাজে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছো, তাই তো?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সরকারি চাকরিগুলি একদম অ্যাপ্লাই করছি, সবগুলি অ্যাপ্লাই করছি, কিন্তু তার পাশাপাশি আমি কৃষিকাজটাকেও সঙ্গে করে

0: রেখেছি, কারণ বাবা বলেছে যেহেতু আমাদের কাজ করে খেতে হবে, তার জন্য বাবার সঙ্গে আমিও বাবাকে হেল্প করি কিছু।
1: আচ্ছা স্বপন, তোমাদের জমিতে কি কি ফসল ফলাও তোমরা?
0: আমাদের জমিতে সাধারণত লাউ, তারপর চাল, কুমড়, শশা, এইগুলি প্রায় থাকে।
1: এই যে ফসলগুলি ফলাও, কতটা সময় দিতে হয় বা কিভাবে করতে হয়?
0: সময় তো দিতে হয় সকাল থেকে রাত্র, কিন্তু একদম 24 ঘন্টা যে সময় দিতে হয় এরকম নয়। আমাদের সকাল, দুপুর, রাতে একটু যত্ন করতে হয়, গাছের খাবার দিতে হয়, জল প্রতিনিয়ত দিতে হয়, তো সেই রকমভাবে আমরা প্রতিদিন যত্ন নিই আর কি।
1: তুমি কি একাই করো কাজগুলো?
0: না না, আমার সঙ্গে বাবা করে, বাবা আমি দুজনে মিলেই এটা পরিচালনা করি।
1: আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি খুব বেশি একটা দূর নয় তোমাদের কৃষি জমি থেকে সীমান্ত এরিয়া বা কাঁটাতারের বেড়া। কখনো কি কোনো সমস্যা হয় কৃষিকাজ করতে বা কোনো রকম সমস্যা?
0: না, এখনো পর্যন্ত সেই রকম সমস্যা আমাদের হয়নি, কারণ তাদের সঙ্গে যে যে নিরাপত্তা বাহিনীগুলি আছে তাদের সঙ্গে আমাদের খুব ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, সেই রকম সমস্যা এখনো পর্যন্ত দেখা যায়নি, তো সমস্যা তো হয়নি আমাদের এরকম কিছু।
1: আচ্ছা স্বপন, তুমি একজন 24 বছরের তরুণ যুবক, শিক্ষিত যুবক হয়েও কৃষিকাজ করছো, তার পাশাপাশি সরকারি চাকরির জন্য আবেদন করছো, তো সরকারি চাকরি পেয়ে গেলে তুমি কি কৃষিকাজটা করবে?
0: হ্যাঁ, আমি যতটুকু সময় পাবো ততটুকু তো করবই, কারণ কৃষিকাজ করতে করতে একটা মানে ইচ্ছে চলে এসছে, মানে খুব ভালো লাগে, কারণ আমি মনে করি এভাবে মানে কিছু না করে বসে থাকার থেকে কিছু করে থাকা, সেটাতে শরীর চর্চাও খুব ভালো হয়, মনও সুস্থ থাকে, তো আমি তো করব। আমি চাকরি পেলেও যতটুকু সময় পাবো ততটুকু আমি করব।
1: আচ্ছা, সরকারি সহায়তা কিছু পেয়েছো তোমরা?
0: হ্যাঁ হ্যাঁ পেয়েছি।
1: কি কি পেয়েছো সরকারি সহায়তা?
0: বছরে টাকা পাই, বছরে টাকা দেয় সরকারি তরফ থেকে, তারপর বীজ, সার, সেগুলি পাই।
1: স্বপন নম, যিনি শিক্ষিত যুবক হয়েও কৃষিকাজের মাধ্যমে নিজেকে স্বাবলম্বী করার চেষ্টা করছেন, একেবারে সীমান্ত এলাকায় তাদের কৃষি জমি, দুদেশের ভ্রাতৃত্বের বন্ধনের কথাও কিন্তু সুন্দরভাবে তুলে ধরলেন স্বপন নম। শ্রোতা বন্ধুরা, আজকের মতো মৈত্রী অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।
2: এখন শুনবেন দেশাত্মবোধক গান।

আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছে আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। সুভাষিত সকাল 6:10, রবিকিরণ সকাল 7:05, শিল্পী স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত সকাল 7:45, অভিজ্ঞাপন লাইভ ফোন ইন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান সকাল 10, বাংলা ছায়াছবির গান শুনবেন সকাল 11। লোকগীতি বেলা 1:40, শিল্পী সুভাষ চক্রবর্তী, রজনীকান্তের গান শুনবেন বেলা 1:50, শিল্পী ছবি বন্দ্যোপাধ্যায়। চিত্রগীতি বিকেল 5:10, বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিকেল 5:45 শুনবেন গজল, শিল্পী জগজিৎ সিং। কিষাণবাণী অনুষ্ঠান সন্ধে 6:30, এরপরেই শুনবেন লোকগীতি, শিল্পী তপন রায়। রাত 8:05, জেলার চিঠি। আজকের প্রসঙ্গ শুনবেন রাত 8:30, নজরুলগীতি রাত 9। রাত 9:30 বাংলা গান শুনবেন। আকাশবাণী সঙ্গীত সম্মেলন রাত 10, দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। ককবরক অনুষ্ঠানে থাকছে হায়ংনি ঘোরাং সকাল 6:25, জায়নুক সকাল 8:40, বেলা 12 লীনা মণিজরা, এছাড়াও সন্ধে 7 রয়েছে অন্যান্য ককবরক অনুষ্ঠান। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। এখন শুনবেন আবহাওয়া বিজ্ঞপ্তি। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকাসমূহে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগরতলা বিমানবন্দরে পরিলক্ষিত আজকে সর্বোচ্চ তাপমাত্রা 34°C, সর্বনিম্ন তাপমাত্রা 24°C। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 97%, সর্বনিম্ন 58%। আগামীকাল সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 35°C এবং 26°C-এর মধ্যে। শুনলেন আবহাওয়া বিজ্ঞপ্তি। আকাশবাণী আগরতলা আমাদের আজকের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে সকাল 5:52। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 10:30। জয় হিন্দ।